0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

আজ শনিবার, তেসরা শ্রাবণ 1948, শকাব্দ 25 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 8 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:05:34, সূর্যাস্ত সন্ধে 6:19:58। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:20 হয়ে 20 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে 25, 26 এবং 27 জুলাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আজ কাল পরশু অর্থাৎ 25, 26 এবং 27 জুলাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই, মানুষ বলে। মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কালবৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ, মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে। যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যুদল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে। নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত। এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুন্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না, কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটুল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী, কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ, কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ। বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী, সমগ্র দেশের ভাবিকাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে।

0: আছে। সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
1: শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি মুনমুন রায়ের কণ্ঠে।

তুলিরেখা দত্তের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হলো আজকের সঙ্গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, ফসলের দেশি জাতের সংরক্ষণ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী। 6:40 আপনার স্বাস্থ্য থাকছে গতিকা ইউরিক

ভোগান্তি বলবেন ডক্টর অর্পিতা সরকার। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। 8:00 জানা অজানা বরেণ্য বিজ্ঞানী রোজ্যালিন্ড ফ্র্যাঙ্কলিন সম্পর্কে বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 তুবড়িতে থাকছে কৌতুক নাটিকা ফাউ, রচনা বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:20 নজরুল গীতি শিল্পী রমা দত্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অরুণ ভাদুরী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনা ডালিয়া দাস। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনা সৈকত গুপ্ত এবং দেবার্ঘ সাহা। 12:00 বাংলার মুখ হাওড়া জেলার তাজপুর গ্রাম থেকে অনুষ্ঠানে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল উপস্থাপনা লাকি পণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা সাম্যবাক। 5:30 সাঁওতালি নাটক তাওয়া দ্বারে, রচনা সত্যরঞ্জন কিস্কু, প্রযোজনা রাবণ বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন গুরুমণি টুডু ও সহশিল্পীবৃন্দ। এরপর অতিরিক্ত মদ্যপান একটি সামাজিক সমস্যা এই বিষয়ে বলবেন মনসারাম মান্ডি। তারপর লোকগীতি পরিবেশন করবেন ধানু হাসদা এবং রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষক ও তার পরিবার। 7:00 কৃষি কথার আসর। 7:30 বিচিত্র সংবাদ। 8:00 নাটক হাসু বানু, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ যতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 9:30 কবিতার জন্য। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় ঠুংরি এবং দাদরা পরিবেশন করবেন অদিতি বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী পুনের নিবেদন। 11:00 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র। 11:10 বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতী মজুমদার। 6:35 রামচরিতমানসের 182 পর্ব। 6:45 ভজন পরিবেশন করবেন শুভ্র রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা শ্বেতা হাজরা। 8:30 নজরুল গীতি শিল্পী রমা দত্ত। 8:45 লোকগীতি তুলিকা দাসের পরিবেশনায়। 9:10 রসধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ বাজিয়ে শোনাবেন অর্ক সিংহ রায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতী মজুমদার। 5:20 উর্বশী উপস্থাপনা ভারতী দত্ত। 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 7:10 কীর্তন পরিবেশন করবেন রাধারানী দাস অধিকারী। 7:30 দর্পণ উপস্থাপনায় ভারতী দত্ত। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:30 কাহা কাসা উপস্থাপনা সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে স্প্যানিশ গিটার বাজিয়ে শোনাবেন তুতুল গঙ্গোপাধ্যায়। এরপর ডান্স টু দ্য গ্রোভ উপস্থাপনা সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এখন খবর। আকাশবাণী খবর, পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

0: খবর আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখনও কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়া ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছে তাতে তিনি অভিভূত। উল্লেখ্য, ওই ভিডিওটির ভিউয়ারের সংখ্যা 303 মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রথম 24 ঘণ্টা এটি সবথেকে বেশি প্রত্যক্ষ করা রিল। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি 3টি প্রধান দাবি পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা। এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
1: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনোরকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনোরকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পরীক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA-র এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা UPSC-র প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। NTA এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকরের লক্ষ্যে এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে NTA। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এছাড়া আগামী দিনে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট মেনে আরও কিছু নিয়োগ হবে বলেও NTA সূত্রে জানা গেছে। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাব্য রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটেই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এর মধ্যে 3,000 কোটি টাকা পার্কের অভিন্ন পরিকাঠামো ব্যবস্থা এবং পার্কের অভ্যন্তরে মৌলিক ব্যবস্থা খাতে খরচ করা হবে। বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। PM গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতায় প্রকল্প কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের 3টি জেলায় কার্যকর হবে। 99টি গ্রামের প্রায় 7 লক্ষ মানুষ উপকৃত হবেন এর ফলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা

0: হয়েছে। শ্রীমতী মুর্মু সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ দপ্তর পরামর্শদান দপ্তরের বৈঠকে এই বিষয়গুলি আলোচিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার উপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের মদত যোগানো বন্ধ করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ।
1: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেছেন। তার এই ব্রোঞ্জ জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হারারিতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের আনাহাত সিং মিশরের বার্ব সামেহের মুখোমুখি হবেন। সেমিফাইনালে জয়ী হলে তিনি হবেন প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে খেলবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। খবর শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফসলের দেশি জাতের সংরক্ষণ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক ব্রহ্মচারী।
1: একে জনবিস্ফোরণের তীব্র চাপে ক্রমবর্ধমান ফসলের চাহিদা, এর মধ্যে বিস্ময়িত বাজার দেখাচ্ছে গোদের উপর বিস্ফোরা রূপে। রাজ্যের 10 কোটি মানুষের জন্য উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ প্রায় 187 লক্ষ টনের আশপাশে। পরিসংখ্যানই বলে দেয় যে এই শস্য উৎপাদন লক্ষ্যমাত্রার থেকে কম তো বটেই, পাশাপাশি জনপ্রতি দৈনিক খাদ্য তথা সুষম খাদ্যের চাহিদার সাথে যোগানের অনেকটা পার্থক্য। সুতরাং রাজ্যের কৃষি ও কৃষি অর্থনীতিকে আরও বেশি উৎপাদনমুখী, গতিশীল ও লাভজনক করার লক্ষ্যে ফসলের উচ্চ ফলনশীল ও সংকর জাতের

0: চাষ অবশ্যই চালিয়ে যেতে হবে, কিন্তু সাথে সাথে কৃষি ব্যবস্থাকে প্রতিযোগিতাপূর্ণ, পরিবেশ সহায়ক তথা স্থিতিশীল করার লক্ষ্যে ও অদূর ভবিষ্যতে কৃষককে পরমুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাতে ফসলের দেশি জাতগুলোকেও টিকিয়ে রাখতে হবে। রাজ্যের কৃষিচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই যে দিনের পর দিন উচ্চ ফলনশীলতার গুণে আকৃষ্ট হয়ে আমাদের কৃষকেরা সংকর তথা উচ্চ ফলনশীল জাতের ধান ও অন্যান্য ফসলের চাষের দিকে এতটাই ঝুঁকে পড়েছেন যে তারা ক্রমশই দেশি জাতগুলোকে হারাতে বসেছেন। আমাদের দেশ তথা রাজ্যের বিশেষ বিশেষ অঞ্চলে বিভিন্ন ফসলের প্রথাগত অর্থাৎ সাবেকি বা দেশি এমন অনেক জাত আছে যেগুলোর সেই সব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু সহ্য করার ক্ষমতা অপরিসীম। এইসব অঞ্চলের কৃষকেরা তাদের প্রথাগত পদ্ধতিতে এই সব জাতের চাষ করতেও সিদ্ধহস্ত। একদিন বীজহীন ফল দেখে আমরা অবাক হয়েছিলাম, তারপর দেখছি ফলে বীজ আছে কিন্তু তার থেকে উপযুক্ত চারা পাচ্ছি না আমরা। সদাগরী সংস্থা থেকে তাই আজ কৃষকেরা ফি বছরই নতুন বীজ কিনতে বাধ্য হচ্ছেন চড়া দামের বিনিময়ে। আজ তারা শুনতে অভ্যস্ত হচ্ছেন বীজের কেজি প্রতি দামের বদলে প্রতি 100 গ্রামের দাম। সেদিনও আসতে আর দেরি নেই যেদিন বীজ বিক্রয়কারী সংস্থাগুলো কৃষকের কাছ থেকে প্রতিটি বীজের দাম নেবে আলাদা আলাদাভাবে। ততদিনে আমাদের দেশি প্রজাতিগুলোও হারিয়ে যাবে স্বাভাবিকভাবেই। দেশের উদ্ভিদ বৈচিত্র্য বিশেষত খাদ্য শস্য বৈচিত্র্য হবে চরমভাবে বিপন্ন। সর্বোপরি দারিদ্র পীড়িত কৃষকের জীবনে ঘটবে করুণতম পরিণতি। এ প্রসঙ্গে বলা যেতে পারে যে দেশি জাতগুলোর কোনো কোনোটির বন্যা খরা তীব্র ঠান্ডা অম্ল খার নোনা ইত্যাদি সহনশীলতা খুব বেশি হওয়ায় সমস্যা সংকুল এলাকাকে আরও বেশি পরিমাণে চাষের আওতায় আনা যেতে পারে এদের চাষ বাড়িয়ে। তাই বিশেষ কোনো গুণ সম্পন্ন যেমন ধানের ক্ষেত্রে সরু লম্বা সুগন্ধি ইত্যাদি গুণ, খরা বন্যা বা তুষার সহনশীলতা অথবা রোগ পোকা সহনশীলতা ইত্যাদি, দেশি প্রজাতিগুলোর চাষও করা উচিত সামান্যতম এলাকাতে বা অল্প জমিতে হলেও। উচিত সাবেকি পদ্ধতি অবলম্বন করে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা। প্রাসঙ্গিকভাবেই উল্লেখ্য যে অবিভক্ত বাংলার দিনাজপুর ও মালদা জেলার 12-14টা সুগন্ধি দেশি ধান আজ অবহেলা ও সচেতনতার অভাবে হারিয়ে যেতে বসেছিল। এদের গুণগত উৎকর্ষ বাজার চলতেই তথাকথিত বাসমতি চালাচ্ছে কম কিছু নয়। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা আজকে পালন করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও অনেকেই এগিয়ে এসছেন এই কাজে ব্রতী হয়ে। বিশ্ববিদ্যালয় স্তরেও এই ধরনের কাজ খুব জোর কদমেই এগোচ্ছে। এবং সবশেষে বলতে হয় যে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি। কৃষকরা যদি আজকে তাদের মতো করে তাদের বীজ সংরক্ষণ করতে পারেন তাহলে, এবং একই সঙ্গে বিজ্ঞানীরা যদি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে এবং সরকার যদি তাদের বাজার ব্যবস্থা করে দেয় এবং এই সমস্ত বীজগুলোকে নিবন্ধীকরণের জন্য যা যা করণীয় সেগুলো যদি সরকার স্তরে গড়ে তোলা যায় ঠিকভাবে, তাহলে কিন্তু সামনের দিনে আমরা হারিয়ে যেতে বসা, এই কথাটা বললে বোধ আরও ভালো হয়। কারণ হারিয়ে গেছে অনেক ফসলের প্রজাতি, হারিয়ে যেতে বসেছে অনেক প্রজাতি, অর্থাৎ হারিয়ে যেতে বসা যে সমস্ত প্রজাতি সেই সমস্ত প্রজাতিগুলোকে কিন্তু আমরা আবার আমাদের মূল স্রোতে নিয়ে আসার মতো জায়গায় ফিরে পাব। এই সমস্ত ফসল যদি আজকে, এমন অনেকের ধারণা আছে যে এই সমস্ত ফসলের ফলনশীলতা হয়তো কম, কিন্তু যদি খুব ভালোভাবে আমরা বিচার করে দেখি বিভিন্ন এলাকায় যে সমস্ত কৃষকদের হাতে যে সমস্ত প্রজাতি রয়ে গেছে বিভিন্ন ফসলের, সেই সব ফসল কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফলন হয়তো একদম সমতুল ফলন দিচ্ছে উচ্চ ফলনশীল জাতের সঙ্গে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের গুণাগুণ মানে গুণমান খুবই উৎকৃষ্ট গুণমান, অর্থাৎ উৎকৃষ্ট গুণমানের ফসল আজকে যেটা আমরা বলি যে ভ্যালু অ্যাডেড অর্থাৎ মূল্য সংযোজিত কোনো রকম খাদ্যদ্রব্য, সেই ক্ষেত্রে কিন্তু মূল্য সংযোজিত খাদ্যদ্রব্য হিসেবে আমরা কিন্তু তাদের বাজারে নিয়ে আসতে পারি।
1: শুনলেন ফসলের দেশি জাতের সংরক্ষণ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক ব্রহ্মচারী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ

বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ইউরিক অ্যাসিডে ভোগান্তি। আপনার যদি ইউরিক অ্যাসিড থাকে তাহলে তা থেকে কি কি ভোগান্তি হতে পারে সেই নিয়েই বলছেন চিকিৎসক অর্পিতা সরকার।
3: ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একটি ওয়াটার সলিউবেল বা জলে দ্রবণীয় বর্জ্য পদার্থ, যা কিনা ইউরিন বা প্রস্রাব দিয়ে বেরিয়ে যায়। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় প্রোটিন ভেঙে বা তার মেটাবলিজম থেকে, পিউরিন মেটাবলিজম এন্ড প্রোডাক্ট। স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে থাকা উচিত মহিলাদের 6 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে এবং ছেলেদের বা পুরুষের 7-এর কম বা নিচে। কি কি কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে আসুন দেখে নিই। আপনি যদি রেগুলার অতিরিক্ত বেশি ডিমের কুসুম খাচ্ছেন বা মাটন বেশি খেলে, সামুদ্রিক মাছ বা চিংড়ি কাঁকড়া এগুলো বিশেষ করে হাই প্রোটিন ডায়েট খেলে, অ্যালকোহলিক বেভারেজ মানে সোজা কথায় মদ জাতীয় বা বিয়ার বেশি খেলে, প্রসেসড ফুড বেশি খেলে এবং তার সাথে জল কম খেলে, যেহেতু এটা জলে দ্রবণীয় বর্জ্য পদার্থ তাই খাবারের সাথে জলটা ঠিক মাত্রায় মানে 2.5 থেকে 3 লিটার রেগুলার খাওয়া উচিত। ক্যান্সার রুগীদের শরীরে আমরা দেখতে পাই ইউরিক অ্যাসিডের মাত্রা

0: নর্মালের থেকে একটু বেশি থাকে এবং ক্যান্সার ট্রিটমেন্টের ফলে কোষ ধ্বংস বা সেল টার্নওভার রেট বাড়লে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে। এছাড়া জেনেটিক চেঞ্জেস বা জিনগত বৈশিষ্ট্য এবং ফ্যামিলি হিস্ট্রি, আপনার পরিবারে যদি ইউরিক অ্যাসিড হাই থাকে অনেকের, তাহলেও খুব সহজে এটা রক্তের মধ্যে বাড়তে পারে। অবশ্যই ইউরিক অ্যাসিড চেক করবেন ব্লাড টেস্ট করে, লক্ষণগুলোর সাথে ম্যাচ করলে রক্তের ব্লাড টেস্ট করে দেখে নেওয়াটা আবশ্যক। এবার ইউরিক অ্যাসিড শরীরে বাড়লে কি কি কষ্ট আসে আমরা দেখে নিই। ইউরিক অ্যাসিড জমতে পারে গাঁটে গাঁটে, বিশেষ করে হাতে পায়ে, ছোট আঙ্গুলে এবং গাঁটে গাঁটে তার থেকে আসে ব্যথা, বা বড় জয়েন্টস, কনুই বা এলবো জয়েন্ট, কাঁধ বা শোল্ডার জয়েন্ট, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা, সেটা একদিকে বা দুদিকেও হতে পারে। জয়েন্টগুলোর ওপর থেকে গরম হয়ে যায়, লাল ও ফুলেও যেতে পারে, হাঁটা চলা ওঠানামাতে খুব ব্যথা অনুভূতি হয়। আবার ইউরিক অ্যাসিড ক্রিস্টাল হিসাবে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার অথবা কিডনিতেও স্টোনের আকারে জমতে পারে। আবার ইউরেটার এ অনেক সময় স্টোন একটা আটকেও যেতে পারে, তার থেকে তলপেটে ও কাঁখে তীব্র ব্যথা অনুভূতি বা ইউরিনে বা প্রস্রাবে জ্বালা অনুভূতি হতে পারে। ব্লাড টেস্ট ও USG দিয়ে খুব সহজেই ধরে ফেলা যায় এর অস্তিত্ব, মানে কিডনি স্টোন, ব্লাডার স্টোন অথবা ইউরেটেরিক স্টোন। এবার আমরা দেখি কি কি করলে এর থেকে আমরা মুক্তি পেতে পারি বা এড়িয়ে চলতে পারি। যেটা আগেই বলেছি, জল বেশি করে খাবেন, যেহেতু এটা ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয় বর্জ্য পদার্থ। ব্যালেন্স ডায়েট নেবেন, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের মাত্রা ব্যালেন্স হওয়া উচিত। প্রোটিনের মাত্রায় বিশেষ লক্ষণ আমরা করি 1 গ্রাম পার কিলো বডি ওয়েটে রাখা উচিত। যেরকম একটি 60 কেজি মানুষের 60 থেকে 70 গ্রাম প্রোটিনের রাখা উচিত, সেটা আপনি একটা ডায়েটিশিয়ানের সাহায্যেও ফলো করে নিতে পারেন। ফল, সবজি, ডাল খাওয়ার বা রান্নার আগে 30 মিনিট জলে সোক করে রাখুন। এতে কি হয়, জলে দ্রবণীয় ইউরিক অ্যাসিড অনেকটা ধুয়ে বেরিয়ে যায়। গাঁটে গাঁটে ব্যথা হলে ব্লাড টেস্ট করে আগে সর্বে চেক করুন এবং অস্বাভাবিক দেখলে কিছুদিন ওয়েট করুন, বেশি করে জল খান, প্রোটিনের মাত্রাটা কমিয়ে নিন, আবার আরেকবার কিছুদিন গ্যাপ দিয়ে 1 মাস বাদে আরেকবার চেক করুন এবং তাতেও যদি দেখেন যে বেড়ে আছে, তাহলে খুব তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নিন এবং নির্দিষ্ট ওষুধ খেয়েই কিন্তু ইউরিক অ্যাসিড কমানো যায়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইউরিক অ্যাসিড থেকে কি কি ভোগান্তি হতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, বললেন চিকিৎসক বিশেষজ্ঞ অর্পিতা সরকার।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে প্রাত্যহিকী।

0: যে আমরা তো অনেক সময় আফসোস করি, আমি কেন, আমার সঙ্গেই কেন, এটা আমার সঙ্গেই হতে হলো, জীবন আমার প্রতি এত নিষ্ঠুর কেন, কেন আমাকেই এত লড়াই লড়তে হয়। ওপরা উইনফ্রে বলছেন, যে জীবনে কোনো লড়াই থাকে না সে জীবনের কোনো শক্তি থাকে না। সুতরাং লড়াই যদি তোমার সামনে আসে, লড়ো, তবেই তো বুঝবে তোমার মধ্যে শক্তি আছে। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের এই প্রাত্যহিক দরবারে। জানাই সুপ্রভাত।
1: প্রাত্যহিকীর স্মরণ পর্বে আজ চোখ রাখব প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। আজ জন্মদিন। আইনজীবী পিতার কর্মক্ষেত্র বিহারের গিরিরিতে তার প্রাথমিক শিক্ষা শুরু। বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তাকে বিদ্যালয় থেকে বিতাড়িত হতে হয়। 1909 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমে যোগ দেন। সেই থেকেই তার শান্তিনিকেতনে বাস। প্রথমে পাঠভবনে শিক্ষকতা করেন, পরে কলেজ শাখায় অধ্যাপক নিযুক্ত হন। সারা জীবন জ্ঞানের সাধনায় কাটিয়েছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। লিখেছেন প্রাচীন ইতিহাসের গল্প, ভারত পরিচয়, ভারতে জাতীয় আন্দোলন, বঙ্গ পরিচয়। তার রচিত গ্রন্থের মধ্যে জ্ঞান ভারতী নামে সংক্ষিপ্ত বিশ্বকোষ উল্লেখযোগ্য। সিলভা লেডি শান্তিনিকেতনে এলে তার কাছে চীনা ও তিব্বতী ভাষা শিখে গবেষণা শুরু করেন। তার গবেষণার বিষয় ছিল বৌদ্ধ ও হিন্দু দর্শনের সমগ্র চীনা ভাষ্য। বিশ্বভারতীর ঐক্যের তত্ত্বে বিশ্বাসী প্রভাত কুমার লিখলেন পৃথিবীর ইতিহাস। যুক্তিবাদের প্রতি স্বাভাবিক আকর্ষণে লিখেছেন রামমোহন ও তৎকালীন সমাজ ও সাহিত্য। তাঁর সর্বশ্রেষ্ঠ অনন্য সৃষ্টি চার খণ্ডে রচিত রবীন্দ্র জীবনী। জীবনীটি লিখতে সময় লেগেছে 25 বছর। 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম খণ্ডটি মাত্র রবীন্দ্রনাথ দেখে যেতে পেরেছেন। রবীন্দ্রনাথ সম্বন্ধে তাঁর অন্যান্য গ্রন্থ রবীন্দ্র গ্রন্থপঞ্জী, রবীন্দ্র জীবন কথা, রবি কথা, রবীন্দ্রনাথের চেনা শোনা মানুষ মানুষ, শান্তিনিকেতন বিশ্বভারতী, রবীন্দ্রনাথের গান কালানুক্রমিক সূচি, রবীন্দ্র গ্রন্থ পরিচিতি প্রভৃতি। সোভিয়েত সায়েন্স একাডেমির আমন্ত্রণে রাশিয়া ভ্রমণে যান তিনি। বই লেখেন সোভিয়েত সফর, তার আত্মজীবনীমূলক গ্রন্থ ফিরে ফিরে যাই। জীবনে বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। বিশ্বভারতীর দেশিকোত্তম ও ভারত সরকারের পদ্মভূষণ উপাধি লাভ করেন তিনি। 1892 খ্রিস্টাব্দের আজকের দিনে তার জন্ম। আমাদের প্রণাম, শ্রদ্ধা।
0: স্মরণ করব আরও এক প্রখ্যাত সাহিত্যিককে, যার জীবনের সঙ্গে জড়িয়ে আজকের এই দিন। বাংলা তারিখ মতে আজ পালিত হয় তার জন্মদিন। বাংলা সাহিত্যে বীরভূমের লালমাটি আর তার মানুষকে যিনি হাজির করেছেন পরম মমতায় আর নৈপুণ্যে, তার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1305 বঙ্গাব্দের বীরভূমের লাভপুরে 8ই শ্রাবণ তার জন্ম। ছাত্রাবস্থা থেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনকে দেখেছেন নানাভাবে, খুব কাছ থেকে। সেন্ট জেভিয়ার্স কলেজে IA পড়ার সময়ই অন্তরীণ হন অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য। আবার তারা বরণ করেন 1930 সালেও।

0: কর্মজীবনে প্রাথমিকভাবে ব্যবসা এবং পরে চাকরি করলেও সাহিত্যই হয়ে ওঠে তাঁর ধ্যান জ্ঞান। ত্রিপত্র কবিতা সংকলন প্রকাশের মাধ্যমেই তারাশঙ্করের সাহিত্য সাধনার শুরু। জমিদার বাড়ির সন্তান বলে দেখেছেন তিনি সমাজতন্ত্র, মিশেছেন প্রত্যক্ষভাবে গ্রামীণ জীবনে। এসবই জীবন্ত হয়েছে বেদে, পটুয়া, লাঠিয়াল, চৌকিদার, ডাকঘর করা প্রভৃতি চরিত্রে। কালিন্দী বা জলসাঘর আবার জমিদারতন্ত্রের জ্বলন্ত দলিল। স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা সবই বারবার উঠে এসেছে তারাশঙ্করের উপন্যাসে। চলচ্চিত্রায়িত হয়েছে বেশ কয়েকটি উপন্যাস। দুই পুরুষ, আরোগ্যনিকেতন, গণদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, পঞ্চগ্রাম, মন্বন্তরের মতন উপন্যাস আর অসংখ্য ছোট গল্প পাঠকদের মুগ্ধ করে রাখে আজও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন কবিতা, লিখেছেন বেশ কয়েকটি মন কাড়া গান। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ, পেয়েছেন পদ্মশ্রী, পরে পদ্মভূষণ। কিন্তু মানুষের অন্তরের পুরস্কারে আজও তিনি অমলিন, ভালোবাসার আসনে অধিষ্ঠিত। আজ জন্মদিনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জানাই প্রণাম।
1: আজকের দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসুর জন্মদিনের দিনটি। খুলনার বাগেরহাট কলেজে পড়ার সময় যুগান্তর বিপ্লবী দলের সংস্পর্শে আসেন তিনি। পরে কলকাতার রিপন কলেজে পড়াশুনো করেন। স্বাধীনতা আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন। দেড় শতাধিক গল্প উপন্যাসের তিনি রচয়িতা। তার প্রথম গল্প সংকলন বনুমর্মর সশস্ত্র বিপ্লবীদের ব্যক্তিজীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে রচিত ভুলি নাই তাঁর অন্যতম জনপ্রিয় গ্রন্থ। প্রাক স্বাধীনতা পর্বের রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে রচিত অন্যান্য গ্রন্থ সৈনিক, আগস্ট ৪২, বাঁশের কেল্লা প্রভৃতি, প্লাবন, নূতন প্রভাত, রাখিবন্ধন তাঁর স্বদেশানুরাগ দীপ্ত নাটক। তার বিখ্যাত উপন্যাস নিশি কুটুম্ব সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। দিল্লি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদক ও পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ওগো মধুসুন্দরী, এক বিহঙ্গী, বৃষ্টি বৃষ্টি, জলজঙ্গল, মানুষ গড়ার কারিগর, চীন দেখে এলাম প্রভৃতি। ১৯০১ খ্রিস্টাব্দে আজকের দিনে খ্যাতনামা সাহিত্যিক মনোজ বসুর জন্মদিনে আমাদের শ্রদ্ধা প্রণাম।
0: প্রণাম জানাই দেশমায়ের প্রতি প্রাত্যহিক দেশবন্দনায়। আজ সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এপ্রিল মাসের প্রথম পক্ষ, বিষয় ছিল নতুন করে পাওয়া। এখন শুনবেন এপ্রিল মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা রীনা দাস সরকারের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
3: এপ্রিল মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল নতুন করে পাওয়া। আজ স্টুডিওতে আমরা আমাদের মধ্যে পেয়েছি রীনা দাস সরকারকে, যিনি এই বিষয়ের সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন। রীনা দাস সরকার এসেছেন অমূল্য কানন শ্রীরামপুর 3 হুগলি থেকে। রীনাদি নমস্কার, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
4: নমস্কার, আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত।
3: এই কি প্রথমবার আসা?
4: হ্যাঁ, আমি চিঠি লেখা শুরুই করেছি 4-5 মাস হলো।
3: মানে প্রাত্যহিকী

0: আসরে নবাগতা বলা যায়?
1: একেবারেই নবাগতা।
0: কিভাবে শুরু হলো?
1: শুরু হলো এই আমার পাড়ার একজন দাদা, ওনার উদ্যোগেই আর কি চিঠিটা লেখা। উনি বারবার পুশ করছেন যে চিঠি লিখুন লিখুন। সেই হিসেবে
0: শোনাটা কি ছিল আগে?
1: শোনা ছিল, আমার মা ভীষণ শুনতে ভালোবাসেন, প্রাত্যহিকই আমাদের বাড়িতে রোজ চলতো, কিন্তু লেখা কখনো হয়ে ওঠেনি বা ভাবিও নি যে লিখবো। উনি আমার
0: উৎসাহে একদম
1: অনুঘটক বলতে পারেন আর কি।
0: প্রাত্যহিকীতে লেখা ছাড়া এমনি লেখার চর্চা বা সেইটা কি আগে থেকে?
1: হ্যাঁ, সেটা আমার মানে ছিল, হয়তো ভেতরে লেখাটা ছিলই, কিন্তু চাকরি এবং সন্তান প্রতিপালন, সংসার ইত্যাদি নিয়ে করা হয়নি। কিন্তু আমি অবসর জীবনের পর থেকে লেখা আমি শুরু করেছি।
0: আর আপনার কর্মজীবন?
1: কর্মজীবন, হ্যাঁ, আমি 37 বছর স্কুলে ছিলাম মেয়েদের সঙ্গে, মানে মেয়েদের স্কুল HS। আমার আগের স্কুল ছিল শ্রীরামপুরে, পরের স্কুলে যখন আমি HM হলাম প্রধান শিক্ষিকা, তখন আমি নবগ্রাম কন্যাগড়ে প্রধান শিক্ষিকা হয়ে সেখানে আমার 12 বছর কেটেছে।
0: কোন বিষয়ে?
1: আমার বিষয় বটানি। আমি, হ্যাঁ, আমি গাছ ভীষণ ভালোবাসি, ওটা আমার প্রধান ভালোবাসা বলা যায়।
0: তাই?
1: হ্যাঁ, আমার মানে উদ্যান চর্চা প্রবলভাবে হয়, সঙ্গে সাহিত্য চর্চা।
0: হ্যাঁ, এইটা অনেক সময় আমরা একটা কিছু নিয়ে পড়াশোনা করি বা কর্মজীবনে সেই বিষয়টা থাকে, কিন্তু আমাদের ভালো লাগা ভালোবাসার সঙ্গে সবসময় যে মেলে তা নয়, আপনার সঙ্গে সেটা মিলে গেছে। আপনার বিবাহ সূত্রে শ্রীরামপুরে আসা নাকি আপনার জন্ম ছোটবেলা?
1: জন্ম সূত্রেই আমি শ্রীরামপুরে। হ্যাঁ,
0: আচ্ছা,
1: বিবাহ সূত্রে আমার বাড়ি বেহালা, কলকাতায়।
0: এখন থাকা হয় শ্রীরামপুরে?
1: শ্রীরামপুরেই থাকি, মাঝে মাঝে বেহালার ফ্ল্যাটে আসি, প্রকৃতির ভেতরেই থাকতে ভালোবাসি।
0: তো সেই উদ্যান চর্চা, বাগান দেখাশোনা কি নিজেই?
1: একেবারে নিজের, অবিষয়ে আমি একেবারে অভিজ্ঞ।
0: তাই? কি কি সবচেয়ে উল্লেখযোগ্য গাছ যদি বলি আপনার বাগানের মধ্যে, কি কি আছে? ফুল গাছ না সব ধরনেরই?
1: সব, সব রকমেরই আছে, লন থেকে আরম্ভ করে কিচেন গার্ডেন সবই আছে আমার বাগানে। আর ফুল গাছ তো অসংখ্য, সব সিজনের সব ফুল গাছই আমার, নেই এমন কিছু বলা যাবে না যে নেই।
0: আচ্ছা, এইটা তো ধরুন একটা ব্যক্তিগত উদ্যোগে আপনি যে সবুজের কাছাকাছি থাকছেন বা সবুজ যাপন করছেন, কখনো ইচ্ছে হয়েছে যে অন্যদের মধ্যেও একটু সেই ভাবনাটা ছড়িয়ে দিতে? আপনার প্রতিবেশী হোক, আশেপাশে হোক, বা
1: অবশ্যই আমাকে দেখে এখন আমার পাড়ার প্রায় প্রত্যেকেই উদ্যান চর্চাতে ব্যস্ত হয়ে পড়েছে, এবং আমার যে উদ্বৃত্ত গাছপালা বা কাটিং করে আমি সবাইকে গিফট করি।
0: আচ্ছা,
1: এটা আমার একটা হবি।
0: বাহ। আর এখন তার ফাঁকে ফাঁকে লেখাও?
1: ফাঁকে ফাঁকে না, লেখাটাও এখন আমার ভীষণ একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। লেখালেখি তো ভীষণ ভালো লাগে।
0: কি কি ধরনের?
1: নারী বিষয়ক লেখাই মূলত, গল্প, ছোট গল্প, কবিতা সবই লিখি।
0: আপনার চিঠির ক্ষেত্রে যদি আসি, নতুন করে পাওয়া আমাদের বিষয় ছিল, সেখানে আপনি আপনার ফেলে আসা শৈশব এবং একটা বাড়ির স্মৃতি সেটাই উঠে এসেছে, এটা কি কাল্পনিক?
1: না, একেবারেই কাল্পনিক নয়, কল্পনা তো কিছু থাকেই, ভিত্তিটা পুরোই বাস্তব। আমার ছোটবেলার বাড়ি, যে বাড়িতে আমি মানুষ হয়েছি, সে বাড়িটা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। বাবা মা কিন্তু আমার এখনো জীবিত, বৃদ্ধ বাবা মা, একজন 84, একজন 93, ওই বাড়ি মেনটেন করা তাদের পক্ষে সম্ভব হয়নি, এই কারণে বাড়িটা আমাদের নেই। কিন্তু ওই বাড়িটার প্রতি অমোঘ টান একটা অনুভব করি, যে কারণে মাঝে মাঝে যাইও। যারা কিনেছে তারা অতি পরিচিত, কিন্তু রোজ গেলে তো বিরক্ত হবেই, সেটাই আমার ইয়েতে উঠে এসেছে।
0: বেশ। আর আপনার সেরা হওয়ার খবরে আপনার পরিবার বা পরিজনদের কি প্রতিক্রিয়া?
1: সবার প্রতিক্রিয়া ভীষণই ভালো, বিশেষত মা তো ভীষণ খুশি হয়েছেন।
0: আমার ছেলে শোনেন প্রত্যেকই?
1: হ্যাঁ, এখন মা শোনেন। হ্যাঁ, মার রেডিওই আছে, আমরা যেমন ফোনে শুনি, মা কিন্তু রেডিওতেই শোনেন। আর মা রেডিওর মানে ভীষণ ভক্ত, মা খবর রেডিও ছাড়া শোনে না। আর আমার ছেলে বিদেশে থাকে, নেদারল্যান্ডে, সে খবর পেয়ে সে ভীষণ আনন্দিত, সে আমাকে উৎসাহ দেয় লেখার জন্য। আমার হাজব্যান্ড তো আমার নিত্যসঙ্গী, সেই আমার লেখার প্রথম পাঠক।
0: ঠিক। বেশ, খুব ভালো লাগলো রিনাদি কথা বলে আপনার সঙ্গে। ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল, সবুজে থাকবেন, সৃজনে থাকবেন। আমরা শুনলাম এপ্রিল মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীর সেরা পত্রদাতা রীনা দাস সরকারের সাক্ষাৎকার। রীনাদি এসেছিলেন অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে। এবারে।

0: আমরা শুনে নিই তার সেই চিঠিটি যার জন্য তিনি সেরা নির্বাচিত হয়েছেন।
1: সুযোগ পেয়ে ঢুকে পড়ি বাড়িটিতে, রোজের হাতছানি আর এড়ানো গেল না। যারা আছেন বাড়িটিতে খুব বিরক্ত অনিচ্ছার হাসি হেসে বললেন, ভেতরে এসো। খানিক দাঁড়িয়ে এক ফালি বাগানের ডালিম গাছের ডালের ফাঁকে টুনটুনির বাচ্চাদের খুঁজি, কান পেতে শুনি হলুদ কাঞ্চনের পাপড়ি ঘষার শব্দ। তারপর ধীরে ধীরে ঢুকে বসি বারান্দার কালো থামটার দিকে, তাকিয়ে ভুলে যাই বর্তমান। থামটাকে ঘিরে খানিক ছোঁয়াছুঁয়ে খেলায় মেতে উঠি। উনি জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে সামনে, আমার চোখ ওই ঘুল ঘুলির দিকে। ওই পথেই তো ছুটে আসত রোদের ছিকিমিকি, পুবের দেয়ালে এঁকে দিত কত অনামী ছবি। কি যেন বলে গ্লাস হাতে তুলে দেন গৃহকর্ত্রী, কানে ঢোকে না কিছুই। গ্লাসের জলের মধ্যে দেখি ফড়িংয়ের অসমর্থ দুটি লাল ডানা। পায়ে পায়ে ছাদে উঠে নড়ে চড়ে উঠে অতীতের মাদারের ছায়া, বাবার মৌমাছিদের ঘর, মায়ের চন্দ্রমল্লিকার টব, আচারের শিশি। ঘোর কাটলে দেখি আমার ওই প্রবীণ বাড়ি নবীন করে দিয়েছে এরা। মাথার উপরের খোলা আকাশ মুড়ে দিয়ে দিগন্ত রেখাকে ঢেকে দিয়েছে নীল টিনের ঢেউ খেলানো আস্তরণে। দুঃখে মুখ ঠাকে, হায় রে, খোয়া গেছে আমার শৈশব। নিজেকে প্রবুদ্ধ দিই, হয়তোবা বর্ষার কোনো নির্জন দুপুরে মেঘেদের দলে খুঁজে পাব তাকে, অথবা তারায় ভরা একটি দুটি তারা খসার সঙ্গে সেই শৈশব টুপ করে পড়ার শব্দে চমকে উঠব কোনো রাতে, নয়তোবা দূর মহাসাগর থেকে ঝিনুকের মালা গেঁথে এনে আমার গলায় পরিয়ে দেবে কোনো স্বপ্নের ফেরিওয়ালা। শৈশবের টুকরো টুকরো স্মৃতি দিয়ে গাঁথা হবে সেই মালা, রূপকথারা ভিড় জমাবে আমার মনে, উগরে দেবে ঠাকুরমার চুলি, যে ঠাকুরমার সাহচর্যে শৈশব হয়েছে সুন্দর থেকে সুন্দরতর। হঠাৎ ঝড় এসে ভেঙে দেবে স্বপ্ন দিয়ে গড়া সেই বালিয়াড়ি। শৈশব তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ অমর ভালোবাসার ধন। শুনলেন রীনা দাস সরকারের লেখা সেই চিঠিখানি, যা এপ্রিল মাসের প্রথম পক্ষের সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে।

জুলাই মাসের দ্বিতীয় পক্ষে আপনারা চিঠি লিখছেন প্রাত্যহিকীতে চাঁদের মায়া এই বিষয়ে। খুলব চিঠির ছাপি। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন নীলাঞ্জন মিত্র কলকাতার 709 থেকে। নীলাঞ্জনবাবু লিখছেন, শব্দের নীড় প্রাত্যহিকী। বিমানের জানালায় কপাল ঠেকিয়ে বসেছিলাম, ভোর হতে তখনও কয়েক মিনিট বাকি। চেন্নাইগামী সেই ফ্লাইটে দেখলাম পশ্চিম আকাশে চাঁদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর বিপরীত দিগন্তে সূর্য তার প্রথম আলো মেলে ধরছে। ক্যামেরা হাতে ছিল,

0: তবু কিছুক্ষণ ছবি তোলার কথাই মনে পড়েনি। মনে হয়েছিল এমন দৃশ্যের সামনে শব্দ যেমন অপ্রয়োজনীয়, তেমনি কখনো কখনো ছবিও। পরে ছবিটা তুলেছিলাম, কিন্তু বুঝেছিলাম সেদিন ছবির চেয়ে বেশি কিছু আমার ভেতরে ধরা পড়েছিল। সময়ের পার্থক্যের কারণে বাড়িতে বসে আমেরিকার ছাত্রছাত্রীদের অঙ্ক পড়াতে পড়াতে কত রাত যে ভোরের কাছে এসে থেমেছে। ক্লাস শেষে জানালার বাইরে তাকিয়ে দেখতাম আধ ঘুমন্ত শহরের ওপর চাঁদ নীরবে তার পথ চলেই যাচ্ছে। তখন মনে হতো নীরবতারও একটি নিজস্ব ভাষা আছে। ক্যামেরা হাতে অসংখ্য মানুষের আনন্দঘন মুহূর্ত ধরে রেখেছি, অথচ প্রতিটি অনুষ্ঠানের শেষে আলো নিভে গেলে মাথার ওপর সেই একই চাঁদকে দেখেছি। মানুষের উৎসব শেষ হয়, কিন্তু চাঁদের আলোয় স্মৃতিগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। আজও রাতের আকাশে চাঁদ উঠলে সেই উড়ানের কথা মনে পড়ে। ক্যামেরা দৃশ্যের অবয়ব ধরে রাখতে পেরেছিল, কিন্তু তার নৈঃশব্দ বিস্ময় আর অনির্বচনীয় মায়া নয়, তারা আজও আমার ভেতরে সময়ের স্পর্শ ছাড়াই অমলিন হয়ে আছে। শুভকামনা জানিয়ে চিঠি শেষ করেছেন নীলাঞ্জন মিত্র, কলকাতা 709 থেকে।
1: চিঠির পাতায় মধুমিতা নস্কর, সলপ মাঝের বটতলা, ডুমজুর, হাওড়া থেকে। জ্যোৎস্না রাতে মা যখন চুলের মধ্যে বিলি কেটে কেটে দিত, চাঁদের গল্প বলত, মেয়েটি চুপ করে শুনত। চাঁদের বড়ির চরকা কাটা, চাঁদের পাহাড়, চন্দ্রগ্রহণ, চন্দ্রসভা, আরো কত কি। চাঁদের ঘোলাটে সাদা আলো জানালা দিয়ে মেয়েটার গায়ে পড়ত, সে ঘুমিয়ে পড়ত। এরপর যখন সে স্কুলে ভর্তি হলো, বই পড়তে শিখল, দেখল চাঁদকে নিয়ে কবি লেখকেরা কত গল্প কবিতাই না লিখে গেছেন, চাঁদের মোহময়ী বর্ণনা এমন তাকে টানত যে কবিতা গল্প মুখস্থ করে ফেলত সে অনায়াসে। রেডিও বা টিভিতে চাঁদ নিয়ে কোনো গান কানে এলেই মেয়েটা কেমন যেন বিহ্বল হয়ে শুনত। রাতে ঘুমিয়ে কোনো কোনো দিন স্বপ্ন দেখত, সমুদ্রের নির্জন তীরে চাঁদনি রাতে সে আর মা দাঁড়িয়ে আছে, চারিদিকে ধুধু করছে জলরাশি, চাঁদের আলোয় বালুকারাশি এক আশ্চর্য রূপ নিয়েছে, স্কুলের দিদিমণি মাটি দিয়ে স্পর্শের মাধ্যমে যেমন করে পুতুল গড়তে শিখিয়েছেন, তেমনি করেই মেয়েটি বালি দিয়ে পুতুল ঘর বানানোর চেষ্টা করছে। ঝোড়ো হাওয়ায় মেয়েটার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে মেয়েটার। সকালে ঘুম ভাঙলে মাকে বলতো, মা চাঁদ খুব সুন্দর, তাই না? মা তার চোখে ঠোঁট ছুঁয়ে বলতো, হ্যাঁ তো, ঠিক আমার পরীর মতো সুন্দর। এরপর মেয়েটা বড় হলো, শরীর মনে পাপড়ি মেলার দিন এলো তার। দেখা গেল অন্য দৃশ্য, পূর্ণিমা এলেই মেয়েটি চলে যায় খোলা ছাদে, চারিদিকের নিস্তব্ধ নিশ্চুপ চাঁদনি রাতে সে আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্নায় ভেজে দুহাত দিয়ে মেখে নেয় চন্দ্রালোককে, শিহরণ জাগে শরীরে, আলো তার চোখে নেই, আলো আছে তার মনে, সেই মন দিয়েই একটু একটু করে পান করে চাঁদের বিভূতি, আর দূর থেকে পার্থিব নয়নে মা দৃষ্টিহীন মেয়ের

0: চাঁদের মায়া অনুভব করে। মায়ের দুগাল বেয়ে ঝরে পড়ে মাধনহীন নীরব অশ্রুধারা। মধুমিতা নস্কর সলব মাঝের বটতলা ডোমজুর হাওড়া থেকে লিখলেন।
1: চলে আসি পরের চিঠিতে। এবারের চিঠি লিখছেন প্রণয় পাল, রাধানগর কৃষ্ণনগর নদিয়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, এক থালা সুপারি গুণিতে না পারি, বলতো কি? গ্রহ নক্ষত্রের অধ্যায় পড়াতে গিয়ে দিদির ওই ধাঁধার উত্তর দিতে না পারায় দিদি দেখিয়েছিল আলোক ঝলমলে লক্ষ কোটি তারা আর চন্দ্রালোকে উদ্ভাসিত আকাশ। কত আলোকবর্ষ দূরে তারাদের মিটিমিটি আলো ছেড়ে আমি সেদিনই প্রথম অনুভব করেছিলাম স্নিগ্ধ আলোর রৌপ্যকান্তি, চাঁদের মায়াবী আকর্ষণ। মায়ের অপত্য স্নেহের স্পর্শে চাঁদের টিপ পড়া বা চাঁদমামা বলে ডাকার অনুভূতি নাই বা মনে পড়ল? চাঁদের আলোয় অপরূপ সেই নিঃসর্গ শোভায় আমি যে আজও মুগ্ধ। আমি নিয়ত অপেক্ষা করি অমানিশা পার হয়ে তেজোদ্দীপ্ত সূর্যালোকের প্রতিফলন চাঁদের ওই স্নিগ্ধ আলোর জন্য। কবে যে একটু নির্জনতায় দাঁড়িয়ে পড়ব ওই মায়াবী রূপের সামনে, যেদিন আমার সুখ দুঃখ আনন্দ বিষাদের যাপনে আমি অনুভব করব এক অনাবিল প্রশান্তি। মহাকাশের ওই বিস্ময়কর সমারোহ মাঝে খুঁজে পাব আমার অস্তিত্বের উত্তর। রোম্যান্টিকতা জড়িয়ে থাকবে আমার আবেগ বিউফল চেতনায়। পাহাড় প্রকৃতির নিস্তব্ধতায় যে রোম্যান্টিকতা উপলব্ধি করেছিলাম উত্তরাখণ্ডের দেউরিয়া তালের এক নৈসর্গিক চন্দ্রালোকে। পূর্ণিমার পর দ্বিতীয়া কি তৃতীয়ার চাঁদ, কোটি কোটি আলোকবর্ষ দূরে তারার আকাশ, নিচে বিস্তীর্ণ চরাচরে অন্ধকার ঘনীভূত জঙ্গলের ওপারে হিমালয়ের তুষারাবৃত চৌখাম্বা গিরিশৃঙ্গে পড়েছে চাঁদের মোহময় আলো। চাঁদের হাসির বাঁধ ভাঙা এই রহস্যময় নৈসর্গিক সৌন্দর্য মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে, বলো প্রাত্যহিকী? এ যে আমার প্রথম অনুভবের মায়াবী চাঁদ। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলেন প্রণয় পাল, রাধানগর কৃষ্ণনগর নদিয়া থেকে।
0: হাওড়ার চিঠি পূর্ব অনামিকা পাল, গ্রাম কাষ্ট সাংরা আমতা হাওড়া থেকে লিখছেন এবারের চিঠি। পুরনো চাঁদের মায়ায় আজে ভাবনা আমার পথ ভোলে। সত্যি তাই, সিন্ধু পারের পাখি হয়ে আমার মন চলে যায় শৈশব কৈশোরের দিনগুলিতে। সেদিন গ্রীষ্মের সন্ধ্যা, এদিকে আবার লোডশেডিং, জাম গাছের নিচে উঠোনে মাদুর পেতে হ্যারিকেনের আলোয় পড়তে বসেছি, গাছে পাখিদের মৃদু কথোপকথন। তখন উঠোন জুড়ে তৈরি হয়েছে অপূর্ব আলো ছায়ার বিচিত্র নকশা, চাঁদের মায়ায় নির্মিত হয়েছে যেন এক অপার্থিব জগৎ। মনে পড়ে এমনই চাঁদনি রাতে উঠোনে মাদুরে শুয়ে দিদিমার কাছে রূপকথার ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প শুনেছি কত। তখন চোখ থাকত অপলক চাঁদের দিকে, গল্প শুনতে শুনতে কখন যেন ভুবন মোহিনী আলোর ভেলায় চড়ে মন চলে যেত নিরুদ্দেশের পথে। কতদিন পরে আষাঢ় সন্ধ্যায় যখন ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, সন্ধ্যা থেকে সেদিন চলছে চন্দ্র আর জলদের যুদ্ধ, অবশেষে জলদের গম্ভীর গর্জনে প্রবল বর্ষণে চন্দ্রের হল পরাজয়। শান্তির বাড়িধারায় সিঞ্চিত রজনীতে জানলা খুলে দেখি

জোছনা লুটোপুটি খাচ্ছে আমার বিছানায়। মায়াবী চাঁদ আমাকে হাত ছানি দিয়ে ডেকে চলে, আয় আয়। চলে যাই ছাদে, দেখি স্নিগ্ধ আলোয় ভেসেই যাচ্ছে বসুধা। বৃষ্টি স্নাত বৃক্ষরাজির কি শান্ত, কি তৃপ্ত রূপ! শিরিষ ফুলের সুন্দর গন্ধ, তাতে মিশেছে লেবু ফুলের সুবাস।

0: স্বপ্নলোকের চাবি। শরীর মন জুড়ে অদ্ভুত এক রোমাঞ্চ অনাবিল আনন্দে ভাসতে থাকে। সময় চলে যায়। কৃষ্ণা দ্বাদশীর শেষ রাতে বাঁকা চাঁদ যখন বেনুবনের ওপারে গাছের আড়ালে অস্ত যায়, তখন তার ম্লান আলোর উদ্ভাসে দেখি অন্ধকার চরাচরে প্রকৃতির এক অনির্বচনীয় রূপ ফুটে উঠেছে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর, বয়সও বেড়েছে। এখন কোলাহল মুখর শহরের রাজপথে বৈদ্যুতিক আলোর উজ্জ্বলে সে আঁধার তো আর দেখি না। হঠাৎ একদিন বাসের জানালা দিয়ে মুঠোফোনের স্ক্রিন থেকে চোখ তুলে দেখি এক ফালি বিষণ্ণ চাঁদ আমার দিকেই যেন তাকিয়ে, যেন সে বলছে, আলোর দূষণে কোথায় আর চাঁদের মায়া? তুমি আমার আলোর শোভা খুঁজতে চাইছো? জোনাকির আলো কতদিন দেখনি বলতো? এখন কি আর গভীর শোকে জ্যোৎস্নারাতে মনে যায় কেউ? অনামিকা পাল, কাষ্ঠ সাংরা, আমতা, হাওড়া থেকে লিখলেন।
1: জানিয়ে দিয়ে আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 90%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তাই মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে।
0: শেষ করব প্রাত্যহিক কি আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি শুভদীপ দে,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার। শুনলেন প্রাত্যহিকী। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝাঞ্জু কুমার। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ

0: স্মরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: কাল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গয়া, মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রিসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাব দিয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি, ইয়ে আপকা প্যার বনা রহেগা, হামারা নাতা অর অধিক সক্রিয়তা সে জুড়তা রহেগা। থ্যাংক ইউ দোস্ত।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়ারদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
2: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছেন, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
3: লগভগ দু ঘন্টে চলি সরকার কি ওর সে মে আর মেরে সাথ সরকার মন্ত্রী জিতেন্দ্র সিং বাতচিত শামিল হুয়ে উনকি বাতে হমনে শুনি, বাতে সৌহার্দপূর্ণ বাতাবরণ মে হুই আর কই দৃষ্টি সে উন সারি বাতো পর হর তরিকে সে চর্চা হুই।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই এনটিএ এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে এনটিএ। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনার রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

শব্দে দিয়ে 1999 সালে দেশমাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের জন্য যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি।

হিসেবে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য, পরিষেবা, সংস্কৃতি ও দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ পরামর্শদান দপ্তরের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দিয়েছেন। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্কার সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস, জনতা পার্টি, বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত হয়েছেন। খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে, আক্রান্ত হন সাংবাদিকরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। আমপান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া ক্যাগের সমস্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করা হবে। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল আনতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সাধারণ মানুষের কাছে কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। এদিকে প্রধানমন্ত্রী তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার মধ্যরাতের ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে যে ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাঙ্কস টু এভরিবডি।
0: এদিকে পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। শান্তিপূর্ণ মিছিল ধর্মতলায় পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি সাংবাদিকদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয় বলে জানা গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিকদের ওপর যারা আক্রমণ চালিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। আহত সাংবাদিকদের হাসপাতালে দেখার পর তিনি বলেন, কেউ রেহাই পাবে না, পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া ছিল, এর সঙ্গে নিট আন্দোলনের কোনো যোগ নেই বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
2: চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন।
0: বিজেপি ও কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যারা তাদের জন্য এই আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, একতরফাভাবে উৎপীড়ন করার জন্য কোনো আন্দোলন হতে পারে না, পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন বরদাস্ত করবেন না।
3: এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না, এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন। যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন, এমনকি পশ্চিমবঙ্গ করতে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাকস্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে, পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না।
0: কলকাতায় বিভিন্ন বামপন্থী সংগঠনের ওই মিছিলে সাংবাদিকদের ওপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছে ABVP-র কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী। এদিকে বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্র সমাজ গতকাল কলকাতায় শিক্ষার্থী ও যুবদের সমাবেশে সাংবাদিকদের ওপর নিগ্রহের ঘটনার তীব্র বিরোধিতা করে তাকে ধিক্কার জানিয়েছে। কলকাতা প্রেস ক্লাবের পক্ষেও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। প্রেস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা ও বিক্ষোভ আন্দোলনের অধিকার সকলেরই আছে, কিন্তু সাংবাদিকদের ওপর হিংসাত্মক আন্দোলনের কোনো স্থান নেই। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে প্রেস ক্লাব। আমপান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বুধবার বিধানসভায় এ বিষয়ে এক বিবৃতিতে জানান, পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করবে সরকার। এদিকে দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল আনতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বিবৃতি দেবেন। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা গতকাল বিধানসভার উল্লেখ পর্বে অভিযোগ করেন, অভিষেকের কেন্দ্রে একটি মাঠে এখনও সেবাশ্রয়ের ক্যাম্প থাকায় স্থানীয়রা খেলাধুলো করতে পারছেন না। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অনেক অভিযোগ ওঠায় এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। বিধানসভায় গতকাল পৌর ও নগর উন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত, বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। এছাড়া যেসব ক্যান্টিনে এখনও বসে খাওয়ার জায়গা নেই সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
4: মা আহার প্রকল্পটি আমাদের সরকার নতুন ভাবে তৈরি করছে। আগে নাগরিক 5 টাকা দিত এবং সরকার দিত 5 টাকা, এখানে 3 টাইমস বাড়িয়ে সেটাকে এখন 15 টাকা করা হয়েছে এবং সেখানে সপ্তাহে ডিম মাছ এবং ভেজিটেরিয়ান খাবার সেটা ব্যবস্থা করা হয়েছে, অলরেডি চলছে। আমরা মা আহারকে এমনভাবে ডিজাইন করতে চাই যেখানে বসে খাবার জায়গা নেই, এখন আমরা করবো একটা রেস্টুরেন্টের মতো যেখানে আমি আপনি আমরা সবাই গিয়ে সেখানে বসে খেতে পারবো।
0: রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের, গ্রেপ্তার এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্যে পুর পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সার্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষে সব পুর এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। 31 জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে এই অ্যাপ চালু হবে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিধানসভায় তাঁর দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানান, এই অ্যাপ ব্যবহার করে শহরাঞ্চলের বাসিন্দারা এবার মোবাইল ফোন থেকেই জমে থাকা আবর্জনা, জল জমা বা অপরিচ্ছন্নতার ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিভিন্ন পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে সংশ্লিষ্ট পুর বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে সিপিআইএম। রাজ্য বিধানসভায় গতকাল পুর বিষয়ক বাজেট আলোচনায় অংশ নিয়ে ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে ফল ঘোষণার পর বেশ কিছু পুরসভার চেয়ারম্যান কাউন্সিলরদের পুরসভায় অনিয়মিতভাবে দেখা যাচ্ছে, ফলে অচলাবস্থা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এছাড়া কোথাও কোথাও 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9টা বেজে 15 মিনিটে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত শ্যামল মিত্রের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: জানা অজানায় আজ শুনবেন বরেণ্য বিজ্ঞানী রোজালিন ফ্রাঙ্কলিন সম্পর্কে। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আমাদের নানা বৈশিষ্ট্যের নির্ধারক। এই ডিএনএ কী দিয়ে তৈরি, তার গঠনই বা কেমন, সেই আবিষ্কারের প্রচেষ্টাকে ঘিরে তৈরি হয়েছিল নাটকীয় প্রেক্ষাপট, যার পরতে পরতে আছে আবিষ্কারের নেশা, উৎসাহ, ভালোবাসা আর তারই সঙ্গে চাতুর্য, ষঠতা, বিশ্বাসভঙ্গের কাহিনী। ডিএনএর গঠন আবিষ্কারের কেন্দ্রে রয়েছে একটি ছবি, এক্স রে ক্রিস্টালোগ্রাফি ফটো 51। তুলেছিলেন লন্ডনের কিংস কলেজের এক মেধাবী গবেষক। ভৌত রসায়ন এবং এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে তিনি বিশেষজ্ঞ। তার নাম রোজালিন ফ্রাঙ্কলিন। এর আগে ডিএনএ নিয়ে বিজ্ঞানী মহলে কিছুটা ধারণা তৈরি হলেও ডিএনএর প্রকৃত গঠন কেমন তা নিয়ে ধারণা অস্পষ্টই ছিল। ডিএনএকে বুঝতে গেলে তার আণবিক গঠন জানা দরকার, তাই ডিএনএর গঠন নিয়ে কাজ করছিলেন বহু বিজ্ঞানী। এই সময়ে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিকও যুক্ত ছিলেন ব্যাপারটায়। ওয়াটসন পেয়ে যান ফ্রাঙ্কলিনের তোলা ফটো 51। ফ্রাঙ্কলিনকে না জানিয়ে তার ছবি ওয়াটসন ও ক্রিকের হাতে তুলে দেন ফ্রাঙ্কলিনের এক সহকর্মী মরিস উইলকিন্স। ওয়াটসন ও ক্রিক এই ছবি দেখে পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে ডিএনএ হল একটি ডাবল হেলিক্স, মানে গঠনটা দ্বিতন্ত্রী। তাই তারা কোনো রকম দেরি না করে নেচার জার্নালে প্রকাশের জন্য গবেষণাপত্র পাঠিয়ে দিলেন। 1953 সালের 25 এপ্রিল নেচারে প্রকাশিত হল সেই গবেষণাপত্র, ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ। কিন্তু এই গবেষণাপত্রে ডিএনএ আবিষ্কারের কোনো কৃতিত্ব রোজালিন

0: আটকে দেওয়া হয়নি। লেখার একদম শেষে ফুটনোট হিসেবে রোজালিন্ডের নাম দায়সারাভাবে লিখেছিলেন ওয়াটসন। ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্য 1962 সালে শারীরবিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ওয়াটসন, ক্রিক এবং উইলকিনস। কিন্তু এই গঠন আবিষ্কারের মূল কাণ্ডারী রোজালিন্ডের নাম কোনোভাবেই উচ্চারিত হল না নোবেল পুরস্কারের প্রসঙ্গে। চরমভাবে বঞ্চিত ও উপেক্ষিত থেকে গেলেন রোজালিন্ড। তবে এটা উল্লেখ করা প্রয়োজন যে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার প্রায় 4 বছর আগে 1958 সালে 6 এপ্রিল মারণরোগ ক্যান্সারে মারা যান রোজালিন্ড। জন্ম 1920 সালের 25 জুলাই লন্ডনের নটিংহিলে। ছোটবেলা থেকেই রোজালিন্ড ফ্রাঙ্কলিন আত্মাভিমানী আর আত্মমগ্ন। কোনো কাজে বাধা পেলে তার রাগ হয়, কিন্তু সে চুপচাপ থাকে। অথচ সেই মেয়ে পড়াশোনার ব্যাপারে যেমন জেদি তেমনই তুখোড়। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথম বাধা এলো বাবার থেকে, কিন্তু জেদি মেয়ের কাছে হার মানলেন বাবা। ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে ক্রিস্টালোগ্রাফিতে করলেন ডক্টরেট। প্রথমে কয়লা ও গ্রাফাইটের গঠন কেমন তা নিয়ে গবেষণা করলেন। এরপর কিংস কলেজে তার গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ডিএনএ। তিনি এক্সরে ক্রিস্টালোগ্রাফিকে কাজে লাগিয়ে তুলে ফেললেন ডিএনএ ছবি। কিন্তু ওই যে বলা হলো চাতুর্য, সঠতা এবং বিশ্বাসঘাতকতার কাছে হার মানলেন তিনি, চুরি হয়ে গেল তার ছবি। এর 2 বছর পরে তিনি চলে আসেন বার্কবেক কলেজে। তার কথায়, মুভিং ফ্রম এ প্লেস টু দ্য স্লামস বাট প্লেজেন্টার অল দ্য সেম। এখানে বিজ্ঞানী জে ডি বার্নালের অধীনে ভাইরাস নিয়ে গবেষণা করেন, বিশেষত আরএনএ ভাইরাস নিয়ে। আরএনএও যে ডিএনএ এর মতো জীবনের জন্য অপরিহার্য তা তিনি দেখান। এ কাজে তিনি তার এক্সরে ক্রিস্টালোগ্রাফির জ্ঞানকেই কাজে লাগালেন। 1956 সালের মাঝামাঝি খুবই অসুস্থ হয়ে পড়লেন তিনি। পেটে 2টো টিউমার ধরা পড়ল। অপারেশন করা হলো ঠিকই, কিন্তু ছড়িয়ে পড়ল ক্যান্সার। রোগগ্রস্ত অবস্থাতেও 1956 সালে 7টি এবং 1957 সালে 6টি গবেষণাপত্র প্রকাশ করলেন তিনি। 1958 সালের প্রথম থেকে শরীর আরও অসুস্থ হয়ে যায়। সেই বছরই 6 এপ্রিলে মাত্র 38 বছর বয়সে চিরবিদায় নিলেন এক অসাধারণ মেধাবী বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন। বরেণ্য বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন, লিখেছেন পঞ্চানন মণ্ডল। শেষ হল জানা অজানা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: শুরু হচ্ছে টুপড়ি, শুনবেন কৌতুক নাটিকা ফাউ।
3: উগ্র মাত্র পাত্রী মধ্যম বর্ণ,
4: এই ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান, শুনছো?
5: শুনছি, তারপর বলো।
4: উগ্র ক্ষত্রিয় রাক্ষসগণ।
5: থামো,
4: কেন
5: কি সব বলে রাক্ষস টাক্ষস, ওসব দেখতে হবে না। উগ্র রাক্ষসের সঙ্গে আমার বাবায়ে কখনোই বিয়ে দেব না।
4: দেবে না? তাহলে এইটা শোনো, পিতা উষচা,
5: তার মানে
4: উচ্চপদস্থ সরকারি চাকুরিরত।
5: আচ্ছা শোনো, এরকম কুঁচকে কুঁচকে লেখে কেন?
4: বিজ্ঞাপনের খরচাটা কুঁচকানোর জন্য। যাকে শোনো, পাত্রী গ্র্যাজুয়েট, উজ্জ্বল শ্যামবর্ণা, 5 ফুট 1 ইঞ্চি।
5: না না না না না, চাকুরি মেয়ে হবে না।
4: কেন গো?
5: ওই ব্যবসায়ী দেখো, দেবে তো ভালো, দেখতে সুন্দরী হবে। হ্যাঁ, বিয়ে পাওয়া সহজ।
4: এই শোনো, এত বায়নাক্কা থাকলে না মেয়ে খুঁজতে, লক্ষ্মী সরস্বতী বিশ্বকর্মা সবার দূরে আমাকে হত্যে মারতে হবে।
5: এই শোনো না,
4: কি হয়েছে গো?
5: কাল সন্ধ্যেবেলা বিশেষ চাকলাদার এসেছিলেন আমাদের বাড়িতে। বুঝতে পারছো না, চাকলাদা, ওই যে নিউ টাইপ ফ্ল্যাটের বিয়েইটে থাকে।
4: এইবার বুঝেছি, ছেলে জার্মানিতে আছে বলে শাক চচ্চড়িকে হ্যামবার্গারের ঢেকুর তোলে।
5: ঠিক ধরেছো তুমি, ওই জন্য তোমাকে এত ভালো লাগে। বাপের বাড়িতে নাকি জনে জনে ব্যবহারের আলাদা আলাদা গাড়ি।
4: গুল, আচ্ছা তোমারও কি ওই রকম মেম সাহেবের শখ?
5: হ্যাঁ, তা কেন, তবে আমার কথা হচ্ছে ডুব যদি দিতে হয় না পুকুরে দেবো না। হ্যাঁ, ওই দুধ সাগরে ডুব দেওয়াই ভালো। ভালো,
4: খানিকটা হদিশ পাওয়া গেল।
5: তবে
4: আচ্ছা, ওই ইচ্ছে টিচ্ছের কথা কিছু বলেছে বাবাই? মানে ওই লাভ মহব্বত কিছু ঘটেনি তো?

0: দেশে ওদেশে
1: না না
0: প্রায়দিনই তো ফোনে কথা হয় তার সঙ্গে।
1: করে কি ইচ্ছে থাকবে শুনি?
0: কেন
1: মেয়েদের দিকে মুখ তুলে তাকায় না? কি হলো কি হলো, জল খাবে নাকি?
0: না বলো।
1: মাথা ঘামিয়ে পড়াশোনাটা করেছিল বলে বিদেশে গিয়ে কত কত টাকা কামাচ্ছে বলো? মেয়েটির ব্যাপারে ও বোঝেটা কি বলো তো?
0: সব মায়েরাই বিয়ের আগে ছেলেকে আঁচল চাপা ভাবে, বুঝলে? বিয়েটা হলেই ক্রোড় বদল,
1: মানে
0: মা টু প্রিয়তম।
1: দেখো বাজে কথা বলো না, ছেলেকে আমরা তেমন শিক্ষা দিয়েছি নাকি গো?
0: হ্যাঁ,
1: 26 বছর বয়স হয়ে গেল, এখনো যে কদিন বাড়িতে এসে থাকে আমার চোখের পাকে পাকে ওঠে আর বসে।
0: দেখা যাক দেখা যাক দেখা যাক, সব ভালো যার শেষ ভালো। পাত্রী মধ্যম বর্ণা, না এ হবে না, এমএ অধ্যয়নরতা প্রকৃত
1: সুন্দর।
0: কি কি কি
1: কি কি হলো কি হলো,
0: কি কি কি তোমার সাপে কামড়াল নাকি?
1: সাপে কামড়াবে কেন? এই খটখটে শহরে দোতলার ফ্ল্যাটে কখনো সাপ আসে?
0: আমার তো সেই প্রশ্ন। পাগলা সাড়ে গোত্তা মারলে কি কলার খোসায় পা দিয়ে চিৎপটাং হয়ে পড়লে তো লোকে এমন চেঁচায় না, তাহলে হলোটা কি?
1: সকালে কাগজটা দেখতে পারিনি জানো,
0: কি হলো
1: এখন দেখলাম, এই সৃজনী, এই দেখো না সৃজনী, ওই যে দোকানটা, ওই দোকানটা থেকে আমরা গয়না টয়না বানাই না?
0: এই মরেছে, হ্যাঁ বানাই তো।
1: আজ না একদিনের জন্য কি সুযোগ দিয়েছে জানো?
0: কি
1: 10,000 টাকার বেশি কেনাকাটায় মজুরির দাম একেবারে বাদ।
0: আরে বাস,
1: আরে বাসি বটে, আরো আছে আরো
0: আছে,
1: লাকি ড্র ফার্স্ট প্রাইজ নিউ টাউনে 1,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। বাবার বউকে দেওয়ার জন্য একটা হাত তো আমাদের কিনতেই হবে বলো। আজ কিনতে পারতাম বলো, কি মিস করলাম বলো?
0: অবশ্যই অবশ্যই, জানো একজন কৃতি বিজ্ঞানী অল্পের জন্য নোবেল প্রাইজ থেকে ছিটকে গেলেন। ও হো হো, দুঃখে বুক ফেটে যাচ্ছে আমার। ও
1: ইয়ার কি থামাও, তুমি বড় ইয়ার কি মারো। শোনো এখনো না রাত 10টা বাজেনি বলো,
0: কি করবো?
1: একটা ট্যাক্সি নিয়ে এখনই চলে যাই চলো। বলি একটা বিশেষ কাজে আমরা আটকে পড়েছিলাম, না হলে বিকেল বিকেলই পৌঁছে যেতাম দোকানে।
0: কিন্তু দেখো নাইট গার্ডেদের দোকানের মালে হাত দেওয়ার কোনো উপায় নেই।
1: মানে
0: মানে তুমি এখন রেডি হয়ে দোকানে পৌঁছতে আরো ঘন্টা খানেক, তখন তো নাইট গার্ডের সঙ্গে মোলাকাত হওয়ার সম্ভাবনাই বেশি।
1: বলো না, তোমার কথা শোনা একটু ভালো লাগে না।
0: কম দামে বেশি মালের ধান্দায় মহিলাদের অগ্রণী ভূমিকা। চৈত্র সেলের সময় রাস্তায় একেবারে কুম্ভ মেলার ঢল নামে, যার গোদাভাগী মহিলা। শুনেছি সেলের জন্যই আলাদা কমা মাল তৈরি হয়।
1: বাজে কথা,
0: একেবারে খাঁটি কথা। না হলে ব্যবসায়ীরা চৈত্র মাসের শেষে দনাদন লেংটি পরে হিমালয় যাত্রা করে কি করে?
1: শুধু ব্যবসায়ীদের কথাই বলছো না? আচ্ছা এই যে যারা চাকরি করে,
0: হ্যাঁ মানে
1: কিছু লোক কাজে ফাঁকি মেরে বড় বড় কথা বলে দিব্যি চালিয়ে যাচ্ছে তো বাবা, ওরাও ঠকায় বলো। মুখের বারফটটাই ফ্রি গিফট, ফাঁকতালে কম দেয়া আর বেশি পাওয়ার চক্করে ঘুরছে সবাই, বুঝলে? সবাই
0: বাবা দারুণ বলেছো তো, প্রায় ইউনিয়ন লিডারদের কায়দায় এগোচ্ছো। ব্রাভো ব্রাভো, চালিয়ে যাও চালিয়ে,
1: চালাবোই তো চালাবোই তো। আচ্ছা আমায় বলো দেখি,
0: কি
1: ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরে, উকিল, ঠেকেদার, মাল কামানোর কম্পিটিশনে কেউ কি পিছিয়ে থাকছে আজকাল?
0: এই মরেছে,
1: যেখানে যতটুকু চান্স পাচ্ছে ঠেসে মাল কামিয়ে নিচ্ছে।
0: সবিনয় জানিতে চাহি দেবী, পুত্রের বিবাহের ক্ষেত্রেও কি একই নীতি অনুসৃত হইবে? আপনি নিশ্চয়ই অবগত আছেন বন গ্রহণ ও প্রদান উভয়ই বেআইনি।
1: আলবত আলবাত, 100 বার,
0: মানে
1: দাও মারা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ছেলের বিয়ে। হ্যাঁ, তবে আইন বাঁচিয়ে এমন ভাবে খাল কাটবে
0: যাতে কুমিরটা,
1: যাতে সব জল দুয়ারে না এসে পথ নেই। করবে নাই বা কেন? ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে কত খরচ হয়েছে হিসেব রেখেছ?
0: এই শোনো, ছেলেকে মানুষ করা যে ব্যবসায় টাকা খাটানোর সমান হলো গো।
1: সব ব্যাপারটাই ত্যাচ্ছে করে দেখা আর দেখানোটাই তোমার অভ্যেসে দাঁড়িয়েছে, বুঝলে? আচ্ছা ওইভাবে আমিও তো দেখাতে পারি,
0: কি
1: বাবাইকে ভর্তির সময় ক্যাপিটেশন ফির ক্যাপটা ওদের কলে চান্স পেয়ে আমাদের ওপরে চাপায়নি, এখন আমাদের চান্স। বুদ্ধি খাটিয়ে এমন ভাবে সওদা করতে হবে যেন আইন বাঁচে, আবার পাড়া প্রতিবেশীর কাছে স্ট্যাটাসটাও আমাদের বজায় থাকে।
0: এতক্ষণে একটা কথা শ্রীমুখ থেকে খসে পড়েছে,
1: বলো বলো।
0: বুদ্ধি কাঁঠাল ভাঙার পক্ষে সরেশ, মাথায় টান পড়লে দুনিয়ার কাজ কারবার লাটে উঠবে, সেটা বোঝো?
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে তুমি আমার বুদ্ধির প্রতি কটাক্ষ করছো।
0: অপরাধ নেবেন না ম্যাডাম, এই তো গত রবিবার 700

0: সকালে ধাঁই ধাঁই করে ছুটলেন হাওড়া। কি না, একটা দোকান অফার দিচ্ছে, একটা কিনলে আরেকটা ফ্রি।
1: হ্যাঁ, 300 টাকায় ওই রকম দুটো শার্ট? হ্যাঁ, ভাবতে পারো তুমি?
0: না, আমি সত্যি দুটো ভাবতে পারি না, 5টা ভাবতে পারি। মেট্রোর সামনে ফুটপাতে 80 টাকা করে ঢেলে বিকোচ্ছে ওই মাল।
1: বাজে কথা।
0: হ্যাঁ,
1: একেবারে বাজে কথা। অত বড় নাম করা দোকানের জিনিস আর এই ফুটের মাল কখনো এক হতে পারে? কি বুদ্ধি! কোয়ালিটির একটা ব্যাপার আছে তো নাকি? তুমি বুঝবে না তো?
0: বুঝে আর কাজ নেই, বুঝলে? তোমার বোঝাগুলো যে শেষ পর্যন্ত আমার ঘাড়ে এসে চাপে এই যা। কেটে দাও তো, রাত 10:30 বেজে গেল।
1: শুনলে তুমি না চমকে যাবে। দেখো না আমার শরীরটা, দেখো খুশিতে একেবারে
0: রাস্তায় দাঁড়িয়ে।
1: তুমি না বই আগে মারো। এই শোনো না, তোমার জন্য আমি বিকেল থেকে অপেক্ষা করছি, কখন তুমি আসবে, কখন খবরটা দেবো,
0: কি হয়েছে,
1: তুমি আসবে, কখন খবরটা দেবো।
0: তুমি কি চাঁদে যাওয়ার টিকিট পেয়েছো?
1: না গো, না গো, তার চেয়েও বেশি আরো অনেক বেশি। চান্দ্রিয়ার আছেটা কি? চাকরি মাটি আর পাথর। হ্যাঁ, স্বর্গ।
0: হ্যাঁ,
1: স্বর্গে যাওয়ার টিকিট পেয়ে গেছি গো।
0: কি বললে?
1: গো, স্বর্গে যাওয়ার টিকিট পেয়েছি। সেদিন সাত কিনে ঠকেছি বলে তুমি বললে আমার মাথায় বুদ্ধি নেই। আমি বোকা। শোনো না গো, আমি বোকা নই গো। তোমার মতো বুদ্ধির লোক না আমার হাতে পড়েছিল বলে
0: এই খেপে গেছে। এই দেখো, এবার সত্যি সত্যি ভয় করছে আমার।
1: কি
0: হয়েছে, কি খুলছে করে বলো তো।
1: শুনবে, বলছি বলছি, শোনো শোনো, ওই যে শার্টের দোকান থেকে লটারিতে নাম উঠেছে আমার, জানো তো? দুপুরবেলা দোকান থেকে লোক এসে আমাকে খবর দিয়ে গেছে।
0: দুপুরবেলা লোক আসছে বাইরে? ও আচ্ছা, তা প্রাইসটা কি গো?
1: পাটোয়াতে একটা 5-star হোটেলে না। শোনো না, আমার কাছে এসো না।
0: কার কাছে যাওয়া যায় না?
1: শোনো না, শোনো না,
0: লজ্জা লাগে।
1: দুজনের একেবারে তোমার আর আমার 3 দিন থাকা খাওয়ার খরচ দেবে ওরা, ভাবতে পারো? 3 দিন?
0: হায় নারী, ভারতের নারী, প্রতিটি গৃহকোণে যদি তুমি সজাগ হইতে তাহলে কি দেশের এই হাল হয়? বলি ও বুদ্ধির গাঁটরি, ভেবে দেখেছো পাটোয়া কোথায়?
1: মানে
0: সে যে বিদেশ, অনেক দূর।
1: ভালো তো,
0: পাসপোর্ট, ভিসার হাঙ্গামা, তারপর যাতায়াতের ভাড়া, সে তো নিজেদেরই দিতে হবে নাকি?
1: সে হোক না,
0: হোক মানে
1: পাসপোর্ট ভিসার ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছি, তুমি কি আমাকে এত বোকা ভাবো নাকি?
0: হ্যাঁ,
1: ওরাই করিয়ে দেবে সব পাসপোর্ট ভিসা। হ্যাঁ হ্যাঁ, সব করে দেবে। আর যাতায়াতের ভাড়াটুকু ওটুকু তো বেশি নয়,
0: না
1: ওটা তুমি জোগাড় করতে পারবে না গো। হ্যাঁ, একদিন চাকরি করলে আর তুমি তাহলে করলে এটা কি?
0: নাও, এখন গৃহশান্তি বজায় রাখতে গেলে পুরস্কার গ্রহণ করতে হয়, আর পুরস্কার গ্রহণ করতে গেলে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া ছাড়া গতি নেই।
1: মানে
0: রিটায়ারমেন্টের আগে তো আর লোনও হবে না, জমাটা ভাঙিয়ে নিতে হবে। দীনবন্ধু হরি, কি যে এখন!
1: আমি জানতাম, আমি জানতাম কিছু একটা ফ্যাকরা তুমি পাকাবে।
0: আস্তে,
1: কোনোদিন লোকটা ভালো মনে আমার কোনো কিছু নিতে পারলো না গো। এদিকে মিসেস চাকলাদার, বোন পুঁটি, পাড়ার প্রতিবাসী সবাইকে আমি বলে দিলাম আমরা, আমি আর তুমি এই পাটোয়া যাচ্ছি।
0: কেন?
1: হ্যাঁ, ওদের কাছে এখন আমি মুখ দেখাতে পারবো? হ্যাঁ, স্ট্যাটাস বলে আমার কিছু কি বাকি থাকলো?
0: এই দেখো,
1: সবার স্ট্যাটাস আছে।
0: সন্ধ্যাবেলা ফ্যাচফ্যাচানি বন্ধ করো।
1: আমারও স্ট্যাটাস হবে।
0: সন্ধ্যাবেলা ফ্যাচফ্যাচানি বন্ধ করো। এই বন্ধ করো, বন্ধ করো, স্টপ ইট! এই এই স্টপ! ধীরে সুস্থে খোঁজ নিয়ে দেখা যাক কোথায় কি ব্যাপার।
1: ও বাবা, কি জানি।
0: দাঁড়াও তো, লেটার বক্সে একটা চিঠি রয়েছে। দাঁড়াও, বার করি।
1: চিঠি?
0: হ্যাঁ,
1: মানে কি জানি বাবা, দুপুরে কখন ফেলে গেছে আমি খেয়াল করিনি তো।
0: এই দেখো বাবাই এর চিঠি।
1: বাবাই?
0: কি গো, বাবাই তো সবসময় তোমায় ফোনেই যোগাযোগ রাখে, চিঠি লেখার সময় কই তার?
1: আরে বাবা, কি লিখেছে দেখো না, শিগগিরই খোলো চিঠিটা, আগে আমি তো অসহ্য দিতে পাচ্ছি না।
0: আগে ছিঁড়ি?
1: হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না।
0: ডিয়ার মা, ও বাবা রে,
1: কিছু আমাকে ডিয়ার বলেছে, তোমাকে বলে না?
0: মা না প্রেমিকা, আগে কোনোদিন তোমাকে চিঠি লিখি?
1: হ্যাঁ, লেখেনি, আমাকে তো ফোনে কথা বলে।
0: কিন্তু এমন একটা ব্যাপার নিজের মুখে জানাতে কেমন বাধো বাধো ঠেকলো।
1: বাধো বাধো?
0: তাই লিখছি, কোনো ভনিতা না করে জানা।

0: হ্যাঁ পড়ো পড়ো, আর থামলে কেন?
1: আমি বিয়ে করেছি।
0: মানে বাবাই আমাদের বিয়ে করেছে? সে কি গো?
1: মেয়েটার নাম লিজা।
0: লিজা মানে মেমসা? মেমসা বলো,
1: পড়তে দাও পড়তে দাও।
0: আচ্ছা আচ্ছা পড়ো পড়ো।
1: দেখতে ভালো?
0: আচ্ছা।
1: ওর বাবা এখানকার এক শিল্পপতি।
0: পড়ো না।
1: চারটে কাপড়ের ফ্যাক্টরির মালিক।
0: একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ওরে বাবা গো, আমি
1: একমাত্র সন্তান লিজা।
0: লিজা,
1: বিয়ের পর আমরা একটা দারুণ বাড়িতে আছি।
0: আচ্ছা,
1: একটা পাহাড়ের কোলে ছবির মতো বাড়িটা।
0: ঠিক ক্যালেন্ডারে যেরকম দেখি।
1: হ্যাঁ, আমাদের দেখাশোনার জন্য দুজন লোক সব সময় মজুদ। লিজার আগে একটা বিয়ে হয়েছিল এবং একটা 3 বছরের ছেলে আগের স্বামীর সঙ্গে অবশ্য সব সম্পর্ক চুকে বুকে গেছে। বাচ্চাটা নিয়ে আমাদের তিনজনের দারুণ আনন্দের দিন কাটছে। তোমরা অনুমতি দিলে ওদের নিয়ে একবার দেশে যাব। বউ আর ফাউ দুটোই হলো একসঙ্গে পুরোপুরি।
0: এই আমি মাথা কুটছি, আমি কান বলছি, ফাউ আমি আর চাই না।

0: হাউ কৌতুক নাটিকাটি শুনলেন। রচনা বিশ্বনাথ পাকড়াশি, অভিনয়ে রানা বসু ও তুলসী রায়, শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়া মুভিজ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন নজরুল গীতি রুমা দাসের কণ্ঠে।

0: শুনলেন নজরুল গীতি রোমা দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন আহির ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আহির ললিত রাগে খেয়াল।

0: শুনলেন আহির ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অল্প ফাঁদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। পান্না হিরে চুনি ছবির গান শুরুতেই দ্বৈতকণ্ঠের শ্যামল মিত্র এবং পিন্টু ভট্টাচার্য।

পান্না হিরে চুনি ছবির গান শুনছেন এবারে শ্যামল মিত্র।

0: আশা ভোসলের কণ্ঠে পান্না হীরে চুনি ছবির এ গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় নতুন দিল্লি নিন্দা প্রকাশ করেছে। স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে সংসদ ভবনে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবারই এক ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল সংসদে আনা হবে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাংকস টু এভরিবডি।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: লগভগ দু ঘন্টে চলি সরকার কি ওর সে মেরে সাথ সরকার মন্ত্রী জিতেন্দ্র সিং বাতচিত শামিল হুয়ে উনকি বাতে হমনে শুনি বাতে সৌহার্দপূর্ণ বাতাবরণ মে হুই ওর কই দৃষ্টি সে সারি বাতো পর হর তরিকে সে চর্চা হুই।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
3: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি উনসে সরকার পজিটিভ হ্যায়।
0: প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। এক বিবৃতিতে পুলিশের পক্ষে বলা হয়েছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষ পরিচালিত পরীক্ষার অনিয়মের দ্রুত তদন্ত করবে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। এদিকে এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোক সেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্যও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে ২৭তম কার্গিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক সম্পূর্ণভাবে প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিয়ে ১৯৯৯ সালে দেশ ও মাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের সঙ্গে যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা ছদিন পর আজ আবার শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তাই কদিন বন্ধ ছিল। কাশ্মীরের বিভাগীয় কমিশনার অংশুল গর্গ আকাশবাণীকে জানিয়েছেন, বালতাল ও পেহেলগাঁও দুটি রুটেই যাত্রা শুরু হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তাঁর অবদানের জন্য রাষ্ট্রপতিকে এই সম্মানে ভূষিত করা হল। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা ১৪০ কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি।
4: For decades, Romanian universities have welcomed Indian students, particularly in medicine, engineering and technology. I would encourage Romanian educational institutions to deepen cooperation through joint research and faculty and student exchanges. I hope that my visit will lead to new academic partnerships and encourage more students and researchers from Romania to engage with India.
0: রাষ্ট্রপতি শিক্ষাকে তার জীবনের একক গুরুত্বপূর্ণ রূপান্তরকারী শক্তি হিসেবেও বর্ণনা করেন। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্র পর্যালোচনা করেছে। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পর জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। তেহরানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফের ওপর হামলায় এক ভারতীয়

নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নতুন দিল্লি। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলাকে গ্রহণযোগ্য নয় বলেও অভিহিত করেছে তারা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণ সাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা করা হয়। 3 ভারতীয় নাগরিক সহ মোট 10

0: বেদনা জানানো হয়েছে। স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবালনের কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া তিনটি পৃথক দাবানল মিশে গিয়ে বিশাল অগ্নিকাণ্ডের আকার নেয়। তীব্র দাবদাহ, প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মাদ্রিদ অঞ্চলে 60,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে প্রায় 30,000-কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক নেত্রী ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে দাবানল ছড়িয়ে পড়ায় 1,40,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কিভে ড্রোন প্রযুক্তির এক প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ওই প্রদর্শনীতে সেই সময় ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের বেশ কয়েকজন সদস্য ছিলেন। স্লোভিয়ানস্ক শহরের পূর্বাঞ্চলে রাশিয়ার গ্লাইড বোমা আক্রমণে 5 জনের মৃত্যু হয়। কানাডার অন্টারিওতে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। এদিকে গ্লাসগোয়ে 2026-এর কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েটে ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আর জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 4:30। জাতীয় মানবাধিকার কমিশন NHRC পাঞ্জাবের মোগায় একটি সরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে বেশ কয়েকজন ছাত্রীকে নিগ্রহের অভিযোগ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিব ও মোগার পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্টকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। ঐতিহ্য ও পরম্পরা মেনে বাঁকুড়া জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে রথযাত্রা উৎসব। বাঁকুড়া শহর, বিষ্ণুপুর, সোনামুখী, খাতড়া সর্বত্রই ছোট বড় রথের চাকা গড়িয়েছে। বিভিন্ন জায়গায় রথ ঘিরেছিল চরম উন্মাদনা। বাঁকুড়া শহরে ব্যাপারী হাটের বড় রথ, শ্যামসুন্দর রথ ও ইস্কনের রথ শহর পরিক্রমা করে। বিষ্ণুপুরের প্রাচীন উল্টো রথ উৎসবের নাম দেশ জুড়ে। ঐতিহ্য পরম্পরা মেনে চলতি বছরও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল ষাঁড় গরুড়ের লড়াই। বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ আটপাড়া ও মাধবগঞ্জের 11পাড়া 16 আনা কমিটির বিগ্রহ নিয়ে শোভাযাত্রা হল এবারেও। কৃষ্ণগঞ্জ আটপাড়া 16 আনা কমিটির বিগ্রহ রাধালাল জিউয়ের প্রতীক গরুর, মাধবগঞ্জ 11পাড়া 16 আনা কমিটির শোভাযাত্রা পথ পরিক্রমা করে এসে থামে ঢেলাদুয়ারের গায়ে ছোঁয়া আইস বাজারে। পরম্পরা মেনে একে বলা হয় দুই বিগ্রহের আড়াআড়ি দেখা। এই দৃশ্য দেখার জন্য এবছরও কার্যত বিষ্ণুপুর জনজোয়ারের রূপ নেয়। জনশ্রুতি আছে, একসময় মাধবগঞ্জ ও কৃষ্ণগঞ্জের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ত ছিল যে এই দুপাড়ার মধ্যে বৈবাহিক সম্পর্ক পর্যন্ত হতো না। লোকায়ত ধর্মীয় সংস্কৃতি চর্চায় সাংসারিক সংকট থেকে রক্ষা পেতে বাঁকুড়ায় রথযাত্রা উৎসব পরবর্তী প্রথম শনিবার ও মঙ্গলবারে উদযাপিত হল মা বিপত্তারিণীর ব্রত। পরিবারের মঙ্গল কামনায় সাংসারিক বিপদ বিঘ্ন থেকে মুক্তি পেতে শহর থেকে গ্রাম, মন্দিরে মন্দিরে মা বিপত্তারিণীর ব্রত উৎসব ঘিরেছিল চরম উন্মাদনা। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম একটি রূপ হল মা বিপত্তারিণী। উপবাস থেকে 13 রকমের ফুল, ফল, 13 গাছি লাল সুতো, পান, দুর্বাসহ নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিতে মন্দিরে মন্দিরে হাজির হন মহিলারা। পুজো করা লাল সুতো ছেলেমেয়েদের হাতে হাতে বেঁধে দেওয়া হয়। ধর্ম আজও মানুষকে রক্ষা করে, আর এই বিশ্বাসে নারীরা আজও সমাজ সংসারে শান্তি ও মঙ্গল কামনায় বিপদ থেকে উদ্ধার পেতে ব্রতী হন, মিলিত হন বিপত্তারিণী ব্রত উদযাপনে। ফের দলমার দামালদের আতঙ্ক অব্যাহত বাঁকুড়ায়। সম্প্রতি মেদিনীপুর থেকে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ হয়ে উত্তর বনবিভাগে ঢুকে পড়েছে 16টি হাতির একটি দল। ফলে রাতের ঘুম ছুটেছে হাতি উপদ্রুত জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় চাষের কাজ শুরু হয়েছে। কচি ধান বোনার কাজ শুরু হলেও মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা, চরম আতঙ্কে এলাকার মানুষ। অন্যদিকে জয়পুরের পাশাপাশি বড়জোড়া বনাঞ্চলের বিভিন্ন জায়গায়

0: ও গঙ্গাজল ঘাটে বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দলটি। চলতি মৌসুমে হাতির হানায় মৃত্যু হয়েছে একজনের। বন দপ্তরের নজরদারি থাকলেও কাটছে না আতঙ্ক। জেলার উত্তরাংশে বাসিন্দাদের হাতির আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটাতে হচ্ছে। বর্ষা এসে গেছে, কৃষি প্রধান এই জেলায় চাষের কাজও চলছে পুরোদমে, পাশাপাশি বাড়ছে সাপের উপদ্রব। বাঁকুড়া ও তৎসংলগ্ন গ্রামগুলিতে ক্রমশ কালাজ এবং চন্দ্রবোড়া সাপের কামড়ের সংখ্যাও বাড়ছে। এদিকে প্রকৃতি, সাপ, মানুষ ও বাস্তুতন্ত্রকে মেনে নিয়েই সর্পদংশন করলে কি করা উচিত আর কি করা উচিত নয়, এই জনসচেতনতামূলক বার্তা নিয়েই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালাও চলছে উপদ্রুত এলাকাগুলিতে। বর্ষা শুরু হতে না হতেই বাঁকুড়া শহরে শুরু হয়েছে ডেঙ্গু আতঙ্ক। বাঁকুড়া পৌরসভার তরফে পৌর এলাকায় গিয়ে ডেঙ্গু সম্পর্কে স্থানীয় মানুষদের সচেতন করা হচ্ছে, নেওয়া হচ্ছে ব্যবস্থাও। শ্রাবণ মাস পড়তেই জেলার শিবমন্দিরগুলিতে শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভক্তরা ব্রত পালন করে শিবের মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন। পশ্চিম বর্ধমানের আসানসোল সহ পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে ভক্তরা দামোদর নদের জল বাঁকে করে নিয়ে বিহারীনাথ শিব মন্দিরে শিবের মাথায় ঢালছেন। জেলার শুশুনিয়া জলাধার থেকে পবিত্র জল নিয়ে ভক্তরা ঢালছেন এক্তেশ্বর, সারেশ্বর, সিদ্ধেশ্বর, হরিহরপুর মন্দিরে বাবা ভোলানাথের মাথায়। বাঁকুড়ার মেয়েরা পায়ে বল নিয়ে জায়গা করে নিচ্ছেন নামিদামি ক্লাবগুলিতে। সম্প্রতি জেলার জঙ্গলমহলের দুই কন্যা মহিলা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছে। প্রত্যন্ত রানীবাঁধের রুদ্রা গ্রামের মেয়ে প্রতিমা বাগদি ও সারেঙ্গা ব্লকের কুলডিহা গ্রামের মেয়ে রিয়া দুলে ইস্টবেঙ্গল ক্লাবে খেলার সুযোগ পাওয়ায় খুশি জেলাবাসী। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন অতিথি ছবির গান, শুরুতেই মান্না দের কণ্ঠে।

শুনছিলেন প্রথম কদম ফুল ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গান। প্রথমে অতিথি এবং তারপর প্রথম কদম ফুল ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি দিয়ে শুরু করলাম আজকের গানের ভেলা। প্রদীপ জ্বালবার জন্য যেরকম তেল, তুলো আর আগুন দরকার, এই তিনটি জিনিস হলেই প্রদীপ জ্বলবে। আর সূর্য তার আলোয় প্রতিদিন আমাদের আলোকিত করছে, শুধু চোখ মেলে তাকাতে হবে আকাশের দিকে। তেমনি ধর্মের বা জ্ঞানের আলো জ্বালবার জন্য এত বাহ্যিক আয়োজন বা আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। এই আলো তো আমাদের মধ্যেই আছে, তার দিকে একবার তাকাতে হবে, শুধু জাগাতে হবে সেই অন্তরাত্মাকে।

আজ শনিবারের গানের ভেলা, তাই কথায় গানে রবীন্দ্রনাথ ঠাকুর, গানে গানে তিনি থাকবেন আমাদের সঙ্গে, আর অবশ্যই আপনিও থাকবেন। দূরভাষে থাকবেন 2213-1342-তে, কথা হবে আপনার সঙ্গে। আর অবশ্যই কানে কানে রাখুন রবীন্দ্রসঙ্গীত। এবারে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে এই গান।

বন্ধু, আজ শনিবারের গানের ভেলা, রবীন্দ্রসঙ্গীতের গানের ভেলা। আপনার সঙ্গে আমি ডালিয়া দাস, তাই কথায় গানে সুরের ভেলায় অবশ্যই শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের ঠাকুর, তাঁর কলমে আর সুরের সাগরে ডুব দিয়ে আজ বন্দনা করব তাঁর, সেই পরমেশ্বরের। তাঁরই চরণে ফুল আর গলায় মালা দেবার সময়।

হ্যাঁ বন্ধু, গানের ভেলায় আপনাদের সঙ্গে কথা হবে। ইতিমধ্যেই ফোনে বন্ধু রয়েছেন 2213134 তে আজকের অনুষ্ঠানের প্রথম বন্ধু কে রয়েছেন?

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার, আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: তো সারা জীবন ধরে কবি যে গান গিয়েছেন, যে গান করেছেন, আমাদের জন্য দিয়ে গেছেন উপহার, তা আমাদের যাত্রাপথের আনন্দ গান। তো অজস্র এইসব গানের নানান রকম প্রেক্ষিত এবং প্রেক্ষিতগুলো নিয়ে কথা বলতে বসলে মনে হয় যে কত বিচিত্র পরিবেশে, বিচিত্র সময়ে এবং কত লোকের মাঝে অপূর্ব এক একা হয়ে কবি গান লিখেছেন। তো সেরকমই একটা গান কিভাবে রচনা হলো একটু গল্পটা বলতে ইচ্ছে করছে। 1914 সাল কবি বুদ্ধগয়ায় গেছেন এবং সেখানে রয়েছেন ব্যারিস্টার প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং কবি বসন্ত কুমার চট্টোপাধ্যায়। বিশেষ সমাদরে গানে গল্পে বেশ ভালোই কাটছে। গয়ার কাছাকাছি বিলা স্টেশনের কাছে বরাবর নামে একটি পাহাড় ছিল, পাহাড়ের তিনটি চূড়া, এবং জানা যায় যে আর কি ওই পাহাড়ের মধ্যে অনেকগুলি অন্ধকার গুহা ছিল এবং সেই গুহার মধ্যে সন্ন্যাসীরা বসবাস করতেন, যারা ভগবানের তথাগত শিষ্য। এবং পাহাড়ের গুহার যে দেওয়াল, সেখানে পালিশ করে কাঁচের মতন মসৃণ করে তুলে সেখানে লোকে দেখার জন্য বসা হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ সেখানে রয়েছেন সকলের সঙ্গে এবং একজন বললেন যে আপনাদের আমি বেলার ওই জায়গাতে নিয়ে যাব, স্টেশনে গাড়ি আসবে। কিন্তু গাড়ি আর আসে না। রবীন্দ্রনাথ সবার সঙ্গে অপেক্ষা করতে করতে একটি গান লিখে ফেললেন। গানটি হচ্ছে পান্থ তুমি পান্থ জনের সকাহে। ভাবুন, স্টেশনে বসে আছেন, থাকার গাড়ির সন্ধান করছেন, সবাই রয়েছে কিন্তু কবির সেখানে সৃষ্টি থেমে নেই। তিনি লিখছেন, পথে চলায় সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারই কণ্ঠে তোমারই গান গাওয়া। ধন্যবাদ আপনাকে।
0: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি ঘটনা আমাদের বলার জন্য। হ্যাঁ অবশ্যই, এই রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন মানুষ যার সৃষ্টি কখনোই থেমে থাকেনি এবং তার ফলেই কিন্তু আজকে আমরা, শুধু আমরা বলবো না, বিশ্ব সাহিত্য তার সর্ব জায়গায় যেন ছড়িয়ে গেছেন। আমাদের দেশ আরও যেন গর্বর, মানে আমরা অনুভব করি সেই জায়গা শুধুমাত্র তার সৃষ্টির কলমে। আর ঠিক সেভাবেই, শুধু সৃষ্টি নয়, আপনি যেরকম বললেন তেমনি তিনি বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন আর সেই সঙ্গে সঙ্গেই কিন্তু তার চেতনায়

উপলব্ধিতে এক নতুন দিগন্ত যেন খুলে গেছে, আর সৃষ্টিতে এসে মিশেছে তাঁর সেই চেতনার প্রতিফলন। আমরা বলা যায় গোটা পৃথিবীবাসী যেন সমৃদ্ধ হয়েছি। ঈশ্বরের সৃষ্টিতে কত না সৌন্দর্য, আনন্দ, তিনি রয়েছেন সবখানে ছড়িয়ে, শুধু আমাদের দেখার অপেক্ষা। সেই অসীম আনন্দ সাগরের দিকে যেন কবির জীবনধারাও ছুটে যায়, তার হৃদয়ও যেন পরমেশ্বরের কৃপা লাভ করতে চায়, তার কাছে যেন যেতে পারে, এই আকুতি আমরা তার বহু গানে পাই। এবারে শুনব তেমন একটি গান অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

0: 2213-1342 এই নাম্বারে কোন বন্ধু রয়েছেন? নমস্কার।
1: নমস্কার,
0: বলুন।
1: আমি চালাবাগান, হাওড়া চালাবাগান থেকে সুকুমার রায় বলছি, সুকুমারের কথা বলছি।
0: বলুন।
1: আজ রবীন্দ্রনাথ শুনিয়ে বলছেন তো, তা আমার খুব ইচ্ছা একটা মোহন সিং খান্ডুয়া কন্ঠের রবীন্দ্রসঙ্গীত গান শুনবো। মানে আমার খুব মানে প্রিয় আছে একটা মানে শিল্পী।
0: কার কণ্ঠে? আপনি একটু রেডিও সেট থেকে সরে।
1: মোহন সিং খান্ডুয়া।
0: আচ্ছা আচ্ছা, আমি দেখছি, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই শোনাবো।
1: মানে বিষয়ের বাইরে একটু কথা বলতে চাই, যে এই মাত্র যে ফোন করলেন।

ধন্যবাদ এরকম শ্রোতা বন্ধুকে আমাদেরও সবসময়। আমরা আজকে যে কথায় রয়েছি, রবীন্দ্রনাথ তাঁর অজস্র সৃষ্টি, কিন্তু তার মাঝে তিনি অনেক অল্প বয়স থেকেই কিন্তু তার চেতনার একটি বিশেষ উপলব্ধির জায়গায় তিনি পৌঁছেছেন এবং যত দিন গেছে সেই উপলব্ধি আরও গভীর হয়েছে। মানবতার মহামন্ত্রে দীক্ষিত রবীন্দ্রনাথের কাছে তাই ধর্ম মোহ নয়, মোহ থেকে মুক্তি, যে মুক্তি মানুষকে ধর্ম বর্ণ নিরপেক্ষ অবারিত মানব অঙ্গনে আহ্বান করে, যেখানে সমস্ত বৈষম্য ও বিরোধের অবসান, যেখানে সমস্ত বিচ্ছেদের মধ্যে রচিত হয় মিলনের সেতু, যেখানে মন্দির নেই নেই স্বর্গধাম, যেখানে নাস্তিকও পায় বিধাতার আশীর্বাদ, কেননা ধার্মিকতার আড়ম্বর না করে বুদ্ধির আলোকে সে মানব কল্যাণের পথকেই বেছে নেয়। আর তাই তো তিনি প্রতিদিনের যন্ত্রণা দুঃখ কষ্ট সব ভুলে তাঁকেই খুঁজে চলেছেন। হেমন্ত মুখোপাধ্যায়।

0: আছে অনুষ্ঠান আপনার গান নির্বাচন এবং আপনার উপস্থাপনা, একটি কথা আমার বলার, সেটা হচ্ছে যে আপনি ধর্মের কথা বলছিলেন এবং এই এই এই অস্থির সময়ে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ভীষণভাবে প্রাসঙ্গিক, কিন্তু যেখানে যেখানে দুটি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, আবার একইভাবে উনি বলছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। তো আমার মনে হয় এই পৃথিবীর সঙ্গে মানুষের সঙ্গে প্রকৃতির সঙ্গে যে একাত্মবোধ, সেই জায়গাটা রবীন্দ্রনাথ আমাদের ধরিয়ে দিয়ে গেছেন অনেক আগেই। আর ধর্ম যেটা যেটা উনি গানে গানে বলেন যে তোমার কথা হেথা কেউ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। এইখানে আমার মনে হয় যে আমরা তাই করে চলেছি রবীন্দ্রনাথকে, আমরা যদি হৃদয়ে মননে মনে ধারণ করতে পারতাম আমার মনে হয় অনেক কিছু থেকে মুক্তি পেতাম, অনেক গ্লানি থেকে মুক্তি পেতাম, সেটা আত্মসর্বস্বতা থেকে আমিত্ব থেকে অনেক কিছু থেকে আমরা মুক্তি পেতাম। ধন্যবাদ, নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, একেবারেই তাই। আমরা আমাদের প্রতিদিনের যত মানব জীবনের যে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা, সব কিছু থেকে মুক্তির উপায় তিনি বহু আগে বলে গিয়েছেন, কারণ তাঁর চেতনায় তাঁর উপলব্ধিতে তিনি ততটাই এগিয়ে আমাদের সবার থেকে। আর এত কিছু সব পাওয়ার পরেও তাঁর সৃষ্টি, তাঁর বাণী, তারপরেও কিন্তু আমরা এখনও ও পর্যন্ত সেই জায়গাটা ছুঁতে সত্যি হয়তো পারছি না, পারি না। আর তাই তো আমারও মনে হয় যে এই সমস্ত গান বা এই বিষয়টা আজও আমাদের প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা পারিনি, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? প্রেমময় ঈশ্বর, তাঁরই আরাধনা পূজা করি আমরা নানাভাবে বছরের নানান সময়ে। ফোনে আরো একজন বন্ধু রয়েছেন, দেখে নি।
2: নমস্কার দিদি, আর সুখদেব পাল বলছি, বেরুগ্রাম থানা খন্ডগোষ থেকে।
1: হ্যাঁ বলুন।
2: 32 শুনলাম যে গানগুলো সাজিয়ে সাজিয়ে শোনাচ্ছেন, তাতে শুনতে খুব সুমধুর লাগছে। আর যখন রবীন্দ্রসঙ্গীত হয় তখন আপন মনে শুনি, তুই কেমন করে গান করে হে গুনি, আমি অবাক হয়ে শুনি, প্রত্যেকটা গান শুনতে খুব ভালো লাগে, আপনি যা সাজাইছেন খুব ভালো লাগছে।
1: ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, শুনতে থাকুন। আসলে এই রকম প্রচুর অসংখ্য অসংখ্য গান রয়েছে, ইচ্ছে থাকলেও এই এক ঘন্টার সময়েও সেসব তো শোনানো সম্ভব নয়, প্রচুর গান রয়েছে, শুনতে ইচ্ছে করে ঠিকই, তবু যতটুকু পারা যায় তারই চেষ্টা। যাই হোক, যে কথায় ছিলাম যে বছরের নানান সময়ে আমরা তাঁর আরাধনা পুজো করি, বহু আচার নিয়মের বেড়াজাল। ধর্ম নিয়ে কথা উঠলে কখনো কখনো ধর্মের ধ্বজাধারী যারা রয়েছেন তারাও তো ঈশ্বরেরই সেবক, কিন্তু সেটা ছাপিয়ে একটু আগেই বন্ধু যে কথা বলছিলেন যে নিজেদের অহমটাই কিন্তু মুখ্য হয়ে যায়, বড় হয়ে ওঠে। আর তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর এ কথাও বলেছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই জগৎ তিনিই সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা আর আমরা তাঁরই সৃষ্টি, তাই আমরাও ছুটে ছুটে যাই সব সময় তাঁর কাছে, মন্দির দেবালয় যেখানেই হোক না কেন, তাঁর কৃপা পেতে।

0: কোন বন্ধু রয়েছেন ফোনে? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: আমি মানস কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার থেকে। ভালো।

কিন্তু একবার তার ব্যতিক্রম হয়, সেই স্রষ্টাও আসেন ভক্তের মাঝে নিজেকে মিলিয়ে দিতে। এই মুহূর্তে সাগর সেন।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম আমার ধর্ম নয়, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমি পঙ্ক্তিহীন, আমি তোমাদেরই লোক। তিনি চিরদিনই মানুষকে সবার উপরে রেখেছেন বরাবর। তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু মানুষের থেকে বড় তাঁর কাছে আর কিছুই নয়। তাঁর ধর্ম মানবতার ধর্ম। তিনি দেশে বিদেশে বহু জায়গায় ঘুরেছেন, কিন্তু তাঁর মধ্যে একটা সহজাত বাউল সত্তা কিন্তু ছিলই। পথকে সঙ্গী করে ঘুরতে ঘুরতে দেখা পেয়েছেন বাংলার বাউল সম্প্রদায়ের মানুষের সঙ্গে। দেখেছেন তাদের সামনে নেই কোনো মূর্তি, নেই কোনো শাস্ত্র বা অনুষ্ঠান, তাদের কাছে মানুষই দেবতা। মানুষে মানুষে প্রেমই তাদের ধর্মের মূল কথা, অর্থাৎ মানব প্রেমই সকল ধর্মের সার কথা। বাউল সাধক তাই তো বলতে পারেন, প্রেমই সেই পরশ পাথর যার স্পর্শে লোভ পরিবর্তিত হয় প্রেমে, আর এই প্রেমেরই প্রয়োজনে মর্তের জন্য স্বর্গের বাসনা, মানুষের জন্য দেবতার। রবীন্দ্রনাথ ঠাকুরও উপলব্ধি করলেন আর লিখলেন,

0: পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনছিলেন এই গানটি।
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি মালদা থেকে সায়ম ঘোষ কথা বলছি। আসলে আজকে যে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে। আসলে প্রথমেই বলি, এই মাত্র যে গানটি আমরা শুনলাম সেটা কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি নয়, এটা কিন্তু গগন হরকরের সৃষ্টি। উনি অনুপ্রাণিত হয়ে আমার সোনা বাংলা রচনা করেন, কিন্তু ওনার মধ্যে যে বাউল সত্তা, আমি আমার যেটা মনে হয় ক্ষুদ্র জানা ক্ষুদ্র যে মানে জ্ঞানের দিয়ে রবীন্দ্রনাথের যে সমুদ্র, সেই সমুদ্র থেকে একটু জল তুলে নিতে পেরেছি পারি। সেটা দিয়ে মনে হয় যে জীবন দেবতার সাথে উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আজকে আমরা বলছি, আপনি বলছি ধর্ম নয়, কিন্তু ওনার গান ওনার পঙ্ক্তি গুলোই যেন এক একটা মন্ত্র। আর নিভৃত প্রাণের দেবতা ত্যাগিতে একাকী, প্রত্যেকটা মানুষের জীবনে নিভৃত প্রাণের দেবতা কিন্তু তার নিজের মতন, সবারই সাথে সবাই আর কিছু মিলবে তাতে নয়, এই বিশ্বাসটাই রবীন্দ্রনাথ করিয়েছেন আমাদের। আমার দেবতা তোমার কাছে, আমার দেবতা আমার কাছে, তো এই দেবতার কাছে তুমি প্রশ্ন করতে পারো যে তুমি, এই তুমি বলে দেওয়া যায় তো তাকে নিকট করে দেওয়া, যে দেবতারে প্রিয় করি প্রিয় রে দেবে, এই ভাবনা উনি আমাদের হবে। তুমি বলতে পারেন তাই তোমার আনন্দ আমার আমার নই দেখছি আমি সব তোমার প্রেম করতে জানেন যে আমি না থাকলে তোমার ডাক দেখছি। হ্যাঁ, আরো আঘাত শরীরে আমার শরীর কত আঘাত। আমরা যদি একটু কবিতার দিকে যাই তাহলে দেখতে পাবো যে মানে একদম কি সুন্দর ভাবে সমর্পণ, যে আমি মানে আগে আমি জানলে আমার সকল তিনি কেন শূন্য করে জীবনে বলছেন, এই যে বোধ, এই যে মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করা, যে কাজ কর্ম ধর্ম, এই শিক্ষা রবীন্দ্রনাথ আমাদের ভালো থাকবেন।
0: ধন্যবাদ আপনাকে। বন্ধুরা যারা আসছেন আমাদের অনুষ্ঠানে, আপনাদেরকে একবার এই ফাঁকে আমাদের তরফ থেকে ধন্যবাদ দেওয়ার পালা। আমরা আপনাদের কথায়, আপনাদের এই সংযোগগুলোতে সমৃদ্ধ হই। আরেক বন্ধু শুনে নিই তার কথা। নমস্কার।
2: নমস্কার, আমি কর্ণগর থেকে ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য বলছি। আমি তো রবীন্দ্রনাথে বাঁচি, রবীন্দ্রনাথ আমার প্রাণ, এবং রবীন্দ্রসঙ্গীত রোজ শুনি নিয়মিত, এবং বিশেষ করে আকাশবাণী কলকাতার সকালে যে রবীন্দ্রসঙ্গীত দেয় খবরের পর 7:45 থেকে, এটা শুনি। আর যাই হোক, খুব ভালো লাগে এইসব অনুষ্ঠানগুলো। এই সময় যেটা হয়, আমি এখন অবসরপ্রাপ্ত মানুষ, কাজে এই সময় অনুষ্ঠানগুলো প্রায় শোনার চেষ্টা করি, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি একটুখানি আপনাদের একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে যে এই যে আপনি পদ ভাবে আপনি দেব কথাটা, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, আপনি বোধ হয় দেবও বললেন, তাই না?
0: দেবী তো বলার কথা, আমি জানি না কি শোনা গেছে বা
2: আপনি কি কিছু মনে করবেন
0: না, না না না, কিছু মনে করা অনেক সময় হয়তো হয়তো
2: মূর্তি ভাবে আমি দেব, হাস দেব কথাটা হচ্ছে দেব, আপনি বোধহয় দেব না কি একটা উচ্চারণ করলেন, আমার কানে একটু লাগলো, কিছু মনে করবেন
0: না, ঠিক আছে,
2: কারণ আপনারা আমরা অনেক বৃদ্ধ আর কি, বয়স বৃদ্ধ, কাজী একটু শুনে শুনে আছি, আপনাদের হয়তো একটু পরিমার্জিত করতে হবে, কিছু মনে করবেন না, প্লিজ,
0: কোনো মনে করার ব্যাপার নেই, নিশ্চয়ই
2: এইসব ব্যাপারগুলো এখন তো

0: পুতুল সমস্ত উপস্থাপক উপস্থাপিকা আসছেন, আমরা বহুদিন ধরে রেডিও শুনছি, একটা জিনিস লক্ষ্য করছি, সকলের মধ্যে না, কিছু কিছু মানুষের মধ্যে, উপস্থাপক উপস্থাপিকার মধ্যে হোমওয়ার্কের অভাব আছে। তারা বলতে বলতে ফাম্বল করছেন যে কোনো সাবজেক্টের উপর। এইটা কর্তৃপক্ষকে কিন্তু নজর দেওয়া উচিত। আপনাকে হোমওয়ার্ক করে পড়ে নামতে হবে, কিন্তু এটা হয় না। অনেক সময় অনেক তারা আপনারা দেখি ফাম্বল করেন, থেমে যান, হ্যাঁ, গড়গড় করে একটা সাবজেক্ট দিয়ে বলে যাওয়া, সেটা কিন্তু হয়নি। এটা কর্তৃপক্ষকে আমি নজরে আনার চেষ্টা করছি। একটু হোমওয়ার্ক করে নামতেই হবে নিশ্চয়ই, বুঝতে পারছেন? সবকিছুর একটা প্রিপারেশন দরকার
1: অবশ্যই। এবং আপনাদের যে এত সুন্দর যে অভিজ্ঞতা এবং এত দিন ধরে যে শোনার যে অভিজ্ঞতা, সেটা থেকে আপনি বা আপনারা বলতেই পারেন আমাদের।

রবীন্দ্রনাথের লেখায় মানবতাবাদ এবং ভাববাদ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতন রবীন্দ্রনাথের কলমেও ধরা পড়ে ভাববাদ, আর তাই তো তিনি লেখেন এই গান। শিল্পী পূর্বাদাম।

0: 221-313-42 তে খুব ছোট্ট করে, না ছোট্ট করেই কথা হয়তো বা শুনবো, কারণ অনুষ্ঠান একেবারেই শেষের দিকে। কে রয়েছেন বন্ধু? নমস্কার।
1: নমস্কার, আমি খড়গপুর থেকে আসি, কুড়ি কাগজ।
0: হ্যাঁ বলুন।
1: একটা ছিল সুখের মাঝে তোমায় দেখেছে, প্রচন্ড কষ্ট পেয়েছিলেন রবীন্দ্রনাথ যখন ফিরে, তারপরে যখন সবাই ক্লান্ত হয়ে উনি দেখতে গেলেন তো সম্রাট অশোকের তৈরি গ্রানাইটের গুহ, সেই তো আমি আর ডিটেলস যাচ্ছি না, দেখা হয়নি, ফিরার সময় প্রচন্ড কষ্ট পেতে পালকিতে লিখেছিলেন সুখের মাঝে তোমায় দেখেছিলেন, বলেছিলেন জীবনে কষ্ট পাওয়াটাও দরকার আছে। তখন যখন তারপরে গয়া স্টেশন থেকে ফিরছিলেন ট্রেনে, সবাই যখন ঘুমে নিজুম তখন একটা গান উনি লিখলেন, লিখলেন ওগো পথেরও সাথী নমী বা রং বা, মানে একই ভিজিতে তিনখানা গান লিখেছিলেন পূজা পর্যায়ে। নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ। রবীন্দ্রনাথ বলেছেন, মানব পুত্র আচার ও শাস্ত্রকে মানুষের চেয়ে বড় হইতে দেন নাই, এবং বলিয়াছেন বলি নৈবেদ্যের দ্বারা ঈশ্বরের পূজা নহে, অন্তরের ভক্তির দ্বারাই তাহার ভজনা। এই বলিয়াই তিনি অস্পৃশ্যকে স্পর্শ করিলেন, অনাচারীর সহিত একত্রে আহার করিলেন, এবং পাপীকে পরিত্যাগ না করিয়া তাহাকে পরিত্রাণের পথে আহ্বান করিলেন। অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্ত, আমাদের মনে অন্তরাত্মায় আর অন্ধকার নয়, জ্বলে উঠুক আলো। বজ্রের আঘাত আসুক ধর্মকারার প্রাচীরে, জ্বলে উঠুক প্রকৃতই জ্ঞানের আলো। আজকের গানের ভেলা থেকে বিদায় নেব স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর গানে গানে।

গানের ভেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং দেবার্ঘ সাহা।

0: ঘড়ির কাঁটায় 11টা, আর ঠিক সময় মতো নাট্যাঙ্গনের আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমরা, মানে আমি দেবার্ঘ এবং আমার সঙ্গে রয়েছে সৈকত। আচ্ছা সৈকত, আজকের আমাদের যে আড্ডাটা, মানে পোস্টার যারা যারা দেখেছে তাদের মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, কি বিষয়টা হট করে, কারণ আমরা প্রত্যেকবার নাট্যাঙ্গনে একটা ডিরেক্ট টপিক বলে দিই, এবারের ব্যাপারটা কিন্তু অনেকের কাছে একটু ধোঁয়াশা, অনেকে ঠিকও ধরেছেন কিন্তু অনেকের কাছে ধোঁয়াশা, তুমি কি বলবে?
1: একটু ধোঁয়াশা তো বটেই, তার কারণ দেখো তুমি, মানে আমাদের পোস্টারটা যে ছবিটা রয়েছে মঞ্চের মাঝখানে, চারিদিক দিয়ে সবাই গোল করে বসে রয়েছে আর মাঝখানে একটা ছোট্ট টেক্সট লেখা, প্রস্তুতি পর্ব। কি প্রস্তুতি পর্ব, কিসের প্রস্তুতি পর্ব, কেন প্রস্তুতি পর্ব, সেটা নিয়েই কিন্তু আজকের আড্ডা। দেখো নাট্যাঙ্গন মানে বিষয়টা তো এটুকু তো ক্লিয়ার অবশ্যই, যে অবশ্যই আমরা নাটক নিয়ে কথা বলবো, আমরা বাংলা নাটক নিয়ে কথা বলবো,
0: বাংলা নাটকের পাশাপাশি এবং বিশ্ব থিয়েটারেরও বেশ কিছু অংশ আমরা তুলে ধরব সঙ্গতি রেখে,
1: একদম। আর সেই নাটকগুলো, যে নাটকের কথা আমরা বলবো, সেগুলো উপস্থাপনা করার তার আগের যে প্রস্তুতি পর্ব, এবং সেই প্রস্তুতি পর্বে কিভাবে একদম শুরু থেকে, অর্থাৎ যদি স্ক্রিপ্ট লেখা থেকে বলি, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে স্ক্রিপ্ট তোমার পড়া সবার সামনে, এবং সেখান থেকে সবার সেটা ভালো করে সবাইকে বোঝানো, এক একজনের কীরকম দৃষ্টিভঙ্গি সেই স্ক্রিপ্টের ওপর সেগুলো জানা, সেখান থেকে শুরু করে একদম শেষ অবধি, মানে কার্টেন কল অবধি, টোটালটা মিলে কিন্তু প্রস্তুতি পর্ব আমরা ধরব
0: পুরোটাই। মানে শুধুমাত্র যেদিন মঞ্চস্থ হচ্ছে সেইটুকু, মানে দর্শক আসছেন সেটাই শুধু ব্যাপার নয়, দর্শকের কাছে মনোগ্রাহী করে তোলার জন্যই কিন্তু এই প্রস্তুতি পর্বের গুরুত্বটা, অর্থাৎ রিহার্সাল সোজা বাংলায়।
1: একদম। আর এই মানে রিহার্সাল বিষয়টা এমন না, মানে দেবার্ঘ তুমিও নিশ্চয়ই এগ্রি করবে আমার সঙ্গে, যে যারা গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত বা যারা নিয়মিত নাট্য চর্চা করেন বা একটু থিয়েটার প্র্যাকটিস করেন, তাদের কাছে কিন্তু রিহার্সাল ব্যাপারটা একটা আলাদা গুরুত্ব রাখে। কেন রাখে? সারাদিনের যত কাজই থাক না কেন, তার মাঝখানেও দিনের শেষে যে আমাকে রিহার্সালে যেতে হবে,
0: এবং ওই নির্দিষ্ট ঘড়ি ধরে যে আমাকে ওই টাইমের মধ্যে ওখানে ঢুকতে হবে, শুধু তাই নয়, এই রিহার্সালের উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে তার যে এই প্যাশনটাকে যে ফলো করছে, সেটাকে সে কী করে আরও প্রস্ফুটিত করতে পারে আর কি, মানে তার স্বপ্নের দিকে আরেকটুভাবে এগিয়ে যেতে পারে, নিজের ভালো লাগাটাকে আরও আরেকটু ব্যাপার প্রভাবিত করতে পারে সবার সামনে, মানে সংলাপ থেকে অঙ্গভঙ্গি সবটাই খুব নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করা হয় যেখানে, সেটাই আমরা বলতে পারি রিহার্সালের মঞ্চ।
1: একদম। আর এই রিহার্সালে দেখো, যদি আমরা ছোটোখাটো দলের কথা বলি বা যদি একটু মফস্বলের দিকের দলের কথাও বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের নাটক

0: আমাদের শো আমাদের তো নিয়মিত থাকে না, রোজ তো শো থাকে না, ফলে নিজের প্যাশনটা নিয়ে বাঁচার, তুমি যেটা যেরকম বলছিলে, নিজের প্যাশন নিয়ে বাঁচার একটা একটা বড় দিক, একটা বড় উপায় আমরা বলতে পারি, সেটা হচ্ছে রিহার্সাল।
1: কারণ
0: দৈনন্দিনভাবে তুমি কিন্তু তোমার পছন্দের জিনিসটার সঙ্গে যুক্ত থাকতে পারছো। অবশ্যই তুমি একটা প্রোডাকশন তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছো, তুমি সেটাকে তৈরি করবে বলে ভাবছো, সেই জন্য তুমি এই কাজটা করছো।
1: এবং দলগত প্রয়াসের পাশাপাশি আমি যদি তোমার কথার সূত্র ধরেই একটা জায়গা আমার হট করে মনে হলো, যেটা দেখেওছি, তুমিও দেখেছো, আমিও দেখেছি, আমরা সবাই, ইভেন আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তারাও খুব ভালোভাবে হয়তো লক্ষ্য করেছেন, যে ধরে নিলাম যে পুজোর সময় ধরো কোনো একটা শো রয়েছে, এই টাইমটা অর্থাৎ এই বর্ষার সময়টায় কিছু নেই, তাহলে কি আমাদের কাজ বন্ধ থাকবে? একেবারেই না। প্রত্যেক সপ্তাহে বা একটা নির্দিষ্ট সিটিং রেখে সবাইকে একত্রিত করে বার বার যে চেষ্টা ভুল ত্রুটিগুলোকে নিরসন করা এবং তার মাধ্যমে নিজেকে আরও নিখুঁত করে তোলা, এইটাই কিন্তু রিহার্সাল দেয়, তাই নয় কি?
0: একদমই তাই। এবং এই যে এই রিহার্সাল আমাদের যা কিছু দেয় সেগুলো নিয়ে আজকে আমরা টুকটাক একটু আলোচনা করব। এবং দেখো, রিহার্সালকে আমরা বলতে পারি একদম একটা নাটক বা একটা প্রোডাকশন শুরুর আগের মানে সাজানো গোছানো আমরা বলতে পারি, মানে যে ডেকোরেশনটা আমরা করি,
1: মানে রান্নার আগের জোগাড় যন্ত্র,
0: রান্নার আগের জোগাড় যন্ত্র, ফুল প্ল্যানিং, কিভাবে সাজানো হবে, কিভাবে কি হবে, তো সেই কথাই যখন উঠছে তাহলে সেরকম একটা গান কেন হবে না বলো দেখি।
1: আর আড্ডার শুরুতে গান থাকাটা বড্ড জরুরি,
0: তাহলে আর দেরি করে তো লাভ নেই।
1: অবশ্যই বন্ধুরাও যখন চাইছে আমরাও চাইছি, শুরুতেই রইল তোমাদের জন্য একটা গান।

0: শাহনাবাজ পীর কণ্ঠে গান শুনে ফিরে এলাম আবারও আজকের নাট্যাঙ্গনের আড্ডায়। সঙ্গে রয়েছি সৈকত আর দেবার্ঘ।
1: আচ্ছা সৈকত, আমি একটা কথা বলি, ও ভুলেই গেছি বলতে গিয়ে, বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারো ফোন কলের মাধ্যমে। তোমরা ফোন আমাদেরকে করতে পারো 0332213 1342, আই রিপিট 0332213 1342। তোমরা আমাদেরকে ফোন করো, আমরা তোমাদের ফোনের অপেক্ষায় আছি। এবং তোমরা যারা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত বা যুক্ত নও, অবশ্যই শুনে নিতে চাইবো এবং অন্যান্য বন্ধুরাও নিশ্চয়ই শুনে নিতে চাইবেন তোমাদের অভিজ্ঞতার কথা। এছাড়াও ফেসবুকে হয়তো আমাদের বন্ধুরা জানাতে পারেন, তাই না সৈকত?
0: হ্যাঁ, ফেসবুকে তোমরা চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA। সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে নাট্যাঙ্গনের পোস্টার রয়েছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমার রিহার্সালের কোনো এরকম অভিজ্ঞতা রয়েছে কিনা। দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অন্তত আমরা মানে কেউ যদি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত নাও থাকে, স্কুল লাইফে অ্যানুয়াল প্রোগ্রামের সময় একটা কিন্তু ড্রামা হয়, সেখানে যে ড্রামা হয় সেখানে তার রিহার্সালেরও কিন্তু একটা অভিজ্ঞতা থাকে।
1: মানে জীবনের যে কোনো ফেজেই আমরা কেউ না কেউ এক কোনো না কোনোভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত থেকেছি।
0: হ্যাঁ, সেটা পাড়ায় হোক, স্কুলে হোক, যে কোনো জায়গায় হোক।
1: তুমি বলো না, দশমীর সময় পাড়ায় নাটক হয় না, বা সরস্বতী পুজোর রাত্রে হয় না, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হয় না? তো এইগুলো তো আমাদের বাঙালি কালচারের অঙ্গ, মানে অত্যন্ত খুব গভীরভাবে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেই এরকম স্মৃতি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। তোমরা ফোন করো, আমরা তোমাদের ফোনের অপেক্ষায় রয়েছি। বলতে বলতে একটা ফোন পেয়ে গেছি মনে হচ্ছে।
0: শুনি কে রয়েছে ফোন লাইনে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের গায়েহাট থেকে সিদ্ধার্থ বলছি।
1: হ্যাঁ বলুন, অবশ্যই।
2: আমরা তো নাটক করেছি, নাটক করার সময় যে রিহার্সাল,
1: হ্যাঁ
2: সেই রিহার্সালটা কিন্তু আমরা প্রায় মাসখানিক আগে থেকে রিহার্সাল করেছি। কারণ শ্রোতাদের কাছে যে আমরা নাটকটা আনব, সেই নাটকটা যে উপস্থাপনা করবো তার জন্য যে প্রস্তুতির দরকার, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা ওই এক মাস ধরে করে নিতাম। এবং নাটকে কিভাবে আমরা অভিনয় করব, কিভাবে বিভিন্ন ভাবে চলাফেরা, বিভিন্ন ভাবে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা নাটকের মধ্যে আনতাম এবং সেই রিহার্সালটা সেই জন্যই আমরা করতাম এবং নাটকটা আমরা শ্রোতার মধ্যে দেখাতাম।
1: খুবই ভালো বলেছেন, অনেক ধন্যবাদ বন্ধু। এভাবেই আমরা আপনাদের সঙ্গে থাকুন।
0: এই যে বন্ধু একটা কথা বললো না, যে আমরা এক মাসের মধ্যে নাটকটা তুলে নিতাম, তো এখান থেকে জানো তো এই এই বিষয়টা থেকে আমার একটা কথা মনে পড়ছে। প্রথম দেখবে আমাদের নাটকের ক্লাসে বলো বা যে কোনো সময় বলো, একটা কথা কিন্তু বলা হয় যে থিয়েটার আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, রাইট? যে মানে আমরা আমাদের একটা যদি নির্দিষ্ট দিন থাকে যে আমাদের এই দিনে শো আছে, তার আগে এতদিনের মধ্যে আমাদেরকে নাটকটা তুলতে হবে, এবং তার মধ্যে যেদিন যে সময় রিহার্সাল ঠিক সেই সময় আসা, যতটা সময় রিহার্সাল করার কথা ঘড়ি মেপে ঠিক কোন সময় মিউজিকটা বাজবে, কোন সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে আমার অ্যাকশনটা, এই সমস্ত কিছু কিন্তু থিয়েটার আমাদেরকে।
1: এবং সৈকত, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো তোমার কথার সূত্র ধরে, সেটা হচ্ছে যে এই যে মহড়া বা রিহার্সাল যখন চলে, তখন এটা নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো যে এমন তো হতেই পারে যে একটা দলের সবাই তো একটা নির্দিষ্ট নাটকে সব যে পার্ট পাবে তা নাই হতে পারে, কিন্তু বাকিরাও সমপরিমাণ উৎসাহ নিয়ে সেখানে উপস্থিত থাকে। এবং যেন একটা পার্ট, ধরো তোমার একটা পার্ট, আমার পার্ট নেই, আমিও কিন্তু তোমার পার্টের অংশটুকু সেইভাবেই আত্মস্থ করব যাতে কখনো যদি এরকম সিচুয়েশন হয় তোমার জায়গাতে, কিন্তু আমি দলের জন্য, এই যে দলগত প্রয়াস, আমি তো বলি সবসময় থিয়েটার মানেই দলগত প্রয়াস, সেইটা যেন বজায় থাকে, তাই নয় কি?
0: এক্স্যাক্টলি। আর তার থেকেও আরেকটা বড় কথা কি জানো তো, যখন একটা নাটকের রিহার্সাল হচ্ছে, হতেই পারো তুমি হয়তো সেই সেই পার্টিকুলার নাটকটায় নেই, কিন্তু তুমি যদি সেখানে বসে বসে তুমি যদি অভিনয়গুলো দেখো, কে কীরকম অভিনয় করছে, কার কী ভুল কী ত্রুটি, কে কোনটা খুব ভালো করছে, এটা কিন্তু তোমারও একটা শেখার জায়গা। মানে আমরা সবসময় হয়তো করতে করতে অতটা শিখতে পারি না যতটা শুধু দেখে শিখতে পারি, অন্য একজনকে চোখের সামনে পারফর্ম করতে দেখে।
1: ঠিকই বলেছো। এবং যারা ধরো নতুন দলে ঢুকছে, একদম নতুন কলাকুশলী, তাদেরকে কিন্তু সবার আগে আমি দেখেছি এটাই, যেমন ইভেন আমিও যখন একটা সময় করেছিলাম তখন আমিও দেখেছিলাম যে বলা হয় যে আগে দু তিন মাস ভালো করে অবজার্ভ করো কী কী হচ্ছে, কে কী অ্যাক্টিভিটি করছে, যারা যারা ধরো সেই দলের খুব ভেটারান বা যথেষ্ট ভালোভাবে কাজকর্ম করছে তাদের কাজটাকে ফলো করো, নির্দেশগুলোকে ফলো করো, এবং সেইভাবে তাদের অভিব্যক্তিগুলো, তাদের মুভমেন্ট, তাদের ভয়েস থ্রো সব কিছু ভালো করে অবজার্ভ করো। এই অবজারভেশনটা খুব জরুরি থিয়েটারের রিহার্সালে বিশেষ করে।
0: এবং এই অবজারভেশন থেকে আরেকটা কথা বলা যায় দেবার্ঘ, দেখো আমাদের বিভিন্ন রকম ওয়ার্কশপ তো করতে হয় রিহার্সাল চলাকালীন,
1: নিশ্চয়ই,
0: এবং সেই ওয়ার্কশপের মধ্যেও কিন্তু মানে ওয়ার্কশপটাও রিহার্সালের অবশ্যই একটা পার্ট,
1: পার্ট অফ,
0: কারণ একদম শুরুতে যখন তুমি একটা চরিত্র নিয়ে ভাবছো বা তুমি দুটো চরিত্র নিয়ে ভাবছো কোনটা কিভাবে দেবে, এবং তুমি দু তিনজনের মধ্যে হয়তো তুমি কনফিউশনে রয়েছো যে কাকে এই চরিত্রটা বেশি ভালো লাগে,
1: এবং তখন সেম জিনিসটাই দুজনকে প্লে করতে বলা হচ্ছে বা তিনজনকে প্লে করতে বলা হচ্ছে,
0: হ্যাঁ, এবং তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে, মানে এটা কোনো রকম অডিশন নয় কিন্তু,
1: এবং এটা কিন্তু কম্পিটিশনও নয়, আবার একটা কম্পিটিশন বলতেও পারি যে আমাকে আমার বেস্টটা দিতে হবে। এইখানে যে এই রিহার্সালে যে বেস্টটা দেওয়ার যে পদ্ধতি বা প্রয়াসটা শুরু হয়ে গেল, এইটা কিন্তু সোজা স্টেজ অবধি যাবে আমার সঙ্গে
0: চলতে হবে, এটা চলতে হবে। এবং এই এই যখন দুজন করছে, সাপোজ একজন তো নিশ্চয়ই আগে করবে, তার পরের জন তার পরে করবে, তো তখন অবজার্ভ করার যে ক্ষমতাটা, এবং এই নিয়ে অনেক ওয়ার্কশপও রয়েছে। আমার কথা হচ্ছিল তোমার সঙ্গে স্টুডিওতে ঢোকার আগে যে নান্দিকারের একটি তোমার একটি ওয়ার্কশপের কথা আমি শুনেছি, সেটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে যত
1: লোক চলতি মানুষ,
0: যত পথ চলতি মানুষজন যাচ্ছে, তাদের দিকে তাকিয়ে তাদেরকে অবজার্ভ করা, কে কী ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কী হয়তো দাঁড়িয়ে রয়েছে, হয়তো কিছু একটা খাচ্ছে, একা একা দাঁড়িয়ে খাচ্ছে, সেই মুহূর্তে তার মাথায় তো কিছু একটা চলছে, শুধু যে খাচ্ছে তা তো নয়, কী চলছে, এই সবটা অবজার্ভ করতে পারলে তবেই কিন্তু একজন অভিনেতা নিজে একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারে এবং নিজের দলের জন্য সে কন্ট্রিবিউট করতে পারে।
1: বিষয়টা আপাত মানে খুব ওপর ওপর হয়তো দেখে মনে হবে যে না এটা কি আছে, কিন্তু এই বিষয়টার মধ্যে এটা কিন্তু খুব একটা সোজা নয়, তাই না সৈকত?
0: একদমই,
1: তার কারণ প্রত্যেকেই প্রত্যেকের একটা মনোজগতের বিচরণ থাকে তার। এবারে ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ একরকম ভাবে, আমি যাচ্ছি একরকম ভাবে, এবং তোমার মাথায় সেই সময় একটা চিন্তা ঘুরছে, আমার মাথায় একরকম, এবারে আমাদের মুভমেন্টগুলো কিন্তু ইনটুইটিভভাবে দেখলে, খুব প্রত্যক্ষভাবে দেখলে আলাদা। এইটাকে তুলে ধরা, এইটাকে অবজার্ভ করা, এটা নিঃসন্দেহে খুব কঠিন কাজ,
0: এবং এগুলোই পরে গিয়ে কাজে লাগে,
1: এবং এগুলো পরে কাজে লাগে ডেফিনেটলি।
0: যখন মানে যখন আমি অবজার্ভ করছি, তখন আমি যেগুলো অবজার্ভ করছি হয়তো কখনো কোনো না কোনো সময় গিয়ে আমি হয়তো সেই ধরনের একটি চরিত্র পেলাম, এবং সেখানে গিয়ে যদি আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, ওইটা যদি আমি ওখানে দেখাতে পারি, তাহলে কিন্তু কোথাও গিয়ে যেন সেই অভিনয়টা জিতে যাচ্ছে,
1: এবং ওইটুকু আমার ইনপুট সেখানে, আমি ওই চরিত্রটাকে আরও প্রাণবন্ত করার জন্য আমার হয়তো মনে হলো আচ্ছা ওই দিন ওই জায়গাতে আমি ওই লোকটিকে দেখেছিলাম, ওর ওই অ্যাক্টিভিটিটাকে তো আমি এখানে কাজে লাগাতে পারি।
0: এক্স্যাক্টলি,
1: কোথায় যে কে কীভাবে নিজের দলকে আরও ফ্লারিশ করছে, আরও নিজের পাটটুকুকে আরও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পাটটুকুর অভিনয়ের মাধ্যমে, এইটা কিন্তু বলা যায় না, তাই না?
0: একদমই এটা বলা যায় না, এবং মানে কী বলবো বলো তুমি, যখন পুরো ব্যাপারটা, আচ্ছা আমরা যদি একটু আগে থেকে আসি, মানে একদম প্রথম থেকে যদি আমরা শুরু করি, একদম যদি গিরিশ ঘোষের সময় যাই, মানে আমরা যখন দেখছি যে তাও প্রায় তো তোমার শতবর্ষ আগের কথা, তার
1: অবশ্যই,
0: এবং সেই সময় দাঁড়িয়ে বাংলা থিয়েটারের,
1: কারণ বিনোদিনী থিয়েটার তো শতবর্ষে গেল,
0: হ্যাঁ বিনোদিনী থিয়েটার শতবর্ষ,
1: সেই অর্থে তো শতবর্ষ হবে।
0: এবারে তুমি বলো সেই সময় দাঁড়িয়ে যখন বাংলার এইরকম একটা অবস্থা, সেখানে অলরেডি ইংরেজ শাসন চলছে এবং বিভিন্ন রকমের আন্দোলন চলছে,
1: পাশাপাশি রেনেসাঁ নবজাগরণ চলছে,
0: নবজাগরণ
1: সমস্ত কিছু মিলে স্বাধীনতার জায়গাটা তো রয়েছেই,
0: এবং এই সমস্ত কিছুর পাশে দাঁড়িয়ে কিছু মানুষ ডেডিকেটেডলি নাটক করে যাচ্ছে,
1: এবং তারা মনে করছেন এই থিয়েটারটা তাদের অস্ত্র, সবাই যে সশস্ত্র লড়াই করবে তা তো হতে পারে না, শিল্পটাও তো মাধ্যম, বড় মাধ্যম, অথবা তারা সেই চেষ্টাটা চালাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু গিরিশ ঘোষের কথা এলেই নটী বিনোদিনীর কথা আসে,
0: অবশ্যই। এবার দেখো সেখানে দাঁড়িয়ে তুমি ভেবে দেখো, সেইখানে রিহার্সালে যখন যখন নটী বিনোদিনীকে আমাদেরকে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর রোলটি অফার করা হয় এবং তিনি রাজি হন, কিন্তু দলের প্রত্যেকে সেই মুহূর্তে দাঁড়িয়ে তার বিপক্ষে যায়,
1: অবশ্যই, চৈতন্যলীলা কেন বিনোদিনী করবে, মানে
0: একজন মহিলা হয়ে বিনোদিনী দাসী কিভাবে একটি পুরুষের চরিত্র করতে পারে, আর সেখানে এমন যে সে কোনো পুরুষ নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে এত মতবিরোধ, এত সমস্ত কিছুর পাশাপাশি সব কিছুকে উপেক্ষা করে গিরিশ ঘোষ কিন্তু এই দায়িত্বটা নিয়েছিলেন, এবং তিনি কোনো কারণেই কোনো কিছুর জন্যই যেটা তিনি মনে করেছিলেন ঠিক হবে তিনি কিন্তু কম্প্রোমাইজ করেন,
1: তিনি কম্প্রোমাইজ করেননি, এটাই সবচেয়ে বড় কথা। যে সেই সময় যদি আমি ধরি গিরিশ ঘোষের পাশাপাশি আরও, গিরিশ ঘোষের আমি তুলনা করব না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অর্ধনশেখর মুস্তাফি বলো, অমৃতলাল বসু বলো, এনারা প্রত্যেকে ছিলেন, এনাদের কিন্তু তীব্র একটা নাকচ ছিল না বিনোদিনী করবে না, আমি যতদূর পড়েছি আমি অন্তত সেটাই জানি, এবং সেখান থেকে দাঁড়িয়ে গিরিশ ঘোষ একটা জায়গাতে একটা পয়েন্টে কিন্তু স্টেক করে রইলেন যে না, মেধার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, এটা বিনোদিনীর থেকে ভালোভাবে কেউ করতেই পারবে না। এবং আমরা তার যে ফলাফল সেটা তো পরবর্তীকালে দেখেইছি, তাই নয় কি? বিশ্ব সাহিত্যে হয়তো বিনোদিনী দাসী অমর, বিশ্ব সাহিত্যে, আমি কথাটা খুব মানে সব সতর্কভাবেই বলছি আর কি,
0: বিশ্ব সাহিত্যে তো অমর অবশ্যই। এবং সেই সেই সঙ্গে তুমি ভেবে দেখো, আমাদের বাংলা থিয়েটার কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না,
1: না একেবারেই না। বাংলা থিয়েটার তো মানে বাংলা, সেই কারণের জন্য আজ আমাদের পাঠ্য, তাই নয় কি? এটা একটা বড় জায়গা
0: অবশ্যই। এবং শুধু তাই নয়, তার জীবনের কাহিনীও বিভিন্ন নাটকের টেক্সট হয়ে যাচ্ছে, তার জীবনের মানে তার জীবনটাই একটা গোটা মানে মঞ্চ নাটক।
1: এবং তার যে উত্থান, শত প্রতিকূলতা সত্ত্বেও সামাজিক বেড়ি যেভাবে তাকে শেকল দিয়ে বন্ধ করেছিল, সেই সমস্ত কিছু ভেঙে উঠে আসা এবং নিজেকে সেই শীর্ষে রাখা, আবার হট করে সরে আসা, এটাই আর কি। তো শিল্প সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে অমর করেছে, এই থিয়েটার, এই বাংলা থিয়েটার। তো আমার মানে এই কথাটা তুমি বললে, মানে আসলে গিরিশ বিনোদিনী এই কথা এলে তো আমাদের মনে হয় যে এই নিয়েই সারাদিনের আড্ডা হয়ে যাবে, তাই নয় কি?
0: তাই তো, মানে সেভাবেই হয়তো শেষ হয়ে যেত। তবে এই মুহূর্তে মনে হচ্ছে ফোন লাইনে একজন
1: ফোনে বন্ধু রয়েছেন, আমরা দেখে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: আমি রাজাকি হুগলি জেলা থেকে বলছি।
1: বলুন।
3: জগন্নাথ দে।
1: হুম বলুন।
3: বলছি নাটক নিয়ে যখন কথা হচ্ছে, আমাদের ছেলেবেলাকার কিছু কথা মনে পড়ে যায়।
1: অবশ্যই বলুন।
3: হ্যাঁ, তখন ছোটবেলায় আমরা যখন এরকম ডেকোরেটার ড্যাশ করে দিয়েছে, আমরা নাটক করিনি। আমরা যখন এর ওর বাড়ি থেকে চৌকি মানে চক্রবস্তি নিয়েছে, আমরা নিজেরা প্যান্ডেল করে থাকি। আমরা যেসব একাঙ্ক নাটক করেছি বা কবিতা আবৃত্তি এইসব অনুষ্ঠান হয়েছে, সেগুলো এখনো খুব মনে লাগে।
0: বেশ, বুঝতে পেরেছি। তবে দেখো, এই যে বন্ধু আমাদের যে কথা বললো, হ্যাঁ মানে আমরা যদি পাড়ার নাটকের কথা বলি, সেখানে কিন্তু ওভাবে তো গ্রুপ থিয়েটারে যেভাবে সেট ডিজাইন করা হয় বা সেটের একটা ভাবনা থাকে, কিভাবে জোগাড় হবে, হয়তো দলেই বানানো হচ্ছে, অনেক দলেরই থাকে যাদেরকে আর কি আমরা রেপার্টরি বলি, সেখানে কিন্তু তাদের নিজস্ব মানে দলের লোকরাই মিলে আর কি সেট বানাচ্ছে, সেট ভাবছে, সমস্তটা হচ্ছে। কিন্তু যখন আমরা পাড়ায় কাজ করতে যাচ্ছি, তখন কিন্তু এর বাড়ি থেকে একটা খাট, ওর বাড়ি থেকে একটা চেয়ার,
1: এবং এইভাবে কিন্তু পাড়া পাড়ার ব্যাপারটা যখন উঠলো, আমি একটা জিনিস বলি, মানে এইটা তো আমরা সবাই প্রত্যক্ষদর্শী এবং আমাদের স্মৃতিতে এই ছোট ছোট ছবিগুলো সারা জীবন থেকে যাবে, যে পাড়ায় এবার পুজোয় দশমীতে কি নাটক হবে রে। এই যে উৎসাহটা, এটা কিন্তু রথের আগে থেকে শুরু হয়ে যায়।
0: হ্যাঁ,
1: মানে খুঁটি পুজো মানে কি হবে তার চেয়েও আগে থেকে, আচ্ছা পাড়ায় এবার এবারে কি হবে, আমাদের রবীন্দ্র জয়ন্তীর পর থেকেই একটা উৎসাহ শুরু হয়ে যায়, আচ্ছা পুজোর সময় কি নাটক হচ্ছে, এটা মনে হয় তুমিও দেখেছো, আমিও দেখেছি, আমরা সবাই দেখেছি। এবং এই নিয়ে যে উৎসাহ, এবছর হয়ে গেল, আচ্ছা পরের বছরটা কিন্তু ভালো করে করতে হবে, কি করবি, কোনটা করবি তোরা, রবীন্দ্রনাথের কোন নাটকটা নিয়ে কাজ হবে, এই ব্যাপারগুলো তো সারা জীবন মানে ভোলার মতো নয়ই।
0: এবং তুমি ভেবে দেখো, আমরা সবসময় বলি বটে যে সময় পরিবর্তন হচ্ছে, মানুষ বদলাচ্ছে, গ্রাম থেকে মানে গ্রামের শহরায়ন হচ্ছে, আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে, বাট তুমি ভেবে দেখো সেখানেও আমরা যে বড় বড় কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু এই
1: খুব ভালো বলেছো,
0: এই একটা কালচার কিন্তু আমরা আছে, কালচারটা কিন্তু উঠে যাচ্ছে না, এটা আমরা অন্তত গর্বের সঙ্গে বলতে পারি, যে কালচারটা পাড়ায় ছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে কমপ্লেক্সে আমরা দেখছি।
1: হ্যাঁ, এবারে পাড়ার ব্যাপ্তিটা বড়, যে এক পাড়া থেকে আরেক পাড়ায় ব্যাপারটা ছড়িয়ে যাওয়া, কমপ্লেক্সের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে, অনেকে বলতেই পারেন, কি করা যাবে, কিন্তু হচ্ছে তো, এই আমরা হওয়াটাকেই নিয়েই চলবো আর কি,
0: অন্তত মানুষজন দেখছে। তবে দেখো, আমরা একটু আগে বিনোদিনী দাসী এবং গিরিশ ঘোষের কথা বলছিলাম, তো সেই কথা যখন হচ্ছেই, তাহলে আরেকটি গান হলে তো মন্দ হয় না।
1: অবশ্যই, দ্বিতীয় গান শুনবো, সবাই সঙ্গে থাকো, শুনতে থাকো।

0: জয়তি চক্রবর্তীর কণ্ঠে লহগৌরাঙ্গের নামরে ছবি থেকে এই গানটি শুনলাম আমরা। কেন শুনলাম সেটা তো বুঝতেই পারছো, কারণ একটু আগেই আমরা কথা বলছিলাম বিনোদিনী দাসীর কথা এবং গিরিশ ঘোষের কথা,
1: এবং সেখানে অঙ্গাঙ্গীভাবে এই গানটা উঠে আসেই। আচ্ছা সৈকত, আমার মনে হয় যে এই যে আমরা যে রিহার্সাল নিয়ে কথা বলছি, আমাদের প্রত্যেকেরই তো রিহার্সালের নানান স্মৃতি রয়েছে।
0: হ্যাঁ,
1: এইবারে ধরো আমরা যদি বিশ্ব থিয়েটারের কথা বলছি, বাংলা থিয়েটার তো রয়েছেই, এই যে ইতিহাসটাকে যদি দেখি, প্রত্যেকটা বড় বড় দলের তাদের রিহার্সালের পদ্ধতি কিন্তু একটু হলেও আলাদা ছিল, সেই বিষয়ে তুমি কিছু বলবে?
0: অবশ্যই, দেখো তুমি মানে এটা ডিপেন্ড করছে আর কি সেই দলের মুখ্য উপদেষ্টা কে রয়েছেন। বিভিন্ন দলে যেহেতু বিভিন্ন লোক, এবং সেই ক্ষেত্রে তাদের যেরকম চিন্তাভাবনা, যেভাবে ভাবছেন, যেভাবে তিনি নাটক করেন, এবং সেই ছাপগুলো কিন্তু পড়ে গোটা দলের উপর, এবং সেইভাবেই রিহার্সালটা হয়। এবং দেখো, আমরা অবশ্যই কিছু কথা বলবো, কিছু এমন ছোটো ছোটো গল্পের কথা অবশ্যই বলবো যেগুলো উঠে আসবে বিভিন্ন দলের কথায়। তা আচ্ছা, আমরা যদি একদম শুরু থেকে বলি, একদম প্রথম থেকে বলি রিহার্সালের যে গুরুত্বটা, আমরা যদি স্তানিস্লাভস্কির কথা বলি, স্তানিস্লাভস্কিকে আমরা তো বলতেই পারি আধুনিক
1: প্রবর্তক। হ্যাঁ,
0: এবং তিনি যেভাবে বলেছেন যে শুধু মানে রিহার্সাল মানে শুধুমাত্র সংলাপ মুখস্থ করে এলাম, সেটা নিয়ে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম, বা যেখানে বসতে হবে বসে বলে দিলাম, সেটাই কিন্তু নয়। মানে তুমি তোমার চরিত্রটাকে কিভাবে সাজাচ্ছ, যে চরিত্রটা তুমি করছো কিভাবে সাজাচ্ছ, কিভাবে তার কি কি অবজেক্টিভ রয়েছে, কি কি তার মূল উদ্দেশ্য, কি মোটিভ নিয়ে তিনি কাজ করছেন,
1: এবং ওনার যে বিখ্যাত প্রশ্নটা যে দ্য ম্যাজিক ইফ, অর্থাৎ ওই চরিত্রে ওই পজিশনে যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম, এই প্রত্যেক মুহূর্তে চরিত্রটা হয়ে ওঠা এবং হয়ে উঠে নিজে কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছি, এটা কিন্তু একটা বড় জায়গা, তাই নয় কি?
0: অবশ্যই, এবং এই কথাগুলোই কিন্তু এখান থেকে আমাদের উঠে আসে। এরপর যদি আমরা বলি ব্রেক্টের কথা,
1: ব্রেক্টের কথা তো আসবেই, যিনি মহলাকে সমালোচনামূলক চিন্তার ক্ষেত্র হিসেবে দেখতেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই কথাটাও বলতেন যে যদ্দূর আমার মনে পড়ে, যে সম্পূর্ণভাবে একাত্ম না হয়ে চরিত্রগুলোকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করে নিজে যেটা বুঝছো তার সঙ্গে নিজের কিছু ইনিশিয়েটিভস দাও, মানে সহজভাবে বললে সেটাই দাঁড়ায়। তাই
0: এক্স্যাক্টলি, এখানে আবার দুটো পার্থক্য চলে আসে, এই নিয়ে অনেক অনেক কথাও রয়েছে, অনেক মতান্তর রয়েছে অভিনেতাদের মধ্যে, মানে স্তানিস্লাভস্কি এবং ব্রেখ্টের মধ্যে। এই স্তানিস্লাভস্কি কি বলছেন যে আমি যখন রিহার্সাল করবো বা কোনো কিছু নিয়ে অভিনয় করব, পুরোপুরি সেটার মধ্যে ঢুকে যাব, সেই চরিত্রের যা যা প্রয়োজন সেইগুলো নিয়ে বলবো। কিন্তু ব্রেখ্ট কি বলছেন, ব্রেখ্ট বলছেন যে আমি সেই চরিত্রটাই করব, তার মধ্যে অবশ্যই আমার ইনপুট থাকবে। মানে আমি সৈকত যদি দেবারঘর চরিত্র করি তাহলে অবশ্যই আমি দেবারঘর মতো করব, কিন্তু কোথাও গিয়ে আমার মধ্যে কিন্তু সৈকতটাও জীবিত থাকবে,
1: যাতে ব্যাপারটা স্বতন্ত্র হয়, নচেত তো কপিক্যাট হয়ে যাবে ব্যাপার।
0: এক্স্যাক্টলি।
1: আচ্ছা, মনে হয় কথার মধ্যে ফোন রয়েছে, আমি ফোন নিয়ে নেব একটা। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
0: না,
1: কেটে গেছে কোনোভাবে।
0: এবং আমরা এই কথা বলতে ফোন লাইনে বন্ধু চলে আসতেই থাকবে, সমস্যা নেই। তো বন্ধুরা আসতে থাকুক ফোন লাইনে, আর আমরা এই মুহূর্তে বরং আরেকটি কথায় আমরা যাই, যেটা আমরা বলছিলাম যে অভিনয়ের কথা। এবার দেখো, বিভিন্ন দল অনুযায়ী অভিনয়ের শৈলী বলো, অভিনয়ের ধরন বলো, সেটা রিহার্সালের কিছু নির্দিষ্ট রুলস হতে পারে, সেগুলো বদলে যায়। যেমন আমরা ধরো কোনো ক্ষেত্রে দেখেছি যে কোনো দলে হয়তো, মানে সাপোজ যদি আমরা উৎপল দত্তের কথাই বলি, সেখানে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট নাটক তোলার জন্য 7 দিন বরাদ্দ করা হলো, এবং সেই 7 দিন সকাল থেকে রাত অবধি শুধু রিহার্সাল হবে।
1: এবং শুধু তাই নয়, মানে সেখানে দাঁড়িয়ে ধরো তোমার ইতিহাস, সমাজ ব্যবস্থা, রাজনীতি, মার্ক্সবাদ, বিশ্ব সাহিত্য সব কিছু নিয়েই আলোচনা হবে আগে, মানে রিহার্সাল শুরুর আগে এই আলোচনাটা জরুরি। প্রত্যেককে সেই নির্দিষ্ট বিষয়ে অ্যাওয়্যার করা, একটা পরিবেশ তৈরি করা, এইটা খুব জরুরি।
0: হ্যাঁ, এবং আমাদের মানে বাংলা থিয়েটারে 50-এর দশকের পর থেকে যে সময়টা এসেছে

0: মানে সেখানে দু ধরনের থিয়েটার আমরা দেখেছি যে ইন্ট্রোডিউসড হয়েছে দর্শকের কাছে, একটাকে বলা হয় পলিটিক্যাল আর একটা হচ্ছে পোয়েটিক, মানে পোয়েটিক্যাল বলা যেতে পারে, পলিটিক্যাল আর পোয়েটিক্যাল। এবং সেখান থেকে তুমি দেখো আমরা শম্ভু মিত্রকে পাচ্ছি এই পোয়েটিক্যালের দিকগুলোতে বেশিভাবে, মানে অনেকটা দৃঢ়ভাবে ওনাকে আমরা সেখানে পেয়েছি। আর যদি আমরা পলিটিক্যালের কথা বলি সেখানে কিন্তু আমরা পেয়েছি অবশ্যই উৎপল দত্তকে, এবং সেখানে তার তার লেখা বলো, তিনি অসম্ভব ভালো ভালো কিছু নাটক লিখে গিয়েছেন।
1: টিনের তলোয়ার,
0: টিনের তলোয়ার থেকে শুরু করো, তুমি ঘুম নেই,
1: ফেরারি ফৌজ, হ্যাঁ
0: যাই বলো না কেন, মানে এত ভালো ভালো তিনি লিখে গিয়েছেন এবং অত ভালো টেক্সট, এবং সেই টেক্সটগুলো যখন কাজে আসছে, মানে চোখের সামনে যখন টেক্সট থেকে ওটা একটা প্রোডাকশন হচ্ছে, সেই সেটা দেখতেই তো মন ভরে যায়
1: একেবারেই। আর তুমি যে মুহূর্তে শম্ভু মিত্রর কথা বললে আমার একটা জিনিস মনে হলো, যে শম্ভু মিত্র সেই সময় যে কথাটা বারবার বলতেন যে নাটকের প্রতিটা সংলাপের অর্থ, তার নীরবতার যে তাৎপর্য, যে পজ, পজটা কিন্তু প্রচণ্ড জরুরি। আমরা অনেক সময় টানা কোনো একটা কাজ করে যাচ্ছি, না পজের তাৎপর্যটা বিভৎস, সেই কথা কিন্তু শম্ভু মিত্র বারবার উল্লেখ করতেন। এবং চরিত্রের মনস্তত্ত্বটাকে আগে বোঝা, সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করার তো বড় ব্যাপার, সেই কথাটা কিন্তু শম্ভু মিত্রের ক্ষেত্রে আসে। এবং পাশাপাশি বহুরূপীর কথাও বলতে ইচ্ছা করে, যে বহুরূপীর মহড়ায় নাট্য পাঠ এবং সাহিত্য আলোচনা, চরিত্র বিশ্লেষণ যাই বলি না কেন, বা রবীন্দ্রনাথের নাট্য দর্শন নিয়েও দীর্ঘ আলাপ হতো বলে শুনেছি।
0: একদমই তাই,
1: মানে কেবল সংলাপ বুঝে মুখস্থ করা তো শুধু সেটা নয়, তার পাশাপাশি ধরো চরিত্রের চিন্তা, তার অনুভূতিকে নিজের মধ্যে ধারণ করা, যে কথাটা বারবার বলি, এবং সেক্ষেত্রে রক্তকরবী, রাজা, চার অধ্যায়, এই সমস্ত কিছুই কিন্তু খুব সফল প্রোডাকশন, তাই না?
0: অবশ্যই। এবং তুমি দেখো একটা চরিত্রকে, মানে একটা চরিত্রের কী কী দিক রয়েছে বা তার কী কী ইচ্ছা রয়েছে, সেগুলো যদি তুমি নিজে থেকে বিশ্বাস না করো তাহলে তুমি তো সেই চরিত্রটা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু বাধা থেকে যাবে, মানে তোমার নিজের মনের মধ্যে যদি তুমি সেই কথাগুলো বিশ্বাস না করো তাহলে সেই চরিত্রটা তুমি কী করে করবে। এবার এখান থেকেই চলে আসছে আরও বিভিন্ন রকমের এক্সারসাইজ, আরও বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, যেখান থেকে নাটক আরও ভালো করে করা যেতে পারে এবং স্যার রিহার্সালটা যাতে আরও বেশি ভালো করে,
1: সেই ধারাটা কিন্তু এখনও অবধি বজায় আছে। এবং আজকের দিনের যে ছোট ছোট দলগুলো বা বড় দল যাই বলি না কেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট গঠন বিন্যাস রয়েছে, যে এই দলে এই ধরনের অ্যাক্টিভিটি চলে, ওই দলে ওই ধরনের অ্যাক্টিভিটি চলে, তাদের প্রত্যেকের রিহার্সালের একটা প্যাটার্ন রয়েছে, যেটা দল ভেদে বদলে বদলে যায়, এবং যারা কলাকুশলী রয়েছেন তারা সেইভাবেই নিজেদেরকে গড়ে তোলেন।
0: একদমই তাই। আর এইভাবে গড়ে উঠতে উঠতেই গড়ে ওঠে একটা ভালো প্রোডাকশন, একটা নতুন প্রোডাকশন যেটা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করা হচ্ছিল,
1: এবং একটা সফল নাটক,
0: এবং একটা সফল নাটক, এবং তার পেছনে এতজন মানুষের এত দিনের পরিশ্রম, সবটা কিন্তু সেই সময় গিয়ে সার্থক হয়। তবে দেখো আরও একটা বিষয় বলবার আছে, সেটা হচ্ছে আজকে আমরা নাটক নিয়ে আলোচনা করছি বটে, কিন্তু আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন দিবস।
1: অবশ্যই।
0: এবং সেই দিনে দাঁড়িয়ে আমাদের যুববাণীর বন্ধু সুভাষ, ও কিন্তু রয়েছে স্টুডিওর বাইরে থেকে, তাহলে একবার
1: সুভাষ রয়েছে আমাদের সঙ্গে, আমরা শুনে নেব সুভাষের কথা।
2: ড্রাউনিং এই শব্দটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, হয়তো আপনি পুকুর, নদী বা সাগর বা কোনো জলাশয়ে স্নান করতে বা বন্ধুদের সাথে মজা করতে নেমেছেন, হঠাৎই আপনাদের মধ্যে কেউ একজন ডুবে গেল। এই রকম প্রচুর ঘটনা আমাদের চোখের সামনে কিন্তু প্রায় দিনই ঘোরাফেরা করে। আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি কিন্তু এই ওয়াটার অ্যাডভেঞ্চারের একজন প্রশিক্ষক। আজ আমরা তার সাথে কথা বলবো ড্রাউনিং সম্পর্কে, এবং ড্রাউনিং যদি কেউ আমাদের সামনে হয় তাহলে তাকে আমরা কিভাবে বাঁচাবো বা কিভাবে উদ্ধার করব সেই পরিস্থিতি থেকে, সেই বিষয় নিয়ে। নমস্কার, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সি এক্সপ্লোরার ইনস্টিটিউটের অন্যতম কর্মী তাপস চৌধুরী। আমরা ওনার কাছ থেকে শুনে নেব ওনার কথা। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। প্রথমে যদি আপনি আপনার ব্যাপারে কিছু বলেন।
3: নমস্কার, আমি তাপস চৌধুরী, একজন অ্যাডভেঞ্চার, ওয়াটার অ্যাডভেঞ্চারের প্রশিক্ষক, সিনিয়র প্রশিক্ষক, বর্তমানে সি এক্সপ্লোরার ইনস্টিটিউটে আমি কর্মরত। দীর্ঘদিন এই ওয়াটার স্পোর্টসের এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়াটার উইংসের সঙ্গে জড়িয়ে থাকায়, প্রশিক্ষণের সঙ্গে জড়িয়ে থাকার দরুন আমার জলের যে সমস্ত ডুবন্ত কেসের যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে সে বিষয়ে আমি কিছু আপনাদের বলতে চাই।
2: স্যার, এই বিষয়ে আমার প্রথম প্রশ্ন, ড্রাউনিং বিষয়টা যদি আপনি সংক্ষেপে একটু গুছিয়ে বলেন।
3: দেখুন, যে কোনো জলে ডুবে যাওয়া কেসকেই আমরা ব্যক্তি কোনো ব্যক্তি জলে ডুবে যাওয়া কেসকেই আমরা ড্রাউনিং বলি। এই ড্রাউনিং কেসটা সচরাচর গ্রামগঞ্জে কেন সমস্ত জায়গায় আমরা এখন দেখতে পাই, নদী সমুদ্র হ্রদ যে কোনো জায়গায় আমরা এই ড্রাউনিং কেসটা দেখতে পাই। জলে একজন ব্যক্তি ডুবতে গেলে, যেমন গভীর জলের তো ঠিক আছে, গভীর জলে ডুবেই, খুব অল্প গভীরতা তো জলেও মানুষের দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই এবং দেখতে পাই। সুইমিং পুলের গভীরতা যেখানে খুবই কম, সে সমস্ত জায়গায় ওরকম দুর্ঘটনা ঘটে। তার মানে একজন ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যেই এই দুর্ঘটনার কবলিত হয়, যদি সে জলে ডুবে যাওয়ার পর তার শ্বাস প্রশ্বাস সঠিকভাবে না নিতে পারে, অক্সিজেন মস্তিষ্কে এবং শরীরের অন্য অংশে না পৌঁছায়, তাহলে কিছুক্ষণের মধ্যেই ভিকটিম মারা যায়। এটাই ড্রাউনিং কেস।
2: বেশ, যেমনটা আপনি বললেন। আচ্ছা, ড্রাউনিং এর প্রধান কারণগুলো কি কি?
3: দেখুন, একটাই কারণ প্রথম মাথায় আসে, সাঁতার না জানলেই জলে ডুবে যাওয়ার মানে যে প্রবণ ব্যাপারটা থাকে সেটা অনেক অংশই বেশি থাকে, সবচেয়ে প্রবল। কিন্তু সাঁতার জানা সত্ত্বেও অনেক কেস হয়েছে, মানে হয়। এছাড়াও অসংখ্য কারণে মানুষ মারা যাচ্ছে ডাউনিংয়ে কেসে। এক, সাঁতার জানা, যেমন না জানা, অসতর্ক, মানে ধরুন প্রবল স্রোত বইছে, সেই স্রোতটা সম্বন্ধে সেই ব্যক্তি কোনো জানে না, সেইখানে জলের কারেন্ট, নদীতে যে ঘটনাগুলো থাকে প্রচুর জলের কারেন্ট আছে ঘাটগুলোতে, অসতর্কভাবে ওই ঘাটে নেমেছে, স্রোতে তাকে নিয়ে চলে গেছে। নর্মাল খুব ঘটনাগুলো দেখি যে নৌকা ডুবি, নৌকা ক্যাপসাইজ হয়ে যাচ্ছে মাঝ নদীতে, তার ফলে ট্রলার ডুবি, মৎস্যজীবীদের মৃত্যুর কথা তো আমরা প্রায়ই খবরে পেয়ে থাকি। কিন্তু স্বাভাবিক জীবনযাপনের মধ্যে যেগুলোর মধ্যে আমরা কিছু কিছু সতর্কীকরণ ব্যাপার থাকে, যে বাচ্চাদের যে আমরা জলাশয়ের কাছে খুব বড়রা খুব ক্যাজুয়ালভাবে ছেড়ে দিই, যারা সাঁতার জানে না খুব ছোট বাচ্চাদের ক্যাজুয়ালভাবে ছেড়ে দিই, গ্রামগঞ্জে তো খুবই ঘটনা ঘটে।
2: আচ্ছা, কোনো একজন ড্রাউনিং ভিকটিমকে জল থেকে তোলার পর প্রথমে কি কি কাজ করতে হবে?
3: প্রথমত ড্রাউনিং ভিকটিমকে জল থেকে তুলে একটি সমতল সঠিক জায়গায় ওকে শুইয়ে দ্রুত তার শরীরের অবস্থা কি বর্তমানে চেক করে নেওয়া উচিত, কতটা পরিমাণ জল খেয়েছে এবং শরীরের শ্বাস প্রশ্বাস ঠিকমতো চলছে কি না। খুব অল্প সময়ের মধ্যেই এই কার্যক্রমটা করতে হবে এবং দ্রুত লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা এই বিষয়ে পারদর্শী, ডাক্তার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং কিছু কিছু এমার্জেন্সি নাম্বার আছে, 108 112, এই সমস্ত নাম্বারে যোগাযোগ করে দ্রুত হেল্প চাওয়া উচিত। প্রাথমিক চিকিৎসা পৌঁছানোর আগে পর্যন্ত যতটুকু সময় পাওয়া যাচ্ছে ভিকটিমকে নিয়ে, সেইটুকু সময়ের মধ্যে ভিকটিমকে মাউথ টু মাউথ বা CPR পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত যদি তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না চলে।
2: ড্রাউনিং পেশেন্টের CPR করার নিয়মটা কি রকম স্যার?
3: দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। CPR এর সঠিক নিয়ম প্রয়োগ করুন, প্রশিক্ষণ নিয়ে CPR করলে খুব ভালো, ব্যক্তিকে প্রশিক্ষণ প্রাপ্ত লোকরা CPR করলে খুব ভালো। সঠিক জায়গায় ভিকটিমের সঠিক জায়গায় চাপ দিন, CPR এর করার পদ্ধতি সঠিকভাবে করুন, চেস্ট যে প্রেশারটা দেবেন, কম্প্রেস করবেন, সেই চেস্টে সঠিক জায়গায় হাতের পজিশন সঠিকভাবে রেখে চাপ দিন। 30:2 রেশিওতে 30টা কম্প্রেশন করে দুবার ব্রিথ দিন, ডিপ ব্রিথ দিন। একজন 5 প্রাপ্তবয়স্ক লোককে 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত গভীরতায় আপনি প্রেশার দিতে পারেন। এরকম মিনিটে 100 থেকে 120 মতো রোটেশনে আপনি প্রেশার দিন এবং ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো এবং সঠিক ডাক্তারের হাতে পৌঁছানো আগে পর্যন্ত আপনি CPR পদ্ধতি চালু করুন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
2: ড্রাউনিং প্রিভেনশনের 5টি উপায় যদি হয় তাহলে সেগুলো কি কি, যেগুলো আমরা সুইমিং পুল বা নদীতে সেফটি মেজার্স হিসেবে ব্যবহার করব?
3: দেখুন, 5টা ড্রাউনিং প্রিভেনশনের 5টা উপায় আমি বলছি। এই উপায়গুলির মধ্যে নদী এবং সুইমিং পুল জাতীয় এই দুটো আলাদা জিনিস, স্টিল ওয়াটার একরকম, নদীতে একরকম। তবে সুইমিং পুলগুলোকে আমি একটাই সতর্কীকরণ করা উচিত যে প্রত্যেকটি সুইমিং পুলে অলরেডি এটা মেসেজ গেছে, সরকারি বেসরকারি সমস্ত রকমভাবেই, যে সুইমিং পুলে অবশ্যই আপনারা লাইফ গার্ড রেখে প্রশিক্ষণ চালান, নজর রাখুন বাচ্চাদের ওপরে, ডেপ কোন জায়গায় কোন পজিশনে কোন ডেপথ আছে সেটা মার্কিং করে বারবার করে সেটা মার্ক করে রাখুন, এবং যারা প্রশিক্ষণ নিতে আসছে তাদেরকে এটি খুব সতর্কভাবে বুঝিয়ে দিন। বিশেষ করে বিগিনার টাইমটা খুব সতর্ক থাকা উচিত। নেক্সট, নদীতে সেফটি সবসময়, নদী বলুন, বড় বড় লেক বলুন, নদীতে বিশেষ করে ঘাটে বেশি দুর্ঘটনা ঘটে। নদীতে যে সতর্কীকরণগুলো আছে সেগুলো মানুন। নদীর বানের সময় অবশ্যই নদীতে পূজা অর্চনা, ধর্মীয় কোনো কাজ, বিসর্জন ওই সময়টুকু ব্যথি রেখে আপনারা নামুন। এই সমস্ত বিপজ্জনক ঘাট আছে সেই ঘাটগুলোকে অ্যাভয়েড করুন। নদীতে বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটে থাকে, কি দুটি কারণ নয়, তা আমি বলছি ঘাটের দুর্ঘটনা, ঘাটজনিত যে দুর্ঘটনা সেইগুলো আপনারা বলুন যে সতর্কীকরণ করা হচ্ছে। সরকারি নিয়ম, এই নিয়ম যে সমস্ত করে দিয়েছে সেগুলো আপনারা পালন করুন, প্রশাসনের কথা শুনুন। অতিরিক্ত ভিড় যে সমস্ত ঘাটে ঘটে থাকে বিশেষ অনুষ্ঠানে, সেখানে প্রশাসন সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে সেগুলো সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন, তাহলেই অনেকটা আমরা এই বিষয়ে থাকবো। এবং জলবাহী সমস্ত যান, যাত্রীবাহী যান, সমস্ত প্যাসেঞ্জার বহন করেন, পত্র বহন করেন, তাদেরও বলবো, প্যাসেঞ্জার মূলত, তাদেরকে বোটে সেফটি ইকুইপমেন্ট অবশ্যই রাখবেন, লাইফ জ্যাকেট, লাইফ বয়ের মতো জিনিস। প্রত্যেকটি জলযানের এবং ঘাটে ফেরি সার্ভিসের লাইফ জ্যাকেট, লাইফ বয়ের মতো পানির আগে পরে অ্যানাউন্সমেন্ট করা উচিত। ঘাটগুলোতে বড় কোনো সমাবেশের আগে পরে ঘাটের গার্ড দেওয়া উচিত নামার সময়। সঠিকভাবে লঞ্চ লাগানো এবং ছাড়ার সময় বিশেষ করে নজর রাখা উচিত। গার্ডরেল ব্যবস্থা করা উচিত ঘাটগুলোতে এবং জেটিগুলোতে। এই কটা জিনিস অবশ্যই আমি বলবো।
2: অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ কথা বলছিলাম সি এক্সপ্লোরার ইনস্টিটিউটের অন্যতম কর্মী, অন্যতম প্রশিক্ষক স্যার তাপস চৌধুরীর সাথে। অনেক কিছু জানলাম আমরা ড্রাউনিং সম্পর্কে, এমন কত কিছুই আমরা জানি না এই পরিবেশ সম্পর্কে। যাই হোক, এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের যুববাণীর বন্ধু সুভাষ। আবার ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কানে রেখো যুববাণী।
1: আচ্ছা, ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে নিয়ে সুভাষ আমাদেরকে যে তথ্য তুলে ধরল সেটা তো আমরা সবাই শুনলাম এবং আমার বন্ধুরাও শুনলেন। এবারে আমরা থিয়েটারেই ফিরে আসবো আবার, অর্থাৎ মহড়া বা রিহার্সাল যা নিয়ে কথা বলছিলাম। তবে কথা বলার আগেই রয়েছে ফোন, অনেকক্ষণ বন্ধুকে ফোনে পাইনি, এবার পেয়েছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার।
1: বলুন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: যুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ, আপনাদের আলোচনা শুনছি, খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর। এই যে থিয়েটার, ধরুন যে মহড়ার যে ব্যাপারটাতে আসছেন সেটা শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে রইল। আসলে মহড়া জিনিসটা এমন যেখানে প্রমতারের প্রয়োজন হয় না, মহড়াটা যদি ঠিক হয় তাহলে কিন্তু প্রমতারের খুব একটা প্রয়োজন পড়ে না। আসলে থিয়েটার এমন একটা জিনিস যা মানুষের দিনে দিনে মনোরঞ্জন বৃদ্ধি করছে, এবং এই থিয়েটার আমরা যখন দেখি মঞ্চে, মঞ্চস্থ হতে, তখন বিভিন্ন যারা চরিত্র ভেবে তার যারা চরিত্রের সঙ্গে মিশে যান, তখন মনের মধ্যে কোথাও মনে হয় যে আমিও সেই চরিত্রের একজন নায়ক।
1: বড় ভালো কথা বলেছেন, অনেক ধন্যবাদ বন্ধু।
0: এইটা কিন্তু আরও একটা কথা যে যখন একজন দর্শক, সে যখন একটি নাটক দেখছে, একটি অভিনয় দেখছে, তার মনের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করে, একটা আগ্রহ তৈরি হয় যে না, আমিও যদি এটা করতে পারি,
1: আমি যদি এই মুহূর্তে আমার একটা অংশ স্টেজে রয়েছে, আমি বুঝতে পারছি আমি যদি প্লে করতাম তাহলে কিরকম হতো,
0: কিরকম।
1: অর্থাৎ ওই যে শুধু আমার, মানে যারা ধরো কলাকুশলী তাদের চরিত্র হয়ে ওঠা নয়, যারা দেখছেন তারা কতটা রিলেট করতে পারছেন যে তারাও চরিত্র হয়ে উঠছেন, এটা বড় কথা।
0: এবং এখান থেকেই চলে আসছে যে এই যে আগ্রহটা তৈরি হচ্ছে, সেখান থেকে বাড়ি ফেরার পর অন্তত যখন একটু একটু একা সময় পাওয়া গেল, সেই সময়, সেই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে হোক কিংবা একটা একা ঘরে আয়নার সামনে ছাড়াই হোক, সেখানে কিন্তু দাঁড়িয়ে সে একটু হলেও চেষ্টা করবে যে যেটা আমি দেখলাম এতক্ষণ,
1: আমি কি পারি, দেখি তো আমি পারি কিনা।
0: এই এই ব্যাপারটাই কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়, এবং এইখান থেকেই চলে আসে আবার রিহার্সাল করার একটা ইচ্ছা, নিজেদের মধ্যে একা একা কিন্তু রিহার্সাল করার ইচ্ছে।
1: আমার মনে হয় আরও একজন বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন।
5: আমি রাজা চ্যাটার্জি বর্ধমান থেকে বলছিলাম। বলছিলাম আপনাদের যাত্রা আমার খুবই ভালো লাগে।
1: আচ্ছা,
5: আমরা এবং আমরা স্কুলে করেছি, আমি 5 থেকে 12 পর্যন্ত পড়েছি গোয়াজ ইউ লাইক, এবং অভিনয় করে আমি পড়তে পারি ফার্স্ট হয়েছি।
0: বেশ, বুঝতে পেরেছি। তবে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আমরা এই যাত্রাটাকে একটু অন্যভাবে নিলাম, যে আমাদের জার্নির কথা নিশ্চয়ই বন্ধু বলতে চাইছেন, আমাদের জার্নিটা বন্ধু নিশ্চয়ই ভালো লাগে, বন্ধু শুনতে থাকুক, সঙ্গে থাকুক। তবে আজকে আমরা যেহেতু থিয়েটার নিয়ে কথা বলছি, এবং সেই থিয়েটারের অর্থাৎ বাংলা নাটকের প্রস্তুতি পর্ব, নাটকের প্রস্তুতি পর্ব সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা নাটক তৈরি হওয়ার আগে বা একটা নাটক তৈরি হওয়ার পর পর্যন্ত, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আর দেখো, আমরা সুভাষের কথা শুনবার আগে আমরা বলছিলাম শম্ভুমিত্রের কথা, বলছিলাম উৎপল দত্তের কথা,
1: বাদল সরকারের কথা বলবো না,
0: এক্স্যাক্টলি একজন বিশেষ মানুষের নাম কিন্তু বাদ পড়ে যাচ্ছিল, দেবার্গ সেটা মনে করিয়ে দিল, এবং সে কথা কিন্তু আমাদের বলতেই হয়।
1: বাদল সরকারের কথা বললেই থার্ড থিয়েটারের কথা উঠবে, ডেফিনেটলি, মানে সিনোনিমাস হয়ে গেছে আর কি।
0: অবশ্যই,
1: তো বাংলা নাট্যচর্চার একটা আমূল পরিবর্তন, এবং প্রচলিত প্রসেনিয়ামের মঞ্চের পরিবর্তে খোলা জায়গায় মহড়া দেওয়া, এটাও কিন্তু নতুনত্ব আর কি। এবং অভিনেতার শরীর, কণ্ঠ, ছন্দ, দলগত শক্তির ওপর যে সর্বাধিক গুরুত্ব আরোপ করা যায় সে কথাই কিন্তু তিনি বারবার বলেছেন এবং তার অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝিয়েছেন।
0: এবং তুমি ভেবে দেখো, এখানে তুমি মহড়ার সময় বলো কিংবা প্রোডাকশনের সময় বলো, সেখানে কিন্তু একদম মিনিমাল সেট, মিনিমাল প্রপস, মানে এতদিন আমরা যদি শুধু প্রসেনিয়ামের কথা বলি, সেখানে একটা ঘর বোঝাতে সেটা একটা খাট, হয়তো একটা চেয়ার বা একটা ড্রেসিং টেবিল, কিছু না কিছু একটা সেট ইউজ করা হয়েছে, হয়তো চিরুনি বলতে চিরুনিকেই ব্যবহার করা হয়েছে চুল আঁচড়াতে। কিন্তু যখন আমরা দেখছি থার্ড থিয়েটারে, যখন আমরা দেখছি সেখানে কিন্তু আমরা দেখছি চেয়ার বলতে একটা লোক বসছে আর একটা লোক দাঁড়িয়ে থাকছে পিঠের হেলান দেওয়ার জায়গাটা হিসেবে, এবং এইভাবে সেটটা বানানো হলো।
1: এবং বিষয়টা কিন্তু একেবারেই সহজ নয়,
0: একেবারেই সহজ নয়, এবং পুরোটাই মানুষ ভিত্তিক, পুরোটাই অভিনেতা ভিত্তিক। এবং এক্ষেত্রে সবাই কে কতটা পাঠ পেলো, কে কতটা অভিনয় করলো সেখানে কিন্তু গুরুত্ব নয়, কে মানে এমন অনেক নাটকের ক্ষেত্রে রয়েছে যেটা আমরা থার্ড ফেসে দেখছি, সেখানে এমন অনেক নাটকের ক্ষেত্রে রয়েছে যেখানে হয়তো এমন অনেকে রয়েছে যারা চরিত্রেই নেই কোনো, বাট তারা শুধু এই কোরাসের কাজগুলো করছে
1: এবং তারাও হয়তো মানে এর মাধ্যমেই খুব মুখ্য চরিত্র হয়ে উঠছে।
0: এক্স্যাক্টলি, মানে কোথাও গিয়ে যেন মূল চরিত্রদের থেকে তারা বেশি প্রায়োরিটাইজ, মানে মূল চরিত্রে যিনি কাজ করছেন তিনি যদি না আসেন একদিন তাহলে হয়তো রিহার্সালটা হবে কেউ প্রক্সি দিয়ে দেবে,
1: কিন্তু উনি না এলে হবে না,
0: উনি না এলে হবে।
1: এই যে সঙ্গতি বজায় রাখাটা, এবং প্রত্যেকেই এখানে মানে দলগত ভারসাম্যটা বিভৎসভাবে থার্ড থিয়েটারের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি মানে মহড়া বাদল সরকারের মতে মানে এমন একটা সৃজনশীল ক্ষেত্র যেখানে অভিনেতা অভিনেত্রীরা পরস্পরের সঙ্গে ক্রমাগত ভাব বিনিময়, আদান প্রদান, পরীক্ষা নিরীক্ষা, এই সব কিছুই কিন্তু মাধ্যমে কতটা নতুনত্ব, কতটা উৎকর্ষের দিকে যাওয়া যায় সে কথাই বুঝিয়েছেন। এবং এবং ইন্দ্রজিৎ, মিছিল, এই সমস্ত কিছুর কথা তো বলতেই হবে, সেখানে ইম্প্রোভাইজেশনের একটা বিরাট জায়গা ছিল।
0: এবং তুমি দেখো সেখান থেকে দাঁড়িয়ে মানে খোলা মঞ্চে দাঁড়িয়ে, মানে খোলা জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি, যেখানে চারিদিকে তোমার দর্শক, এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তুমি ভেবে দেখো না, আমরা যখন প্রসেনিয়ামের কথা বলি তখন মঞ্চে কিছু একটা হয়ে এলো, হয়তো একটা পার্ট করে আসার পর আমরা গ্রিন রুমে একটু জিরিয়ে নিতে পারি, একটু হয়তো দুটো কারোর সঙ্গে দুটো কথা বলে,
1: কোনো একটা জায়গা হয়তো ভুলে গেছি একটু দেখো দেখেনি,
0: একটু দেখেনি। কিন্তু যখন আমরা একটা ওপেন জায়গায় করছি, একটা ওপেন স্পেসে যখন কাজ করছি, সেখানে কিন্তু এই সুবিধাগুলো তোমার নেই,
1: সেখানে কোনো ব্যাকস্টেজ নেই,
0: কোনো ব্যাকস্টেজ নেই, তুমি কন্টিনিউয়াস হয় তুমি সাইডে গোল করে বসে রয়েছো, আর না হলে তুমি একেবারে অডিয়েন্সের সামনে কন্টিনিউয়াস রয়েছো। হ্যাঁ, কখনো কখনো মানে একটা একটা ফোর্থ ওয়াল বানানোর জন্য হয়তো পেছনে একটা জাস্ট একটা পর্দা মতো দিয়ে দেওয়া হয়, একটা গার্ড মতো করে দেওয়া হয়, বাট সেটাও কিন্তু সব ক্ষেত্রে নয়, সব মঞ্চের ক্ষেত্রে নয়, কখনো কখনো খোলা মাঠে হলে সেক্ষেত্রে এটা করা হয়, কিন্তু যখন আমরা কোনো মুক্ত মঞ্চে করছি, যদি আমরা নন্দনে গেলে তো আমরা একতারা মুক্ত মঞ্চ দেখতেই পাই, সেখানে আমরা দেখতেই পাই যে সেখানে কিভাবে
1: একাডেমির সামনে, তো আমরা দেখেছি অনেক
0: একাডেমির সামনে, এক্স্যাক্টলি, তো সেই রকম ভাবেই কিন্তু এতদিন ধরে হয়ে আছে। এবার দেখো, বাদল সরকারের কথা বলছি দেবার্ঘ, আর এত সুন্দর একটা গান,
1: অবশ্যই
0: মানে কি বলবো, আমাদের
1: বাদল সরকারের কথা এলেই কিন্তু এখন এই গানটাই মনে চলে আসে, বাজতে থাকে কোথাও গিয়ে ভেতরে, তাই নয় কি?
0: অদ্ভুত ভাবে, অদ্ভুত একটা টিউন তৈরি করে ফেলেছে গানটা, যেটা কানের মধ্যে চলে আসে মানে অদ্ভুত ভাবে,
1: এবং আমাদের বন্ধুরাও মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছেন,
0: তাহলে আর বলে
1: লাভ নেই, একেবারে গানেই যাই।

0: সত্যি, জয় সিনেমা, জয় থিয়েটার, জয় জনতার জয়। সত্যি কথা, মানে আমরা যখন আজকে থিয়েটার নিয়ে এত আলোচনা করছি, থিয়েটার নিয়ে এত কথা বলছি, তখন এটুকু বোধ হয় বলতেই হয় যে জয় থিয়েটারের জয়
1: এবং জয় জনতার জয়। তার কারণ থিয়েটারকে যারা বাঁচিয়ে রেখেছেন তাদের
0: তো জয় হতেই হবে
1: অবশ্যই।
0: এবং সেই কথা বলতে আজকে আমরা কথা বলছিলাম প্র্যাকটিস নিয়ে, থিয়েটারের রিহার্সাল নিয়ে। তো প্রায় আমরা অনুষ্ঠানের শেষের পথে, তবে আজকের অনুষ্ঠানের একটা শেষ ফোন কল আমরা নিয়ে নিতে পারি। ফোন লাইনে কে
1: রয়েছেন দেখে নেব,
0: দেখবো।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি রীতা পাল বলছি, পূর্বস্থলী পূর্ব বর্ধমানের পাটুলি গ্রাম থেকে।
1: বলুন।
2: দেখো, অনুষ্ঠানটা এত ভালো লাগছে, এই যে বাদল সরকারের নাম উঠল, বাদল সরকার এমনই একটা অভিনেতা ছিলেন, তার যে এই রেডিও নাটকে যে ভুল রাস্তা নাটকটা এত ভালো, একাই তিনি অভিনয় করেছেন। আর মঞ্চ থিয়েটার এইগুলো যাত্রা আর সিনেমা অভিনয় বিভিন্ন গুলো, কিন্তু বিভিন্ন রকমের মানে ইয়ে মারাত্মক অভিনয়, এগুলো সব আলাদা, এইটুকুনি বললাম। আর ছেলেবেলাতে নাটকেও অভিনয় করেছিলাম স্কুলে, গ্রামের স্কুলের দাদু ছিলেন নাচ গানের মাস্টার, তো উনি ছোট ছোট একাংক নাটক করাতেন, রবীন্দ্রনাথের ছোট ছোট নাটকগুলো আমরা তার মধ্যে আমাকেও যুক্ত করতেন।
0: তখন তখন রিহার্সালের কোন স্মৃতি রয়েছে?
2: না, রিহার্সাল মানে কি, ছোট ছোট ছেলেবেলায় এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, এইটা বলবে এইটা আমুল ইশারাই বলবে, আমি তারপর দাদু বলতেন আমি যখন ইশারা করে বলবো এই রকম বলবে, এই স্মৃতিগুলো মনে পড়ছে।
1: এবং সেগুলোই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গে থেকে যায়, যেমন আপনার সঙ্গে থেকে গেছে।
0: ঠিক, তো আমরা যে কথায় বলছিলাম রিহার্সালের কথা, দেখো এরকম ভাবেই দেখো
1: কত মানুষ রিলেট করতে পারছে,
0: রিলেট করতে পারছে, এবং কি অদ্ভুত ভাবে তার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কোথাও কি এটাই বোধহয় আমাদের প্রাপ্তি ছিল, এটাই বোধহয় আমাদের পাওনা ছিল আজকের এই অনুষ্ঠানে।
1: তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, মানে নাট্যাঙ্গনের ক্ষেত্রে মানুষ এই যে রিলেট করাটা, এটা কিন্তু ঘটেই থাকে, সেটা টপিক যাই হোক না কেন, মানে মানুষের সেই একাগ্রতাটা, তার প্রতি তার ভালোবাসাটা, তার যাই বলি না কেন উৎসাহ, সবকিছু কিন্তু তুঙ্গেই থাকে,
0: সেটা
1: এটাই আমাদের প্রাপ্তি,
0: এটাই আমাদের প্রাপ্তি। তবে
1: সময় কিন্তু শেষ,
0: সময় শেষ, ঘড়ির কাঁটা বলছে এবার আমাদের বলতে হবে টাটা। তবে চিন্তার কিছু নেই, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।
1: তবে এভাবে তো যাবো না, যাবো গানে গানে,
0: অবশ্যই যাবো গানে গানে। তবে যতক্ষণ আবার কথা না হচ্ছে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো,
1: আর শুনতে থেকো যুববাণী।
0: যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে এই গানটা, তাহলে গানে গানেই বলছি টাটা।

0: দেখো, যেতে গিয়েও কিন্তু ফিরে এলাম বন্ধু, কারণ একটা কারণে। এই যে আমরা এতক্ষণ অনুষ্ঠান করলাম, সেই অনুষ্ঠানে আমাদের বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে ছিল,
1: এবং যারা এতক্ষণ ধরে ফেসবুকে ছিলেন তাদের সেই ভালোবাসার কথা তো জানাতেই হবে। যেমন অমর্ত্য সাহা প্রথমেই তার ভালোবাসা জানিয়েছেন, সুপর্ণা অধিকারী, সৌমেন দাস, রিমা মুখার্জি, সুমিতা রায় প্রত্যেকেই তাদের উৎসাহ, ভালোবাসা, প্রেরণা সবকিছুই জানিয়েছেন। অনেক ধন্যবাদ সবাইকে। এভাবেই সঙ্গে থেকো, ভালো থেকো, আর শুনতে থেকো যুববাণী।
0: তাহলে আজকের মতো আমরা এখান থেকে বলছি টাটা, আবার অবশ্যই কথা হবে। তবে যেমন যেমন ফিরে এলাম এভাবেই এভাবেই বারে বারে ফিরে ফিরে আসতে থাকবো,
1: হঠাৎ হঠাৎ করেও আসবো, কিন্তু
0: একদম হঠাৎ হঠাৎ আসতে থাকবো। আর তোমরা দেখো, তোমরা সঙ্গে থাকলেই আমরাও থাকবো।

0: গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে।
1: Today, the world celebrates World IVF Day, a tribute to one of the greatest breakthroughs in medical science that has brought over 8 million babies into the world since the first IVF birth in 1978. To shed more light on this, we have with us today Dr. Kaushik Seth, a renowned fertility specialist from Singami Fertility, Bardhaman.
2: When a couple struggles to have a baby, society often assumes it is only a woman's issue. But the truth is, in nearly half of all cases, the cause is male infertility. Whether it is due to stress, lifestyle, or medical factors, please know that male infertility is highly common and most importantly, treatable. There is no need for hesitation or shame. Step forward, visit us at Singami Fertility Bardhaman and let us take the step towards completing your family together.
1: Infertility affects 1 in 6 couples globally, yet conversations around it still remain limited. Talk to your doctor today. Take the first step. Start your joy.
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে অনুষ্ঠান বাংলার মুখ।

0: আজ আপনাদের যে গ্রামের কথা বলবো তার নাম তাজপুর। তাজপুর বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্তৃত এক সমুদ্র সৈকতের ছবি। তবে না, এই তাজপুর সেই তাজপুর নয়। এ হলো হাওড়া জেলার এক বর্ধিষ্ণু জনপদ। আমতা দু নম্বর ব্লকের এই গ্রামটি দামোদর নদের তীরে অবস্থিত। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়ার চেষ্টা করি তাজপুর নামক এই প্রত্যন্ত গ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে। কথা বলেছিলাম অভিজ্ঞ কৃষক উত্তম জানার সঙ্গে।
1: এখন আমি বেশিরভাগ পলি হাউসের ভেতরে চাষবাস করি, যেমন অফ সিজনে ধনেপাতা হচ্ছে, এখন পালং শাক, এরপর ফুলকপি উঠে যাবে, আশি মাস করে ধান দুবার হয়। আমার যে জমিটা আছে সম্পূর্ণই রবি ফসলের জমি, চার বিঘের মতো জমি আছে। এখন সব জিনিসই বারো মাস চাষ হচ্ছে। এই টমেটো যে আসছে এখন এটি চাষ, এত সুন্দর ফুলকপি পাবেন স্টোরে বলে মনে হবে। পালং শাক কি স্টোরে রাখা যাবে? এখন সিজনের চেয়ে ভালো দেখতে হবে পালং শাক। পলিথিন দিয়ে ছাউনি করা আছে, ওতে চাষ করতে গেলে আপনাকে জৈব সারটা বেশি দিতে হবে, আপনার রাসায়নিকটা কমিয়ে দিতে হবে। তারপরে বিশেষ করে চাষিদের তো রাসায়নিকের উপর বেশি যাওয়া উচিত না, কারণ নিজের মাটিটাকে ঠিক রাখতে হবে। যে জমিতে আমি চাষ করব সেই মাটিটা না যদি ভালো রাখতে পারি, পরবর্তীকালে যে কোনো জিনিস লাগাই ভালো হবে না। তিন বছর ভালো পাবো রাসায়নিক সারে, কিন্তু মাটিটা তো খারাপ হয়ে পরবর্তী জেনারেশন যখন করতে যাবো আর ভালো হবে না। জৈব সার নিজেই বানিয়ে নিয়ে অনেকটা আমার জৈব সারের করা আছে। আমার ধরুন গরুর গোবর আছে, জমিতে যেসব সবজির পাতা যেমন ফুলকপি বাঁধাকপি সব চেম্বারে গিয়ে পচিয়ে ওটা জৈব সার। আর কেঁচো সার তো করা যায় না, কেঁচো সারের অনেক ব্যাপার আছে, ওর খাটুনিও প্রচুর, ওটা সম্ভব নয়, কিন্তু ওই জৈবটা করা হয়। তার সঙ্গে খোল টোল এইসব যেমন শিম কুঁচো, হাড়গুঁড়ো, এই বাদাম খোল, এইসব জমিতে আমরা বেশি ব্যবহার করি।
2: আপনার এখানে যে ধান চাষটা যে হয়, কি ধরনের চাল এখানে হয়?
1: এখানে ধান চাষের রেয়াইটা খুব কম, সবজি চাষে বর্ষায় ধরুন যে চাষটা হচ্ছে মোটা ধান চাষ, আর শীতে যে চাষ হয় মিনিকেট হয়, লাল মিনিকেট, সাদা মিনিকেট, তারপর রত্না। এখানে আমরা তো ধান সরকার কিনছে, তারপর খরিদারও কিনছে, কুইন্টাল হিসেবে দাম আছে। শশা বলুন, ঝিঙা, চিচিঙা, করলা, সব রকম সবজি এখন, যেমন শশা, ঝিঙা, করলা, এগুলো হচ্ছে ফাঁকা ফিল্ডে। আর পলিসেটের মধ্যে পালং শাক হবে, ধনে পাতা, তারপর ফুলকপি। এখন উন্নত প্রযুক্তির চাষ হচ্ছে, এখন অনেক জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা আছে। আমাদের কেবিক আছে জগৎ বল্লভ কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওখানে ট্রেনিং নিয়েছি আমরা। তারপরে চাষিকে আর একটা জিনিস ইয়ে করতে হবে, যে বীজটাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। বীজ না ভালো হলে তুমি চাষ করতে পারবে না।
2: চাষের জন্য যে জলটা কিভাবে পান?
1: আমার সামনে দামোদর নদ, তারপরে নিজের আমি

0: মার্শাল করেছি, আমার তো ডিপিগ্রেশনে বেশি চাষ হয়, মানে পাইপের দ্বারা গাছের গোড়ায় গোড়ায় ধরুন এই টমেটো বা বেগুন বলো কপি বলো সব লাইন ধরে বসানো থাকে, তো গোড়ায় গোড়ায় 1 ফুট ছাড়া ফুটে থাকে, টোপা টোপা করে জল পড়বে যাতে করে মাটিটা তোমার বসে না যায়, ফাঁপ থাকে, তোমার জল ওয়েস্টেজ না হয়, যতটা দরকার তুমি দেবে গাছকে।
1: 1985 অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে যোগদান করেছিলেন ছন্দা ঘোষাল, কথা হল ওর সঙ্গে।
2: আমার কেন্দ্রটা তাজপুর মিরপাড়া প্রাথমিক স্কুলে চলে, আমার প্রাপক সংখ্যা হচ্ছে 140 জনের মতো, 0-6 ইয়ার শিশুদের আমাদের পরিষেবা দিতে হয়, সেই জন্য গর্ভবতী মাকে দিতে হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে প্রথম হচ্ছে শিশু মৃত্যুর হার কমানো, অপুষ্টি কমানো, আর মা ও শিশুর সার্বিক উন্নয়ন। সার্বিক উন্নয়নের মধ্যে আমি গর্ভবতী মা থেকেই সুষম পুষ্টিকর খাবার দিচ্ছি, সম্বুধ শুক্র গোটা ডিম, আর মঙ্গল বৃহস্পতি শনি আধঘানা ডিম, আর মায়েদের 6 দিনে গোটা ডিম, গর্ভবতী মা এবং প্রসূতি মা 6 মাস পর্যন্ত। গর্ভবতী মা আমার আছে 25টা, প্রসূতি মা আছে 10টা, আর শিশু আছে 104টে। 3-6 বছর শিশুরা আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে আসে, তাদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, খেলার ছলে, গানের ছলে, গল্পের ছলে শিক্ষা দেওয়া হয়, পুঁথিগত শিক্ষা নয়, প্রাক প্রাথমিক অবিধিবদ্ধ শিক্ষা, বিদ্যালয় যাওয়ার আগে প্রস্তুত করে দিতে হয় খানিকটা। আমাদের মাসে একটা করে মায়েদের নিয়ে মিটিং করতে হয়, সেখানে মায়েদের সঙ্গে আমাদের সমস্ত রকম আলোচনা, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশুর যত্ন, তারপরে প্রত্যেক মাসে আমাদের শিশুদের ওজনের চার্ট দেখে তাদের পর্যালোচনা করা হয়, তারপরে মায়েদের শিক্ষা সম্পর্কে সচেতন করা হয়, বা সদস্যদের পরিচর্যা, শিশুর যত্ন সম্পর্কে মিটিংয়ে আমাদের বলতে হয়, এবং প্রাকপ্রাথমিক শিক্ষায় আগ্রহী শিশুদের যেন প্রত্যেক দিন কেন্দ্রে পাঠায় এবং পুষ্টিকর খাদ্যটা তারা খায়। মায়েরা এখন নিজেরাই আসে, দিদি কবে আমার বাচ্চার ইনজেকশন হবে।
1: একটা সময় ছিল যখন এই অঞ্চলে প্রচুর কুম্ভকার ছিল, কিন্তু বর্তমানে কমে গিয়ে তা 2-3 ঘরে এসে ঠেকেছে, কিন্তু কেন সে বিষয়ে আলোকপাত করেন রবীন পাল।
3: দাদু করত, বাবা করেছে, বাবার দেখে আমি শিখেছি, আমিও করছিলাম, আমি চাকের কাজ পর্যন্ত করেছি, আর চাকে হাঁড়ি টাঁড়ি সমস্ত কিছু তৈরি করতাম, কিন্তু আস্তে আস্তে অ্যালমোনিয়াম প্লাস্টিক সব উঠে আমাদের মাটির জিনিসটা বেচাকেনা একদম কমে গেল, এবার রোজগার না করতে পারি, আমাকে অন্য কিছু করতে হবে। তবে তখন থেকে আমি একটু আধটু ঠাকুরের কাজও করতাম, এখন আমি ঠাকুরের কাজ করি, সব রকম ঠাকুর তৈরি করি। তখন তো মাটির গ্লাস থালা ভালো চলতো, এখন সব নানা রকমের প্লাস্টিকের উঠে গিয়ে গ্লাস প্লাস্টিকের উঠে গেছে, মাটির গ্লাস আর কেউ কিনছে না, বিক্রি হচ্ছে না। কালীঘাটে কিছু কিছু মাল যেত তখন, মিষ্টির হাঁড়ি টাঁড়ি সব নানা রকম, ওনাদেরও চাহিদা কমে গেল, যার কারণে আমাদের এখানেও সব কোমরের কাজ ছেড়ে দিল। এখন মাটিতে ওই হরিসেবার মালসাটা তৈরি হচ্ছে, তারপরে ওই টুকিটাকি একটু ঘটফটগুলো এইগুলো এই সবগুলো তৈরি হয়, এইগুলো নিয়ে এখন চলছে। তবে আমি বাপ ঠাকুর দাদার ব্যবসাটাকে ছাড়িনি, করছি হালকা একদম, বেশি কাজটা করি ঠাকুরের, কিন্তু মেন ব্যাপারটা কি জানেন, আমরা তো পাড়া গ্রামে আছি, এখানে ঠাকুরের ভালো দাম নেই, একটা দুর্গা ঠাকুর করবো 14-15 হাজার, তাও দিচ্ছে না, 13-12 এরকম। এবার আপনি বলুন একটা 12,000 টাকায় দুর্গা ঠাকুর হয়, কত খরচ। এখন মোটামুটি ছেলেকে নিচ্ছি, ছেলে একটু করছে আমার সাথে।
1: কথা বলেছিলাম আশা কর্মী আজিজা খাতুনের সঙ্গে।
4: আমি যে এলাকায় কাজ করি সেটা হচ্ছে একদম মাইনরিটি এলাকা, আমাদের যে বাচ্চাদের ইমিউনাইজেশন হয় 0-5 বছর বা 10-15 বছর, কিন্তু আমাদের মাইনরিটি এলাকায় তারা কিন্তু নিতে চাইতো না, এখন তারা যা কিছু সমস্যা হয় আমাদেরকেই বলে। পোলিও খাওয়াতো না, ওরা লুকিয়ে রাখতো, বলতো বাড়িতে নেই, তো সেগুলো ওরা আমাদেরকে দেখতে পেয়ে আগে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকে। 0-5 বছর তো এমনি বাচ্চাদের ইমিউনাইজেশন সমস্ত কাজ করি, তারপরে 5-10-15 বছর বাচ্চাদের টিকা হয়, বর্তমানে যে টিকা হচ্ছে 14-15 বছরের HPV ভ্যাকসিন হচ্ছে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। গর্ভবতী মা তাদের খাওয়া দাওয়ার যত্ন, প্রসূতি মায়ের যত্ন, বাচ্চার যত্ন নিতে হবে, লালন পালন কেমন করে করতে হবে সবকিছুই আমরা পরামর্শ দিই। বাড়ি বাড়ি গিয়ে আমাদের একটা লিমিট থাকে, যেমন 3-7-14 দিন এরকম করে যে আমাদের একটা প্রসূতি মায়ের চেক আপ থাকে, বাচ্চার চেক আপ থাকে, সেটা আমরা করতে যাই। আর গর্ভবতী তো নাম নথিভুক্ত করা থেকে শুরু করে তার ডেলিভারি পর্যন্ত আমরা থাকি, বছরে 2 বার ভিটা অয়েল খাওয়ানো হয় বাচ্চাদেরকে, আয়রন সিরাপ আমাদের মানে সপ্তাহে 2 দিন খাওয়ানো হয়, তারপরে MR ভ্যাকসিনের জন্য আমাদের একটা করে ক্যাম্প করা হয়। তাজপুর SSK কেন্দ্র আছে, সেখানে আমাদের আগে যেমন শুধু বাচ্চাদের মা গর্ভবতী মায়েদের কার্ড হতো, বাচ্চাদের ইমিউনাইজেশন হতো, বিভিন্ন ধরনের কোনো ক্যাম্প করে কোনো ইঞ্জেকশন হলে, যেমন করোনা ভ্যাকসিন হয়েছিল সেই সমস্ত হতো, এখন আবার নতুন জয়েন করেছেন CHO ম্যাডাম, কমিউনিটি বেসড চেকলিস্ট আমাদেরকে তৈরি করতে হয়, সুদ নিল কিনা, তারা ঠিক খাচ্ছে কিনা, অন্য জায়গায় কোথাও দেখাচ্ছে কিনা, সবকিছু আমাদেরকে খবর রাখতে হয়। আমাদের মাসে মা মিটিং তো দুটো হচ্ছে, আবার অ্যাডোলেসেন্ট গার্লদের নিয়েও মিটিং করা হয় আমাদের।

0: তাই আছে, কোনো নাবালিকার যদি বিয়ের কোনো কথা আমরা শুনি, আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি, তো তাদের কথা শুনলে আমরা পঞ্চায়েতে খবর দিই, আমাদের দিদির সঙ্গে যোগাযোগ করি। আবার আমাদের যে ক্লিনিক আছে, অ্যাডোলেসেন্টের ক্লিনিক হয়, সেখানে হয়তো তাদেরকে আমরা নিয়ে গেলাম, মা যে মেয়েটার বিয়ে থাকা হবে তাদেরকে নিয়ে আমরা সেখানে যাই, সেখানে গিয়ে আবার কাউন্সিলিং করা হয়। এখন ডেলিভারিটাও বাড়িতে একদমই হয় না।
1: তাজপুর সহ আশপাশের অঞ্চলে সঙ্গীত শিল্পী হিসেবে পরণশ্রী চক্রবর্তীর বেশ নাম আছে। ওর সঙ্গে কথা বলার শেষে একটা গানও শুনে নিয়েছিলাম।
2: বিভিন্ন জায়গায় লোকসঙ্গীতের ধারাকে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। 2021 সালে স্বাস্থ্য মেলায় শরৎ সদনে আমি লোকসঙ্গীতের দ্বিতীয় হয়েছিলাম। তারপরে লোকসঙ্গীতটাকে ভালোবাসতে শুরু করলাম। আগেও ভালো লাগতো বাংলার বিভিন্ন ধারার গান। প্রথমে শিখেছিলাম সুধাংশু চ্যাটার্জির কাছে, এখন বর্তমানে ডক্টর তপন রায়ের কাছে গান শিখছি আর কি। 5 থেকেই গান শিখছি। ক্লাসিক্যাল শিখেছিলাম, তারপর নজরুলগীতি করতাম, এবার লোকগানকে ভালোবেসে লোকসঙ্গীতে শিখছি। বাংলা সঙ্গীত মেলায় গান করেছি, হাওড়াতে শরৎ সদনে গান করেছি। 12 মাসে 13 পার্বণের কথা আছে এই গানের মধ্যে। কথা হচ্ছে শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর শৈলেন মুখোপাধ্যায়।

0: সরকারি প্রকল্পে বার্ধক্য ভাতা পান প্রবীণ নন্দলাল মণ্ডল। এই নিয়ে কথা বলার সঙ্গে গ্রাম নিয়েও অনেক কিছু জানা গেল।
1: আমি বার্ধক্য ভাতা প্রায় 8 বছর পাচ্ছি। আমি পাই 1000 টাকা প্রথম থেকে। এই যে একটা বোধিষ্ণু গ্রাম, এইখানে প্রায় 400 বৎসরের উল্লেখযোগ্য শিব মন্দির, ফুল্লেশ্বর স্বয়ম্ভূ শিব মন্দির। আমাদের এই অঞ্চলে আর একজন উল্লেখযোগ্য কবি লবকৃষ্ণ ভট্টাচার্য, পঞ্চম শ্রেণীতে বাংলা বইয়ে যারা এখনো লেখা কবিতা পড়ানো হয়, এই এলাকায় কয়েকজন গুণী ব্যক্তি যারা এসেছিলেন, যেমন এম এন রায় বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহপাঠী ছিলেন, আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি প্রসাদ চক্রবর্তী, এই চক্রবর্তী ফ্যামিলির এও একটা সংস্কৃতির পীঠস্থান। তখন এই তাজপুর গ্রামে 9টা দুর্গাপূজা হয়। খুব প্রাচীন পূজা হলো শ্রীধর রায়বাড়ির পূজা আর ভট্টাচার্য বাড়ির পূজা, তারপর সার্বজনীন পূজা রয়েছে 7টা। সেই সার্বজনীন পূজা হলো আমাদের এই এলাকায় ভাতৃসঙ্গ, তাজপুর, কুমোরপাড়া, বাঁশবাগান, বালিকোনা, চক্রবর্তী পাড়া, বারারিতলা, এইগুলো দুটো নতুন হয়েছে এখন। আর এই যে যাত্রা, কথকতা, পাঁচালি, এগুলো আমাদের গ্রামে একবারে মুখ্য বিষয় ছিল। তর্জা, রামায়ণ, মহাভারত পাঠ, সেগুলো এখনো কিছু কিছু আছে। যে হরিনাম সংকীর্তন, সেটাও যেন এখন লোপ পেয়ে যাচ্ছে।
0: কিছু প্রাচীন পুঁথি সংরক্ষণ করে রেখেছেন অরিজিৎ চক্রবর্তী। শোনা যাক এই নিয়ে কি বলছেন তিনি।
2: কোটা 50-এক পুঁথি, যেটা আজ থেকে মোটামুটি 500-600 বছর আগেকার, সেটা আমরা সংগ্রহ করেছি আমাদের পারিবারিক সূত্রে। এই পুঁথির মধ্যে কিছু কিছু পুঁথি আছে যেটা অধ্যয়ন করে গেছেন, আমরা খুব সৌভাগ্যবান। সেটা হচ্ছে কবি ভারতচন্দ্র রায়গুণাকর, তাজপুরের এখানে ভট্টাচার্য বাড়িতে টোল ছিল, ওই সময় উনি পড়াশোনা করতেন। সেই টোলে বিভিন্ন শিক্ষক ছিলেন এবং সেই শিক্ষকের মধ্যে আমাদের পরিবারের একজন ব্যক্তিও শিক্ষক ছিলেন, তার নাম হচ্ছে রামজয় তর্কালঙ্কার। এবং তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন বরদাচরণ বিদ্যারত্ন, যিনি একসময় সংস্কৃত কলেজের সংস্কৃত বিষয়ের অধ্যাপক ছিলেন, বিদ্যাসাগরের পরবর্তী সময় ন্যায়রত্ন ছিলেন, তারপরে উনি হয়েছিলেন। ওই ব্যক্তির পূর্বপুরুষ থেকে এই পুঁথিগুলো প্রাপ্ত হয়েছিলেন। পুঁথিগুলো মূলত তুলট কাগজে লেখা, খাগড়ার কলম দিয়ে মালা দিয়ে পুড়িয়ে কালি তৈরি করা, এবং কিছু আছে তালপাতার পুঁথি, এবং তাতে মূলত সেই সময়কার দশকর্মা পদ্ধতি, মানে পূজা পার্বণের পদ্ধতি, এবং সেই সময়কার রামায়ণ, মহাভারত বা পাণিনি, চরক সুশ্রুত, এইসবগুলো বিভিন্ন সময় লিপিবদ্ধ করা আছে, এবং পুরাণ কিছু কাহিনীও আছে, এবং কিছু পালি ভাষার পুঁথিও আছে। উনি ওগুলো সংগ্রহ করেছিলেন, সেগুলো পরবর্তী জেনারেশন হিসাবে আমি এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছি। ওই সব জিনিস সংরক্ষণ করা খুবই কষ্টসাধ্য, কারণ আমাদের কাছে উপযুক্ত পরিকাঠামো নেই। এই জিনিসটা সরকারি সংগ্রহশালায় যদি গ্রহণ করেন, তাহলে আমরা সাদরে ওটা প্রদান করতে ইচ্ছুক। একটা সময় আমার বাবাকে দেখতাম, বাবা স্বর্গীয় ঈশান চক্রবর্তী, উনি এই পুঁথি নিয়ে প্রচুর কাজ করতেন, এবং এই পুঁথিগুলো তৎকালীন সময়ে সংরক্ষণ করার জন্য ভট্টাচার্যবাড়ির একজন ভদ্রলোক ছিলেন, নিতাই ভট্টাচার্য বলে, সেই ভদ্রলোক আমার বাবাকে খুবই হেল্প করেছিলেন, যে এগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য উৎসাহ দিয়েছিলেন। আমার বাড়িতেই রাখা আছে সংগ্রহ করে, দুদিকে শালকাঠের পাটাতন করা আছে মলাট হিসাবে, এবং তালপাতার যে পুঁথিগুলো আছে ওগুলো শালকাঠের পাটাতন করা আছে, ভেতরে তালপাতা মাঝে ফুটো করে সুতো দিয়ে বাঁধা আছে যাতে উল্টে পড়া যায়। তুলোর কাগজের বড় পুঁথিগুলো মোটামুটি 30-40 আছে, আর তালপাতার পুঁথি আগে অনেক ছিল, 2 পিস আছে, আর অনেক নষ্ট হয়ে গেছে, পোকাতে নষ্ট করে দিচ্ছে। হাওড়া জেলার DPRDO বলে একজন এসেছিলেন, উনি হচ্ছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, পুঁথিপত্র নিয়ে একটু বিশেষ গবেষণা করতেন। এক সময় ওনার সঙ্গে কথাবার্তা হতে উনি বলেছিলেন আমি দেখব, তা উনি দেখতে গিয়েই আমাকে বললেন পালি ভাষার লেখা কিছু কিছু পুঁথি। পালি ভাষারগুলো সম্পর্কে ওনার কাছ থেকে জানতে পারলাম যে এখানে 4-5টা পুঁথি আছে যেগুলো পালি ভাষায়, প্রায় 200 পিস মতন ছিল, বাবা বন্যা থেকে উদ্ধার করেছিল 70 পিস, এখন সেটা 40 পিসে দাঁড়িয়েছে। আমাদের তাজপুর গ্রাম পূজা সমৃদ্ধ গ্রাম, জগদ্ধাত্রী পুজো হয়, নেহরু স্মৃতিসংঘ বলে একটা সংগঠন আছে ওরা করে, দুর্গাপুজো হয় আমাদের এখানে সার্বজনীন প্রায় 10-12টা, বাড়ির পুজো হয় 4-5টা আছে, বহু পুরনো। ওই যে বললাম ভারতচন্দ্র রায়গুণাকর যে বাড়িতে টোলে থেকে পড়াশোনা করে গেছে, সেই ভট্টাচার্য বাড়ির সাবেকিয়ানার মূর্তি কিন্তু এখনও বর্তমান। ভারতচন্দ্রবাবু যে টোলে পড়াশোনা করেছেন সেই টোলটা বর্তমানে নেই, কিন্তু সেই টোলের জায়গাতে এখনও পর্যন্ত তারা একটা স্মৃতিবিজড়িত ঘর করে রেখেছে। আমাদের এখানে কালী পুজো বা সামনে আমাদের এখানে একটা স্বয়ম্ভু শিব আছে, ফুলেশ্বর শিব, চৈত্র মাসে গাজন উৎসব হয় এবং নীলের উৎসব, সেদিন বিশাল উৎসব হয়। তাছাড়া শিবরাত্রির উৎসব হয় এবং এই এলাকায় বড় কালী পুজো হয়, মনসা পুজো, মানে পুজো পার্বণে এই গ্রাম ভর্তি, মেলা হয়, আর জমিদার বাড়ি আছে, যার নামে স্কুল, মহেন্দ্রনাথ রায়। এই পরিবারেরই সদস্য, ওই পরিবারে শ্রীধর নারায়ণ আছেন। ওনার রথযাত্রা হয়, অন্নপূর্ণা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দোল, চাঁচর, রাস সব পুজোই হয়। গ্রামের রথ উপলক্ষে সার্বিক বড় মেলা হয়। জগদ্ধাত্রী পুজোতে বিশাল বড় মেলা হয়। সামনে নদীর ধারে একটা শ্মশানকালী মাতা আছে, অগ্রহায়ণ মাসের অমাবস্যাতে পুজো হয়। ওই পুজোতে চার পাঁচ দিন ধরে মেলা হয়, অন্নকূট হয়, বস্ত্র উপহার দেওয়া হয় গরিব মানুষদের। আর একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের গ্রামের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি বিজড়িত একটা সংগঠন, শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচারাল সোসাইটি, এসপিক, যেটা আমাদের তাজপুর গ্রামেই অবস্থিত। প্রসাদ চক্রবর্তী সংগঠনটা করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন উপলক্ষে বড় বড় অনুষ্ঠান হয় এবং ওখানে সরস্বতী শিশু মন্দিরের প্রোগ্রাম হয়। আমাদের গ্রামে আগে যাত্রা হতো বড় করে, এখন নাটকটা হয়, বড় মনসা পুজো হয়।
0: একটা সময় নৌকো নিয়ে খেয়া পারাপার করালেও বর্তমানে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন বিভোর শাসমল। বিভোর বাবু আমাদের বললেন,
3: নৌকো চালাতো ছোটবেলা থেকে একদম, আমার বাবা চালাতেন। লোক যত পারাবার আমরা ওইটা থাকতাম। এই তাজপুর থেকে ফতাপুর নদীটা এপার থেকে এপার যাতায়াত, নিয়ে আসতো লোকও, চারখানা ছিল। এখন সেসব লোক সব নেই, আর পারাপার আছে, এখন অন্য লোক নিচ্ছে। ডাকের ব্যাপার, ডাকও তো প্রচুর টাকা ডাক হয়ে গেছে। এককভাবে নিতে গেলে 30 লাখ টাকা দিয়ে আমার সম্ভব না, এই জন্য আমার ছেড়ে দিয়েছি। আর ও সব লাইনে নেই, এখন ওই মাছের লাইনে চলে গেছি, ছোটো মাছের লাইনে ওই কাজে চলে যাই আর কি, জালের কাজে। আমার লেবার কন্ট্রাক্টে যাচ্ছি আর কি, সব পুকুরের কাজ, গোলদারে কাজ করব, সেই গোলদার পেমেন্ট দেবে। মাছ তুলে দিলাম, এবার মাছ নিয়ে চলে গেল বাজারে, এবার সেখানে বিক্রি হলো, এবার আমাদের পেমেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে। পুকুর ধরা নেই আমাদের, ঠিকই কাজই আর কি, আমরা যাই সঙ্গে সঙ্গে আমাদের কাজ পেয়ে যাই, ওইভাবে ঠিকই কাজ। আমাদের কাজটা রেগুলারই হয়ে যায়, দু একদিন হয়তো বন্ধ হয়ে যায়। একটা পুকুরে জাল দেওয়া হবে 300 টাকা রোজ, আর খাবার মাছ আছে, টিফিন আছে, টিফিন বলতে 10 টাকা করে টিফিন দিয়ে দেয়, 400-500 করে মাছ দিয়ে দিচ্ছে খাবার মাছটা। এবার যখন এসে আবার একটা পুকুরে যাবো, তখন আবার বেড়ে গেল, ডবল রোজ হয়ে গেল।
0: এলাকার ক্লাব সংগঠনগুলির ভূমিকা সহ আরো কিছু বিষয়ে আলোকপাত করেন প্রবীণ চঞ্চল রায়।
4: তাজপুর আয়তনে একটা ছোট্ট গ্রাম এবং চক্রাকারে গ্রামটির ভৌগোলিক অবস্থান, তো এই ভৌগোলিক অবস্থানের মধ্যে অনেকগুলি ক্লাব সংগঠন, অন্তত 15-16টি ক্লাব, গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাব, এবং আমি যে সংস্থার সঙ্গে জড়িত সেটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাছাড়াও আমি শতাব্দী প্রাচীন তাজপুর অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত, যে অ্যাথলেটিক ক্লাবটি বর্তমান নাম অ্যাথলেটিক ক্লাব, কিন্তু তৎকালীন সময়ের পত্রপত্রিক বা নথিপত্র পাই, তা থেকে দেখা যায় 1924 সালে সগৌরবে এই স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাব পরবর্তীকালে 1934 সালে ফ্রেন্ডস ইউনিয়ন হয়েছে, বর্তমানে সেটা তাজপুর অ্যাথলেটিক ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব। খেলাধুলায় তো সুনাম প্রচুর আমাদের অ্যাথলেটিক ক্লাব, তো খেলাধুলা তার সঙ্গে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়া, ত্রাণ কাজ এবং গ্রামের মানুষের পাশে দাঁড়ানো, তার সঙ্গে সঙ্গে তাজপুর সাধারণ পাঠাগার, তাজপুর সাধারণ পাঠাগার, এই পাঠাগার এও অলিখিতভাবে 100 বছর হয়ে যাবে, কিন্তু লিখিতভাবে 100 বছর হচ্ছে না, 57 সালে সৃষ্টি। এই সাধারণ পাঠাগারে আমাদের ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যতটুকু সময় এখানে ছিলেন, অতি অল্প সময়ই ছিলেন, উনি ওই লাইব্রেরিতে পড়াশোনার জন্য বসতেন। আমাদের এখানে বিনাপানি পাঠাগার আছে, তাজপুর নেহরু স্মৃতি সংঘ আছে। খেলাধুলো মূলত ফুটবল, ক্রিকেট খেলার চল ইদানিং এসেছে, ফুটবলটাই এখানে মূল, ভলিবল হচ্ছে কম কদাচিত। আমরা একটা খুব বড় সংগঠন, অর্থাৎ আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন, শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে 28টা ফুটবল দল আছে, সেই ফুটবল টিম আমাদের দলে যুক্ত। স্বাভাবিক কারণে আমরা ওই 28টা টিমের যে অ্যাসোসিয়েশন, তারও অংশীদার আমরা। ওই খেলাগুলো মূলত হয় আমাদের ওই 28টা টিম যে বলছি আপনাকে, দুটো থানার বিভিন্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়, এবং ওই ফাইনাল সেমিফাইনালগুলো সচরাচর যে টুর্নামেন্টটা করছে তাদের নিজস্ব মাঠে হয়ে থাকে। ওই অ্যাসোসিয়েশনভুক্ত 9-10টা ট্রফি খেলা হয় ফুটবল, ওদের ক্রিকেট আছে, জুনিয়র ফুটবল আছে।
0: তাজপুরের অত্যন্ত প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর মহেন্দ্রনাথ রায় ইনস্টিটিউশন, উচ্চ মাধ্যমিক এই শিক্ষা প্রতিষ্ঠান 1895 সালে স্থাপিত হয়। এই গ্রামে নিয়ে আসার ক্ষেত্রে যার মূল ভূমিকা রয়েছে সেই পার্থজিৎ চন্দ বর্তমানে এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কথা হল এখানকার এক শিক্ষক পঙ্কজ রায়ের সঙ্গে।
5: পার্শ্ব শিক্ষক আমি, সব থেকে আনন্দের বিষয় আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। এই গ্রামের যত ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে 85% এই স্কুলে আসে। তাজপুর গ্রামে একটাই হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় আছে 7-8টা, বেসরকারি কিছু কেজি স্কুল বা প্রাইমারি স্কুল আছে, তারা পড়াশোনা করায়। ছাত্রছাত্রীদের ড্রপ আউট নেই এটা নয়, আর্থসামাজিক পরিকাঠামোর অনুন্নতির জন্যই আজকে খুব কম বয়সে, ছাত্রীদের নয় ছাত্রদের কথাটা বলবো, তাদের কর্মসংস্থানের জন্য পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। এটা একটা নেগেটিভ দিক। যদি আমরা বাড়ি বাড়ি যাই গিয়ে তাদের বোঝাই যে অন্তত তাকে ন্যূনতম শিক্ষাটুকু দেওয়ার চেষ্টা করুন, গার্জেনদের আমরা বলি, প্রথম অবস্থায় ছাত্রগুলো আসে, আবার তারা দেখেছি যে বেশ কিছুদিন স্কুল বন্ধ করে দিচ্ছে, তবে সংখ্যায় খুবই কম।
1: এখানে মিড ডে মিল কিরকম হচ্ছে?
5: মিড ডে মিল খুবই ভালো, এবং এমন ছাত্রছাত্রীও আছে যারা বাড়ি থেকে একেবারে সত্যি না খেয়ে আসে, মিড ডে মিলের অপেক্ষাতেই তারা থাকে, যেদিন যা উপস্থিত হয় তার 80% ছাত্রছাত্রী তারা মিড ডে মিলটা গ্রহণ করে। এবং আমাদের বৃত্তিমূলক শাখা আছে, আমাদের সাংস্কৃতিক দিক খুবই উন্নত, বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান, রাখি বন্ধন, বর্ষাবরণ, তারপরে সমস্ত মনীষীদের পালনীয় যে জন্মদিনগুলো, সরকার থেকে নির্দেশ যেগুলো থাকে সেগুলো তো হয়, তাছাড়াও আমাদের বিদ্যালয়ের সাড়ম্বরে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। প্রণববাবু, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি এই স্কুলের শিক্ষক ছিলেন, উনি শিক্ষকতা যখন করে গেছেন তখন তো ছিলেন, তারপরেও দুবার অনুষ্ঠানে এসেছেন। আমাদের এই যে বিদ্যালয়ের যে বাগানটা দেখছেন, এই বাগানটা সম্পূর্ণ ছাত্রছাত্রীরা তারা উদ্যোগ নিয়ে আমাদের সহযোগিতা তারা করেছে এটা। এবং শুধু বিদ্যালয়ের মধ্যে নয়, পরের সপ্তাহে আমরা বিদ্যালয়ের ঠিক বাইরে রাস্তার দুদিকে গাছ বসানোর আমরা চেষ্টা করি এবং বসিয়েছি, বড়ও হয়েছে, এবং এলাকার ছাত্ররা তারা খো দেয় যাতে গাছটা অন্তত বেঁচে থাকে।
0: মহেন্দ্রনাথ রায় ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্রী শোনাল কাজী নজরুল ইসলামের কবিতা।
6: রাজ ভিখারি কোন ঘরে ছাড়া বিবাগের বাসি শুনে উঠেছিলে জাগে, ও কোন

বৈরাগী ছেলে ঘুমো ঘরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। হেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা। ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ও গো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরী।

0: না ভাগি ওগো চির বৈরাগী, দেহি ভবতি ভিক্ষাম। বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বারে পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয়ে দাঁড়ি। বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি।
1: গ্রাম নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন 80 বছরের নেপাল চন্দ্রগুপ্ত।
2: সকল দেশে সেরা আমার জন্মভূমি, বাঁধ দিয়ে ঘেরা, দামোদর ঘেরার ভেতরে যেভাবে আমাদের কষ্ট করে বড় হতে হয়েছে, আমরা ঘরের ছেলে ঘরেতেই রয়েছি, ভালোভাবে রয়েছি, 5 জনের সঙ্গে মেলামেশা করছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা।
3: কি কি স্কুল এখানে রয়েছে আপনার অঞ্চলে?
2: তাজপুর হাই স্কুল একটাই, তারপর পরে হয়েছে কুচবিড়িয়া হাই স্কুল, বাঁকুড়া বলে একটা গ্রাম আছে সেখানেও হয়েছে। আর আমাদের গ্রামের রাস্তাঘাট যা কিছু হয়েছে, বর্তমানে যেটা আমরা অ্যাভেল করছি সেই ফেসিলিটিটা তখন তো আমরা পাইনি, ইন্ডিয়া 63। চাষের দিক থেকে আমরা খানিকটা রুইন হয়ে গেছি, লোকে খড়িবন করে দিয়েছে, খড়িবন করার ফলেতে বন্য শুয়োর এইসবের জ্বালাতে আমাদের চাষবাসে উঠে যাচ্ছে।
3: কি কি জীবিকার ভুক্ত মানুষ এখানে বাস করে?
2: প্রথমে ছিল কৃষিজীবী, তারপর পানের চাষ হতো, পানের বড় যেখানে একেবারে বহু লোকে ছিল, আর এখন দিনে দিনে লোকও কমে যাচ্ছে, সব যে যার অন্য ব্যবসায় চলে যাচ্ছে। এখানে বাঁশ কাটার, তারপর মাছ ধরা, চাকরিজীবীর সংখ্যা খুব কম। তারপর যাত্রা, গান, থিয়েটার, এগুলোর একটা শখ ছিল এবং আমরা যাত্রা থিয়েটারও করেছি। কিছু লোক এখান থেকে গিয়ে হাওড়াতে কাজ করে। আমাদের এখানে স্বয়ম্ভু কুলেশ্বর মন্দির, বারোয়ারির মা কালীর মন্দির, তারপর এখানে একটা আশ্রমও রয়েছে সামনে। আর আমাদের এইসব উন্নতির মূলে কিন্তু প্রসাদ চক্রবর্তী, তিনি ওকালতি করতেন, মুক্তারি ছিলেন, কিন্তু গোটা গ্রামের জন্যে নিজের সংসারকে বিসর্জন দিয়ে তিনি শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার এইটে নির্মাণ করেছিলেন। ডাক্তার, হসপিটাল, ওরা সব একটা গ্রুপ মেনটেন করে, আর এবং ইয়ারলি ব্লাড কালেকশন করে 6 জুলাই।
3: পানীয় জল কোথা থেকে?
2: পানীয় জল পিএইচসি থেকে সাপ্লাই দেয়, একটা টাইমলি 3 বার করে জলটা দেয়। চারদিক দিয়েই যাওয়া আসা রয়েছে, আমরা অ্যাভেল করতে পারি। তবুও মনে হয় হাওড়া কানেকশন ডাইরেক্ট হলে যেটা ভালো লাগতো সেইটা হচ্ছে না, সবে হবে আস্তে আস্তে।
1: পর্ণশ্রী চক্রবর্তীর কণ্ঠে লালনের গান দিয়েই আজকের বাংলার মুখ অনুষ্ঠানের ইতি টানবো।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 400 জন তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় অংশ নেবেন। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামেই কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে 3 লক্ষের বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল আনছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিলের ওপরে 1.5 ঘন্টা আলোচনা হবার কথা। এছাড়া অর্থ বিল ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের ওপরেও আলোচনার কর্মসূচি রয়েছে। খুব কম খরচেই কোকো গাছের চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে প্রায় 3 বছর পর গাছে ফল আসে। সেই ফলের বীজ প্রক্রিয়াজাত করে তৈরি হয় চকলেটের মূল উপাদান। উত্তরবঙ্গের আবহাওয়া সহজেই কোকো চাষ সম্ভব বলে জানালেন জলপাইগুড়ির মহিতনগরের ICAR-এর বিজ্ঞানীরা। নিজের বাগানের কেমিক্যাল মুক্ত কোকো থেকে তৈরি চকলেট আরও প্রাকৃতিক ও সুস্বাদু হওয়ায় বাড়িতে কেক বা পেস্ট্রি বা চকলেট তৈরির শৌখিনদের জন্য এটি দারুণ সুযোগ হতে পারে বলেও তারা জানিয়েছেন। কুচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণ সর্বরী বর্মনের বাড়ি থেকে আজ একাধিক জব কার্ড, পোস্ট অফিসের পাসবুক ও সরকারি কৃষি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা উদ্ধার হওয়া নথি ও সামগ্রী প্রশাসনের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় জনগণনার কাজে প্রায় 15,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে যুক্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে একটি নির্দিষ্ট সেল উদ্বোধন করা হয়েছে, যার দায়িত্বে থাকছেন জেলা শাসক নিজেই। শেষ জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদের জনসংখ্যা 71,03,807 জন। মুর্শিদাবাদের লালগোলা ও ভগবানগোলায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে 8 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লালগোলা থানার বয়রা মিরপুর এলাকায় 7 বাংলাদেশিকে আটক করা হয়। তারা সকলেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার চরগয়েশপুরের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে ওই দিন রাতেই ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ আরও 1 বাংলাদেশিকে আটক করে। নিউ জলপাইগুড়ি GRP এবং শিলিগুড়ি হেডকোয়ার্টারে স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা দুজনকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুটি পিঠের ব্যাগ থেকে 159 বোতল কাপ সিরাপ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া কাপ সিরাপের আনুমানিক বাজার মূল্য 1,00,000 টাকা। মুর্শিদাবাদের বড়ইয়া ময়ূরাক্ষী নদীতে জলস্তর বৃদ্ধির ফলে বড়ইয়া ব্লকের 5 তুপি গ্রামের কাছে সর্বশ্রী ঘাটের অস্থায়ী রাস্তা ভেঙে গেছে। অন্যদিকে দ্বারকা নদীতেও জলস্তর বৃদ্ধির কারণে খড়গ্রাম ব্লকের পোড়া ভাঙা গ্রামের কজওয়েও ডুবে গেছে। এই মুহূর্তের খবর মাফ করবেন, গ্রামীণ সংবাদ এখানেই শেষ হলো। এরপরে শুনবেন খবর 12:50।

আকাশবাণী কলকাতা। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 90%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 50.4 মিলিমিটার, সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘন্টায় 35-45 কিলোমিটার বেগে, কখনো বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র উত্তাল থাকার কারণে 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরীয় উপকূল এবং পশ্চিম সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। আবহাওয়ার সতর্কবার্তায় কৃষক বন্ধুদের জন্য বলা হয়েছে, ভারী বৃষ্টির 7-11 সেন্টিমিটার সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দু-একটি জায়গায়। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলার দু-একটি জায়গার ওপর দিয়ে। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু-একটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী নির্মলা মিশ্র, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

রাকা ভট্টাচার্যর কথায় সুরে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন এই গান। এবারের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। গানটির কথা রতু মুখোপাধ্যায়, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রবীন্দ্র জৈনের সুরে, আরতি মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। গানটির গীতিকার এবং সুরকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।

সলিল চৌধুরীর কথায় সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল আজকের আধুনিক গান।

এবারে আনন্দ মুখোপাধ্যায়ের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: couples globally. Yet conversations around it still remain limited. Talk to your doctor today. Take the first step. Start your joy.
1: রমগীতির অনুষ্ঠানে আলপনা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে সুরঞ্জনা বসু, গানটির গীতিকার কালিদাস রায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তাঁর মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে আজ ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওর অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে যে ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাও দিয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি। ইয়ে আপকা প্যার বনা রহেগা, হামারা নাতা और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের পরিচালিত পরীক্ষাগুলির অনিয়ম নিয়ে দ্রুত তদন্ত করবে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমানি বলেছেন, নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের জেরে 30,000 সেনা সদস্য পদত্যাগ করেছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভুয়ো এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এমন কোনো বক্তব্য রাখেননি। PIB সকলের কাছে শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার কথা। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে 3 লক্ষের বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই বাছাই করা হয় এই কর্মসূচিতে কাদের নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। প্রধানমন্ত্রী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বজ্ঞানহীন অপব্যবহার মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রতিবেদনগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে 115,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলায় বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চড়াইদেওতে 7 জন, শিবসাগরে 6 জন এবং জোরহাটে 1 জন রয়েছে। গুজরাটে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুদ্ধকালীন পরিস্থিতি

এতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাজ্যের রিলিফ কমিশনার জানিয়েছেন পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা ছদিন পরে আজ আবারও শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা কয়েকদিন বন্ধ ছিল। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপির আশুতোষ তিওয়ারি এবং কংগ্রেসের ঘনশ্যাম সিং নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর সিং যাদব। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ দাতিয়া যাবেন। তিনি উদগাওয়ান ও উপরানে গ্রামে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেবেন। দাতিয়া বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে 30 তারিখ, ভোট গণনা 3রা আগস্ট। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কারগিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কারগিল যুদ্ধ স্মারক সম্পূর্ণ প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। জাহাজে 3 ভারতীয় নাবিকসহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন। এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক অবশ্য নিরাপদে রয়েছেন। বিদেশ মন্ত্রক মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করা এবং এভাবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রের ওপর ক্রমবর্ধমান হুমকি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছে বিদেশ মন্ত্রক। সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে মিশরের বার্ব সামেকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে অনাহত সিং মিশরের রুকাআ সালেমের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 10:30 এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। নির্দুর্নীতির প্রতিবাদে গতকাল ধর্মতলায় কয়েকটি বাম সংগঠনের মিছিলে সাংবাদিকদের ওপর হামলার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বিধানসভায় ঘটনার সম্পর্কে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কালকের ঘটনায় ইতিমধ্যেই 7টি মামলা দায়ের হয়েছে, প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যে সদ্য কার্যকর হওয়া গুন্ডাতমন আইন প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা হয়েছিল, পুলিশকে উস্কে দিয়ে বল প্রয়োগ করানোর পরিকল্পনাও ছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল, কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো

0: এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল।
1: ওই ঘটনার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা কালো ব্যাজ পরে সাংবাদিকদের সঙ্গে সংহতি জানাতে কর্মসূচি নিয়েছেন। নিট প্রশ্ন ফাঁস আন্দোলনের প্রেক্ষিতে ধর্মতলায় সাংবাদিকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। সকালে এক বিবৃতিতে ক্লাব সম্পাদক কিংসুক প্রামাণিক ও সভাপতি স্নেহাশিষ সুদ জানিয়েছেন, এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতেও রক্তাক্ত হয়েছে সংবাদ মাধ্যম। ক্লাবের অভিযোগ, রীতিমতন টার্গেট করে ওই হামলা চালানো হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই লাগাতার আক্রমণের বিরুদ্ধে আজ বিকেলে প্রেস ক্লাব কলকাতার সামনে এক প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কলকাতায় গতকাল ছাত্র আন্দোলনে যে অশান্তির সৃষ্টি হয়েছিল তাতে 70 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় যে বক্তব্য পেশ করেছেন তার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, আইনি ব্যবস্থার ক্ষেত্রে যেন রং বর্ণ ধর্ম দেখে সিদ্ধান্ত না নেওয়া হয়। সুজনবাবু এও বলেন, যথাযথ তদন্ত সবসময় জরুরি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন সুজনবাবু, যদিও তিনি বলেছেন আন্দোলনকে বদনাম করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। রাজ্যের নতুন সরকার পূর্ব ঘোষণা মতন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এই ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্টগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার দাবি, এই রিপোর্টগুলি রাজ্যের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরবে এবং কেন রাজ্য 8 লক্ষ কোটির বেশি আর্থিক ঘাটতির মুখে তারও ব্যাখ্যা মিলবে সেখান থেকে বলে তিনি জানান।
2: আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য।
1: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে মানুষকে খুন করেছেন। তার সাংসদ এলাকায় সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসা করিয়ে অনেকের অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে। সরকারি হাসপাতালের ইউসিজি এক্সরে মেশিন অনৈতিকভাবে শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া বেআইনিভাবে মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করানো হয়েছিল। কিছু ক্ষেত্রে চিকিৎসকদের ভয় দেখিয়েও নিয়ে যাওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের শিবিরগুলিতে মোট কত টাকা খরচ হয়েছে এবং কতজন সরকারি চিকিৎসককে ব্যবহার করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের কাছে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও 1 অগস্ট জনগণনার কাজ শুরু হচ্ছে। 99 সূত্রে খবর, জনগণনার জন্য গণনাকারী এবং সুপারভাইজার হিসেবে যেসব শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে তাদের নিজের কর্মস্থল এলাকায় ডিউটি দেওয়া হবে বলে সম্প্রতি এক প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে খবর 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে স্বাগত বন্ধু। আজকে আবারও চলে এসেছি আপনাদের চিঠি নিয়ে, এক কলমে দুই নারী, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধুরীলতা ও রত্নাবতী চরিত্র নিয়ে আপনারা লিখে পাঠিয়েছেন কয়েকটা চিঠি। আছে মাসের শেষ দিন, চেষ্টা তো করবই সব কটা পড়ে ফেলার।

বন্ধু, প্রথম চিঠি গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, থানা কোক ওভেন, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের প্রেক্ষাপট আধ্যাত্মিকতা ও ভণ্ড সাধুদের কার্যকলাপে কেন্দ্র করে আবর্তিত। এই উপন্যাসে মাধবীলতা ও রত্নাবতী চরিত্র দুটি আমাদের আলোচ্য। মাধবীলতা একজন আশ্রম বালিকা, জমিদার পুত্রের ছলনার শিকার সে। একগুয়ে অবুজ প্রকৃতি আশ্রম বালিকা মাধবীলতার জীবন আশ্রমে সে এক অন্য অধ্যায়ের সূচনা করে, পাল্টে যায় তার চলমান সাধারণ জীবন। সদানন্দের শয্যায় প্রথম যাওয়ার মাধ্যমে তার নারীসুলভ চেতনা ও ভয়ের জাগরণ ঘটে। বয়সে স্বল্পতার কারণে সদানন্দকে সে প্রথমে মহাপুরুষ ও দেবতা ভাবতে থাকে, পরবর্তীতে সেই মোহ কেটে জন্ম নেয় প্রকৃত প্রেম। পরিণয় উন্নীত হয় মাধবীলতা চরিত্রটি, আর অপরদিকে রত্নাবতী সদানন্দ সাধুর অন্যতম শিষ্যা উমার সঙ্গিনী। আশ্রমের পরিমণ্ডলে সে একজন বাস্তববাদী ও স্পষ্টবাদী নারী। সেখানে অনেকেই আশ্রমের অন্ধবিশ্বাসে আচ্ছন্ন বা ভক্তির আতিশয্যে বিভ্রান্ত, আর রত্নাবতীর তার দৃষ্টিভঙ্গি বেশ তীক্ষ্ণ ও যুক্তিপূর্ণ। আশ্রমে নীতিগত নিষ্পাপ পুত্রী তার মধ্যেই নেই, সে পরকীয়া করতেও পিছোপা হয় না। রত্নাবতীর সাহসী পদক্ষেপ এই উপন্যাসে এক বিশেষ সামাজিক গুরুত্ব বহন করে। লিখেছেন গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে।

কাকুলি সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে এবারে চিঠি। দুপুর সাথী মহিলা মহল, সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের দুই নারী চরিত্র মাধবীলতা ও রত্নাবতী। মাধবীলতা সহজ সরল কোমল ও মিষ্টি স্বভাবের মেয়ে। মহিকরের রাজপুত্র নারায়ণ তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি থেকে বের করে এনে নিয়ে বিয়ে না করেই সদানন্দ সাধুর আশ্রমে রেখে যায়। সদানন্দ তাকে মাধু বলে ডাকত। সদানন্দ ছিল একজন ভণ্ড, সে প্রথম থেকেই মাধুকে কামনা করত। মাধু আশ্রমের বিভিন্ন কাজের মধ্য দিয়ে তার একঘেয়েমি কাটিয়ে তোলে।

পরে মহেশ চৌধুরীর ছেলে বিভূতির সঙ্গে তার বিয়ে হয়। মাধু বিবেক সম্পন্ন হয়েও যাকে পায় তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। মাধু ছিল সংযত, আত্মত্যাগী ও সহিষ্ণু। আর রত্নাবতী, তিনি ছিলেন সন্দিগ্ধ মনের। নিজের সংসারে ঠাঁই না হওয়ায় আশ্রমে আশ্রয় নেয়। সে ছিল সাহসী, কৌতূহলী, তার মধ্যে ভালোবাসা দায়িত্ববোধের প্রকাশ দেখতে পাওয়া যায়। সে কাউকে বিশ্বাস করত না, সে বুঝেছিল সদানন্দ মুখোশধারী। রত্নাবতী দায়িত্বশীল হলেও তার নীতিবোধের অভাব স্পষ্ট। সে শশধরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু রত্নাবতী ছিল আত্মসচেতন ও প্রতিবাদী। তবে মাধবীলতা রত্নাবতী দুজনেই সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিল। দুটি চরিত্রকে লেখক বিশেষ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বৃষ্টি ভেজা শুভেচ্ছা নিয়ে পাঠিয়েছেন কাকুল সামন্ত বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। এরপরে শিলাপাল 19/2 বদন রায় লেন কদমতলা হাওড়া থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, উপন্যাসে দুই নারী চরিত্রই পুরুষতান্ত্রিক ও আধ্যাত্মিক ভণ্ডামির পটভূমিতে রচিত। উপন্যাসের কাহিনীর আবর্তনে দুই নারী চরিত্রের ভিন্ন ভিন্ন মানসিকতা ফুটে উঠেছে। মাধবীলতা আশ্রমের আশ্রিতা কাজ পাগল সরল অনুভূতিপ্রবণ, সদানন্দ সাধুর ভণ্ড আধ্যাত্মিকতায় মায়া জালে জড়িয়ে মহাপুরুষ হিসেবে শ্রদ্ধা করতেন তাকে। সে ধর্মের অহিংসা বিশ্বাসী নয়। সামগ্রিকভাবে মাধবীলতা এক অমুক আকর্ষণ ও বাস্তবতার প্রতীক। সে জীবনের স্বাভাবিক প্রবৃত্তি আর প্রেমের মাধ্যমে অন্ধকারকে চিনেছিল। অস্থির মনে সরল মাধবী সকলকে ভালো ভেবে আঁকড়িয়ে ধরে। আশ্রমের গণ্ডি পেরিয়ে বিভূতির সঙ্গে মাধবীলতার বিবাহ হয়ে বাস্তব সম্পর্কের পথে পা দাঁড়ায়। দ্বিতীয় নারী রত্নাবতী অত্যন্ত বুদ্ধিমতী, যুক্তিবাদী, সাহসী এবং সামাজিক বাস্তব সচেতন একজন নারী। আশ্রম মালিকার দায়িত্ব পালনে সচেতন, আশ্রমের নীতিগত নিষ্পাপ তার মধ্যে নেই। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আধিপত্য এবং তথাকথিত আধ্যাত্মিকতার আড়ালে লুকিয়ে থাকা ভণ্ডামিকে বুঝতে পারে। সে আবেগের চেয়ে বাস্তব বুদ্ধিকে বেশি প্রাধান্য দেয়। বিবাহিত শশধরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, তার দৃঢ়তা ব্যক্তিত্ব পুরুষদের কাছে যুক্তির প্রাচীর হয়ে দাঁড়ায়। মহিলা মহলের সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলেন শিলাপাল 19/2 বদন রায় লেন কদমতলা হাওড়া থেকে।

এরপরে চন্দনা রায়তা, 2 নম্বর সূর্য সেন রোড, ডাক নবগ্রাম, হুগলি থেকে। প্রিয় আক্কেলমি দুই নারী, বাংলা সাহিত্যের অসামান্য কালজয়ী উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের দুই মহিলা চরিত্র মাধবীলতা ও রত্নাবতী। দুই চরিত্রের মধ্যে বৈপরীত্য হল, মাধবীলতা সহজ সরল, সংসার সম্পর্কে অনভিজ্ঞ এক কিশোরী, আর রত্নাবতী সে সংসারে পোড় খাওয়া এক নারী। তার আশ্রম জীবনে সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। মাধবীলতা মানুষ চিনতে শেখেনি, তাকে রাজার ছেলে ঘর থেকে বের করে এনে আশ্রমে তুলেছে। আশ্রমে সাধু ভিক্ষারী লোলুপ, সদানন্দ ও বিপিন তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য মাধবীলতাকে আশ্রয় দিয়েছে। মাধবীলতা প্রতিবাদহীনভাবে আত্মদান করেছে ওই দুজনের কাছে, বিশেষ করে সদানন্দের কাছে। মাধবীলতার উপর তাদের দুজনেরই অধিকার প্রয়োগ রত্নাবলীর দৃষ্টি এড়ায় না, তাই মাধবীলতার অনেক আচরণই রত্নাবতীর ভালো লাগে না। অপরদিকে মাধবীলতার অজ্ঞানতাকে সময় সময়ে বড় দিদির মতো রক্ষা করেছে। বিপরীতে মাধবীলতাকে নিয়ে কপট সাধুবাবাদের বাড়াবাড়ি তার অসহ্য ঠেকেছে। এর মাঝেও মাধবীলতার জীবনের ওই দুই দুষ্ট গ্রহদেরকে সাহসের সঙ্গে মোকাবিলার চেষ্টা করে যায় রত্নাবতী। মাধবীলতার সরলতায় মহেশ চৌধুরী মোহিত হয়ে কন্যা সমজ্ঞানে পুত্র বিভূতির সঙ্গে বিয়ে দিয়েছেন। রত্নাবতী জীবনে কিছুই না পেয়ে সময় সময় ঈর্ষান্বিত হয়ে উঠেছেন, তার জীবন উপেক্ষিত রয়ে গেছে। মাধবীলতার স্বামী বিভূতি দাঙ্গা করতে গিয়ে হত হয়েছেন। মাধবীলতা সেই হত্যাকারীদের শাস্তি দিতে চাইলেও তার শ্বশুর মহেশ চৌধুরী রাজি হয়নি। মহেশ চৌধুরী বিপিনের সঙ্গে একটি আশ্রম করতে চায়, তাই মাধবীলতার অসহায়তার সুযোগ

এবারে চিঠি কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অহিংসাতে রাধাই নদীর তীরে তপবনের মতো এক বনের মধ্যে গড়ে উঠেছিল সদানন্দের আশ্রম। হঠাৎ একদিন এই আশ্রমে আবির্ভাব হল অসহায় কম বয়সে তো ন্যায় অন্যায় উচিত অনুচিত বোধহীন এক অত্যন্ত সুন্দরী কুমারী কন্যা মাধবীলতার। রাজা সাহেবের ছেলে চন্দন তাকে বিয়ে করার মানুষে ঘর থেকে বের করে আনে, সফল না হলে মাধবীলতাকে আশ্রমে রেখে যায়। মাধবীলতাকে দেখে সদানন্দ বিপিনের মধ্যে মাধবীলতার মাধুর্যমণ্ডিত অপরূপ দেহ সুধারস পান করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মাধবীলতার ক্ষীণ প্রতিবাদ অগ্রাহ্য করে সফলতাও পায় তারা। চন্দন মাধবীলতাকে বিয়ে না করলেও তার বিয়ে হয়ে যায় মহেশ চৌধুরীর ছেলে বিভূতির সঙ্গে। স্থায়ী জীবনের ঠিকানা পেয়ে মাধবীলতা সুখে ছিল, কিন্তু সদানন্দের লোভ বিভূতিকে পৃথিবী থেকে সরিয়ে দিল। মাধবীলতাকে পাওয়ার পথ তার পরিষ্কার হল। অপরদিকে রত্নাবতী পিসিমা উমার অভিভাবকত্বে সদানন্দের ওই আশ্রমেই থাকে। পরিণত বয়স তাকে দিয়েছে ন্যায় অন্যায় বোধ, তাই সে অপরিচিত মাধবীলতাকে সদা আগলে আগলে রাখার চেষ্টা করে। তার চারিত্রিক দৃঢ়তা তাকে করেছে সচেতন, তাই মাঝরাতে উপেন মাধবীলতাকে মহেশ চৌধুরীর বাড়িতে দিতে যাওয়ার সময় রত্নাবতীও মাধবীলতাকে উপেনের হাত থেকে বাঁচাতে তাদের সঙ্গে যেতে চায়। আশ্রমে দাঙ্গা শুরু হলে রত্নাবতী ভীষণভাবে অন্যায়ের প্রতিবাদ করে, মাধবীলতাকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে। অন্যায় ও ন্যায়ের বৈপরীত্য এই দুই চরিত্রের মধ্যে হয়েছে পরিস্ফুট। সকলের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।

এরপর শুভ্রা সামন্ত বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় মহিলা মহল, বেশ রহস্যময় চরিত্র মাধবী, আত্মসচেতন ও আত্মসংযমীও বটে। কথাবার্তায় চালচলনে সতত রোমান্স, রোমাঞ্চের রঙিন হাতছানি। ঘরে বাইরে সে যেন নীলাজ রাধা। তাই তো সদানন্দ বিপিন বারংবার বেসামাল হয়ে পড়েছে। বিচিত্রতা তার চারিত্রিক ভূষণ, মুহূর্তে শান্ত পরক্ষণেই দুরন্ত, এক অদ্ভুত শৈলী তার স্বভাবগত। উপন্যাসের উষালগ্নে সে নিতান্তই বালিকা, আশ্রমে নবাগতা ভীত সকাতুর কুসুম কোমল চয়নে খেলার সাথী খুঁজে চলে, ক্রমে সে পরিণত হয় মনোগহনে প্রেম বিলাসী হয়েও সাবধানী। সদানন্দর অশ্লীল মনোবাসনার প্রচ্ছন্ন ইঙ্গিতও তার কাছে অনায়াসে ধরা পড়ে যায়। অন্তিমে স্পর্ধিত অভিসার যাত্রায় নিজেকে উত্তীর্ণ করে মানসিক দৃঢ়তার পরিচয় রাখে। অন্যদিকে বিভূতির যোগ্য সহধর্মিনী হয়েও নিজেকে মেলে ধরতে যথেষ্ট পারঙ্গম সে। সহজ দাম্পত্যের সরল যাপনে স্বচ্ছন্দ, তবে সে একটু বেশি রকম অভিমানী। অল্প আঘাতেই দুচোখে স্থাবর নামে। পরিশেষে মাধবীলতার অনিশ্চিত ভাষান পাঠককুলকে ভাবিত করে ভীষণ রকম। আরেক উজ্জ্বল চরিত্র রত্নাবতী, শুভ্র সমুজ্জ্বল হাসিখানি তার সৌন্দর্যের অন্যতম অলঙ্কার। স্বেচ্ছায় সংসার ত্যাগী, নিপাট স্পষ্টবাদী, বচনে আচরণে সোজা পথের পথিক, আত্মবিশ্বাসে ভরপুর, পিসিমার প্রতি বিশেষ অনুরাগ। মাধবী তার অপার স্নেহের পাত্রে, দৃষ্টিতে আতুর করে আগলে রাখে মাধবীকে। শশধরের সঙ্গে মন দেয়া নেয়ায় খানিক প্রেম ছড়ে। সদানন্দর কুমতলবের ফাঁস থেকে মাধবীকে উদ্ধার করতে সর্বজনমান্য সদানন্দর মুখোমুখি হতে পিছপা হয় না। এখানেই রত্নাবতীর নির্ভীক মানসিকতারই প্রতিফলন ঘটে। বর্ষণ সিক্ত শুভেচ্ছা নিয়েও শুভ্রা সামন্ত বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে।

হ্যাঁ বন্ধু, যেগুলো চিঠি ছিল চেষ্টা করেছি পড়ার, সবকটাই কিন্তু পড়া হয়ে গেছে। একদম মাসের শেষ, তাই অগস্টের, আগস্ট মাসের চিঠির বিষয়টা জানিয়ে দিই। এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দনা ও রাধা চরিত্র। দুই নারীর দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। আর আমার কলমের চিঠির বিষয় জীবনের পেন্সিল। আসলে কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, তাই না বন্ধু? ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মন মুরচির কোনো ঘটনা যা সে সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারে, মনে একটু অন্যরকম হতো জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mohilamahol.aircolkata@gmail.com-এ, চিঠিও পাঠাতে পারেন। এক কলমে দুই নারী বা আমার কলম মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001-এ। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। বন্ধু, আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নমস্কার।

এতগুণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন পার্থ পাল, মবেশিয়া চোপা গোরাপ হুগলি থেকে। আমরা ধন্যবাদ দিই পার্থবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম মৃত্যুদূত। তখন বিকাল, দেওয়াল ঘড়িতে বাজে 4:30, বাইরে বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের চমকানি, বজ্রনাথ। মানুষবাবুর পরনে লুঙ্গি আর ফতুয়া, হাতে ছাতা, তিনি বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হন্তদন্ত হয়ে পাপড়ি ঢুকে বলল,
1: বাবা, আজ আড্ডাতে না গেলেই নয়, শুধু বৃষ্টি পড়লে বলতাম না, দেখছো তো ঘন ঘন বাজও পড়ছে।
2: তুই তো জানিস মা, আড্ডাটা আমার বেঁচে থাকার অক্সিজেন। রিটায়ারমেন্টের পর বাড়িতে বসে সারাটা দিনই চার দেয়ালের মধ্যেই কেটে যাচ্ছে।
1: মানছি, বিকেলবেলায় সন্ধ্যার বারোয়ারি চণ্ডী মণ্ডপে তোমাদের মতো বয়স্কদের আড্ডা সত্যি খুব ভালো, আর এর প্রয়োজনও আছে। এরই সঙ্গে নানা সৃজনাত্মক কাজও তোমরা করছো আমি দেখছি।
2: হ্যাঁ, এবারে জগদ্ধাত্রী পূজোয় আমরা বুড়োরা একটা নাটক মঞ্চস্থ করে সবাইকে চমকে দেব। নাটকটার নাম মৃত্যুদূত, যমরাজকে নিয়ে মজার কাহিনী।
1: ওই ওই আবার একটা বাজ পড়লো, খুব কাছে পড়েছে বোধ হয়। শুকে দেখো বাতাসে কেমন একটা মিষ্টি গন্ধ।
2: বাজ পড়লে আবার মিষ্টি গন্ধ ছাড়ে বুঝি? মৃত্যুদূতের সুগন্ধ,
1: মিষ্টি গন্ধটা তো পেলে
3: তাও থাকে না, আমার আমার মরণও তো নাই।
2: ফোন এসেছে, ফোনটা ধরবে তো?
3: দূর বাবা, পারবো না, যাও তো তুমি ধরো, এতে তো আর পয়সা লাগবে না।
2: তাই যাই, আমি তো আর ফোন করছি না যে টাকা গুনতে হবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, তুই, দুদিন পরে এলে হতো না, সামনেই তো কালী পুজো, এত আগে আসতে হবে না, একেবারে ভাই ফোটার দিন সকালে এসে ফোটা দিয়ে চলে যাবি, বুঝলি? ছাড়ছি।
3: হেই, কে ফোন করেছিল গো?
2: আবার কে? আমার একমাত্র বোন।
3: ও তাই? হ্যাঁ গো, কবে আসবে বেলা, কিছু বললো?
2: বেলা তো কালী পুজোর আগেই আসতে চেয়েছিল, আমি বারণ করে দিলাম।
1: তোমার তোমার বোন কেউ আসতে বারণ করে দিলে? ছি ছি ছি ছি, পোড়া কপাল আমার! এই মানুষকে নিয়ে একসঙ্গে বাস করা যায়? হে ঈশ্বর!
2: জানো কত খরচ হবে? আমার বলে এখন হাত ফাঁকা, কিছু কেনার ক্ষমতাও নেই, তাই বারণ করে দিলাম।
0: শুনলেন লতিকা দাসের লেখা নাটক কঞ্জুস।
4: স্বরচিত কবিতা পাঠ করছি আগরপাড়া লালকুটি থেকে রীনা দত্ত। কবিতার নাম প্রার্থনা। ভোরের আলো এসে পড়ল ঘরে, শুভ শক্তির উদয়, পাখিরা সব গাছের পরে, মন ভোলানো

0: প্রিয়তম কি লিখি তোমায়, লতা
1: বাহ
0: মঙ্গেশকরের একটা গান,
1: বাহ,
0: গানটা আমার ভীষণ প্রিয়, আমার মনের গান।
1: লিখেছিলে না মানে গানটা শুনতে ভালোবাসবে নিশ্চয়ই
0: হ্যাঁ
1: আজকেও,
0: প্লিজ শোনান।
1: আর শ্রোতারা
0: কি লিখি তোমায়।

0: সেন্টিমিটার, দুর্গাপুর 1 সেন্টিমিটার, জয়বীরপাড়া টি এস্টেট 3 সেন্টিমিটার, ঝালং 1 সেন্টিমিটার, রাজগীর নালন্দা 3 সেন্টিমিটার, রাউরকেল্লা 8 সেন্টিমিটার, পিপলি 3 সেন্টিমিটার। ওয়েদার ফোরকাস্ট ফর দ্য নেক্সট 48 আওয়ার্স, সরি, ওয়েদার ফোরকাস্ট ফর দ্য নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডারশাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার অল দি ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা অ্যান্ড সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডারশাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যান্ড ঝাড়খণ্ড। লাইট টু মডারেট রেইন অর থান্ডারশাওয়ার লাইকলি টু অকার এট আ ফিউ প্লেসেস ওভার অল দি ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহার। Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall with extremely heavy rainfall very likely to occur at one or two places over Orissa. Heavy rainfall from 7 to 11 centimeter very likely to occur at one or two places over Jharkhand and East and West Midnapur, South 24 Parganas, Jhargram, Bankura and Purulia districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind speed and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands and East Midnapur and South 24 Pargana districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa and the rest districts of Gangetic, West Bengal. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours. Generally cloudy sky with one or two spells of rain or thundershower. Maximum and minimum temperature most likely to be around 29 degrees Celsius and 25 degrees Celsius respectively. There is a weather warning for fishermen of West Bengal coast and Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail along and off West Bengal and North Bay of Bengal and also Andaman and Nicobar coast. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Bay of Bengal and also Andaman and Nicobar coast for the next 48 hours. That's all for today. Have a good day.
1: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় ঝাড়খণ্ডের অনেক জায়গায় অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্র অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। ওড়িশার অনেক জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এবং বিহারের কিছু অংশে। অতি সামান্যই বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 2-1 জায়গার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেছে গত 24 ঘণ্টায়। বৃষ্টিপাতের পরিমাণ সাগরদ্বীপ 8 সেন্টিমিটার, মাকড় 7 সেন্টিমিটার, খরিদ্দার 6 সেন্টিমিটার, কাকদ্বীপ 3 সেন্টিমিটার, দীঘা 2 সেন্টিমিটার, বাঁকুড়া 1 সেন্টিমিটার করে। এছাড়াও জয়বীরপাড়া টি এস্টেট 3 সেন্টিমিটার, নামথাং 3 সেন্টিমিটার, সেবক 3 সেন্টিমিটার, রঙ্গ 2 সেন্টিমিটার। এছাড়াও ঝাড়খণ্ডের সিমদেগা 12 সেন্টিমিটার, কোলেবিরা 6 সেন্টিমিটার, মাসানজোর 4 সেন্টিমিটার, ঘাটশিলা 3 সেন্টিমিটার, বিহারের ফুলবাড়ি শরীফ 5 সেন্টিমিটার, নাওয়াদা 5 সেন্টিমিটার, ওড়িশার পানপোষ 10 সেন্টিমিটার, বিজয়তলা 10 সেন্টিমিটার, রাউরকেল্লা 8 সেন্টিমিটার করে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, ওড়িশা, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং ঝাড়খণ্ডের অনেক জায়গায়। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি, থেকে 20 সেন্টিমিটারেরও বেশি অর্থাৎ অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার 2-1টি জায়গায়। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার 2-1টি জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের

সব জেলার কোনো কোনো জায়গায়। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় সাধারণভাবে মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া দপ্তরের এক

খাবার দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে। এই কারণে আগামী 27 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে এবং উত্তর বঙ্গোপসাগরে সকলকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই দুপুর আড়াইটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, দাঁতের সমস্যা নিয়ে ডক্টর মোনালিসা হাসদার সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। সাড়ে পাঁচটায় সাঁওতালি নাটক তোয়া দাবে, রচনা সত্যরঞ্জন কিষ্কু, প্রযোজনা রাবণ বাসকে। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষক ও তার পরিবার, বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস কি ও কেন, এই বিষয়ে ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সাতটায় কৃষি কথার আসর, নাটিকা আলোয় ফেরা, রচনা গিরিধারী দাস, পরিবেশনায় সৌমিত্র চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ। সাড়ে সাতটায় বিচিত্র সংবাদ, রাত আটটায় নাটক হাসু বানু, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ জ্যোতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। সাড়ে নটায় কবিতার জন্য অংশগ্রহণে স্বর্ণেন্দু সেনগুপ্ত, রাজীব ঘোষাল ও কৌশিক বাজারি। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী অদিতি বন্দ্যোপাধ্যায়। এটি আকাশবাণী পুনে কেন্দ্রের নিবেদন। রাত এগারোটায় আধুনিক গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, ফারাক্কা, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্র এবং ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই গেটুটে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তারি আখড়া নিতদ লাইভ ফোন ইন প্রোগ্রাম এতহব কানা আর নোয়া লাইভ ফোন ইন প্রোগ্রাম রে তেহিনি নেওতা হই কানা ডাক্তার মোনালিসা হাসদা স্টুডিওরে সেটের মেনা আকাদিয়া ডাক্তার মোনালিসা হাসদা মোনালিসা হাসদা দো জেনারেল ডেন্টিস্ট কানায় আর তেহিন গালমারাও রেনা বিষয় দো কানা ডাটা রিয়া রোগ আজার কো ওনা রিয়া চিকিৎসা আর রোগ আজার কো টেকাও দারাম নোয়া বাবদে তেহিন দো গালমারাও হইয়া পৈলো রেগে ডাক্তার মোনালিসা হাসদা মা তেহিন সান্তারি আখড়ারে আমা সাগুন দারাম
1: হই ইং পাটাকন হ জোহার আর তিহিং প্রোগ্রাম যাই কপে আঞ্জমেদা উঙ্কু যত হর ইং সারহাওয়িং বাড়াই চয়ে পে আর তিহিং যাহা সাতাম বাবদ গালমারাও আবন ওনা আঞ্জমেদি তাবন পে মনে হয়োগ কানা লাগতি রেগে লাগা
0: হই

0: ᱟᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱟᱯᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱮ ᱰᱟᱴᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱛᱮᱱᱟᱜ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱯᱮ ᱦᱚᱸᱯᱮ ᱯᱷᱳᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱚᱱᱟᱞᱤᱥᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱯᱮᱭᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱛᱮᱞᱟᱭ ᱮᱢᱟᱭ। ᱯᱷᱳᱱ ᱱᱟᱢᱵᱟᱨ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 03322131342। ᱫᱚᱦᱲᱟᱛᱮᱧ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ, ᱯᱷᱳᱱ ᱱᱟᱢᱵᱟᱨ 03322131342। ডাক্তার মোনালিসা হাঁসদা, লেই তালম মে যে ডাটারে চেদ চেদ রোগ আজার কো হই দাঁড়িয়েয়া?
1: আচ্ছা, পৈলো রেকিং মেনা ডাটা রেনা যাহা স্বাস্থ্য সে সাওয়ার ওনা ভাগে দহ রেনা লক্তি দো একা একেন মুচা রেনা সাওয়ার ভাগে দহ মতো দো বাং কানা, মেনখান পুরো হড়মো ভাগে দহ লাগিদ কে ওনা রেনা লক্তি মেনা কাদা। আর ডাটা রেনা সমস্যা কো বলতে দো হয়ুক কানা যাহা আবোবন মেনা ডাটা রে তেজো সে রেঙ্গুত জম ওনা দোবো আবো মেডিকেল টার্ম তেবো আবো মেতা কানা বোন ডেন্টাল কেরিজ। ডাটা লড়াও দাঁড়িয়া যাহা দোবন মেতা মোবিলিটি মাড়ি রেনা সমস্যা মাস্কুড়ে রেনা সমস্যা ওনা কো হয়ে দাঁড়িয়া মাড়ি খন মায়াং মায়াং ওডং সে মাড়ি ফুলাও মাড়ি খন ওনা পুচ ওডং ডাটা হাসো কান কানা যাহা বন মেতা কানা সেন্সিটিভিটি। হ্যাঁ, তারপর হয়ে কানা আকেল ডাটা রেনা হাসো জামে ডাটা যাহা বন মেতা কানা ওনা কো হয়ে দাঁড়িয়া। আর ওনা সাও সাও থেকে যদি ডাটা রেনা যাহা হাইজিন বন মেতা কানা ভাগেটি ডাটা যদি বাবন সাপাই খান ওনা খন ক্যান্সার লেখান মানে ওরাল ক্যান্সার লেখান নুকা আডি মারাং আজার কো হয়ে দাঁড়িয়া তাবোনা। যেরকম মানে বিড়ি সিগারেট পৌর নিয়ে কো যদি বাবন মানে মানে ᱧᱩ ᱤᱫᱤᱭᱟᱵᱚᱱ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱭᱡᱤᱱ ᱵᱟᱵᱚᱱ ᱢᱮᱱᱴᱮᱱ ᱠᱷᱟᱱ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ
0: ᱦᱳᱭ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱢᱟᱱᱮ ᱛᱤᱭᱟᱹ ᱛᱟᱦᱞᱮ ᱨᱤᱝᱜᱩᱫ ᱡᱚᱢ ᱨᱮ ᱪᱮᱫ ᱵᱚᱱ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱟᱞᱮᱢᱮ ᱥᱮ
1: রিঙ্গুত জম দো হয়ুক কানা যাহা কেরিজ বন মেদা কানা আর কি ডেন্টাল কেরিজ ওনা দো হয়ুক কানা ডাটা যদি সাপা বাং তেহেন খান মানে ডাটা রে জমা মানে যদি সগে তেহেন কানা আর কি, তো ওনা খন ডাটা রেনা যাহা একদম চট রেনা যাহা লেয়ার ওনা দো বন মেদা কানা এনামেল। তো ওনা এনামেল লেয়ার প্রথম একদম পৈলো রেগে ওনা এনামেল লেয়ার রেনা ক্ষতি দো হয়ুয়া। ওনা এনামেল লেয়ার পরে যাহা যাহা লেয়ার ওনা দো বন মেদা কানা ডেন্টিন আর ওনা তায়ম দো হয়ুক কানা পাল্প। নয়া আস্তে আস্তে নয়া আর কি ওনা ইনফেকশন খন মিটটান লেয়ার খন আর মিটটান লেয়ার ওনা ইনফেকশন দো পারমিদিয়া নয়াগে আবো যাহা মেডিকেল টার্মতে ডেন্টাল কেরিজ বন মেতা কানা যাহা রিঙ্গুত জম দো ওনাগে মানে আবো বন মনে আছে রিঙ্গুত জম সে তেজো আকান ডাটা উঙ্কা কথা তো বাং কানা নয়া দো হয়ুক কানা তেজো জম সে রিঙ্গুত জম মানে দো হয়ুক কানা কেরিজ যাহা দো হয়ুক কানা ডাটা রেনা ইনফেকশন খন মানে ব্যাকটেরিয়া যাহা মেনা কো উঙ্কু যদি ডাটা লেয়ার কো যদি কো ক্ষয় ইদি খান ওনা খন নয়া ডেন্টাল কেরিজ তো হয়ে দাঁড়িয়া।
0: আচ্ছা, কাথারে মেনা আর রিঙ্গুত জম তেজো মেনা কোয়া তেজো কো অন্ডং কোয়া হ্যাঁ ডাক্তার ঠেন বাং ইদি কাতে ঝাড়ফুঁক কাতে তেজো কো অন্ডং কোয়া নোয়া দো তিনটা সঠিকা বেঠিকা ওনা কানে
1: বাং নোয়া দো মানে একালকে বাং সারিয়া আর কি আবো মানে নেলকা বন মেল নেল কাদা বন আর কি নুঙ্কা জান গুরু ঠেন খন নুঙ্কা রান কো গুয়া সে চালাও কাতে তিজো কো ওডং চো আর নোয়া কো তো একদম মানে একালকে সারি কথা তো বাং কানা আর কি নোয়া দো ইন ডাটা রেনা ইনফেকশন হই খাতির থেকে নোয়া সমস্যা দো নেল গানগোয়া নোয়ারে যদি নুঙ্কা সমস্যা যদি বন নেলা তাহলে যদি একদম পৈলো রেনা লেয়ার যখন মেনা আর কি এনামেল সে ডেন্টিন ওনা ধাবি ওনা ডাটা দো মানে যেরকম ফিলিং মেনা আর কি ডাটা রেনা ফিলিং কো হয়ুয়া ওনা ফিলিং কো করা গানোয়া আর যদি আরো ভিতরে লেয়ার ধাবি যদি ওনা ইনফেকশন আর যদি ছড়িয়া খান উন সময় দো ডাটা তুলো গিডিকা হয়ুয়া।
0: আচ্ছা, মেটা ফোন সেটে রেখানা ফোন লাগা তাং লাগে। হ্যালো, হ্যাঁ আম ওকে কখন আম লইদা?
2: ইন বর্ধমান, বর্ধমান জেলা।
0: হই জোহার,
2: মন্ত্রী সেনা ব্যামি খন রামেশ্বর। হুম
0: হুম, মা আমা কুকলি জানা মিনা তামা লইতাম।
2: আচ্ছা, ডাক্তার যে উনুক নাম যে আচ্ছা মি কান ডাটা ইরং কান কান সলানো আমি কান সুবিয়া পিয়া সলানো
0: আমা কুকলি বাং বুঝল না কাটি ফারচা সাইন লাইমে
2: ডাটা যে উনুক নি হচ্ছে টাইম মি কান টুক দিবেন
0: টুক কিদাম হই হই
2: হ্যাঁ মি কান আর নাম তো সব বসে গানো
0: ডাটা বইছে গেল আমা মানে তিন ডাক্তার কাছে গেলাম
1: মানে ডাটা যখন পুন তোদ দা মানে এক্সট্রাকশন পুন করাও দা আর কি ওনা ডাটা তোদ পরে ওনা ডাটা তো বইছেও গানো আর কি।

0: ᱚᱱᱟ
1: ᱵᱟᱝ ᱜᱮ
0: ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱢᱤᱫᱴᱟᱱ ᱜᱮᱯ ᱫᱚᱦᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱥᱠᱩᱲᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱵᱷᱟᱜᱮ ᱴᱷᱤᱠ ᱡᱩᱫᱤ ᱢᱟᱱᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱟᱱᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱚᱱᱟ ᱞᱮᱵᱮᱞ ᱡᱩᱫᱤ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱜ ᱠᱷᱟᱱ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱢᱟᱱᱮ ᱨᱟᱱ ᱠᱚ ᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱢᱟᱩᱛᱷ ᱳᱣᱟᱥ ᱠᱚ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱟᱛᱮ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱟᱞᱮ 3 ᱥᱚᱯᱛᱟᱦᱚ ᱠᱷᱚᱱ 1 ᱢᱟᱥ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱱ ᱜᱮᱯ ᱞᱮ ᱫᱚᱦᱚᱭᱟ, ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱚᱱᱟ ᱰᱟᱴᱟ ᱫᱚ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱰᱟᱴᱟ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱳᱫ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱚᱱᱠᱟ ᱰᱟᱴᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ RPD ᱨᱤᱢᱩᱵᱷᱮᱵᱚᱞ ᱯᱟᱨᱥᱤᱭᱟᱞ ᱰᱮᱱᱪᱟᱨ, ᱚᱱᱟ ᱠᱷᱳᱞᱟ ᱯᱚᱨᱟ ᱰᱟᱴᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱚᱱᱟ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱮᱠᱫᱚᱢ ᱯᱷᱤᱠᱥ ᱰᱟᱴᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ FPD ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱰᱟᱴᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱟᱨ ᱱᱮᱛᱟᱨ ᱢᱟ ᱟᱨᱦᱚᱸ ᱯᱟᱨᱢᱟᱱᱮᱱᱴ ᱥᱚᱞᱤᱭᱩᱥᱚᱱ ᱤᱢᱯᱞᱟᱱᱴ ᱞᱮᱠᱟᱱ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱮᱠᱫᱚᱢ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱰᱟᱴᱟ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱛᱳᱫ ᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱰᱟᱴᱟ ᱨᱮ ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱝ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱡᱟᱝ ᱨᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱰᱟᱴᱟ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱟᱹᱞᱤ ᱡᱟᱭᱜᱟ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
1: ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
0: ᱦᱳᱭ ᱦᱳᱭ
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে ইংলিশ গুগলি
0: হয় ঠিক গিয়া গমকে
1: হ্যাঁ
0: আচ্ছা হয় ডাটা রাখাব রেনা কথা হেঁনা আর ওনা ডাটা রাখাব অক্ত লাহা তাইনম চেদ চেদ বিষয় কো সতর্কতা তাহেন লাগতি কানা ডাটা তো লাহা যাহা বন নেলা মানে প্রথম মানে একদম পৈলো রে বন নেলা উনি যাহাই পেশেন্ট হেক কান আবু ঠেন উনি দ মানে গিদ্র কানাই সে উনি দ মানে হাড়াম হড় কানাই সে উনি দ মানে প্রেগনেন্ট আয়ু কানাই মানে উনি বয়স উনি উনি দ চিকায় আয় সে উনি চে সমস্যা মেনা নিয়ে কো বন নেলা নেল তায়ম উনা ডাটা রেনা এক্স রে করাও লাগিলে মেন আর কি তো উনা এক্স রে তায়ম উনা ডাটা রে চে সমস্যা হয়ে কানা সেই লিখাতে উনা ডাটা এক্সট্রাকশন সে তুলাও রেনা ব্যবস্থা করা হয়ে আর যতক্ষণ যাহা নেল তেনা বিষয় দো হয়ে কানা উনি পেশেন্ট যাহানা এটা আজার কো সে রোগ কো মেনা তাই আসে বাং যেরকম আডি উতার পেশেন্ট আবু বন নেল নেল কো আজে মানে সুগার পেশেন্ট কানা কো বাখান হাই ব্লাড প্রেশার মেনা তাকোয়া থাইরয়েড মেনা তাকোয়া হার্ট রেনা আজার কো মেনা তাকোয়া উন সময় ওনা নেল কাতে সেরকম ভাবে উনকুয়া ব্লাড টেস্ট কো সে এটা জাহানা টেস্ট কো চে রান কো জম এদা ওনা রেনা হিস্ট্রি হাতাও কাতে সে জাহানা রান চিতান রে উনকু মানে রান জম তাইম উনকু অ্যালার্জি মেনা তাকোয়া সে বাং নিয়ে কো হিস্ট্রি রেনা মানে ধীরগে লাগতে মেনা কাদা ওনা কো নেল কাতে চেদা সে আলেহো আডি তো রান লে এমা কোয়া যাহা কো দো উনা কো রান সঙ্গে তো বাং জম গানো আর কি তো ওনা সময় জাহানা এটা অ্যালার্জি কো সে কমপ্লিকেশন কো তেয়ার দাঁড়িয়ে তো উনা কো আর কি নেল ঠিক কাতে সেরকম ভাবে কিছু রান দো বন্ধ লে মিতা কোয়া হ্যাঁ কিছু মানে কিছু কিছু ব্লাড রিপোর্ট যদি নর্মাল লেভেল রে বাং তেহেন খান উন সময় ডাটা কো তুলো বাং গানো আনিয়া কো
2: আচ্ছা বেশ আর মিটাং ফোন লাগাতাং লেগে
0: হয়
2: হ্যালো হ্যালো হ্যালো আচ্ছা ডাটা তুলো হাপে আর মিদ দাও ট্রাই হইলেন গে অকয়ে ফোন আকাদে হ্যালো হ্যালো অকয়ে ফোন আকাদে
3: হ্যাঁ হ্যালো
2: হ্যাঁ অকয়ে রড দা লেমে
3: সুরতন মান্ডিং লে থাকনা
2: হই জোহার
3: এ মেন দো হেউ কানা ইন বার চান্দো গান লাহা নংকা ডাটা মানে যত ডাটা নংকা হাসুইং কান তাহে তাহেন আর যাহানা কেটেজ জিনিস দমে তগজ বুঝেও কান তাহে যখন গে কেটেজ জিনিস তগজটা উনখান গে আডি বগে সাহিজ ইন আইকিউদা আর যখন গে ওনা তগজ ইন বন্ধয়দা উনখান গে আর ওনা হাসু রাখাব কান আদ নোয়া দো চেদ ওপে চে নংকা হেউ কান তাহে বার চান্দো গান লাহা নংকা হইলেন তিনি নোয়া গে ইয়ে দো বজে দো
2: আচ্ছা আম আজ মে ডাক্তার বাবু চে মেতাম কানে
0: হই গমকে আবিন যাহা কুকলি বিন দহ কাদা নোয়া দো নিয়ালগো কানা আডি হড় মুদ্রেগে নিয়া সমস্যা দো নিয়া দো হয়োগ গিয়া আর কি নিয়া দো হয়োগ কানা আবিনা যাহা ডাটা মেনা ওনা ডাটা যাহা মাড়ি মেনা আর কি ওনা তালারে ওনা মাড়ি রেনা সমস্যা খন নিয়া সমস্যা দো সাধারণত হয়োগ তাবনা ওনা মাড়ি রে যাহা মানে ধীরি বৈষয় বন মেনা আর কি যাহা দো আলেলে মিতা কানা ক্যালকুলাস সে স্টেন যাহা দো মানে হেন্দে ছোপ ছোপ যাহা বৈষয় তেহেনা নিয়ে কখন ওনা সমস্যা দো হয়ে আর কি ওনা দো মানে
4: মানে মেইনলি তো নয় মাড়ি সমস্যা গে কানা ট্রিটমেন্ট যাহা কদো হয়ে কানা ডাটা সাপা দহয় মানে যাহা মেশিন তে মানে আল্ট্রা স্কেলিং যাহলে মেলে আল্ট্রা সোনিক স্কেলিং যাহলে মিতা কানা ওনা কোরাও রেনা লাগতি মেনা কাদা আর ওনা তায়ম ওনা স্কেলিং পরে ডাটারে যাহা লাতারে জাং মেনা ওনা জাং কখন যাহা সমস্যা হয়ে কানা সে বাং ওনা কো নেয়া লেনা দরকার মেনা কাদা আর ওনা তায়ম যাহা টুথপেস্ট মেনা ওনকা আর কি ওনা দো

0: ᱰᱟᱠᱛᱟᱨᱟᱜ ᱯᱚᱨᱟᱢᱚᱨᱥᱚ ᱟᱛᱮ ᱦᱟᱢᱟᱱ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱦᱟᱛᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱴᱩᱛᱷᱯᱮᱥᱴ ᱢᱟᱣᱩᱛᱷᱵᱟᱥ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱵᱚ ᱢᱟᱱᱮ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱢᱟᱫᱷᱟᱱ ᱵᱚᱱ ᱧᱟᱢᱟ
1: ᱵᱮᱥ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱳᱱ ᱟᱛᱟᱝ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱦᱮᱞᱳ ᱦᱮᱞᱳ ᱚᱠᱚᱭ ᱚᱠᱟᱠᱷᱚᱱᱮᱢ ᱨᱚᱲᱫᱟ
2: ᱦᱟᱺᱰᱤ ᱡᱚᱢ ᱟᱨ ᱢᱚᱫ আমাদের এই যে এটা কতটা কি ডিফেক্ট করবে হাড়িয়া খাওয়া এবং মদ খাওয়া এই যে আমাদের আদিবাসী সমাজ আমরা
1: হ্যাঁ নোয়া দো এটা কথা সে চালায় না আলাং নোডে ডাটা ডাটারে যাহানা কোনো সমস্যা হয়ে কানা সে ডাটারে না যাহা রোগ আজার মেনা ওনা কোরে না চিকিৎসা ওনা কোরে না পান্থা নোডে লেই বাতলাও লাগিদ সেটের মেনা আকাদিয়া ডাক্তার মোনালিসা হাসদা একেন নোয়া কুকলিয়াতে সেটের তাবন পে এটা কদমা মা এনখান যাহাটা আর মিটং ফোন জানি খান হিজুক কানা নিয়ালে গেলাম চে এলে দেয় হ্যালো জোহার
3: নোয়া ঝাড়গ্রাম জেলার গোবিন্দপুর খন হ্যাঁ কথাবিন মেনেদা আবো সান্তাল কো প্রায় আতু ওড়া করে যে বাড়তি বন তাহেনা শহর বাজার রেহ মেনা বন গিয়া তো বাড়তি সান্তাল তো আতু ওড়া করে যে তবে আড়ি ওড়া গে ডাটা রেনা রোগ আজার কো হুয়ুগুয়া তো নতে আতু দিশম সে প্রায় দের তে বন দুকেনি কানা হ্যাঁ আবো ওনে যে দের মানে চেপ চেপ দের কো দুতেনি লেন খান ᱚᱱᱟ ᱰᱮᱨ ᱠᱚᱛᱮ ᱫᱟᱹᱛᱟᱹᱱᱤ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱟᱡᱟᱨ ᱠᱚ ᱩᱱᱟᱹᱜ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱫᱟᱹᱛᱟᱹᱱᱤ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱵᱤᱱ ᱞᱟᱹᱭ ᱞᱮ ᱛᱟᱵᱚᱱ ᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱢᱟᱱᱮ ᱩᱯᱚᱠᱟᱨ ᱦᱩᱭ ᱠᱚᱜᱼᱟ ᱦᱩᱱᱟᱹᱝ ᱟᱹᱛᱩ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲ ᱯᱚᱠᱠᱷᱮ ᱟᱞᱮ ᱠᱚ ᱯᱚᱠᱠᱷᱮ ᱟᱨ ᱠᱤ ᱚᱱᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱠᱮᱫᱟ ᱟᱨ ᱠᱤ
1: ᱦᱳᱭ ᱦᱳᱭ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱩᱠᱞᱤ ᱜᱮᱢ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ ᱟᱹᱛᱩ ᱚᱲᱟᱜ ᱨᱮᱫᱚ ᱚᱱᱮ ᱫᱟᱹᱛᱟᱹᱱᱤ ᱛᱮ ᱱᱤᱢ ᱫᱟᱹᱛᱟᱹᱱᱤ ᱥᱟᱨᱡᱚᱢ ᱫᱟᱹᱛᱟᱹᱱᱤ ᱚᱱᱟ ᱛᱮᱠᱚ ᱫᱟᱹᱛᱟᱹᱱᱤᱜᱼᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱴᱟ ᱴᱷᱤᱠ ᱡᱚᱛᱷᱟᱛᱟ ᱟᱨ ᱜᱚᱢᱠᱮ ᱞᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱛᱤᱱᱟᱹᱜ ᱴᱟ ᱵᱷᱟᱜᱮᱭᱟ ᱟᱢ ᱪᱮᱫ ᱮᱢ ᱞᱟᱹᱭᱫᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮ ᱜᱚᱢᱠᱮ
0: নিয়ে যাহা নিম দাতানি সার্জম দাতানি নিয়ে কোতে আবো মানে সিদাই খন বো নিয়েলদা যে নুকা দাতানি কানা কোন আকো আতে নোয়া যে একাল বাং গানো আ সে বাং উচিতা উঙ্কা মানে ব্যাপারটা তো বাং কানা আর কি নোয়ার মানে নোয়া কো দাতানি খন দাতানি লেন খান কিছুটা যেরকম অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি তো মেনা কাদা মেনখান যদি আলে পে গুলি লিয়া আলে তোলে মেনা যে নিয়া তো একাল যে মানে উচিত আছে নুকা বন ওনা থেকে বন দাতানি মা নোয়া কথা তো বালে মেনা আর কি মানে নোয়া করেনা যেরকম গুণাগুণ মেনা আকাদা সেরকম ভাবে কিছু অসুবিধা হো মেনা আকাদা যেরকম নিম দাতানি ওনা তো মানে দমে মানে কাটিক কানা তো আদো দমে মানে শক্ত গিয়া আর কি যখন বন দাতানি কানা ওনা জোর জোর বন গাছা হইদা ডাটা রেনা যাহা চিতান রেনা যাহা অংশ যাহা এনামেল বন মিতা আকাদা ওনা জোর জোর গাছাও খাতির তে ওনা চড় রেনা লেয়ার দো ক্ষয় দিয়া আর কি ওনা খন আড়ি রকম মানে সমস্যা হয়ে দাঁড়িয়ে ডাটা রেনা আজার যেরকম অ্যাট্রিশন ইরোশন নিয়ে কো অ্যাব্রেশন নিয়ে কো নিয়ালগো আর কি নিয়ে খন মানে পরে পরে সেদ তে ওনা সেন্সিটিভিটি যাহা ডাটা সিসির কানা উনকা সমস্যা কো নিয়ালগো আর ওনা তায়ম ওনা যাহা মাড়ি মেনা মাড়ি রেনা সমস্যা কো নিয়ালগো আর কি কারণ জোর জোর তে গাছাও গাছাও তে আড়ি সময় ডাটা খন সে মাড়ি খন মায়াং জরগো তো নোয়া কো আবোবন ব্যবহার রেদা ঠিক গিয়া কিন্তু আলে দো নোয়া যে ব্যবহার উচিত নুনকা কথা দো বালে প্রেসক্রাইবা আর নোয়া জায়গারে নিতার যাহা আলে যাহা ব্রাশ কলে প্রেসক্রাইব কা ওনা কো দো হয়ুক কানা যাহা সফট ব্রাশ সে আল্ট্রা সফট ব্রাশ যাহা মেনা আর কি তে ওনা কো তেবন ওনা তেবন ব্রাশো মা আর মানে পুরো দিন রে বার দাও বন ব্রাশো মা সেতা বেড়া মিদ দাও জাবি খন বেরেক কাতে আর মানে ওনা যাহা তিনা দরকার মেনা নিন্দ জাবি মানে লাহা আর কি জম তায়ম মোটামুটি 30 মিনিট রেনা মেটান গ্যাপ বন্ধ হয়া জম তায়ম জাপি লাহা ওনা 30 মিনিট গ্যাপ দহ কাতে ওনা বন ব্রাশো আর মানে যত ভাও আবন বন ব্রাশো নিয়ালাবন যে 12 মিনিট হয়ুক কানা সে বাং 12 মিনিট ধরে ব্রাশ রেনা আডিগে লাগতি মেনা কাদা আর ডাটা রেনা যত অংশ মানে আবু সামাং সে বন দতনি কানা তায়াম সে বাবন দতনি কানা নুনকা যেমন বাং হয়ুক মা মানে ডাটা রেনা প্রত্যেকটা জনে যত অংশ গে ওনা ডাটা ব্রাশ যেন মানে তিয়োগ মা
1: আচ্ছা আর মিটাং ফোন হে কানা কুকলি আতে হ্যালো হ্যালো অকয় অকখন এম রড়দা হ্যালো যাহা এম ফোন আকাদা

0: ᱦᱳᱭ, ᱱᱚᱣᱟ ᱡᱟᱹᱯᱩᱫ ᱫᱤᱱ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱭᱟᱲ ᱫᱤᱱ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱵᱟᱨᱭᱟ ᱥᱚᱢᱚᱭ ᱜᱮ ᱰᱟᱸᱰᱟ ᱦᱟᱹᱥᱩ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱠᱟᱨᱚᱱ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱠᱤ ᱮᱴᱟᱜ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱫᱚ ᱚᱞᱨᱮᱰᱤ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱵᱟᱝ ᱵᱟᱝ ᱵᱤᱞᱚᱢ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱳᱨ ᱥᱳᱯᱳᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱵᱚᱱ ᱨᱟᱱ ᱦᱟᱛᱟᱣᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱵᱟᱝ ᱵᱮᱥᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱨᱟᱱ ᱵᱚᱱ ᱟᱹᱜᱩᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱟᱱ ᱡᱩᱫᱤ ᱵᱟᱝ ᱵᱮᱥᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱟᱨᱦᱮ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
1: আচ্ছা গমকে।
2: কদিন নয় যাপর দিন একটু ব্রাশটে গাছা লেনখান ডাটা ঠিক গে তা নাসে।
0: হই হই, ব্রাশ তো মানে যতগে মানে বারো চাঁদো গে আলে তো মেন
1: মেন সিজন কাতে তো বাং কাতে তো বাং যাপর দিন সে রিয়ার দিন সে রাবাং দিন অনকা দবা। হ্যাঁ, ডাটা রেনা যতন তো সারা বছর সারা লাইফ গে করা হইয়া। ঠিক গিয়া গমকে, আজম তো
2: জোহার গে।
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: হ্যাঁ, আডি আডি স্যার। হ্যাঁ আচ্ছা, ওনা ডাটা রাখাব অক্ত মিটাং নর্মাল পেশেন্ট যাহাই দো এটা কিছু রোগ আজার কো বানু তাইয়া, আম যেরকম এম লে কেদা আডি রকম নোয়া লাহা প্রেসক্রাইব কো তে যে যাহা ট্রিটমেন্ট আডি কিছু ব্লাড টেস্ট হানা নাও আডি কিছু দরকার কানা, আদো ওনা রেনা যে লাগতি মেনা আ ওনা দো চেলকাম লেই হচয়েদা।
0: হই মানে মানে কিছু কিছু পেশেন্ট উঙ্কু তো যেরকম মানে হাই ব্লাড প্রেশার সে সুগার সে থাইরয়েড হার্ট রেনা যাহা যার কো ওনা কো তেহেন তাকো তো আডি সময় আবো মানে ডাক্তার ঠেন যদি বন চালা খান হো আবো তো মনে আবো ডাটা রেনা গে তো সমস্যা
1: তাহলে ওনা কো তো চিদা লাস্তি হা
0: তো ওনা উঙ্কা তো কথা তো বাং কানা আর কি আম যাহা গে আমা ট্রিটমেন্ট চালু কানা আম দো ওনা রেনা হিস্ট্রি দো এম রেনা লাগতি মেনা কা গিয়া চিদা সে যেরকম মেন কাদিং আর কি আডি উতার রান যাহা ওনা কো সমস্যা খাতির তো কো জমিয়া সে নুইয়া ওনা কো দো আলে যাহা রান লেমোয়া ওনা সঙ্গে দো ওনা কো দো বাং গানোয়া চিদা সে ওনা কো আডি রকম অ্যালার্জি সে কমপ্লিকেশন কো নিয়েলগো আর কি। হই আর যাহা মানে সুগার প্রেশার কো যদি তেহেন খান হো ওনা রেনা যাহা নর্মাল লেভেল তেহেন আর কি ব্লাড প্রেশার রেনা হো সুগার রেনা হো থাইরয়েড রেনা হো ওনা কো যদি ওনা লেভেল মধ্যে বাং তেহেন খান উন সময় দো মানে ডাটা তোলা সময় সে বাখান পোস্ট যাহা এক্সট্রাকশন কমপ্লিকেশন কো মেনা আকাদা ওনা কো আর কি নিয়েলগো।
1: আচ্ছা, আর মিটাং ফোন লাগ সাব লাগে।
0: হই
1: হ্যালো
3: হ্যালো, জোহার গে।
1: হ্যাঁ জোহার গে, লেইতাবন মে আমার চে সমস্যা
3: বর্ধমান না জাপান না তো লক্ষ্মীনাথ হাসপাতাল অত হ খাটন গিয়া কিন্তু
1: খাটন গিয়া মার লেইতাবন মে কুকলিতা
3: আরে কনা ডাক্তার রা জাপান না ডাক্তার রে উ সময় না লেইকেটা দিয়ে ডাটা রাখা হইয়া আর মিটাং হোমিওপ্যাথি ডাক্তার ওরাং জাপান না ওনে লেইকেটা যে যদি সাকাম আর লল দাতে আর পিটকে দিতে। হ্যাঁ, আর লবঙ্গ মিশা কাতে আর কি ওনা দাহা লা কাঁতে আদ উনি আদ বৈষয় না আদ নিয়ে কি ইনফেকশন হয়ে দাঁড়িয়ে আদ অনেকে গুগলি কাছে খাটো মাছার নি গুগলি কাছে তো প্রশ্ন আদি মারাং গিয়া মা ইচ্ছা জোহার কি আদি না পায়
1: ঠিক গি আঞ্জন তাবন।
0: হই মানে গমকে যাহ কথাই মেনে থে না মানে ডাটা রেনা সমস্যা তেহেন খান আডি হড় মানে নুকা হোমিওপ্যাথি ডাক্তার সে অ্যালোপ্যাথি ডাক্তার সে জানগুরু ঠেন কো চালা আর কি মেনখান মানে মিটেন উঙ্কু জাহাঙ্গে রান কো এমোয়া সে জাহাঙ্গে মানে মেন আকো যে ওন্ডে মানে লাগাও পে জাহানা গে ওনা কো দো মিটেন তাৎক্ষণিক মিটেন মানে আরাম সে মিটেন রিলিফ নিয়ামোয়া মেনখান নিয়া দো ডাটা রেনা যাহ সমস্যা ওনা দো একালগে ওনা রে দো বাই সাহায্য হয় আর কি ডাটা রেনা ট্রিটমেন্ট লাগিদ তে যাহাই ডেন্টিস্ট মেনা কো আর কি যাহাই দো ডেন্টিস্ট কো প্র্যাকটিস ইদা যাহাই দো মানে বিডিএস যাহাই ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি নিয়া ডিগ্রি যাহাই কো পড়াও কাদা একেন মানে উঙ্কু গে কো নোয়া রেনা ট্রিটমেন্ট করার লাগি কো এলিজিবিলা ওনা বাদ দিয়ে এটা যাহাই ঠেন বন চালাক খানা ওনা দো বাবন চালাক মা চেদা সে ওনা খন মানে মানে যাহা বন মিতা আর কি হিতে বিপরীত ওনা জিনিসটা হইও আর কি মানে তাৎক্ষণিক হয়তো

0: ᱵᱚ ᱢᱟᱱᱮ ᱵᱷᱟᱜᱮ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱟᱨᱟᱢ ᱵᱚᱱ ᱧᱟᱢᱫᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱞᱚᱝ ᱴᱟᱨᱢ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱮᱴᱟᱜ ᱠᱷᱚᱭ ᱠᱷᱚᱛᱤ ᱠᱚ ᱟᱹᱜᱩᱭ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨ ᱠᱤ ᱟᱨᱦᱚᱸ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ ᱢᱟᱹᱰᱤ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱦᱮᱸ, ᱥᱮ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱮᱴᱟᱜ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱚᱱᱟ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱚᱨᱤᱡᱤᱱᱟᱞ ᱡᱟᱦᱟᱸ ᱮᱠᱪᱩᱭᱟᱞ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱢᱮᱴᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱰᱟᱴᱟ ᱮᱠᱥᱨᱮ ᱠᱟᱛᱮ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱱᱟ ᱫᱚᱨᱠᱟᱨ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ
1: ᱦᱳᱭ, ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱰᱟᱴᱟ ᱨᱮᱱᱟᱜ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱥᱮᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱦᱳᱭᱥᱮ?
0: ᱦᱳᱭ,
1: ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱩᱪᱟᱹᱫ ᱵᱮᱲᱟᱨᱮ ᱦᱟᱛᱟᱣ ᱞᱮᱜᱮᱞᱟᱝ ᱯᱷᱳᱱ, ᱦᱮᱞᱳ,
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, লাই মে অকয়েম লিদা,
2: পশ্চিম মেদিনীপুর জেলা বেলদা থানা নেকুরসিনের কই সুরেন্দ্রনাথ হেমব্রম লিদা,
1: হয় জোহার গমকে,
2: জোহার গে লিদা, যদি যাহা উমের গে ডাটা নিউ লিঙ্কান ওনা সাথে মেয়ের না প্রবলেম হয়ে যাবে এনমা তিনা সারি ওনা বড়াই বুঝিন কেন,
1: হুম, বেশ আদি না পায় কুকলিম দহ কদা তেলাই এম দা আজম তাপন মে
0: হয়ে ডাটা রেনা সমস্যা খন মে রেনা সমস্যা যে ডিরেক্ট মানে কোনো লিঙ্ক মেনা অনকা কথা তো বাং কানা মেনখান ডাটা রেনা সমস্যা খন মানে ডাটা রেনা হাসো খন আডি সময় লুতুর হাসো সে বহ হাসো নিয়া কো এমান হই দাড়িয়া তো ওনা বহ বখান লুতুর হাসো সময় আডি সময় ওনা তো কানেক্ট হওয়া মে রেনা হাসো সঙ্গে তে মানে ডিরেক্ট যাহা মে রেনা সমস্যা হই দাড়িয়া ডাটা রেনা সমস্যা খন নিয়া কথা তো বাং সারিয়া মেনখান ডাটা রেনা হাসো খন মানে আবো যাহা লুতুর মেনা তাবনা বহ, হ্যাঁ, নোয়া করে না হাসো হে দাঁড়িয়ে আর কি,
1: হুম, লাই আকো কথা রে মেনা যে ডাটাম তুলো লেখান মে রেনা যাহা জ্যোতি ওনা কমো আ
0: বাং বাং নোয়া কথা তো বাং সারি আ
1: আচ্ছা ওনা দো একাল দে উনো দো বাং সারি আ ডাক্তার ম্যাডাম যে রকম এ লেখি দে, হুম, মুচত বেড়া আর কিছু কোন টাইম মেনা তালাঙ্গা নোয়া রেগে কাটি লে আলবন মে যে ডাটা চিত লেখা কাতে যতন যোগাও দহ গানো আ
0: হয় ডাটা যতন যোগাও রেনা মানে পুইলো যাহা জিনিসিং মেনা ওনা তো হয়ে কানা দিনম হিলো বার ধাও ব্রাশ রেনা লাগতি দো অডিগে মেনা আকাদা যাহা লেকাঞ মেন কেতা সিতা মিদ ধাও আয়ুব মিদ ধাও, হ্যাঁ, ওনা তায়ম যাহা ব্রাশ বন ব্যবহারা ওনা দো সফট সে আল্ট্রা সফট যাহা ব্রাশ মেনা ওনা বন ব্যবহার মা, হুম, তারপরে ওনা পে চান্দো অন্তর অন্তর মিটান গ্যাপ দহ কাতে ওনা ব্রাশ বন পাল্টা হয়ে দিবা আর যখন বন ব্রাশক কানা জাস্তি প্রেশার, হ্যাঁ, ওনা বাবন এম এম এমা মা আর যত ডাটা বন নেলা যে সাপাও গান তাবো না সে বাং আর যখন বন জমা যতবার বন জমা জম তায়ম ওনা মোচা কুলকুচিয়া বন আর হেড়েম জাতীয় যাহা জমা মেনা, হ্যাঁ, চকলেট সে বিস্কিট ওনকানা যাহা দো স্টিকি ফুড বন মেনা মেনা ওনকানা জম যখন বন জমা ওন সময় কুলকুচিয়া বন মাউথ ওয়াশ বন করাও দাঁড়িয়া ওনা তায়ম ফ্লসিং ফ্লসিং দো চেক কানা মিটান সুতম লিকানা জিনিস যাহা বারিয়া ডাটা তালারে যাহা জমা সগে কান খান ওনা দো ওনা অচক গিডি দাঁড়িয়া বন
1: আচ্ছা ডাক্তার গমকে যেরকম লে কি দেয় ডাটা কো অনকা ভাবতে যতন যোগাও দহ লেখান আডি দিন নাপায়গে তাহেন তাবনা মা এনখান তেহিনা গালমারাও নডেগে মুচত হয়ে কানা ডাক্তার ম্যাডাম আডি আডি সারহাও নডে হে সেটার লাগি জোহার কে
0: জোহার

শুনছিলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে রাখুন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 45 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক।

0: গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে
0: আজ থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট ডুরান্ট কাপ ফুটবল। মরসুমের প্রথম ডার্বি দিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের। প্রথম ম্যাচ জিতে ভারত 1-0 সিরিজ এগিয়ে রয়েছে। জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 2 উইকেট হারিয়ে 7 ওভারে 61 রান সংগ্রহ করেছে। গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। ডোপিংয়ের কারণে ভারতের মহিলা অ্যাথলিট জুডোকা তুলিকা মান বাদ পড়লেন। আজ বাংলার 2 জিমন্যাস্ট প্রণতি নায়েক ও প্রতিষ্ঠা সামন্ত নামবেন দলগত বিভাগের ফাইনালে। গতকাল জিমন্যাস্টিক্স

0: ছেলেদের দলগত বিভাগে ভারত ফাইনালে উঠেছে। ত্রিনিদাদ ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে আজ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 7:30। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে নেদারল্যান্ডস ও নামিবিয়া মুখোমুখি হয়েছে। নামিবিয়া টসে জিতে ফিল্ডিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস 35 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করেছে। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরা খবর। সরাসরি চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরা খবরে।
1: আতশ কাঁচের তলায়

ভারতীয় ফুটবলে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হচ্ছে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপ এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট, তবে এই টুর্নামেন্টের পুনর্জন্ম কিন্তু বাংলাতেই। যদি 2019 সালে দিল্লি থেকে ডুরান্ড কলকাতায় এসে না পড়ত, তাহলে বোধহয় রোবার্টস, ন্যাকজি, স্ট্যামফোর্ডের কাপের মতন দেশের প্রাচীনতম কাপও চলে যেত স্মৃতির পাতায়। যে যুবভারতীতে ডুরান্ডের পুনর্জন্ম, সেই যুবভারতীতেই আজ শনিবার ভারতীয় ফুটবলারদের পুনর্জন্মেরও দিন, স্বদেশী আনার দিনও বটে। গত কয়েক বছরে যুবভারতীতে ডুরান্ডে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি মানেই বিদেশিদের দাপট। সেখানে কখনো নায়ক সবুজ মেরুনের তারকা দিমিত্রি পেত্রাতোস, কখনো লাল হলুদের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামন্তাকোস। ভারতীয় ফুটবলাররা সবাই থেকেছেন পার্শ্ব চরিত্রে, কিন্তু আজ যুবভারতীতে দাপট দেখাবেন স্বদেশীরাই। কারণ মরশুম শুরুতেই ডার্বি হওয়ার দুই প্রধানই বিদেশি ফুটবলারদের ব্যাপারটা গুছিয়ে উঠতে পারেননি। আগের দুই টিমের 22 জনের মধ্যে 8 জন বিদেশি খেললেও এবার দুই টিমের প্রথম একাদশে কোনো বিদেশি খেলবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। লেসলি ক্লডিয়াস সরণির টিমে এখন দুজন বিদেশি, নবাগত স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেস আর গত মরশুমে খেলা প্যালেস্তাইনের মিডফিল্ডার মোহাম্মদ রাসিদ। অন্যদিকে গোষ্ঠপাল সরণির ক্লাবেও এখন দুই বিদেশি, স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ ও নবাগত সার্বিয়ান মিডফিল্ডার দেজন দ্রাজিজ। দুজনেরই প্রথম একাদশের শুরু নিয়ে সংশয় রয়েছে। অতএব দুই টিমের দুই নতুন কোচ আন্তোনিও আভাস এবং পানাজিয়াটুস বড় ভরসা ভারতীয় ব্রিগেড। ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলানোর যেমন নেতৃত্ব দিতে হবে আনোয়ারকে, তেমনি মিডফিল্ড জেনারেলের ভূমিকায় থাকবেন সৌভিক জিকসানরা।

তাই এখন সবার দৃষ্টি থাকবে কিন্তু আজকের ডার্বির দিকে, কারণ বাঙালির সেরা খেলা কিন্তু ফুটবল।

জার্সিতে সৌভিক আর নবাগত সন্দীপ মান্ডি ছাড়া আর কেউ নেই। সবুজ মেরুন জার্সিতে অবশ্য প্রথম একাদশে শুভাশিস বসুর সঙ্গে খেলতে পারেন মিডফিল্ডার তন্ময় ঘোষ, কিয়ান নাসিরি, আর পরিবর্তন নামতে পারেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে এসেই লিগের ম্যাচে গোল পেয়েছেন সায়ন, এবার তার সামনে ডুরান্ট ডার্বিতে নায়ক হওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

0: আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল,
1: বাঙালির এই ফুটবল প্রেম কিন্তু আগাগোড়াই। আজকের এই ম্যাচ নিয়ে আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। চলুন শুনে নিই প্রশান্তবাবু কি বলছেন।
2: আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার কোচ প্রশান্ত ব্যানার্জি। প্রশান্তবাবু, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকে একটা ডার্বি এবং ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান্ট কাপ, সেটাও শুরু হচ্ছে এই ডার্বি দিয়ে। আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। আজকের এই ম্যাচ নিয়ে আপনি কি বলবেন?
3: আজকের ম্যাচটা দুপক্ষরই কোন স্টেক নেই, কেন প্রথমত এখনো পর্যন্ত এরা প্র্যাকটিসই করতে পারেনি, দ্বিতীয় নতুন নতুন প্লেয়ার এসছে, নতুন কোচ এসছে, ফলে তার জন্য সময় লাগে। আর এই দুরান কাপের প্রথম ম্যাচে যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু হয়, তাহলে টুর্নামেন্টের সব থেকে যেটা গরিমা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখার জন্য অনেকেই বসে থাকে, ফলে এই ম্যাচটার গুরুত্ব কতটা সেইটা কিন্তু এই প্রথম ম্যাচ বলে হারিয়ে যায়। মানে এই জায়গায় ইস্টবেঙ্গল কি মোহনবাগান কেউ কোন রকম রিস্ক নেবে না। চার নম্বর যেটা সেটা হচ্ছে এখনো টিমটার বোঝাপড়া হয়নি, টিমটার নতুন যে প্লেয়াররা এসছে তারা কিরম খেলে কিরম খেলবে সেগুলোও দেখার ব্যাপার আছে, মানে কেউ কাউকে বোঝার মতো এখনো জায়গা হয়নি। তারপরে একটা টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বলি সেটা খেলতে খেলতে আসে, সেই জায়গাটা তো এখনো হয়নি।
2: মোহনবাগানের কোচ তো একেবারে নতুন,
3: মোহনবাগানের কোচ ইস্টবেঙ্গল ক্লাবের কোচ নতুন, আমি এই জন্য বলবো সে হয়তো এখানে অন্য টিমের কোচিং করেছে, কিন্তু ইস্টবেঙ্গল টিমে নতুন, ফলে ইস্টবেঙ্গল ক্লাবটার এনভায়রনমেন্টটাও তাকে জানতে হবে, ফলে এই জায়গায় ইস্টবেঙ্গলের কোচ নতুন।
2: আচ্ছা, আজকে বিদেশি প্লেয়ারদের সংখ্যা খানিকটা কম হবে, মানে দেশীয় খেলোয়াড়রা আজকের খেলায় অংশ নেবে এরকমটা অনেকে মনে করছেন, মানে বেশি অনেক সংখ্যক ভারতীয় প্লেয়ার খেলবেন আজকে?
3: আসলে তার কারণ হচ্ছে যেহেতু এই টুর্নামেন্টে এই বিদেশি খেলোয়াড় অনেক পড়ে এসছে, ফলে দেশীয় প্লেয়ারদের একটু সুযোগ দেওয়ার জন্য এই টুর্নামেন্টটা প্রথম ম্যাচে তারা হয়তো সুযোগ দেবে, কিন্তু আলটিমেট তো বিদেশি প্লেয়ার ছাড়া টুর্নামেন্টের গতি বাড়বে না এবং টিমেরও সেই জায়গায় গতি বাড়বে না। দুপক্ষর কোচই কিন্তু ওই স্ট্র্যাটেজিতে যাবে না যে লোকাল প্লেয়ার নিয়ে খেলে আমি এই টুর্নামেন্টটাকে জিতবো, সেইটা কাউর মধ্যেই নেই, ফলে সবাই কিন্তু এই বিদেশি খেলোয়াড়ের উপর নির্ভর করে আছে, প্রথমে হয়তো খেলাবে না দেখে নিতে চাইবে এই জায়গা থেকে।
2: বাংলার ফুটবল প্রেমীদের আজকে চোখ থাকবে যুব ভারতীতে, কিন্তু এতদিন আমরা বিশ্ব ফুটবল দেখলাম ওয়ার্ল্ড কাপ, তারপরে আবার আমরা বাংলার ফুটবলে ফিরে আসছি। আজকে দর্শকরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে দর্শক, যারা আপনি যে কথাটা বলছিলেন যে অপেক্ষা করেন একটা ডার্বির জন্য, তারা কতটা উপভোগ করবে বলে মনে হয় আজকের এই ম্যাচটা?
3: আজকের এই ম্যাচটা খুব একটা বিরাট কিছু উপভোগ হবে না, তার কারণ ওই যে বললাম দুপক্ষই কিন্তু সেই অর্থে খুব বেশি গুরুত্ব দেবে না, গুরুত্ব ম্যাচটা হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান, এখানে যদি যে জিতে গেল গেল, যদি না যায় ড্র হলো তো ঠিক আছে, কোনো অখুশি নয়, দুপক্ষই খুশি, এই জায়গাটাই এই দুটো টিমের মধ্যে এখন আছে। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান কেউ ম্যাচ হারতে চায় না, এটা যেমন দিক, দুপক্ষই চাইবে আমরা জিতবো, এই ম্যাচটা জিততে পারলে আমাদের টিমের

0: ইয়েটা কি বলে
1: মনোবলটা অনেক বেড়ে যাবে,
0: মনোবলটা অনেক বেড়ে যায়, ফলে সেই জায়গা থেকে হয়তো এটা একটা ফ্যাক্টর আছে। কিন্তু তার সঙ্গে এটাও কি, টিমটাকে তো ছন্ন ছাড়া হয়ে আছে, টিমটাকে তো তৈরি করতে হবে, সেই তৈরিটা না হলে বলার একটা তো স্কোপ পচে রয়ে গেল না,
1: মানে বলতে পারেন প্রস্তুতি ম্যাচই একেবারে মহা মেগা ম্যাচ হয়ে গেল।
0: একদম একদম, এই জায়গাটা বলার জায়গা কিন্তু কোচেদের রইল, বলার জায়গা সাপোর্টারদের রইল, বলার জায়গা প্লেয়ারদের রইল, ফলে বলার রাস্তাটা বেশি হয়ে গেল অজুভাব দেওয়ার। কিন্তু এটাও তো সত্যি যে সেইভাবে তো টিম কেউ এখনো প্রস্তুতি নেয়নি, মানে এই জায়গা থেকে। সেই জন্যই বললাম এই ম্যাচটা যতটা ওই ভ্রম হয়ে চললো চললো, খুব একটা আনন্দিত হবে বলে মনে হয় না সাপোর্টে। তার মধ্যে যদি গোল টোল হয়, ভালো গোল হয় তো খুবই ভালো।
1: ধন্যবাদ আপনাকে প্রশান্ত বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আজকের ম্যাচ। হ্যাঁ, আমাদের সবার দৃষ্টি থাকুক আজকের ম্যাচের দিকে।
2: আমরা কথা বলছিলাম প্রাক্তন ফুটবলার কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের ডার্বি নিয়ে।

ফুটবল থেকে আমরা চলে আসি ক্রিকেটের মাঠে। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে এই মুহূর্তে চলছে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 9.5 ওভারে ভারত 2 উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন এই মুহূর্তে ঈশান কিশান। ব্যক্তিগত 40 রানে ব্যাট করছেন ঈশান কিশান। 23 বলে 6টি চারের সাহায্যে তিনি 40 রানে পৌঁছে গিয়েছেন। রয়েছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, তিনি 19 বলে 25 রান করেছেন। তার ইনিংসে রয়েছে 4টি চার। বৈভব সূর্যবংশী 9 বলে 20 রান করে কিন্তু প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। অভিষেক শর্মাও 8 রান করেও তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারত এই মুহূর্তে 2 উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করেছে। তবে ভারত কিন্তু আজকের এই ম্যাচ জিতে সিরিজ আজকেই ফয়সালা করতে চাইছে। গতির জন্য তাক লাগিয়ে বছরখানেক আগে আইপিএলে নজর কেড়েছিলেন এমন একজন ক্রিকেটার, তিনি মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু তারপরে বারবারই চোটের জন্যে কাটাতে হয়েছে মাঠের বাইরে। জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 টি টোয়েন্টির প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার ফিরে সেই মায়াঙ্কই হয়ে গিয়েছিলেন ম্যাচের সেরা। এখন অনেক ফিট দেখাচ্ছে নয়াদিল্লির 24 বছরের ডানহাতি পেশারকে। গড়ে 140+ কিলোমিটার প্রতি ঘণ্টায় বোলিং করছেন তিনি। ম্যাচে তাঁর দ্রুততম ডেলিভারি ঘণ্টায় 149 কিলোমিটার বেগে। নিজের পারফরমেন্সে তৃপ্ত মায়াঙ্কের বক্তব্য, অবশ্যই আমি নার্ভাস ছিলাম কারণ প্রায় 2 বছর পরে ফিরেছি, তবে শেষ পর্যন্ত দেশের হয়ে ফিরে নিজের ছন্দে বোলিং করতে পেরে ভালো লাগছে। জিম্বাবুয়ের তুলনায় দুর্বল টিম হলেও শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতের কাছে এই সিরিজের গুরুত্ব অন্যরকম। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সাদা বলে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। আজ হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ ঘরে তোলার জন্য তাই মরিয়া শ্রেয়াসরা। ইংল্যান্ডে ব্যর্থতার পরে আবার চর্চায় কিন্তু বৈভব। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি নিয়ে 15 বছরের বৈভবের সাপ কথা কেরিয়ারের শুরুতে এইরকম ইনিংস আত্মবিশ্বাস এনে দেয়। ম্যাচে মনে হচ্ছিল বল আমার জোনেই রয়েছে, তবে আজকের ম্যাচে কিন্তু বৈভব সূর্যবংশী ফিরে গিয়েছেন ক্রিজে। ব্যক্তিগত 20 রানে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারত এই মুহূর্তে ব্যাট করছে

হারারে স্পোর্টস ক্লাবের মাঠে। 10 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 95, অর্থাৎ ভারতের আরও একটি উইকেটের পতন ঘটল। ফ্যামিলিয়ার নিয়ে ফিরে গেলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, 20 বলে 25 রান করে ব্রায়ান বেনেটের শিকার হলেন ভারত অধিনায়ক শ্রেয়াস আয়ার। অর্থাৎ ভারত এই মুহূর্তে 10 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 95 রান।

ক্রিকেট থেকে আবারও চলে আসি ফুটবলের খবরে। জার্মানির কোচ হলেন ক্লপ। আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হতশ্রী অবস্থা ফেরানোর লক্ষ্যে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল ইয়ুগেন ক্লপের হাতে। টানা তিনটি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য প্রাক্তন লিভারপুল কোচের ওপরই আস্থা রাখল জার্মানির ফুটবল ফেডারেশন। গতকাল ফ্রাঙ্কফুর্টে এক সাংবাদিক সম্মেলনে নতুন কোচ হিসেবে ক্লপের নাম ঘোষণা করা হয়। তিনি নাগলসম্যানের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। ক্লপের সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি হয়েছে। জার্মানির কোচের দায়িত্ব নেওয়ার পরে ক্লপ বলেছেন, এই পদটা আমার কাছে বিশাল সম্মানের। জাতীয় দলের কোচের দায়িত্ব এত বিরাট তা আমার জানা ছিল, কিন্তু যখন আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় তখন এই দায়িত্বের বিশালত্ব অনুভব করতে সময় লাগে না। উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ ফ্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে জার্মানি বিদায় নেয়। তারপরেই কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগলসম্যান। এদিকে ইটালির কোচের পদে কে আসবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইটালির টেকনিক্যাল ডিরেক্টর কিংবদন্তি পাওলো মালদিনি কথা বলেছিলেন কার্লো আনাসেলোত্তি এবং পেপ গুভার্দিওয়ালার সঙ্গে। দুজনেই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। শোনা যাচ্ছে ইটালির প্রাক্তন তারকা অ্যান্ড্রে পিরলো চারবারের বিশ্বজয়ীদের দায়িত্ব নিতে চলেছেন।

চলে আসি অন্যান্য খেলাধুলোর খবরে। অলিম্পিয়াডে প্রজ্ঞা এবং বৈশালী, বিশ্ব চ্যাম্পিয়ন দম্বরাজু গুকেশকে রেখেই দাবা অলিম্পিয়াডের টিম ঘোষণা করল গতবারের সোনাজয়ী ভারত। মেয়েদের টিমের মুখ ক্যান্ডিডেটস জয়ী রমেশবাবু বৈশালী, তার ভাই প্রজ্ঞানন্দ আছেন টিমে। উজবেকিস্তানের সমরকান্দে 16-27 সেপ্টেম্বর হবে দাবা অলিম্পিয়াড। ছেলেদের টিমে গুকেশ ছাড়া আছেন অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দ, নিহাল সারিন এবং বিদিত গুজরাটি। মেয়েদের টিমে বৈশালী ছাড়া আছেন কনেরু হাম্পি, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল এবং সবিতা শ্রী। নরওয়ে টুর্নামেন্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন এখন প্রজ্ঞানন্দ। ছোটদের নিয়ে এবার সিএলটির 47তম বছরের টেবিল টেনিস প্রতিযোগিতা হবে 25-28 জুলাই। প্রায় 200 ছেলে মেয়ে এতে অংশ নিচ্ছে। ফাইনালে অতিথি হিসেবে হাজির থাকবেন টিটি তারকা পদ্মশ্রী মৌমা দাস, প্রাক্তন তারকা অর্জুন দত্ত আর রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রলীন খাঁ।

চলে আসি এশিয়ান গেমসের ক্রীড়াসূচির খবরে। আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটের ক্রীড়াসূচি প্রকাশ্যে চলে এলো। এবার সব ম্যাচই হবে টি-20

ফরম্যাটে। মেয়েদের প্রতিযোগিতা শুরু হবে আগামী 17ই সেপ্টেম্বর থেকে এবং চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত, আর ছেলেদের প্রতিযোগিতা 24শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর। এশিয়ান গেমস ক্রিকেট এই নিয়ে 4 বার অনুষ্ঠিত হচ্ছে। সব ম্যাচ হবে জাপানের আইচি প্রদেশের করোগি অ্যাথলেটিক পার্কে। ছেলেদের বিভাগে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানকে বাছাই দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি 4টি দলকে প্রাথমিক রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বে লড়াই করতে হবে। যোগ্যতা অর্জন পর্বে 3টি দেশকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে 2টি দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। গ্রুপ এ তে রয়েছে আফগানিস্তান, জাপান, নেপাল। বি গ্রুপে হংকং, চীন, মালয়েশিয়া এবং ওমান। অর্থাৎ একবারই ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ হতে পারে সেমিফাইনাল এবং ফাইনালে। মহিলাদের বিভাগে 8টি দলকে বাছাই করা হয়েছে। তারা সরাসরি শেষ 8-এ খেলবে। ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হবে জাপানের বিরুদ্ধে, আর সেই ম্যাচ যে দল জিতবে তারা সেমিফাইনালে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিজয়ী দলের মধ্যে মুখোমুখি হবে। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com aircolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস, আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব

ফ্রিকোয়েন্সি সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা পনসায় মড়গেল তুরুই কাটুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উছেন তালমাখন এতহবকান তারাসিং বেড়ারিয়া সান্তাড়ি আখড়া তেহিন্দো গায়ান উছেন রিনা নেডা মাহা তেহিনা গায়ান তোয়া দারে অলাকাদায় সত্যরঞ্জন কিস্কু সাপড়াওয়াকাদায় রাবণ বাস্কে তেহিনা গায়ান তোয়া দারে

আজ আমি তাবনাপে গায়ান তোয়া দারে অলাকাদায় সত্যরঞ্জন কিসকু সাপড়াও কাদায় রাবণ বাসকে নোয়া গায়ান রেকো সেলেদ লেনা মারাং বইহা মেঘনাথ টুডু হুডিং বইহা মকাম হেমব্রম জয়া শর্মিলা হেমব্রম সোহাগী লক্ষ্মীমণি মুর্মু আর এঙ্গাত হৃদয় তাহেকানায় পুষ্পলতা মুর্মু। আর মরে মিনিট তাইনম আর হপে আঁজম নামা সাঁতারি আখড়া।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 98% এবং 85%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 9.6 মিলিমিটার। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 27 জুলাই পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে। এই কারণে আগামী 27 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সকলকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, শুনছিলেন আবহাওয়ার খবর। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষক ও তার পরিবার, বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস কি ও কেন, এ বিষয়ে ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:00 কৃষি কথার আসর, শুনবেন নাটিকা আলোয় ফেরা, রচনা গিরিধারী দাস, পরিবেশনায় সৌমিত্র চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 নাটক হাসুবানু, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ জ্যোতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। রাত 9:30 কবিতার জন্য অংশগ্রহণে স্বর্ণেন্দু সেনগুপ্ত, রাজীব ঘোষাল ও কৌশিক বাজারি। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী অদিতি বন্দ্যোপাধ্যায়। এটি আকাশবাণী পুনে কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান, শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে। 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা,
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশ।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৬শে জুলাই ঠিক সকাল ১১টায়।

আকাশবাণী কলকাতা পনসাই মরা গেল তুরুই কেটুটে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন আজ মেতাবনাপে সান্তাড়ি আখড়া নিতো দো আজ মাপে গুরুমণি টুডু আর সাঁওতেন কোয়া দং সেরিং সেরিং রেদো গুরুমণি টুডু আর সুমিতা টুডু

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। আজ এই বিলের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয়, বরং দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। তিনি বলেন, সংশোধনী বিলে এমন ব্যবস্থাও রাখা হয়েছে যাতে প্রধান বা উপপ্রধান দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও পঞ্চায়েতের কাজ বন্ধ না থাকে। 15 দিনের বেশি অনুপস্থিতি বা কাজে অচলাবস্থা তৈরি হলে প্রশাসক নিয়োগ করা যাবে, সেই সময় প্রশাসক পঞ্চায়েতের দৈনন্দিন কাজ চালাবেন। আবার পরপর 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সচিব বিডিওর অনুমতি নিয়ে বৈঠক ডাকতে পারবেন, প্রয়োজনে পর্যবেক্ষকও নিয়োগ করা যাবে। বিরোধীদের তীব্র সমালোচনা করে দিলীপবাবু বলেন, এর মাধ্যমে কাটমানি নেওয়ার সুযোগ বন্ধ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 2 শিবির এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকি বিলটিকে সংবিধান বিরোধী বলে দাবি করে তীব্র বিরোধিতা করে ভোটাভুটি চান। বিলের পক্ষে 69টি, বিপক্ষে 13টি ভোট পড়ে। চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয় অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থবিলের উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। ষোড়শ জনগণনার প্রক্রিয়াকে সফল ও নির্ভুল করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিশেষ কর্মসূচি নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানিয়েছেন, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা নির্ভর। জেলায় ব্লক এবং পুরসভা পর্যায়ে গণনাকর্মী এবং সুপারভাইজারদের নিবিড় প্রশিক্ষণ পর্ব বা ট্রেনিং চলছে। পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লক এবং 6টি পুরসভা এলাকায় মোট 29টি চার্জ গঠন করা হয়েছে। মোট 8,870 জন গণনাকর্মী থাকছেন। আলিপুরদুয়ার জেলার চাপ বলয় ও বনবস্তির পড়ুয়াদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলার বুন ইংলিশ স্কুলের তরফে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় 900 বেশি পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। মূলত পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রযুক্তিগত বিদ্যা সম্পর্কে অবগত করতে এই প্রয়াস বলে বিদ্যালয় তরফে জানানো হয়। এই প্রশিক্ষণে বিভিন্ন দলে ভাগ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পড়ুয়ারা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছে। বিশ্ব জলের ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ সাগর ব্লকের সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় 220 জন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক বিশিষ্ট অতিথি এতে অংশ নেন। অনুষ্ঠানে নিরাপদ জল ব্যবহার, শিশুদের তত্ত্বাবধান, সাঁতার শেখার গুরুত্ব এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়। রেল ও পূর্ত দপ্তর অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের মেমারি রসুলপুর রেলস্টেশন সংলগ্ন সরকারি জমি দখল করে তৈরি হওয়া একাধিক নির্মাণকে ভেঙে দিয়েছে। অভিযানে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এক সতর্কীকরণে বলা হয়েছে, ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 2-1টি জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায়। এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশবাণী কলকাতা।

0: শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি রয়েছি সঙ্গে আপনাদের বন্ধু যখন স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক। আর প্রতি অনুষ্ঠানে একটাই কথা কিন্তু আপনাদেরকে বলি, ভালো আমাদের থাকতেই হবে। আর এই ভালো থাকার নানান উপায়, নানান রাস্তা আমরা খুঁজে নেব। আজকের অনুষ্ঠানটি হলো বিশ্ব জলডোবা প্রতিরোধ দিবস, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সম্রাট বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার
1: ডাক্তারবাবু। এই 25শে জুলাই এই দিনটিকে সারা বিশ্ব জুড়ে জলডোবা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে।
2: একদম
1: 2021 সাল থেকে সম্ভবত এটি পালন করা হচ্ছে, কিন্তু কেন এই দিনটিকে বেছে না হলো, এই দিনটি পালনের গুরুত্বটা কি, সে প্রেক্ষাপটটা যদি একটু বলেন।
2: প্রেক্ষাপটটা শুরু হয় হচ্ছে 2021 সালে একটা ইউনাইটেড নেশনের অ্যাসেম্বলিতে এই ডিসিশনটা প্রথম নেওয়া হয়, যে তারা পরিসংখ্যানগত ভাবে গোটা পৃথিবী জুড়ে দেখে প্রায় হচ্ছে 2021-এ যেটা ছিল 260,000, বর্তমানে সেটা প্রায় 3 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। প্রতি বছরে 2025 এর স্ট্যাটিস্টিক্স হচ্ছে 3 লক্ষ মানুষ জলে ডুবে মারা গেছে।
1: 3 লক্ষ
2: মানুষ গোটা পৃথিবী জুড়ে জলে ডুবে মারা গেছে। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে 1 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে এই মৃত্যুর সংখ্যা হচ্ছে সর্বাধিক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা গোটা পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে শিশুদের এই মৃত্যু বা হঠাৎ করে একটা, এটা তো একটা, যে কোনো মৃত্যুই তো দুঃখজনক। একজন সুস্থ মানুষ একটা সাধারণভাবে হঠাৎ করে জলে ডুবে মৃত্যু হচ্ছে, এটাকে আটকানোর জন্য গোটা পৃথিবী জুড়ে একটা সর্বব্যাপী সচেতনতা এবং হচ্ছে সামাজিক কিছু কিছু গাইডলাইন্স দিয়েছে যেগুলো মেনে চললে আমরা এই মৃত্যুটাকে এড়াতে পারি। সেই জন্যই এই একটা দিবস, একটা ডেট ঠিক করে গোটা পৃথিবীব্যাপী সচেতনতা প্রচারের জন্য এটা পালন করা হচ্ছে।
1: বেশ, এবার আমরা দেখেছি যে যখনই কোনো একটি দিনকে কোনো একটি বিষয়ের জন্য বা তার সচেতনতার জন্য চিহ্নিত করা হচ্ছে, তখনই কিন্তু প্রত্যেক বছর অনুযায়ী একটা করে প্রতিপাদ্য বেছে দেওয়া হচ্ছে। এই বছরের প্রতিপাদ্যটি বোধহয় পরিস্থিতি পাল্টাতে ঐক্যবদ্ধ,
2: ইউনাইট টু টার্ন দ্য টাইড।
1: হ্যাঁ, তো এই প্রতিপাদ্যটির উপরে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এটাকে রূপ দেওয়ার জন্য?
2: দেখুন, এই ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা দেখা গেছে, এর তো একটা প্রেক্ষিত আছে। তো একটা থাইল্যান্ডের একটা উদাহরণ, WHO তাদের হচ্ছে যে লিটারেচার তাদের খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দেখা যাচ্ছে যে থাইল্যান্ডে প্রতি বছর 1500 মানুষ জলে ডুবে 2006 সালে মারা যেত। তো তারা ওখানে হচ্ছে কিছু কিছু হচ্ছে সোশ্যাল স্কুল এবং হচ্ছে ব্যক্তিগত স্তরে একটা ম্যাসিভ ড্রাইভ করে, মেইনলি সচেতনতা, সাবধানতা আর নিরাপত্তামূলক কিছু, মানে কিছু কি বলবো, পদক্ষেপ। তো সেইগুলো হচ্ছে নেয়ার ফলে দেখা গেছে যে সেই মৃত্যুটা 2014 সালের মধ্যে 57% কমে গেল।
1: তো
2: মানে এই জিনিসটা দেখার পর 2021 সালে তখন হচ্ছে আপনার WHO ডিসিশন নিল যে প্রতি বছর আমাদের যে প্রায় 2.5-3 লক্ষর কাছাকাছি মানুষ গোটা পৃথিবী জুড়ে জলে মৃত্যু, জলে ডুবে মৃত্যু হচ্ছে, সেটাকে কিভাবে কমানো যায় এবং সেটা নিয়ে একটা গোটা পৃথিবীব্যাপী একটা সচেতনতা, সাবধানতা এবং হচ্ছে কিছু মেজারমেন্ট যেগুলো হচ্ছে এই মৃত্যুটাকে এড়ানোর জন্য সেটা একটা ড্রাইভ নেয়। ঐক্যবদ্ধভাবে এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে কতগুলো জিনিস থাকছে। এটা হচ্ছে একটা, মানে যেমন ব্যক্তিগত স্তরে তেমনি একটা স্কুলের, যেহেতু এখানে হচ্ছে মৃত্যুটা প্রধানত হচ্ছে বাচ্চারা ইনভলভ থাকছে, 1 থেকে 14 বছরের বাচ্চা, সেই জন্য স্কুলের একটা বিশাল বড় ভূমিকা আছে। সোসাইটি, সামাজিক স্তরে এবং যারা হচ্ছে পলিসি মেকার্স তাদেরকেও এই ব্যাপারে এগিয়ে থাকতে হবে। তো সার্বিকভাবে যদি আমরা সবকটা আর্মকে একসাথে হচ্ছে অ্যাক্টিভেট করতে পারি, তারা আমরা এই এই যে একটা মানে অযাচিত মৃত্যু, একটা দুর্ঘটনাগত, এই দুর্ঘটনাটাকে খুব সহজেই এড়ানো যায়।
1: বেশ, এবারে একটা বিষয় হলো যে দেখুন, ভারতবর্ষে তো প্রচুর গ্রামাঞ্চল রয়েছে এবং আমাদের নদীমাতৃক দেশ, পুকুর রয়েছে প্রচুর, ডোবা রয়েছে, খাল বিল রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে 1 থেকে 14 বছর বয়সের যে শিশুরা তারাই বেশি সাধারণত জলে ডুবে মারা যাচ্ছে। তো সেটাকে কি

0: কিভাবে, মানে খুব সাধারণ কিছু পদক্ষেপ যেগুলো নিলে আমরা এটাকে আটকাতে পারি?
1: হ্যাঁ, এই পদক্ষেপটা প্রথমে হচ্ছে যেটা করতে হবে, শিশুদের বাবা মাকে আগে সচেতন থাকতে হবে। শিশু তো সে তো আর জানবে না, তারা হচ্ছে অত্যুৎসাহী হবে, তাদের হচ্ছে একটা কিউরিওসিটি থাকে, তারা কোন দিকে যাচ্ছে, তারা বিপদ দেখে, তাদের তারা চেনে না,
0: এবং জল দেখলে
1: বাচ্চারা একটু আনন্দ পায়, এবং তারা হচ্ছে এই এই বিপদটা যে আছে, এই বিপদে শিশুর যে সামনে একটা বড় বিপদ আছে, এই ব্যাপারে আমরাও গ্রামাঞ্চলের লোকেরাও অতটা সচেতন নেই। এমনও দেখা গেছে মা হচ্ছে একটা পুকুরের পাশে কিছু একটা কাজ করছে, হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখলো ছেলেকে পাচ্ছে না, তো তারপরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই পুকুরে তার ছেলেটা ভেসে উঠছে। এটা একটা মর্মান্তিক দৃশ্য, এটা তো মানে হয় না, একটা সাধারণ একটা সচেতন থাকলে আমরা যদি ওই পুকুরটাকে ফেন্সিং করি। তো এই যে আপনি জিজ্ঞেস করছেন যে কি করা উচিত, করা উচিত হচ্ছে তাকে সচেতন থাকতে হবে। তার বাড়িতে একটা সামান্য দেখা যাচ্ছে যে একটা সামান্য চৌবাচ্চার জলে পড়ে একটা একটা ফেন্সিং ছাড়া কুয়ো আছে, বা হচ্ছে বেড়া ছাড়া কুয়ো, বা এটা তো গ্রামাঞ্চল সব বাড়িতেই থাকে একটা জল ধারণ রাখার জায়গা, সেখানে একটা এক দু বছরের বাচ্চা পড়ে গেলে তার তো কিছু করে নেই, এবং সে হচ্ছে আওয়াজ করতে পারছে না, তখন এটা হচ্ছে বলে সাইলেন্ট ড্রাউনিং। তারা হচ্ছে যখন ডুবে যাচ্ছে তার হচ্ছে ষড়যন্ত্র এমন ভাবে চোখ হয়ে যাচ্ছে, সে কিন্তু আওয়াজ করতে পারছে না, সে চেঁচাতে পারছে না, সে যে অ্যালার্ম যে করবে সেই জায়গাটা কিন্তু খুব কম। এখানে আপনি একটা বয়স্ক ব্যক্তি যেমন পড়ে গেলে চেঁচাতে পারে, সে তার কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু অতখানি হয় না। তো সে হচ্ছে টুপুস করে পড়লো, দেখা গেল তার একটা ষড়যন্ত্র তার হচ্ছে স্প্যাজমে চলে গেল, এবং সে কিছু কথাই বলতে পারলো না, সে ধীরে ধীরে ড্রাউনিং এ মানে জলে ডুবে মৃত্যু হলো। তো এই জায়গাটা থেকে বেরোতে গেলে প্রধানত সচেতনতা, এবং হচ্ছে তার সাথে হচ্ছে সাঁতার কাটতে শেখানোটা, এটা একটা বিশেষভাবে একটা মানে একটা কি বলবো, এটা আমাদের ছোটবেলা থেকেই একটা সাঁতার শেখাটা একটা ভীষণ ভাবে জরুরি। তার সাথে হচ্ছে যে জায়গাগুলো আমাদের হচ্ছে যেখানে দেখতে হবে কমিউনিটি স্তরে দেখতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন কোন জায়গাগুলো প্রবাবল ভালনারেবল জায়গা, যেখানে বাচ্চাদের আনাগোনা আছে, যেখানে সবাই যাচ্ছে, যেখানে জলে ডোবার একটা সম্ভাবনা থাকতে পারে, সেই জায়গাগুলোকে ফেন্সিং করে দেয়া, বেড়া দিয়ে দেয়া, যাতে হচ্ছে চট করে ওই জায়গাতে ওইরকম ঘটনা না ঘটতে পারে। তার সাথে হচ্ছে আপনাকে দেখতে হবে স্কুলের লেভেলে এই জিনিসটা নিয়ে আলোচনা রাখা, সাঁতার স্কুল তৈরি করা সোসাইটি লেভেলে, এই সমস্ত জিনিসগুলো করতে হবে। এবং হচ্ছে যেগুলো ধরুন কিছু কিছু জায়গা থাকে নদী, তারপরে যেখানে হচ্ছে জল হচ্ছে প্রবাহ আছে, মানে একটা স্রোতের জায়গা আছে, সমুদ্রের জায়গা আছে,
0: সেই সমুদ্র নিকটবর্তী অনেক অঞ্চলে তো গ্রাম রয়েছে, বা মৎস্য চাষীরাও রয়েছেন যারা সেই ধরনের গ্রাম সমুদ্র এলাকায় থাকছে, সেক্ষেত্রে তাদেরও তো একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। সেই সমস্ত জায়গাগুলোতেও কি করে আমরা ঝুঁকিটাকে জলে ডোবার এড়াতে পারি, সেটাও যদি একটু বলেন।
1: দেখুন, এখন সমুদ্র তীরবর্তী জায়গা বলতে গেলে যেটা বলতে হবে, আপনি যখন জলে একা জলে নামাটাকে প্রথমে হচ্ছে এড়াতে হবে, আপনাকে সঙ্গে আপনি কখনোই একা সাঁতার কাটতে যাবেন না, এইটা হচ্ছে মানে ভীষণ। কারণ হচ্ছে আপনি জানেন না কোনো মেডিকেল ডিজিজ আপনার আছে কি নেই, ধরুন আমরা খুব কমন দেখি যেটা হঠাৎ করে একটা সুস্থ লোক জলে চান করতে গেল মৃত্যু হলো, তো এই কারণটা কি হলো, কারণটা হচ্ছে দেখা যাবে হচ্ছে কোনো কিছুই তার হয়তো কোনো কিছুই ছিল না সেই মুহূর্তে, তার কিছু একটা মেডিকেল এমার্জেন্সি হলো, সাঁতার জানা মানেই যে তিনি জলে ডুববেন না এটা তো ব্যাপার নয়, সে হচ্ছে সাঁতার জানে, তার ওই মুহূর্তে তার হয়তো একটা ভেসোভেগাল হলো, তার একটা সেন্সলেস হলো, বা তার একটা মৃগী রোগ যেটা হচ্ছে আগে দেখা যায়নি।
0: একেবারে এই পরিপ্রেক্ষিতে আমার একটি ঘটনা মনে পড়ে গেল, যে আমার একজন পরিচিত দুপুরবেলা ঠিক একদমই বাড়িতে রান্নাবান্না করে, মহিলা একজন, তো সবকিছু করে টরে উনি বলেছেন যে আমি একটু স্নানটা করে আসি, এসে সবাইকে খেতে দেবো। একদম সামনে একটি পুকুর আছে, সেখানেই তিনি স্নান করতে গেছেন, কিন্তু তিনি স্নান করতে গেছেন আর ফিরছেন না। তখন সবাই খোঁজ খোঁজ করাতে সেই পুকুর থেকে তার দেহটি উদ্ধার করা হলো, এবং পরে জানা গেল জলে ডুব দেওয়ার পরে তার একেবারে স্ট্রোক হয়ে গেছে, জলের ভেতরেই হয়েছে।
1: এই জন্য আনঅ্যাটেন্ডেড সুইমিংটাকে অলওয়েজ অ্যাভয়েড করতে হবে, আপনি কখনোই একা সাঁতার কাটতে যাবেন না, সেই বিপদটা আর কেউ নজরে রাখছে না। বাচ্চারা যদি জলের কাছে থাকে তাদের চোখে চোখে রাখতে হবে, তারা যেন হচ্ছে হাত ছাড়া হয়ে চলে গেল। এখন কি হয়েছে, এখন আমরা ধরুন একটা আমরা বসে আছি একটা

0: তো বাচ্চা বাসে আছে, আমরা সবসময় গ্লুড টু মোবাইল, আমরা মোবাইলের দিকেই তাকিয়ে আছি, আমরা বাচ্চাটাকে দেখছি না। এটা শুধু জলে ডোবা তো না, একটা রাস্তাঘাটও এই কারণে অনেক দুর্ঘটনা হচ্ছে, যে হচ্ছে মোবাইল নিয়ে বসে আছে, বাচ্চা ওটা হাত থেকে বেরিয়ে গেল, পাশে চলে গেল, রাস্তায় উঠে গেল, কি একটা পুকুরে পড়ে গেল, খেলতে খেলতেই চলে গেল সে।
1: মানে সার্বিকভাবে যেটা খুব দরকার সেটা হচ্ছে প্রত্যেকের জন্যই
0: সচেতনতা এবং হচ্ছে সাঁতার শিক্ষা, ইউ শুড লার্ন সুইমিং, সুইমিংটা শিখতে হবে।
1: কিন্তু গ্রামাঞ্চলে ধরুন সহজাত ভাবে বাচ্চারা সাঁতারটা শিখে যায় অনেক ক্ষেত্রেই, শহরাঞ্চলে কি একই রকম পরিস্থিতি?
0: দেখুন আমার তো গ্রামের একটু অভিজ্ঞতা আছে, তো হচ্ছে গ্রামাঞ্চলে সাঁতার শেখাটা আমাদের সময়ে, ধরুন আমি বলছি ধরুন ওই 90-এর দশক, কি তখন যে পুকুর বা যার যে জল ছিল বা যেভাবে মাছ চাষ হতো, এখন কিন্তু পুকুরে মানে মাছ চাষের কারণে পুকুরগুলোর স্নানের উপযোগ্যতা হারিয়েছে, মানে জলটা আর এখন নেই, মানে সেরকম আগের মতো
1: সাঁতার শেখাটাও। হ্যাঁ,
0: এখন যদি আমাকে বলেন, এখন বরঞ্চ দেখা যাবে শহরাঞ্চলে সাঁতার শেখার স্কোপটা অনেক বেশি, এই যে সুইমিং পুল আছে, বিভিন্ন লেকে ট্রেনার আছে, কিন্তু গ্রামাঞ্চলে বাচ্চাদের সাঁতার শেখার স্কোপ কিন্তু এখন অনেক কমে যাচ্ছে যত দিন যাচ্ছে।
1: শহরের কথা যখন উঠেই এলো ডাক্তারবাবু, আমরা খুব এখন দেখতে পাচ্ছি যে একেবারে খোদ কলকাতা আমাদের এই রবীন্দ্র সরোবর, সেখানেও কিন্তু প্রতি বছর 2-3 জন করে মানুষ জলে ডুবে মারা যাচ্ছে।
0: এটা ব্যাপারটা হচ্ছে কি, সেটা তো শুধু রবীন্দ্র সরোবর, যেমন বলছেন জেনারেলি এগুলো হয় হচ্ছে একটু দেখবেন গরমকালে, গরমকালে লোকজন হচ্ছে মানে প্রচন্ড ঘেমে থেমে গিয়ে একটা ক্লান্ত হয়ে গেছে, একটু জলটা দেখে লোভ সামলাতে না মেরে সে সাঁতার জানছে কি জানছে না সেটা না ভেবে সে জলে নেমে পড়লো। এবার রবীন্দ্র সরোবর বা এই ধরনের ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে যে সে হয়তো একা আছে কি দুজন আছে, এই ব্যাপারটা থাকছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, জলের নিচেও না অনেক লতা পাতা থাকে, আপনি হয়তো জানছেন না, আপনি জলটাকে দেখে মনে হচ্ছে অনেক কিছু খুব সুন্দর, আপনি তো নিচেটা দেখতে পাচ্ছেন না এখানে কি আছে। রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যে মৃত্যুগুলো হয়, এক হচ্ছে সাঁতার না জানার জন্য, এবং অত্যন্ত ভালো সাঁতারুরাও অনেক সময় দেখা যায় রবীন্দ্র সরোবরে ডুবে যাচ্ছেন বা প্রাণহানি হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে ওই ভেতরের ম্যাপিংটা করানি, ভেতরে যে হচ্ছে লতায় পাতা এবং হচ্ছে ওইগুলো পা জড়িয়ে তারা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে তারা নিজেদের ওখান থেকে ছাড়িয়ে বেরোতে পারছে না।
1: সেক্ষেত্রে কি ওই জায়গাগুলো পরিষ্কার করা,
0: সংস্কার করা এবং প্রপার হচ্ছে ফেন্সিং এবং হচ্ছে সিকিউরিটি।
1: এবারে ধরুন এই যে প্রবল বর্ষা, একেবারে ভরা বর্ষার মরশুম চলছে, দেখা যাচ্ছে যে নদী উপকূলবর্তী বা সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে একেবারে বন্যার জলে ভেসে যাচ্ছে, ঘরের ভেতরেও অনেক সময় জল ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক সময় জলে টেনে মানুষ চলে যাচ্ছে বা জলে ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে, এরকম ঘটনাও আমাদের সামনে আসছে, সেটাকে কি করে আটকাবো?
0: দেখুন এইটা তো এখন একটা স্রোতে যদি কেউ, জলের স্রোতে যদি ভেসে যায় কেউ, তাকে আটকানোটা খুবই মুশকিল। এটা হচ্ছে তো কোনোভাবে মানে হঠাৎ করে এরকম দুর্ঘটনা থেকে রক্ষা করাটা হচ্ছে মানে এটা ভাগ্যের জোর ছাড়া কিছু নেই। কিন্তু হচ্ছে ধরুন যে একটা স্ট্যাগনেন্ট ওয়াটার, যেখানে হচ্ছে একটা মানে আপনাকে নিরাপদ স্থানটা বেছে নিতে হবে, প্রপার ওয়ার্নিং সিস্টেম রাখতে হবে সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ এখানে এরম একটা বৃষ্টির সম্ভাবনা আছে, এরম একটা জলের একটা সম্ভাবনা আছে, সব করেও দেখা যায় যে সবাই তো সচেতন হতে পারে না, বা সেই সময় দেখা যায় যে সেই বার্তাটা সবার কাছে সমভাবে পৌঁছচ্ছে না, এটাও একটা দিক। আমাদের ওই জায়গাটাকে জোর দিতে হবে, তার সাথে সাথে যেটা করতে হবে যে আমাকে এই যে জিনিসটা ঘটতে পারে এটা ভেবে আমাকে কিছু প্রস্তুতি রাখা, এই প্রস্তুতি রাখাটা হচ্ছে যদি আপনার সমুদ্র তীরবর্তী বা এরম ঘটনা দেখা যায় বছরের পর বছর ধরে সেই জায়গাটা হচ্ছে, তাকে কিছু লাইফ জ্যাকেট রাখতে হবে, তাকে কিছু মেটেরিয়ালস ফ্লোটিং মেটেরিয়ালস রাখতে হবে যেটা ধরে সে অন্তত ভেসে থাকতে পারবে, তাকে হচ্ছে তাদের ম্যান্ডেটরি তাদের হচ্ছে সুইমিং লেসন ছোটবেলা থেকে শেখাতে হবে। ব্যাপারটা তো ওরম নয় যে জলে ডুবে গেলেই মানে মরে যাবে, তাকে হচ্ছে জলে ডুবার পর যে প্রাথমিক চিকিৎসা, একটা মানুষ জলে ডুবে যাওয়ার পর যে চিকিৎসা করতে হবে সেই প্রাথমিক চিকিৎসা, CPR বলুন, তাকে কি পজিশনে রাখতে হবে, সেই ব্যাপারগুলো তাকে হচ্ছে তাদের হচ্ছে কমিউনিটিতে শিক্ষা দিতে হবে। যদি
1: এই বিষয়টার উপরেই আমি আসতাম পরবর্তী প্রশ্ন, যে ধরুন দেখা গেল একটা মানুষ জলে ডুবে গেছে, কিন্তু তাকে সময় থাকতে আমরা উদ্ধারও করতে পেরেছি, একেবারে সাথে সাথে তাকে কি করা উচিত? আমি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব অবশ্যই, কিন্তু তার আগে তাকে কি করা উচিত যাতে তাকে বাঁচিয়ে নেওয়া যায়?
0: দেখুন, প্রথম হচ্ছে তাকে হচ্ছে দেখতে হবে সে সাড়া দিচ্ছে কিনা। আপনি তাকে ডাকছেন, দেখছেন যে সে সাড়া দিচ্ছে কিনা, তারপরে যদি সাড়া দেয় তো ঠিক আছে, আপনি তার সাথে কথা বলতে পারছেন। প্রথম যেটা হয় অ্যাকচুয়ালি জলে ডুবলে যেটা হয় হচ্ছে আমাদের হাইপোক্সিয়া হয়, আমাদের ব্রেনে অক্সিজেনটা কমে যায়, সাধারণত আনকনসাস হয়ে যায়, তার সাথে হচ্ছে ফুসফুসে জল ডুবতেও পারে, ড্রাউনিংও হতে পারে, ওয়েট ড্রাউনিংও হতে পারে। মানে ওয়েট ড্রাউনিং মানে হচ্ছে আপনার হঠাৎ করে নাক মুখে জল যদি ঢুকে যায়, আপনার কি হয় স্বরযন্ত্রটা স্প্যাজমে চলে যায়,
1: সে অনেকটা জল খেয়ে ফেলে,
0: খেয়ে ফেললে পেটে গেল, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটা ফুসফুসে যাচ্ছে কি যাচ্ছে না। ফুসফুসে যদি জল প্রবেশ করতে পারে আবার নাও করতে পারে, ধরুন আপনার নাকে মুখে চোখে জল ঢুকে গেল, আপনি ঢুকলেন, আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ভোকাল কর্ড যেটা হচ্ছে ফুসফুসের দ্বার, সেটা হচ্ছে স্প্যাজম হয়ে ক্লোজ হয়ে যায়, সেই জন্য চট করে তারা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে পারে না, চেঁচাতেও পারে না। যে মুহূর্তে সে হচ্ছে ওটাকে ওভারকাম করবে, নিঃশ্বাস নিতে যাবে, তখন হচ্ছে ফুসফুসে জলটা ঢুকে যাবে। এবার হচ্ছে এটা বক্তব্য হচ্ছে এটা জেনারেল সিপিআর, যেটা জলে ডোবা ব্যক্তিকে যখন আপনি জল থেকে তুললেন, আগে দেখতে হবে তিনি সাড়া দিচ্ছেন কিনা, তারপরে তাকে সিপিআর করতে হবে, এবং যত দ্রুত সম্ভব তাকে হচ্ছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে এবার পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকম ট্রিটমেন্ট, আপনি হচ্ছে হসপিটালে ভর্তি করতে পারেন, প্রাথমিক চিকিৎসা করতে পারেন, আপনি ভেন্টিলেটারে দিতে পারে। মানে তাকে এমনও হয় যে হচ্ছে তার ফুসফুস একদমই কাজ করছে না, তাকে বাইপাস করে হার্ট লাং মেশিনে, যেটা আমরা একমো বলি, তাতে হচ্ছে রেখে তার ফুসফুসটাকে রিকভারির সুযোগ দিতে হবে। এখন এই ব্যাপারটাতে পৌঁছানোর আগে দেখা গেছে যে আমরা যদি প্রাথমিক সাবধানতা ও সচেতনতা গুলো
1: একটু যদি বলেন, যে ধরুন মানুষই সাড়া দিল কিন্তু আপনি বুঝতে পারছেন যে তার ভেতরে, শরীরের ভেতরে নাক কান দিয়ে অনেকটাই জল ঢুকে গেছে, একদম প্রথমে কি করলে সেই জলটাকে বার করতে হবে?
0: প্রথমে যেটা করতে হবে তাকে হচ্ছে শোয়াতে হবে, তার নেকটাকে এক্সটেন্ড করতে হবে, এবং তাকে হচ্ছে প্রপারলি সিপিআর দিতে হবে।
1: মানে সোজা করে শোয়াবে না,
0: চিতরে শোয়াবে, নেকটা এক্সটেন্ডেড বা কোনো একটা সাইডে আপনি হেলালেন, এবং হচ্ছে তিনি যদি নিঃশ্বাস নিচ্ছেন কি নিচ্ছেন না, যদি নিঃশ্বাস না দেন মানে মানে শ্বাস প্রশ্বাসটা যদি পুরোপুরি বন্ধ থাকে, তাকে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন যেটা বলা হয়, সেটা হচ্ছে করতে হবে।
1: সেটা কিভাবে?
0: সেটা হচ্ছে একটা
1: সাধারণ
0: মানুষকে, হ্যাঁ সাধারণ, এটা খুবই সাধারণ, এবং হচ্ছে সিপিআর এর আপনারা অনলাইনেও কোর্স করা যায়, বিভিন্ন জায়গা থেকে অনলাইনে কোর্স করা যায়, যে কেউ এটা শিখতে পারে। এবং ইনিশিয়ালি জলে ডোবার ক্ষেত্রে যেটা বলা হয় যে হচ্ছে আপনি 30 বার বুকের ওপর পাম্প করবেন, আর তারপর 2 বার হচ্ছে মাউথ টু মাউথ হচ্ছে ব্রিথ করবেন, মানে আপনাকে হচ্ছে তো
1: শ্বাস
0: প্রশ্বাসটা দিতে হবে। এবার বাই দ্যাট টাইম আপনার যদি হচ্ছে মানে আদার যদি মানে মোবিলাইজ করে বেটার সেট আপে নিয়ে যায়, তৎক্ষণাৎ হচ্ছে এইটুকুই করা, মানে সিপিআর দেয়া আর মাউথ টু মাউথ ব্রিদিং, মানে এই সাইকেলটা কন্টিনিউ করতে হবে টিল দ্য পেশেন্ট রিচেস দ্য সেন্টার হসপিটাল।
1: আচ্ছা,
0: মানে এইটা করে যেতে হবে।
1: বেশ, এবার আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি বারবারই সচেতনতার কথা বলছেন, এই সচেতনতার পদক্ষেপগুলো
0: সচেতনতার পদক্ষেপগুলো আপনাকে যদি দেখতে হয়, দেখতে হচ্ছে প্রথম হচ্ছে বাচ্চাদের সুপারভাইজ রাখতে হবে, আনঅ্যাটেন্ডেড রাখলে হবে না, যেখানে জল আছে ফেন্সিং নেই, যেখানে সম্ভাবনাগুলো দেখতে হবে যে একটা বাচ্চা সুইমিং পুলেও পড়ে মারা যেতে পারে, একটা বাচ্চা একটা সামান্য চৌবাচ্চার জলে পড়েও মারা যেতে পারে, তো সেই ব্যাপারটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। এবং হচ্ছে যে জায়গাগুলো আছে সেগুলোকে ফেন্সিং করা বা ঢেকে রাখা, এই ব্যাপারগুলো হচ্ছে মেজার গুলো নিতে হবে। তার সাথে হচ্ছে স্কুলে এবং হচ্ছে বাচ্চাদের যে জল থেকে যে কিভাবে নিরাপদ থাকা যায় সেই ব্যাপারগুলো হচ্ছে বাচ্চাদের ছোটবেলা থেকেই মাথায় টুকটুক করে একটু শেখাতে হবে, যে না তুমি এখানে সাঁতার শিখতে যেমন হবে তার সাথে নিরাপদ দিকটাও শেখাতে হবে।
1: বেশ, আজকে বন্ধুরা আমরা কথা বলছিলাম বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে এতক্ষণ যিনি আলোচনা করলেন তিনি হলেন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সম্রাট বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: থ্যাংক ইউ।
1: আর এই বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি, সকলে সচেতন থাকুন, সাবধান থাকুন, বিপদ এড়িয়ে চলুন,
0: সাঁতার শিখুন,
1: সাঁতার শিখুন। এই কথা বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার। কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশ।

0: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: এখন শুনবেন নাটিকা আলোয় ফেরা, রচনা গিরিধারী দাস, প্রযোজনা রামরঞ্জন দাসরায়। নাটিকা আলোয় ফেরা।
2: জ্যাঠাইমা, ও জ্যাঠাইমা,
3: কে রে? ও রিমা, আয় আয় আয় মা, আয় ভেতরে আয়।
2: অন্তরা কই, এখনো বেরোয়নি যে? 7টা বাজতে যায়, পড়তে যাবে না নাকি?
3: হ্যাঁ যাবে তো, কি যে করছে ঘরে কে জানে। তুই আবার যা তো, যে দেখ তো কি করছে ঘরে।
2: আচ্ছা দেখছি। আরে কই রে, কি করছিস? কি পড়তে যাবি না নাকি?
4: আরে যাব তো, একটু গুছিয়ে রাখছি আগে ভাগে, না হলে কি না কি ফেলে যাব। এই দেখ তো, এই জ্যাকেটটা কি নেব?
2: তুই কি পাগল? এখন অনেক দিন বাকি আছে, আর তুই এখন থেকে কত দেরি হয়ে গেল বলতো? স্যার কিন্তু আজ তাড়াতাড়ি।
4: আচ্ছা চল চল, বাকিটা পরে। মা আমরা আসছি।
3: ঠিক আছে আয়।
4: আর আর শোনো, তুমি কিন্তু আমার নতুন সোয়েটারটা বের করে রাখবে।
3: আচ্ছা আচ্ছা রাখবো খুন, তুই যা তো পরে আয়।
2: সত্যি তুই না পাগল, এখনো 13 দিন বাকি আছে, আর এখন থেকে আজ তো সবে 10।
4: 13 নয় 12 দিন, আমরা 23-এ যাচ্ছি।
2: ওকে বাবা, এখন তো চল।
5: আরে রিমা, অন্তরা, ও এসে গেছো? কিন্তু এত দেরি করলে কেন? তোমাদের 7টায় আসতে বলেছিলাম না?
2: স্যার আমি ঠিক সময়ে বেরিয়েছিলাম, অন্তরাই দেরি করলো।
5: ও
4: স্যার, আমি 23শে জানুয়ারি বেড়াতে যাচ্ছি, তারই একটু পরিকল্পনা প্রস্তুতি ছিল।
5: 23শে জানুয়ারি? আরে সে তো এখন অনেক দেরি। ওহ সত্যি? তা যাই হোক, কোথায় যাচ্ছো, কে কে যাচ্ছে?
4: আমি আর মা যাব। সকাল সকাল বেরোবো, প্রথমে কর্ণগর, ওখানে পুজো দেব, তারপর মা সর্বমঙ্গলার মন্দির, ওখানে মায়ের ভোগ খাবো।
5: আচ্ছা গড়বেতা, ভালো জায়গা। আচ্ছা শোনো, ওই সঙ্গে আরো দুটো জায়গা দেখে এসো, কিন্তু যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সে দুটো হলো বসন্ত রায়জির মন্দির আর কৃষ্ণ রায়জির মন্দির, আর এছাড়া শিলাবতী নদী, দ্বাদশ শিবালয় মন্দির, গড়বেতায় অনেক কিছুই দেখার আছে।
4: আচ্ছা স্যার ঠিক আছে।
2: আর শোন, ফেরার সময় গনগনিটা দেখে আসিস কিন্তু, দারুণ জায়গা।
4: বাবা তুই এত কিছু জানলি কি করে?
2: আরে গত বছর মামা নিয়ে গিয়েছিল তো, আমরা সব দেখে এসেছি।
4: ও একা একা গেলি বল, আমাকে নিলিও না।
5: আরে বাবা, তোমাদের ঝগড়াঝাটি থামাও তো, সে এখন অনেক দেরি আছে যাবার। এখন কি একটু পড়াশোনা হবে নাকি শুধু ঘোরাঘোরা করে কাটাবে?
4: না না স্যার, বলুন কি বের করব, আজকে কি পড়াবেন?
5: আচ্ছা আজকের কেমিস্ট্রি বইটা বের করো তো। আজ আমরা

0: আজ আমাদের সঙ্গে রয়েছে রানীশাই বাণীপীঠ হাই স্কুলের শিক্ষক রঞ্জন সাহু এবং দুই ছাত্র।
1: নমস্কার, আমি সোহম সামুল, আমি রানীশাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।
2: নমস্কার, আমার নাম শুভজিৎ বেরা, ক্লাস ইলেভেনে পড়ে রানীশাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয় থেকে এসেছি।
3: আজকে আমরা ক্লাস ইলেভেনের রসায়নের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। ইলেভেনের সেমেস্টার টু এর সিলেবাসে রয়েছে এই অধ্যায়টি, ভৌত ও রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা। এই
4: তোদের জন্যই অনুষ্ঠান চলছে, বিদ্যার্থীদের জন্য বিভিন্ন স্কুলের ছাত্ররা স্যার ম্যাডামরা এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শুনবি, তোর তো সামনে পরীক্ষা।
5: আচ্ছা, পরে শুনবো, আজ একটু অন্য কাজ আছে। তুমি কি জন্য ডাকলে বলো তো?
4: আরে মা, আমার বেসারের ওষুধটা কোথায় রেখেছি?

0: ইস,
1: আবার বিক্রিয়া
0: ও
1: জাত পদার্থ
0: বাবা,
1: বিক্রিয়া জাতীয় পদার্থ
0: একটা
1: ফিরে আসছে, এমন
0: জিনিস
1: কোন
0: তুমি
1: একটা
0: মনে
1: বিক্রিয়া
0: রাখতে
1: কথা
0: পারো
1: মনে
0: না,
1: হচ্ছে তোমার? সুজি,
0: পড়তে যাওয়ার আগেই তো তোমার টেবিলে বের করে রেখে গেলাম।
2: জানি রে মা, অঙ্গ মানুষটাকে নিয়ে তোরা সবাই বিরক্ত, কিন্তু কি করব বল, সবই আমার কপাল।
0: বাবা, আমি কি সে কথা বলেছি? এই তো, এই এই নাও, ওষুধটা আগে খেয়ে নাও তো। আর শোনো, রেডিওর প্রোগ্রামটা শুনে আগে যেমন আমাকে পড়াতে, তেমন করে কিন্তু আমায় বলবে।
2: পাগলি মেয়ে আমার। আচ্ছা যা।
3: শোনো
0: না মা, একটা না ভালো সানগ্লাস নিতে হবে।
3: সানগ্লাস, ঠিক আছে ঠিক আছে, নিবি নিবি। এখন শোন, আমি একটা কথা বলি, আমি একবার ওই দুবরাজপুর যাব, বিকেলেই চলে আসব। আর শোন, ওই ভাতটা রেঁধে রেখেছি, নিয়ে খেয়ে নিস।
0: কেন
3: কেন আবার কি, এমনি যাচ্ছি, কতদিন যাইনি তাই।
0: কি জন্য যাচ্ছ ওখানে আবার? কাদের বাড়ি?
3: তোর বড় মামা, বড় মামার মেয়ে কৃষ্ণা, ওই কৃষ্ণার বাড়ি যাব। অনেকদিন যাইনি, তোর মামিমাও সঙ্গে যাচ্ছে।
0: হঠাৎ কি মতলব বলো তো?
3: মতলব মতলব মতলব আবার কি? হ্যাঁ, মতলবটা আবার কি? সব কথা খালি মানে খোঁজা।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, আমার অনেক কাজ আছে, বেড়ানোর টুকটাক লিস্ট, সব জিনিসপত্র গোছাতে হবে, তাড়াতাড়ি এসো কিন্তু।
3: হ্যাঁ রে বাবা, তাড়াতাড়ি চলে আসবো আমি। আর শোন, বাবার দিকে একটু খেয়াল রাখিস মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, অসুস্থ মানুষ, ওষুধগুলো একটু ঠিকঠাক দিয়ে দিস।
0: তোমাকে এত চিন্তা করতে হবে না, এখন যেখানে যাচ্ছ যাও।
3: তুই আছিস বলেই তো এত ভরসা পাই মা। আচ্ছা চলি, সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ আমি আসি রে। দুগা দুগা দুগা দুগা।
4: কি হলো রিমা, আজ তুমি একা? অন্তরা কোথায়?
5: ও তো বাড়িতেই আছে স্যার, ওর মা বলল এখন ও কদিন পড়তে আসবে না। কি জানি কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না।
4: সে কি, শরীর টরি খারাপ করেনি তো? আগে ক্লাসটাও মিস করলো। আচ্ছা তুমি ওকে ফোন করোনি?
5: হ্যাঁ করেছি, কিন্তু ফোন তোলেনি, কিছু একটা হয়েছে বোধ হয়।
4: আচ্ছা ঠিক আছে, তুমি এসো, পড়তে বসো, আমি না হয় আজ একবার ফোন করে দেখবো। ও তো সচরাচর এইভাবে টিউশন কামাই করে না, দেখছি।
3: ও মানায় মানায়? ও বাবা, ওঠ না বাবা, ওর না। ও মানায় কি হলো, কেরম করে বসে আছিস কেন মন মরা হয়ে? আরে ওঠ না বাবা।
0: তুমি কেন আমাদের বেড়ানোর প্ল্যানটা ক্যান্সেল করলে?
3: হ্যাঁ একটা বিশেষ কারণ আছে তাই।
0: সেটাই তো আমি জানতে চাইছি, এত দিন ধরে প্ল্যান করে কত রকম গোছগাছ করলাম, তুমি না করে দিলে। কৃষ্ণাদির বাড়ি থেকে ফেরার পর তুমি কেমন চুপচাপ হয়ে গেছো, কি হয়েছে মা বলো তো এবার আমায়।
3: কি হবে আবার, কি হবে, কি কিছু হয়নি।
0: কিছু তো একটা হয়েছে, আমার কিচ্ছু ভাল লাগছে না মা, পড়তে যাইনি দুদিন ধরে, আজ তোমাকে বলতেই হবে।
3: কি কি কি বলবো
0: বলো তো, কেন ট্যুরটা ক্যান্সেল করলে?
3: ওই দিন, ওই দিন রে, ওই দিন তোকে দেখতে আসবে।
0: কি কেন কি আসবে, ওই দিকে আসবে?
3: ওই যে আমাদের কৃষ্ণ আছে না, ওই কৃষ্ণার দেহ, খুব ভালো চাকরি করে, অনেক বড় চাকরি, অনেক টাকা মাইনে পায়, ওই দিন তো ছুটি আছে, ওই জন্য আসবে ওই দিন।
0: মা, আমার যে স্কুলের পড়াশোনাই শেষ হয়নি এখনো।
3: ও মানে মানায় ওঠ না মা, ও মানে, আরে উঠে বস। আচ্ছা সারাদিন কি তুই উপোস করে থাকবি? হ্যাঁ ওঠ না মা, ওঠ না, মুখে কিছু দে না, দেখো আবার শুয়ে পড়ে। তোর বাবার এই অবস্থার পর কিভাবে তোকে আমি বুক দিয়ে আগলে রেখেছি তুই তো সবই জানিস মা, আমার অসহায়তার কথা একবারও ভাববি না। তুই বল, সহায় সম্বলহীন আমাদের মাথার উপরে কেউ নেই রে ছাতা ধরার মতো, একটু বোঝ। কি কষ্টে এই সংসারটা যে চলছে সবই তো তুই জানিস।
1: দেখ তোর হয়তো মনে নেই, তুই ও ছেলেটাকে দেখেছিস রে।
3: হ্যাঁ তুই দেখেছিস, তোর অপছন্দ হবে না।
0: তুমি খুব ভুল করছো মা।
1: কি আমি ভুল করছি? দেখ তুই যখন মা হবি, মায়ের যন্ত্রণাটা যে কি তখনই তুই বুঝতে পারবি।
0: আর আর কোনোদিন মা না হলে?
1: মানে
0: মানুষটাই যদি না থাকে, মা হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে?
1: অন্তরা
0: তোমার মত পাল্টাও মা, না হলে খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকো।
3: অন্তরা ও বড় কথাটা বলতে পারলি মা, মানে আমি কি তোর খারাপ চাচ্ছি? অত বড় বাড়ির ছেলে, বড় চাকরি করে, যে যে তোকে বিয়ে করতে আসছে।
1: না না এভাবে আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারবো না, কিছুতেই না। এই আমার শেষ কথা তোকে আমি বলে দিলাম।
6: অনুপম বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া।
7: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। এর অঙ্গ হিসেবে শ্রী মোদী সারা দেশে 3,000-এর বেশি তরুণ নেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন, তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও ভাবধারা বিনিময় করবেন। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10।
2: কিরে মা, আজকে স্কুলে গেলি না? এমন মন মরা হয়ে বসে আছিস কেন? আরে কি হলো, কথা বলছিস না কেন?
0: আচ্ছা বাবা, আমি কি সবার কলার কাটা হয়ে গেছি? তোমরা আমাকে তাড়াতে পারলে বাঁচো।
2: ও মা, পাগলি মেয়ের কথা শোনো। হ্যাঁ তুই তো আমার ঘরের লক্ষ্মী রে মা। হ্যাঁ তুই ছাড়া আমাদেরকে আমাদের আর কি আছে বলতো? হ্যাঁ অ্যাক্সিডেন্টের পর থেকে নিজে ঠিক মতো হাঁটা চলা করতে পারি না। তুই না থাকলে
0: তাহলে আমি তো তাহলে মা কেন আমাকে তাড়াবার জন্য মাসির সঙ্গে হাত মিলিয়ে উঠে পড়ে লেগেছে? আমার এখনো লেখা পড়াই।
2: ও এই জন্য মন খারাপ? হ্যাঁ ওরে পাগলি, মেয়ে হয়ে জন্মেছিস যখন, একদিন না একদিন তো তোকে পরের ঘরে যেতে হবে। আর আমাদের বা কত সামর্থ্য বল তোকে বেশি দূর পড়াতে পারবো? হ্যাঁ তাই তোর মা বলছিল ছেলেটা নাকি।
0: ও তার মানে তুমি মায়ের সঙ্গে একমত, তোমরা কেউ চাও না আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই। বেশ তাই হবে।
2: না রে মা, না রে মা, তাই নয়। আচ্ছা আচ্ছা এখন একটু শান্ত হ, একটু শান্ত হ মা। আমি তোর মার সঙ্গে না হয় একবার কথা বলি।

0: অন্তরা, আয় অন্তরা, কে এসেছে দেখ তো, কে? যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি।
1: এ কি মাস্টার মশাই, আপনি ভেতরে আসুন।
0: ও অন্তরা দেখ দেখ কে এসেছেন, দেখ একবার
2: কে এসেছে।
3: স্যার স্যার আপনি আসুন আসুন আসুন স্যার, ভেতরে এসে বসুন, এই চেয়ারটায় বসুন স্যার।
4: তারপর অন্তরা কেমন আছো?
1: তুই মাস্টারমশাইয়ের সাথে কথা বল, আমি একটু চা করে আনি, কেমন?
4: কি হলো বললে না?

0: ভালো আছো কিনা?
1: আছি স্যার, আর আপনি?
0: দেখে তো মনে হচ্ছে না ভালো আছো।
1: ভালোই আছি স্যার, শরীরটা কদিন একটু খারাপ হয়েছে, তেমন কিছু না।
0: ও, তাই বুঝি পড়তে যাও না।
1: আপনার কি অন্য কিছু মনে হচ্ছে?
0: আচ্ছা, সে আলোচনা পরে করব, এখন তুমি একটু ওঠো তো, একটা কাজ আছে।
1: কি কাজ স্যার?
0: তোমাকে একবার বাজারে যেতে হবে।
1: বাজারে কেন স্যার?
0: আসার সময় দেখলাম মোড়ের মাথায় দোকানটায় টাটকা জিলিপি ভাজছে, এক্ষুনি গরম গরম 500 জিলিপি নিয়ে এসে তো। এনা এনা, এই টাকাটা রাখো।
1: থাক স্যার, টাকা দিতে হবে না, আমি আনছি।
0: থাক, বেশি পাকামি করতে হবে না, এনাও টাকাটা নাও আর যাও, তাড়াতাড়ি এসো।
1: আচ্ছা স্যার, যাচ্ছি।
2: মাস্টার মশাই, এই নিন নিন চাটা নিন।
0: দিন দিন।
2: এ কি, সে কোথায় গেল?
0: না, ওকে একটু জিলিপি আনতে পাঠিয়েছি।
2: ছি ছি ছি ছি, এ কি কথা মাস্টার মশাই, আমাকে বললে আমি আনিয়ে নিতাম।
0: না আসলে ওর বর্তমানে আপনার সঙ্গে কিছু কথা আছে, তাই ওকে পাঠিয়েছি আর কি।
2: আচ্ছা আচ্ছা, তা বেশ, বলুন কি বলবেন বলুন।
0: আমি রিমার মুখে সব শুনেছি। আচ্ছা, আপনি এরকম সিদ্ধান্ত নিলেন কেন?
2: আমাদের পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে তাই।
0: কিন্তু দেখুন, ও তো পড়াশোনায় যথেষ্ট ভালো, ওর জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, তাকে এখনই কেন বিয়ের পিঁড়িতে বসাবেন আপনারা?
2: উজ্জ্বল ভবিষ্যৎ, চাকরির বাজার তো জানেন, ও নিজের পায়ে দাঁড়াতে পারবে তার কি কোনো নিশ্চয়তা আছে?
0: আচ্ছা, শিক্ষা কি শুধু চাকরির জন্যই? শিক্ষার আর কোনো প্রয়োজন নেই জীবনে? চাকরি ছাড়াও অনেক বিকল্প উপায়ে স্বাবলম্বী হওয়া যায়, তার জন্যও তো শিক্ষার প্রয়োজন।
2: আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এতেও বেশ সুখের জীবনই লাভ করতে পারবে। দেখুন, অনিশ্চিত স্বাচ্ছন্দ্যের চেয়ে বোধ হয় এখনকার সহজ সরল সুখটাই গ্রহণযোগ্য, তাই না মাস্টার মশাই?
0: আগত সুখটা কতটা সহজ সরল হবে তা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আপনার মেয়ের একটা মন আছে, সেই মনের একটা ইচ্ছা আছে, তাকে যথাযথ গুরুত্ব দেওয়া আপনার কি কর্তব্য নয়? বড় হওয়ার তার যে সুপ্ত বাসনা, নিজেকে প্রস্ফুটিত করার তার যে অদম্য প্রয়াস, তার কোনো মূল্য নেই আপনাদের কাছে?
3: আরে মাস্টার মশাই, যে
0: আসুন, এই তো একটু আগে
3: আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আমার জন্য যা করলেন, যদি না এটার ব্যবস্থা করতেন তাহলে তো আমি ঠিক মতো করে।
0: তাহলে ভাবুন, নিজের পায়ে দাঁড়াতে পেরে আপনার কত আনন্দ হচ্ছে, তেমনি অন্তরা যদি পড়াশোনা শেষ করে কিছু একটা করে স্বাবলম্বী হয়, তখনও তো গর্ব আপনাদেরই হবে নাকি?
3: কিন্তু মাস্টার মশাই, আপনার তো আমার অবস্থা অজানা কিছু নয়, তাই ওর মা একটা ভালো ছেলে পেয়ে আর হাত ছাড়া করতে চাইছে না।
0: দেখুন, এখন কিন্তু মেয়ে মানেই যে বোঝা, বা তার বাপ মা হওয়া মানেই কিন্তু পাত্রপক্ষের করুণার পাত্র নয়। যুগ পাল্টেছে, চিন্তাভাবনা পাল্টেছে, কিন্তু আপনারা এখনো সেই পুরনো চিন্তাভাবনায় আটকে আছেন।
3: ওকে যে আরো পড়াবো সে সামর্থ্য নেই, নিজের যা অবস্থা।
0: নীলকণ্ঠবাবু, বর্তমানে নারী শিক্ষা প্রসারের উপর আমাদের কেন্দ্র রাজ্য সরকারের কত ভালো ভালো প্রকল্প আছে, তাছাড়া সিঙ্গেল চাইল্ড, বিশেষ করে মেয়ে হলে তার উচ্চ শিক্ষার জন্য কেন্দ্র সরকারের নানান সুযোগ সুবিধা আছে।
3: আচ্ছা মাস্টার মশাই, কিরকম সুযোগ সুবিধা পাবে আমাদের অন্তরা?
0: শুনুন, রাজ্য সরকারের যেমন সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিবেকানন্দ স্কলারশিপ আছে, তেমনি কেন্দ্র সরকারের মেধাবী ছাত্রীদের জন্য, যারা ইন্দিরা গান্ধী স্কলারশিপ, যেখানে কিনা পোস্ট গ্র্যাজুয়েটের সময় 36,200 টাকা করে বছরে পেতে পারে। হ্যাঁ, এছাড়া বালিকা সমৃদ্ধি যোজনাতেও মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা আছে। আর তারপর তো রূপশ্রী প্রকল্পের ব্যাপারে আপনারা জানেন, এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও কত রকম প্রকল্প আছে।
2: দেখুন স্যার, এত কিছু আমাদের জেনে আর লাভ নেই, আমি কোনো মতে এ ছেলে হাতছাড়া করতে চাই না।
0: দেখুন, মেয়ে শিক্ষিত হলে শুধুমাত্র গর্বের তো নয়, তখন এমন আরো কত ভালো পাত্র পাবেন আপনারা।
3: এই নীলিমা, আমি বলি কি, মাস্টার মশাই যখন

0: এত করে বলছে, এত করে বলছে, আর আর আমাদের মেয়েটারও এখন যা মনের অবস্থা, তুমি বরং ওদের না করে দাও।
1: না করে দেবো মানে? হ্যাঁ, না করে দেবো মানেটা কি? মেয়েটার ভবিষ্যৎ নিয়ে কোনোদিন কোনো কিছু চিন্তা ভাবনা তুমি করেছো? কোনো চিন্তা ভাবনা নেই। আমি দিদি জামাইবাবু সবাই মিলে গিয়ে তাদের কথা দিয়ে এসেছি, এই সামনে 23 তারিখে ওরা আসছে।
0: কিন্তু কিন্তু আমাদের মেয়েটার কথা তো আমরা কেউ কি ভাববে না?
1: দেখুন মাস্টার মশাই, এই আমাদের পারিবারিক বিষয়ে আপনার আর বেশি এগোনো উচিত হবে কি?
2: না, তা উচিত নয়, কিন্তু আপনি তো আর গোপনে বিয়ে দিতে পারবেন না। ও এখন নাবালিকা, প্রশাসন পঞ্চায়েত আপনাকে বাধা দেবে, তখন কি করবেন?
1: ও, আপনি নিশ্চয় তাহলে প্রশাসনকে খবরটা পৌঁছে দেবার জন্য প্রস্তুত হয়েই এসেছেন?
2: সেটা আমার একটা সামাজিক কর্তব্য বটে, কিন্তু তা করতে চাইলে আমি আপনাকে বোঝাতে আসতাম না। মানুষ নিজে না উপলব্ধি করলে আইন দিয়ে তার সংশোধন হয় না। আচ্ছা, আমি চলি।
1: চাটা খেলেন না কিন্তু, গরম করে আনবো।
2: আজ থাক, অন্য আরেকদিন হবে। শুধু একটা কথা বলি, নাবালিকা হলেও আপনার মেয়ে যথেষ্ট বড়, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তার নিজের দায়িত্বটা তাকে নিজেকে নিতে দিন না। তাকে বিশ্বাস করুন, তার মতামতকে গুরুত্ব দিন, তার নিজে চলার পথে কোনো বাধা নয়, বরং সেই পথকে আরো সুগম করে তোলার চেষ্টা করুন। নইলে
1: নইলে
2: নীলিমা দেবী, আপনি শিক্ষিতা বুদ্ধিমতী, বাকি কথাটা অনেকটাই থাক।
1: আপনি কি বলতে চাইছেন বলুন তো?
2: বলতে পারেন, এটা একটা অনুরোধ, বিষয়টা আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ।

0: অন্তরা, এই অন্তরা, আরে ওট না রে, কটা বাজলো খেয়াল আছে? ওট ওট ওট, তাড়াতাড়ি ওট।
1: কেন, তোমার রাজপুত্র কি এবেলাই দেখতে আসছে নাকি? বিকেলে আসবে বলে তো শুনেছিলাম, নাকি পাখি হাত ফসকে উড়ে যাবে এই ভেবে সকাল সকাল সাত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে।
0: তুই সকাল সকাল স্নান করে রেডি হয়ে আয় তো, একটা জায়গায় যাব আমরা।
1: একটা জায়গায়? কোথায়? আবার কি ফন্দি আনছো?
0: আরে ফন্দি টন্দি না রে মা, ফন্দি টন্দি না, একটু মন্দিরে যাব, চটপট ওঠ তো।
1: মন্দিরে?
0: হ্যাঁ মন্দিরে।
1: কেন, মন্দিরে কেন যাব? ও বুঝেছি এবার আমি।
0: কি বুঝেছিস?
1: আমি তো বিলো 18, লোক জানাজানি হলে তুমি তো আর কিছুতেই বিয়েটা দিতে পারবে না, না তাই এবেলাই চুপি চুপি মন্দিরে বিয়েটা সেরে নিতে চাও?
0: তাই তো। তো কি হয়েছে তাতে, এরকম হয় না নাকি?
1: আমি যাব না, কিছুতেই যাব না। ও মা, মা গো, তোমার তুমি তোমার জেদটাকেই বড় করে দেখলে, আমার কথাটা একটুও ভাবলে না মা।
2: কি হলো অন্তরা, তুমি এখনো রেডি হওনি? এখনো নাও, না চটপট রেডি হয়ে নাও।
1: স্যার আপনিও, মা আপনারও ব্রেন ওয়াশ করে দিয়েছে?
2: সে বিষয়ে আমরা পরে না হয় আলোচনা করব। 12টার মধ্যে মা সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছতে না পারলে সেখানে কিন্তু ভোগ খেতে পাবো না, তাড়াতাড়ি নাও।
1: মানে এসবের মানে কি?
2: 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি তোমার কোথায় যাওয়ার কথা ছিল, ভুলে গেছো?
1: বেড়াতে। তার মানে আমরা বেড়াতে যাচ্ছি? আপনি আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন?
3: অন্তরা, শুধু স্যার নয় রে, আমরাও।
1: আমরাও মানে আর কি?
3: আরে আমার মা বাবাও যাচ্ছে।
1: তুই, কাকু, কাকিমা, আমি কি স্বপ্ন দেখছি?
2: না না, মোটেও স্বপ্ন নয়। এখন তুমি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি, তারপর সব বুঝতে পারবে।
1: কিন্তু আজকে যে আমাকে দেখতে আসার কথা ছিল।
3: জ্যাঠাইমা তাদের নিজে বারণ করে দিয়েছেন।
1: মা, মা তুমি নিজে, তুমি আমাকে জানাওনি, আর রিমা তুইও।
2: আমি মানা করেছিলাম তোমাকে না জানাতে। নতুন বছরের সারপ্রাইজ গিফটটা কেমন হলো?

0: স্যার আপনি?
1: হ্যাঁ রে মা, মাস্টার মশাই সেদিন আমার চোখ খুলে দিয়েছেন। আর মাস্টার মশাই, সেদিন আপনার সাথে আমি যে ব্যবহার করেছি সত্যি আমি লজ্জিত। আপনি না থাকলে।
2: আরে বাবা, আবার ওসব কথা কেন? আচ্ছা ওসব বাদ দিন তো, এখন সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে আসুন। অন্তরা তাড়াতাড়ি।
0: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
2: ওকে ওকে, হারিয়া ফারিয়া।
0: মা, ও মা, আমার মিষ্টি মা, আমার সোনা মা,
1: আমার সোনা মে।
0: মা, আমি না জেনে তোমাকে।
1: না না মা, ঠিক আছে ঠিক আছে,
0: আমায় ক্ষমা করে দিও মা।
1: দেখ মা, অনেক ভেবে দেখলাম যে যে ট্র্যাজেডি আমার জীবনে ঘটে গেছে তোর জীবনে আমি তা আর ঘটতে দেব না। মাধ্যমিক দেওয়ার পরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়ে যায়। তখন 18-এর কমে হামেশাই বিয়ে হয়ে যেত। আমারও তোর মতো ইচ্ছে ছিল আরো অনেক অনেক পড়াশোনা করি। তোর বাবা বলেও ছিলেন বিয়ের পর পড়াবেন, কিন্তু নানা কারণে আর হয়ে ওঠেনি। মনটা দুমড়ে মুচড়ে গিয়েছিল, কিন্তু কাউকে আমি সে কথা গুনাহ করেও জানতে দিইনি। আজ তোর মধ্যে দিয়ে আমি সেই ইচ্ছেটি পূরণ করব রে, তোর মধ্যে দিয়ে। হ্যাঁ, তোর মধ্যে দিয়ে আমি আমার ইচ্ছেটা পূরণ করব। সেই একই ঘটনার পুনরাবৃত্তি থেকে তাই আজ সরে আসার সিদ্ধান্তটা আমি নিয়েই নিলাম মা।
3: অন্তরা চল চল তাড়াতাড়ি চল, ফেরার পথে বিকেলের লাল আলোয় কনকনিটা দেখে আসতে হবে তো, দারুণ লাগবে।
4: তোমাদের হলো?
0: বাবা,
4: আরে আমি পঙ্গু মানুষ হয়ে রেডি হয়ে বসে আছি, তোমরা এখনো দেরি করছো।
0: বাবা বাবা আমাদের সঙ্গে যাচ্ছে।
2: কি অন্তরা, এখন কেমন মনে হচ্ছে?
5: স্যার, মনে হচ্ছে একটা নিকষ কালো অন্ধকার রাত্রি পেরিয়ে উষ্ণতা মাখানো রক্তিম প্রভাতের আলোয় ফিরে এলাম।

0: এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ রোধ সম্পর্কিত সচেতনতামূলক নাটিকা আলোয় ফেরা, রচনা গিরিধারী দাস, সহযোগিতা পুষ্পরানী সাঁতরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন অন্তরা সুচিস্মিতা দাস, নীলিমা চৈতালি মল্লিক, রিমা পূজা ভঞ্জন, নীলকণ্ঠ অর্পণ ভট্টাচার্য এবং শান্তনুর ভূমিকায় সুব্রত চক্রবর্তী। সম্পাদনা ও নির্দেশনায় ডক্টর অঙ্কুশ দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রামরঞ্জন দাস রায়।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

0: দিতে সাহায্য করে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এদের বলা হয় ক্রাইং ফ্যাসিলিটেটর। অফিসে বা বিশেষ অনুষ্ঠানে গিয়ে তাঁরা আবেগ ঘন ভিডিও দেখান, গল্প শোনান, এমন পরিবেশ তৈরি করেন যাতে মানুষ মন খুলে হাউ হাউ করে কাঁদতে পারে। কারণ বিশেষজ্ঞদের মতে মাঝে মাঝে চোখের জলও নাকি মনকে অনেকটা হালকা করে দেয়। তাই জাপানে এখন কান্নাও এক প্রকার ওয়েলনেস থেরাপি। আচ্ছা বলুন তো বন্ধুরা, সপ্তাহে একদিন কম কাজ করেও মানুষ খুশি আর অফিসও খুশি, এমনটা হতে পারে? হ্যাঁ, বলছি আইসল্যান্ডের কথা। সেখানে চার দিনের কর্মসপ্তাহ নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ এতটাই সফল হয়েছে যে অনেক কর্মী এখন আগের তুলনায় বেশি উৎসাহ নিয়ে কাজ করছেন। অফিসে কম সময়, পরিবারের সঙ্গে বেশি সময়, এই সমীকরণেই উৎপাদনশীলতাও নাকি কমেনি। অর্থাৎ সারাক্ষণ অফিসে বসে থাকলে যে বেশি কাজ হয়, সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে আইসল্যান্ড। ইতালির কয়েকটি গ্রামে বাড়ির দাম মাত্র 1 ইউরো, ভারতীয় মুদ্রায় ধরুন এই 1 কাপ ভালো কফির দামের কম। তবে আনন্দে লাফিয়ে ওঠার আগে একটা শর্ত জেনে নিন, বাড়ি কিনলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সংস্কারও করতে হবে। উদ্দেশ্য একটাই, ফাঁকা হয়ে যাওয়া গ্রামগুলোতে আবার মানুষের বসতি ফিরিয়ে আনা। তাই বলা যায় এখানে শুধু বাড়ি নয়, সঙ্গে একটা গ্রামের ভবিষ্যতও কিনতে হয়। এবার এমন এক প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের জানাবো যেখানে জিততে হলে কিছুই করা যাবে না। দক্ষিণ কোরিয়ার স্পেস আউট চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের কাজ হল একেবারে চুপচাপ বসে থাকা। না মোবাইল দেখা যাবে, না গল্প করা যাবে, না ঘুমিয়ে পড়া যাবে, শুধু স্থির হয়ে বসে থাকতে হবে। ব্যস্ত জীবনের মাঝখানে একটু থামার গুরুত্ব বোঝাতেই এই আয়োজন। ভাবুন তো, যেখানে আমরা 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে পারি না, সেখানে এই প্রতিযোগিতার বিজয়ীরা ঘন্টার পর ঘন্টা নির্বিকারে বসে থাকেন। নেদারল্যান্ডসে সাইকেল এতটাই জনপ্রিয় যে সেখানে সাইকেলের জন্য আলাদা বহুতল পার্কিং তৈরি হয়েছে। গাড়ির মতোই সাইকেলেরও পার্কিং সমস্যা, হাজার হাজার সাইকেল রাখার ব্যবস্থা রয়েছে এই সব পার্কিংয়ে। অনেকেই বাড়ি থেকে সাইকেল স্টেশনে যান, সেখানে সাইকেল রেখে ট্রেনে চড়েন। পরিবেশ বান্ধব যাতায়াতের এমন ছবি এখন নেদারল্যান্ডসের পরিচয়। এবার আপনাদের এমন এক দেশে নিয়ে যাব যেখানে সাদা জামা পরে গেলে কিন্তু বিপদ, কারণ স্পেনে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত টমেটো যুদ্ধ, লা টোমাটিনা। প্রতি বছর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে আনন্দ করেন। মাত্র 1 ঘন্টার এই উৎসবে ব্যবহার হয় 100 টন টমেটো। যুদ্ধ শেষে অবশ্য শহরটাও ঝকঝকে পরিষ্কার করে ফেলা হয়। তাই এই যুদ্ধে জয় পরাজয় নয়, হাসি শেষ কথা। মোবাইল ফোন হাত থেকে পড়ে গেলে সাধারণত আমাদের মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু ফিনল্যান্ডে এমন একটি প্রতিযোগিতা হয় যেখানে যত দূরে সম্ভব মোবাইল ফোন ছুঁড়ে ফেলাই লক্ষ্য। অবশ্য প্রতিযোগিতায় ব্যবহৃত হয় পুরনো বা অকেজো মোবাইল। আয়োজকদের মতে এটি একদিকে যেমন বিনোদন, অন্যদিকে ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করারও অভিনব উপায়। তাই সেখানে ফোন ভাঙলে কেউ বকেন না, বরং করতালি দেন। দৌড় প্রতিযোগিতায় ঘোড়া, কুকুর কিংবা মানুষকে দেখা যায়। কিন্তু জার্মানির কিছু অঞ্চলে প্রতি বছর আয়োজন করা হয় শামুকের দৌড়। প্রতিযোগিতার নিয়ম খুব সহজ, একটি বৃত্তের মাঝখানে শামুকগুলিকে রাখা হয়। যে শামুকটি সবার আগে বৃত্তের বাইরে পৌঁছয় সেই বিজয়ী। দর্শকদের অবশ্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কারণ এখানে ফিনিশিং লাইনে পৌঁছতে কয়েক মিনিট নয়, কখনো কখনো ঘন্টাও লেগে যায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু,
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এর মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশ বিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তরমন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশ বিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে।
1: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर ना हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा। इस बात को हम लोगों ने माना है।
0: তিনি বলেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে।
2: On that note, the Kokrol Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines.
3: तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं।
0: দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভ।

0: করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপির সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয়, বরং জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা।
1: कांग्रेस पार्टी से स्पष्ट रूप से पूछना चाहता हूं कि सोमवार को संसद के वर्तमान सत्र का दूसरा सप्ताह प्रारंभ होगा, आप इस समस्या पर और आपके द्वारा जो भी विषय रखे गए हैं, जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন।
2: ভারত রোমানিয়া সম্বন্ধ কা সবচেয়ে মহত্বপূর্ণ আধার আমারে লোককে বীচ আত্মীয় সম্বন্ধ এ দেখার মুঝে প্রসন্নতা হে কি ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হোকার রোমানিয়া মে ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স, রিসার্চার্স, হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীকে নেই পিঢি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহা ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে, সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। খবর শেষ হল একটু পরেই স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন নাটক।

0: আশুবানু, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ জ্যোতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 9:30 অনুষ্ঠান কবিতার জন্য, অংশগ্রহণে স্বর্ণেন্দু সেনগুপ্ত, রাজীব ঘোষাল ও কৌশিক বাজারি। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী অদিতি বন্দ্যোপাধ্যায়। এটি আকাশবাণী পুনে কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান শ্যামল মিত্রের কণ্ঠে। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11:00।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়, খরচ কমান বৃক্ষ নয়, ময়লা সরান সবুজ নয়।
3: সোশ্যাল মিডিয়া রচনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন,

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই স্থানীয় সংবাদ।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার বিভিন্ন দাবি

0: মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিডিপির। নির্দুর্নীতির বিরুদ্ধে ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল। রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের 28টি বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 হারাল মোহনবাগান। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তার কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর্মন্তর সহ দেশজুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে মাথা ছাড়া দিতে না পারে সে কারণেও তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়ায় সিজেপি আন্দোলন প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং আজ সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরও এক প্রস্থ আলোচনায় বসেন। এক সাংবাদিক বৈঠকে শ্রী নাড্ডা জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সিজেপির দাবি মেনে নিয়েছে সরকার। ইতোমধ্যেই কোনো এফআইআর হয়ে থাকলে তাও প্রত্যাহার করা হবে বলে তিনি জানিয়েছেন। নিট প্রশ্ন ফাঁসের প্রেক্ষিতে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আইন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার নিশ্চিত করবে বলে শ্রী নাড্ডা জানান। এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন আন্দোলনে দেশবিরোধী নানা শক্তি প্রবেশ করেছিল।
1: এর বিপ্রতিবে দাঁড়িয়ে আজকে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন, মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিষয়কে সামনে রেখে আন্দোলন করার নামে যে ধরনের দেশবিরোধী জঙ্গি চক্রান্ত ইত্যাদি আমরা দেখেছি, এটাও তার বাইরে অন্য কিছু নয়। আন্তর্জাতিক এবং ভারতের আভ্যন্তরের যত রকম দেশবিরোধী শক্তি আছে তারা একজোট হয়েছিল এবং যথারীতি তাতে সঙ্গত করেছিল বাম এবং সমস্ত বিজেপি বিরোধী শক্তিরা।
0: ছাত্রছাত্রীদের প্রবল আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, সারা দেশের মানুষ ছাত্র সমাজের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁদের সঙ্গে থেকেছেন। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের নির্যাতন সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
2: আজকে এই পরিণতিটা হয়েছে, ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ করে দিতেন কিছুই হতো। আজকে পুরোটাই সরকার বিভাজনের রাজনীতি করতে চাইছে। সরকার কি গুন্ডা পাঠিয়ে দিলে এই গোলমাল করলে? তাহলে গোয়েন্দা বিভাগ কি করছে? এই যে বড় মিছিল গেল কলকাতা শহরের গোয়েন্দা বিভাগ, তারা তো আমরা দেখেছি সিভিল ড্রেসে মিলেমিশে মিছিলের ভেতরে থাকে। কারা গোলমাল করতে পারে, কারা বদমাশি করতে পারে, তারা এইটা দেখে। তাহলে আজকে আমি একের পর এক ঘটনা থেকে আমার মনে হচ্ছে গোয়েন্দা বিভাগের কি ব্যর্থতা।
0: গতকাল বামেদের মিছিলে বিশৃঙ্খলায় আহত সাংবাদিকদের দেখতে আজ এসএসকেএম হাসপাতালে যায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আন্দোলন দমন করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। ওই হামলা তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন, বিভিন্ন থানায় মোট 7টি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন ব্যবহার করা হবে বলেও তিনি জানান।
3: ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মোট 7টি মামলা, এন্টালি থানাতেও 1টি মামলা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।
0: এদিকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে বিধানসভায় মধ্যাহ্নভোজের বিরতিতে বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে মিছিল করেন। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য ছাত্রদের প্রতিবাদ মিছিলে সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা করেছেন। সাংবাদিকদের কাছে আজ তিনি বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে অশান্তি সৃষ্টির বাম সংগঠনগুলির এই কার্যকলাপ আগেও দেখা গেছে। বামেদের আন্দোলনে ধর্মতলায় সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করে কলকাতা প্রেস ক্লাব আজ বিকেলে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর লাগাতার এই আক্রমণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের তরফে একটি প্রতিনিধি দল SSKM হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছেন। এদিকে সাংবাদিকদের একাংশ আগামী সোমবার বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে। মিছিলের পর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানা গেছে। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল আজ পাশ হয়েছে। বিলের ওপর আলোচনা জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয়, বরং দুর্নীতি, কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে এই সংশোধন।
4: পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন তার পেমেন্ট আটকে যাবে, সে সই না করলে এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেব।
0: রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের 28টি বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এই রিপোর্টগুলি বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী অসিত স্বপন দাশগুপ্ত। পরবর্তীতে বিশেষ অধিবেশন ডেকে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
5: আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই এই CAG রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য।
0: চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয় অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থবিলের ওপর আলোচনায় জবাবী ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি না দিলেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিলকে কেন্দ্র করে আজ কলকাতার ভবানীপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আজ দুপুরে পদ্মপুকুর থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও IT সেলের মিছিলের পরিকল্পনা ছিল। অভিযোগ, তাদের প্রস্তাবিত রুটে মিছিলে পুলিশের অনুমতি মেলেনি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট পন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদ। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই পদ্মপুকুরে মমতা ব্যানার্জি পৌঁছলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সমর্থকদের। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সামাদ। একটি প্রতিবেদন,
6: মরসুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। সাহাল আব্দুল সামাদের গোলে ডুরান্ট কাপের ডার্বি ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। শুরু থেকেই খেলায় প্রাধান্য ছিল মোহনবাগানের, যদিও খেলার শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করেছিল লাল হলুদ বাহিনী। মোহনবাগানের শেষ প্রহরে বিশাল কায়িক দুর্ভেদ্য হয়ে ওঠায় ইস্টবেঙ্গলের যাবতীয় লড়াই ব্যর্থ হয়েছে। মরসুমের প্রথম ম্যাচ হয় দুদলের প্রস্তুতিতে ঘাটতি ছিল, 90 মিনিটের লড়াইয়ে তা প্রতিফলিত হয়েছে। ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আজ ভেঙে গেল। সবুজ মেরুনের গ্রিক কোচ প্যানাজিওটিস টিম্পেরিস শেষ হাসি নিয়েই মাঠ ছাড়লেন। বিশ্বকাপের জ্বর কাটিয়ে কলকাতা ফুটবল ফিরল তার চেনা ছন্দে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি নিম্নচাপ এলাকা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার CJP-র। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। স্থানীয় সংবাদ শেষ হল।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, আজকে নাটক হাসুবাণী, কাহিনী প্রবোধ কুমার সান্যাল, বেতার রূপ জ্যোতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়, নাট্যানুষ্ঠান হাসুবাণী। কে?
1: আরে হাসনু, তুমি?
2: এতদিন পরে দেখা, পায়ের ধুলো নেব নাকি?
1: কিন্তু এ যে ভাবতেও পারছি না আমি।
2: ভাবতেও পেরেছিলে কখনো যে বাংলাদেশ ভাগ হবে? ভাবতে পেরেছিলে সর্বশান্ত হতে হবে? দেখ, বসো, কথা আছে। আজ হঠাৎ আমাকে এইভাবে খুব নতুন মনে হচ্ছে না?
1: ঝড়ের পাখি হঠাৎ ছুটেলে মুঠোর মধ্যে, চমক লাগে বই কি? তারপর কবে এলো আজিপুর থেকে?
2: দিন তিনেক। বিমলক্ষ ডাক্তারকে একখানা চিঠি দিয়েছিলাম দেশ থেকে, তারই জবাবে পেলুম এই ঠিকানা। আচ্ছা, তুমি নাকি ছেলে পড়াও এই বাড়িতে? এই ছিল তোমার কপালে? যাকে, জ্যাঠামশার খবর কি আগে বলো। মীরা, ছোট খুড়ি, উত্রি,
1: যাদের অন্যে তুমি আমি মানুষ হয়েছি, তাদের দুর্গতির কথা নাই বা শুনলে?
2: কেন?
1: প্রাণ নিয়ে পালালে লোকে সঙ্গে নিতে পারে কতটুকু বলো? হঠাৎ যেভাবে গ্রামখানা আক্রান্ত হয়, আগুন জ্বলে ওঠে।
2: তবে যে গ্রামের সবাই বলে জ্যাঠামশাই নাকি মালখানা থেকে সোনা রূপো হীরে মুক্ত আর নগদ টাকাও সঙ্গে এনেছেন।
1: তাদের এসে বেলেখাড়ার বস্তিতে ঢুকতে বলো, সেখানকার ইঁদু গর্তে তোমার জ্যাঠামশাই জমিদার জীবেন্দ্র নারায়ণ আজ বিনা চিকিৎসায় মরতে বসেছেন। মীরার একখানা ভালো কাপড় নেই, ওত্রে একমুঠো মুড়ি পেলে খুঁজি, আর ছোট খুড়ি
2: আমরা থাকতে ওদেরই অবস্থা হলো। তুমিও কিছু করতে পারলে না?
1: পালাবার পথে কে কোথায় যে ছিটকে পড়েছিল, এই তো কদিন আগে আমার সঙ্গে দেখা। জানো, ছোট কাকাও মারা গেছেন মাস ছয়েক আগে।
2: মীরা সিঁদুর পড়েছে?
1: না, তার ধারণা সে বিয়ে নাকি বিয়েই নয়, ঘটনাচক্রে বিয়ের পিঁড়িতে বসেও যা শেষ হতে পারেনি সে রাতে।
2: তোমার কথা শুনে মনে হচ্ছে কোনো দিনই মানুষ হবার চেষ্টা করনি, শুধুই ঘর জামাই হতে চেয়েছিলে, তাই মীরার এই বিরক্তি।
1: দেখো, পুরুত বংশের ছেলে আমি, জ্যাঠামশের অন্নবস্ত্রী মানুষ, আর তারই খরচে কলকাতায় থাকতুম, ইউনিভার্সিটিতে পড়তুম, বন্ধু বান্ধব নিয়ে মোটর গাড়ি করে ঘুরে বেড়াতুম। কাজে বুঝতে পারছো, এদেশের অনেক অকর্মণ্য জীবের মতো শুধু এম এ পাসটা করেই বসে আছি।
2: বিমলাক্ষ ডাক্তার কিছু সাহায্য করেনি ওদের?
1: এক দিল না, এমনকি দেনা বলে যে টাকা নিয়েছিল তাও বোধহয় ভুলতে বসেছে।
2: বটে, চলো তো আমার সঙ্গে, ছাইবর্ষ যা আছে সব নিয়ে নাও।
1: আর তা কি করে হয়, আমি যে এখানে
2: থাক, অপমানের ভাত আর খেতে হবে না, এখনই চলো।
1: কিন্তু হাসনু,
2: কোনো ওজোর আপত্তি শোনবার মেয়ে আমি নই, তুমি তো জানো। চিঠি দিয়ে কৃতজ্ঞতা জানিও, এদের পয়সা ছেলে পড়ানো নিয়ে মাথা না ঘামালেও চলবে না। ও দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। মীরার দেখছি কাণ্ডজ্ঞান আছে, ভাগ্যিস তোমার মুখ চেয়ে কপালে সিঁদুর তোলেনি। এ ঘরে বউ এনে রাখতে কোথায় শুনি?
1: দরকার হলে মাথায় রাখতুম।
2: থাক, মাথার বড়াই আর করতে হবে না, নিজের মাথায় যারা লাঠি মারে তাদের মাথায় কতটুকু ভার সয় আমার জানা আছে। এসো বেরিয়ে পড়ি।
3: আরে তারকা রাক্ষসী, যে কবে এলে দেশ থেকে? এসো বাহিরন।
2: চিঠিতে কোনো খবর না পেয়ে নিজের গরজেই ছুটে এসেছি বিমলদা।
3: কিন্তু গরজটা কিসের, বসো।
2: এই জ্যাঠামশায়ের শেষ বয়সের ভালো মন্দ তুমি কি ডুবো নৌকোকে তুলতে পারবে? নৌকো এখনো ডোবেনি বৌদি, তোমরা যদি সাহায্য করো। ডাক্তারদের নিজের পায়ে দাঁড়াতে কত সময় লাগে জানো তো? বৌদির মুখ থেকেই কি তোমার বক্তব্যটা শুনছি বিমলদা?
3: আসলে কি জানো, এ সময় হিরণের একটা চাকরি হলে খুব কাজে লাগতো।
2: তাহলেই হয়েছে, ওকে মানুষ বলে মনে করো কেন? শোনো বিমলদা, আমরা তিনজনেই জ্যাঠামশায়ের খেয়ে মানুষ। ধরো এই যে তোমার উন্নতি।
3: আমি একা দহন করিনি জ্যাঠামশাইকে হাসনু।
2: না, তবে সব থেকে বেশি তুমি নিয়েছো বিমলদা।
3: সেসব পুরনো কাসুন্দি ঘেটে লাভ কি তারকা?
2: আমিও চাই না, তাই শুধু মনুষ্যত্বের নামে দাবি জানাতে এসেছি। কারণ আর কেউ না জানুক, আমি তো জানি, মাত্র দেড় বছর আগেও তুমি ২৫,০০০ টাকা এনেছিলে জ্যাঠামশাইয়ের কাছে ডাক্তারখানা খোলার নাম করে।
3: তিনি যদি চান আমি সাধ্যমতো দেব, কিন্তু তুমি কে?
2: হুট বলতে উনি টাকা পাবেনই বা কোথেকে? তোমার হাতে চুরির সেটটা পেলে আপাতত উঠতে পারি। এ আমার বাবার দেওয়া, কিন্তু তিনি কি আর জানতেন যে তার ডাক্তার জামাইকে মানুষ করতে বেয়ানকে জমিদার বাড়ির বাটনা বেটে কুটনো কুটে দিন কাটাতে হয়েছিল?
3: হঠাৎ এসব কথা তোলার মানে কি হাসনো?
2: টাকা পেতে দেরি হচ্ছে তাই, আর আমি কে তা যখন বৌদি এখনো জানেন না, তখন একটু সময় নষ্ট করে সে গল্পটাও শুনিয়ে যাই। অবশ্য সেটা নৈতিক চেহারা খুব ভালো নয় বৌদি।
4: কি বললে তুমি?
2: যা মুখে আনা উচিত নয় তাই, আরো যদি শুনতে চাও আমার আপত্তি নেই। কিন্তু
3: তুমি যে এত নিচে নামবে আমি জানতাম না হাসনু। ঠিক আছে বসো, এনে দিচ্ছি টাকা। আর কথা দিচ্ছি, যত শীঘ্রই পারি তোমাদের জ্যাঠামশাইয়ের টাকা শোধ করে দেব নিশ্চয়ই। সুষমা চাবিটা নিয়ে আসতো।
1: ব্যাপারটা কি হাসনু, কর্তাগিরি যে দেখছি দারুণ তেতে গেল।
2: তবু তো স্বামীর হাতের লেখা চিঠিগুলো এখনো দেখেনি।
1: চিঠি কি আছে চিঠিতে?
2: রসগদগদ প্রণয় প্রার্থনা, তোমার কবিতার খোরাক।
1: তাহলে তুমি তো বিপজ্জনক।
2: নইলে কি আমাকে দেখে বিমলাক্ষ ডাক্তার আঁতকে ওঠে? মনে নেই জ্যাঠামশাইয়ের কানে কিরকম বিষ ঢালত, কেন মীরা ওকে ঘৃণা করত? যেদিন ও শেষবারের মতো টাকা নিতে গিয়েছিল সেদিন ও আমাকে ডেকে নিয়ে যায় ঠাকুর দিঘির ওপারে নিরিবিলিতে। এই কথা সে কথার পর হঠাৎ হাত ধরে বলে, আমি নাকি ওকে পাগল করেছি। আরে এসো বিমলদা, তোমার কথাই হচ্ছিল।
3: এই নাও হাজার টাকাই দিলাম,
2: আবার কবে আসবো?
3: হিরণকে আমি জানাবো।
2: ভয় পেও না, বৌদি নেই বলেই বলছি। টাকা পেলে সে চিঠির কথা আমি নিশ্চয়ই কাউকে বলবো না বিমলদা। এসো হিরণ, খবর দিও কিন্তু বিমলদা।
4: হাসনু তুমি এদেশে যে হঠাৎ, ভেতরে এসো।
2: এও তো আমারই দেশ মীরাদি, দেখতে এলে বেঁচে আছি কিনা, বাঁচতে জানলে মরবে কেন ভাই?
4: কিন্তু যাকে বাঁচানো যাবে না তাকে শেষবারের মতো দেখে নাও জ্যাঠামশাই। না না ওষুধ আর খাওয়াবেন না। কে আপনি?
5: আমি বেল্লিক।
2: সরে বসুন আমি দেখছি।
5: কিন্তু ওর যে শক্ত ব্যামো,
2: এমন বাঁচার চেয়ে ওর মৃত্যু ভালো, সে মৃত্যু সম্মানের। ওর ওষুধ কারো জানা নেই, সে ওষুধ আছে সেই হাজিপুরে, সেই কাজল তলায়, মধুমতির হাওয়ায়, ঠাকুর দিঘির ধারে, শিব মন্দিরে। আমি আমি জ্যাঠামশাই, আমি তোমার শেরেস্তার জমান নবিশ ইমদাদ আলীর সেই পাগলি মেয়ে হাসু বানু।
5: হাসনু?
2: হ্যাঁ হ্যাঁ জ্যাঠামশাই আমি।
5: বেল্লিক মশাই
6: আগে বলুন।
5: এই আমার মা।
6: মুখের কথাতেই পরিচয় পেলাম। আপনার শেরেস্তা সে কর্মচারী?
5: ওটা মিথ্যে, আসল পরিচয় নয়। ও যে এসে আমার ওষুধ খাওয়া বন্ধ করলে এতে ওকে চিনে না।
2: জ্যাঠামশাই তুমি চুপ করো।
5: আজ আমায় একটু বলতে দে মা, কতদিন মুখটি বুঝে বিছানায় পড়ে আছি।
6: আগে তাহলে ডাক্তারবাবুকে বোধ করি আর আসতে হবে না।
2: না ওষুধে অসুখ সারে, কিন্তু ভাঙা মন জোড়া লাগে কি? এক চোখে বুঝতে পারছি বেল্ডিক মশাই এদের জন্য অনেক করেছেন, আপনি আমার নমস্য।
4: খুব দুঃসময় উনি জায়গা দিয়েছিলেন, নইলে কি যে হতো।
6: চলুন ডাক্তারবাবু চলুন। কই একে তো ঠিক চিনতে পারলাম না।
2: উনি আমাদের রাজবাড়ির জামাই।
6: তবে আর কি বড়বাবু, আপনার তো আর কোনো ভাবনাই রইল না, নতুন মেয়ে এলো জামাই এলেন। আচ্ছা আজ তাহলে উঠি, চলুন ডাক্তারবাবু চলুন।
2: আলোটা দেখাও মীরাদি।
5: ও আলোয় কি এ আধার কাটবে মা?
2: আগে বলো তোমার কি অসুখ জ্যাঠামশাই?
5: ডাক্তার তো বলে কঠিন রোগ।
2: আমার সঙ্গে যাবে তুমি? যেখানে গেলে তোমার কোনো অসুখ থাকবে না।
5: বেলিকের কাছে যে অনেক দেনা মা,
2: শোধ করতে বেশি সময় লাগবে না। আগে বলো তুমি রাজি আছো কিনা। আচ্ছা সেসব কথা পরে হবে, তুমি এখন বিশ্রাম করো, আমি ততক্ষণ ছোট খুড়ির সঙ্গে কাজের কথাটা সেরে ফেলি।
4: কার ভরসায় তুমি আবার নিয়ে যেতে চাইছো হাসনু?
2: বাইরে এসো বলছি, নিজের জোর কিছু আছে বই কি? মামার বাড়িটা আমার খালি পড়ে রয়েছে। এই যে ছোট খুড়ি,
4: হ্যাঁ
2: তুমি বলো তো
4: কি রে
2: এই পরিণাম, এমনি করে মার খাওয়াকে বরদাস্ত করে নিতে চাও?
4: আমি আর কি বলবো বলো, অবস্থাটা তো নিজের চোখেই দেখলে। 8-10 মাস ধরে বেল্লিক মশাই তো সব চালাচ্ছেন,
2: কিন্তু লোকটাকে দেখে আমার তো ভক্তি হলো না ছোট খুড়ি।
4: আমরা চলে আসার পর তোমরা নিশ্চয়ই খুব ভালো ছিলে?
2: সেটা তো চোখে দেখে আসতে পারোনি। তুমি আমি এক গাঁয়েরই মেয়ে, এক হাঁড়িতেই মানুষ, তাই বলছি। আচ্ছা তোমার কি আক্কেল?

0: ছোট খুড়ি।
1: কেন বলতো?
0: হিরণকে দূরে সরিয়ে রেখেছো কেন?
2: আমি এ বিয়ে স্বীকার করিনি বলে।
0: বেশ তো, দিন দেখে বাকি মন্তরগুলো পড়ে নাও, নইলে থাকবে কি নিয়ে?
2: পুতুল খেলা ছাড়াও মানুষের কাজ আছে।
0: ঠিক আছে, তোমাদের ব্যবস্থা তাহলে তোমরা করে নাও, আমি জ্যাঠামশাইকে নিয়ে থাকি।
1: কিন্তু তোমার স্বামী রাজি হবেন কেন হাসনু?
0: সম্পর্ক ছেদ করেছি বলে।
1: উমা, সে কি এর সঙ্গেও তোর ছাড়াছাড়ি হলো?
0: মুশকিলটা কি জানো ছোট খুড়ি, জ্যাঠামশাইয়ের কাছে থেকে এমন মেজাজ মর্জিটি উঁচু হয়ে গেছে যে কাউকেই ধাতে সয় না। যাক, এবার কাজের কথায় আসি।
1: হ্যাঁ বলো।
0: কালকে তোমাদের এখান থেকে নিয়ে যাব, সেই মতো তৈরি হয়ে থাকবে।
1: কিন্তু বেনাম টাকা?
0: সে ভার আমার। হ্যাঁ, আর একটা কথা।
1: হ্যাঁ।
0: আমার সঙ্গে গিয়ে অজ্ঞানের বসে বিধবার শুদ্ধাচার যদি ক্ষুণ্ণ হয় ছোট খুড়ি, সে পাপ কি আমার সইবে?
1: সে তুই আমার উপর ছেড়ে দে হাসনু।
0: যাক, বাঁচালে। অহংকার আমার নেই, তবুও বলছি জ্যাঠামশাই নিজের পায়ের জোরেই উঠে দাঁড়াবেন। শুধু মীরাদি আর হিরণের ব্যবস্থাটা করতে পারলেই।
1: যা মেয়ে তুমি, অসাধ্য আছে কিছু?
2: বসো, আমি আসছি।
0: আমাকে নিয়ে টেনো না হাসনু, বলেছি তো এ বাঁধন আমি স্বীকার করি না।
3: কে আপনার দড়ি ধরে টানছে? যেদিন মস্ত বড় লোক ছিলেন সেদিন বাঁধনটা ভালো লেগেছিল, আর আজ যখন পথে বসেছেন তখন বিয়ের বাঁধন আর ভালো লাগছে না, এই তো?
2: আপনার যা খুশি ভেবে নিতে পারেন, তবে আমার কথা হলো হাসনু, যে ভাঙন ধরেছে আমাদের মনে, চিন্তায় আর অবস্থায়, তাকে ভালো করে দেখতে চাই আমি। আগুন সামনে রেখে বিয়েও হয়, বিপ্লবও হয়। হাজিপুরে যেদিন আগুন জ্বলল আমরা বিয়ের আসর ছেড়ে পালিয়ে এলুম বটে, কিন্তু আগুন সামনে রেখে প্রতিজ্ঞাও করে এসেছি যে আর নয়, এবার বাইরেটা দেখবো ভালো করে।
0: শুনলে তো জামাই? আগেকার ধোঁয়া আর চলবে না ভাই। রাজত্ব বাদ দিয়ে শুধু রাজকন্যার সম্বন্ধে যদি এখন কিছু উৎসাহ থাকে তবে নতুন করে আরম্ভ করো। পুরনো কবিতা ছিঁড়ে ফেলে নতুন স্টাইলে গদ্য কবিতা লেখো, নাম দাও পুনশ্চ।
1: কাকে কি লেখালেখির কথা বলছিস রে হাসনু?
0: বলছি ছোট খুড়ি, মেয়ে পুরুষে প্রণয় না থাকলে বরং সহ্য করা যায়, কিন্তু রসকস না থাকলে একেবারেই অসহ্য।
3: পাগলের কথায় কান দেবেন না খুড়ি মা, চলো উঠি আজ।
2: এমন বাড়ি, ঠাকুর চাকুর, তুই বুঝি আমাদের ভেলকি দেখাতে এনেছিস হাসনু?
0: এগুলো দরকার, এর মধ্যে ভেলকির কি দেখলি মীরাদি?
2: হাসির কথা নয়, কেন এত খরচ করছিস? বাবা কি তোর এই দেনা শোধ করতে পারবেন?
0: আমি কোথায় পাবো, আমার কি কিছু আছে?
2: তবে এত টাকা পেলি কোত্থেকে?
0: জ্যাঠামশাইয়ের মালখানার চাবি ছিল কার কাছে? সিন্দুক ছিল কার জিম্মায়? ভুলে গেলে এর মধ্যে?
2: মানি তোর কাছে, কিন্তু সেসব তো লুটপাট হয়ে গেছে।
0: মাঠ থেকে ধান তুলে নিয়ে গেলেও মাঠে ধান পড়ে থাকে আর সেগুলো খেয়ে যায় বুলুবুলি।
2: কত টাকা এনেছিস?
0: হিরণের কানে কানে সে কথা বলেছি।
2: সে কি তোর এতই আপন? আমাকে বলবি না তাহলে?
0: তোমাকে যদি বলি এক্ষুনি গিয়ে হয়তো হিরণের গলায় মালা দিয়ে বসবে।
2: যদি বা দিতুম কখনো আর দেব না, কোনো দিন না।
0: এই শোন মীরাদি, যাসনে
1: কি হয়েছে রে, এত হাসির ঘটা কেন?
0: আরে তোমার ভাসুরজির পাগলামি ছোট খুড়ি।
1: বলি ব্যাপারটা কি?
0: আচ্ছা তুমি তো জানো ছোট খুড়ি আমি একটু আধটু মিথ্যে কথা বলি।
1: হ্যাঁ তা তো জানি।
0: তোমাদের ভাবনা এ বাড়িতে সব খরচা আমিই করছি,
1: তাই তো?
0: কিন্তু এ ধারণা ভুল।
1: ভুল?
0: হ্যাঁ, এখানে আসবার আগে খাজানার কিস্তি আদায় করে এনেছি হাজার কয়েক টাকা, কিন্তু মীরাদিকে বলেছি অন্য কথা।
1: খাজনা আদায় করে? ও, তা তা এতে রাগের কি আছে?
0: আছে একটা কারণ, তা তুমি খুড়ি হয়ে আর সে কথা নাই বা শুনলে বাবু?
1: বুঝেছি তোর মতলব পড়ার মুখে। ওই বড় ঠাকুর আসছেন, আমি যাই।
0: তুমি আবার উঠে এলে কেন জ্যাঠমশাই?
4: এখন তো ভালোই আছি মা, তাই ভাবলাম এই বারান্দাটায় একটু
0: বসেছি। একটা
4: কোথায় ছিলাম, আরে কোথায় নিয়ে এলি? ডাক্তার বুদ্ধি কোনো কিছুই বাদ দিলিনি, কদিনে একেবারে যেন।
0: আচ্ছা জ্যাঠমশাই, আমাকে দেখার পর থেকে তুমি একটু একটু করে ভালো হয়ে উঠলে না?
4: তুই যে আমার ছেলে তাই তো কাছে এলে এত সাহস পাই, কিন্তু সব ছেড়ে নিজের জীবনটা নষ্ট করতে বসলি কেন মা? এই যে কোনো ঘরেই তুই স্থির থাকতে পারলি না।
0: সে তো তোমার ঘরে মানুষ হবার জন্যে।
4: কিন্তু স্বামী?
0: স্বামীর চেয়ে মানুষ যে অনেক বড় জ্যাঠামশাই।
4: কাঁচা মাটির তালকে ছাঁচে ঢেড়ে পোড়ালেই তবে সে পুতুল হয়। মনে পড়ে

0: বিয়ের সময় কত মোল্লা আর মৌলবীদের ডেকে আনা হয়েছিল, চেনা পাত্রের সঙ্গে তারা তোর বিয়ে দিয়েছিলেন।
1: কাঁচা মাটি হলে হয়তো পারতুম, কিন্তু বোন মানুষকে বদলানো যায় না জ্যাঠামশাই।
0: কেন কেন এমন কথা বলছিস কেন মা?
1: আজ থাক জ্যাঠামশাই, বেশি কথা বললে আবার তোমার শরীর খারাপ হবে।
0: তুই তো আমার পাশে আছিস, ভয় কি?
1: যতদিন তোমার হাতে আলো ছিল আমরা অন্ধকারেও আলো দেখতে পেতাম, কিন্তু সেই আলো তুমি নিজের হাতে নিভিয়ে দিয়েলে।
0: আমি?
1: হ্যাঁ তুমি। তোমার ছিল আদর্শবাদ, তার ছায়াতেই আমরা দাঁড়িয়েছিলাম খুঁটি ধরে। বন্যায়, দুর্ভিক্ষে, মড়কে, রাষ্ট্র বিপ্লবে সে খুঁটি ছিল শক্ত, কিন্তু সেই আদর্শের অগ্নি পরীক্ষার দিন যেদিন এলো তুমি পালিয়ে এলে সবাইকে ছেড়ে। পেছনে ফিরে যদি দেখতে সেই অগ্নিকাণ্ডের রাত্রে, তাহলে তোমার চোখে পড়ত কি কান্নায় ভেসেছিল সেই বুড়ো মুতাহার, তোমার বন্ধু আবু মোড়ল, মনিরুদ্দিন মুক্তার, আরো কতজন। তুমি কি জেনে এসেছো যে তোমার বাড়ির আগুন নেবাতে গিয়ে হারু মিয়ার ছেলে আবুল পুড়ে মরেছে?
0: তবে কেন এমন হলো মা?
1: আমি জানি এর কারণ। তোমার বাড়িতে আগুন দিলে, নিরাপরাধ আদর্শবাদীর অপমৃত্যু ঘটলে তবেই মানুষের বুক টনটন করে ওঠে। যারা খুনে ডাকাত তাদের কোনো জাত নেই জ্যাঠামশাই, নেই কোনো ধর্মের বালাই।
0: কিন্তু জাত ধর্মের উপরে কি আজকাল জোর দেওয়া হচ্ছে না?
1: হ্যাঁ হচ্ছে, সুবিধের জন্যে। তাই আর জাতের চেয়ে দাম বেশি জাতি ভেদের, ধর্মের চেয়ে ধর্মান্ধতা। ধর্ম যদি বিদ্বেষকে জাগিয়ে রাখে তার লভ্যাংশ অনেক। জাতের নামে যদি বজ্জাতি পায় রাজ্যপাট, তবে সেই তো কাম্য। তুমি ওদের দয়াই করে এসেছো জ্যাঠামশাই, কিন্তু দীক্ষা দাওনি। আমার আমার কি কোনো ভুল হয়ে যাচ্ছে জ্যাঠামশাই?
0: নিজের উপর সন্দেহ কেন মা?
1: তুমি সব ছেড়ে এসেছো এই অচেনা দেশে, নিয়েছো অচেনা ঘর, তার উপরে অসুস্থ শরীর। এই সময় আমার স্পর্ধা তুমি ক্ষমা করো জ্যাঠামশাই।
0: কিন্তু তোর মুখ বন্ধ হলে নিজের কথাও যে হারাবো মা, তাই তোর মুখ দিয়েই একালে কথা আমি শুনতে চাই মা, নাহলে আত্মশুদ্ধির অবসাদ তো আর মিলবে না মা, আর কি নিয়ে বা বেঁচে থাকবো?
2: কি সৌভাগ্য আমার, এসো এসো মীরা।
1: ভয় পাওনি তো বিমলদা?
2: ভয় তোমাকে কেন?
1: না এমনি বলছিলাম, একটা উপকার করে দিতে হবে বিমলদা।
2: শুধু শুকনো উপকার? একদিন তুমি একটা আঙুল নাড়া দিলে নিজের জীবনটাই ওলট পালট করে দিতে পারতুম।
1: শুনলাম বৌদি বাড়ি নেই, তাই বুঝি তোমার এত উল্লাস?
2: গরিবের মেয়ে হয়ে আমাকে ধরে আজ এত উঁচুতে উঠেছেন, কিন্তু তার মূলে যে কারা সে কথা যদি না বোঝেন তাহলে জানতে হবে তিনি সত্যিই ছোট ঘরের মেয়ে।
1: তাকে দেখিনি, তবে শুনেছি তার কথা।
2: তুমি নিঃসংকোচে বলো মীরা, কি করতে পারি? টাকার দরকার? কত টাকা?
1: টাকা দিয়ে দয়া করবে না দান করবে?
2: বলতে পারো ঋণ পরিশোধের চেষ্টা?
1: আশ্চর্য, আমাদের অবস্থা বিপর্যয়ের কথা শুনে চিঠির জবাব পর্যন্ত দাওনি, অথচ আমাকে একলা বাড়িতে পেয়ে।
2: তোমার সমাদার করতে পাচ্ছি না, কিন্তু সেদিন হাসনুর বিশ্বাসঘাতকতায় আমার স্ত্রীর কাছে আমার মাথা হেঁট হয়ে গেছে মীরা।
1: নোংরামির ফল তো পেতেই হবে বিমলদা, নইলে তুমি আমাকেই বা ওইসব চিঠি লিখতে কি করে? তবে এখন থেকে লজ্জা ভয় কাটিয়ে ফেলতে পারো, কারণ হাসনুর চিঠিগুলো আমার কাছেই জমা আছে।
2: সত্যি?
1: তোমার ধরে সে মিথ্যে বলে লাভ কি? ভাবছি তোমার জিনিস এবার তোমাকেই ফিরিয়ে দেব, কিন্তু একটা শর্তে।
2: বলো। আমি এখনই রাজি। সত্যি কথা বলতে কি মীরা, ওই চিঠিগুলো হাতে না পেলে মানে আমার প্রতিষ্ঠা, ভবিষ্যৎ। হ্যাঁ আমি অকপটে স্বীকার করছি।
1: শর্ত সামান্যই, তুমি তো জানো আমাদের অবস্থা, কাজে নিজের পায়ে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। তাই বলছিলাম তোমার তো সরকারি মহলে আনাগোনা আছে, বড় বড় লোকের বাড়িতে ডাক্তারিও করে থাকো।
2: কথাটা মিথ্যে নয়, অনেক রথী মহল থেকে বেকায়দায় পড়ে আসতে হয় আমার কাছে, কাজেই একটা ভালো চাকরি করে দেওয়ার বিশেষ অসুবিধা হবে না। আর যখন বিয়ে পাশও করেছ,
1: কতদিন অপেক্ষা করতে হবে?
2: ধরো দিন 15। মাঝে শুধু একবার গিয়ে খবর নেবে আমার ধর্মতলার চেম্বারে।
1: তার মানে তোমার স্ত্রী এখানে আসা পছন্দ করবেন না?
2: স্বামী যা

0: কে দেখলে আজও চঞ্চল হয়, স্ত্রীও তাকে দেখলে যে চঞ্চল হতে পারে, তবে কিনা দুই চঞ্চলের চেহারাটা আলাদা। এই নাও কার্ডখানা রাখো, ঠিকানা আছে।
1: ঘরের বাইরে এসে কাজে নামলে কোনো বিপদ হবে না তো বিমলদা?
0: কোন বিপদের কথা বলছো মীরা?
1: যা মেয়ে মানুষের মনে সব থেকে আগে আসে। আপনি বুঝি ঘর ছেড়ে কোথাও বেরোতে চান না?
2: কেমন করে যাব, বাড়িতে কেউ নেই, দেখতে তো পাচ্ছেন।
1: বসন্ত কোথায়?
2: বাড়ির চাকর হলে কি হবে, সে তো আর ঘর ছেমাই নয়, গেছে কোথাও বেড়াতে টেড়াতে।
1: অনাদর বেশ সয় দেখছি আপনার।
2: সইবে, আপনারও সইবে, বেশি দেরি নেই।
1: সমাদর আমি চাই নে, প্রতিষ্ঠা পেলেই খুশি হই।
2: তার জন্য যদি মান খোয়াতে হয়?
1: হঠাৎ এ সন্দেহ কেন?
2: জলের মতো পরিষ্কার, তবে যাবার আগে প্রতিষ্ঠার চেহারাটা দেখে যেতে পারলে খুশি হতো। না
1: যাচ্ছেন নাকি কোথাও?
2: যে বলদ গাড়ি টানতে পারে না তার ঠাঁই হলো পিঁজরা পোলে।
1: সে গৌরব আপনার পাওনা নেই।
2: কথাটা সত্যি, কিন্তু দোষটা কার? গাড়ি টানতে দেয়নি কারা?
1: এটা অক্ষমের অভিযোগ, নইলে এমএ পাশ করে কেউ ঘর জামাই হবার জন্য বসে থাকে না।
2: যদি বলি আমাকে বসিয়ে রাখা হয়েছিল?
1: পৃথিবী সেদিন অনেক ছোট ছিল, তাই সোনার শেকলে বাঁধা ছিলাম দুজনেই, কিন্তু আজ তা ছিঁড়ে গেছে, মিথ্যে হয়ে গেছে।
2: এই শাস্তি আপনাদের পাওনা ছিল।
1: বাবার বিরুদ্ধে কি আপনার নালিশ?
2: না, কথা হচ্ছে জমিদারদের নিয়ে, যাদের গায়ে কখনো কাদামাটি লাগেনি। জ্ঞানের পাশে ছিল মূঢ়তা, বিদ্যার সঙ্গে মিশেছিল স্বার্থ বুদ্ধি, দয়ার নিচে ছিল অবহেলা, দানের সঙ্গে ছিল অহংকার।
1: এ হচ্ছে তর্কের কথা।
3: কি ব্যাপার জামাই, মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে।
2: এসো, হঠাৎ ইচ্ছে হলো তোমার ভূমিকা অভিনয় করলে কেমন হয়?
3: বুঝেছি, এখন শোনো, বিশেষ কথা আছে।
1: এই তো ফিরলে, কি এমন কথা?
3: বেড়াতে গিয়ে আমাকে মধ্যস্থ করে খুড়িমা জ্যাঠামশাইকে যা বললেন তার মানে দাঁড়াচ্ছে তিনি ফিরে গিয়ে হাজিপুরে বসতে চান, এবং ওর ধারণা উনি গেলেই নাকি প্রজারা মাথায় করে আমাকে রাখবে।
1: বাবা কি বললেন?
3: তার আপত্তি নেই, অবশ্যই যদি আমি সঙ্গে থাকি।
2: আর জ্যাঠামশাই?
3: যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন নয়, তার শেষ কথা যাদের জিনিস তারাই নিয়েছে, তার জন্য এতটুকু বেদনাবোধ নেই। তার পালা শেষ হয়েছিল।
4: ছড়দি ছড়দি, সে কি রে? শো জেঠুর কি যেন হয়েছে, কিরকম করছেন?
1: সে কি রে, এই তো ভালো মানুষকে নিয়ে বেরিয়ে ফিরলাম, তোর মা কোথায়? এসো তো হিরণ,
5: চলো চলো।
6: আমি নিজের হাতে হাজিপুর তৈরি করেছি, টোল, মুখতব, হাটতলা, বারোয়ারি, নাট মন্দির, হাসপাতাল সবই আমার হাতে হয়েছে, আমারই।
1: জ্যাঠামশাই একটু ঘুমোবার চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিই, কি হবে ওইসব পুরনো কথা ভেবে।
6: কাউকে কোনোদিন অভাব বুঝতে দিইনি, হাজিপুরে মলক লেগেছিল কোনোদিন? কেউ বলতে পারে পঞ্চাশের দুর্ভিক্ষে কেউ মরেছে, কোনো খাতককে মহাজনের দ্বারস্থ হতে হয়েছে?
1: বাবা একটু শান্ত হও,
3: এতদিনে বাঁধ ভেঙেছে, স্রোত ঠেকিয়ে রাখা যাবে না মেজাদি।
6: আমি ভূমিয়ে জমিদার, কলকাতার সঙ্গে আমার কোনো যোগ নেই। না রাখবো না, কোনো প্রয়োজন নেই। আমি জানি দারিদ্রের থেকে অসন্তোষ, অসন্তোষ থেকে বিদ্বেষ।
4: ছড়দি এ কি হলো জেঠুর?
1: চুপ করো স্ত্রী,
6: আমাকে অভিনন্দন জানাবে? ছি ছি ছি, এর চেয়ে অপমৃত্যু ভালো, নিজের গ্রামে বসে নিজের লোকের হাত থেকে।
1: কি হবে আসনু, কি হবে? এতদিনে এতদিনে আমার সত্যিকারের সর্বহারা হব ছোট খুড়ি।
4: আসনু
6: রমেন্দ্র, আমার ভাই হয়ে তুমি মৃত্যুর বীজ বনে যাচ্ছ। তোমাকে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি শুধু ছোট বৌমাকে নয় সমস্ত নারী সমাজকে অপমান করছ, অশান্তির আগুন জ্বালাচ্ছ।
1: তোরা তোরা দেখবি না, আমি
3: তুমি যাও ছোট করে, আমরা আছি।
6: পালিয়ে গেল, পালিয়ে গেল রমেন্দ্ররা, কলকাতায় পালিয়ে গেল।
1: এই যে হিরণ, ডাক্তার কি বললে?
2: ফোড়াফুড়ি করে আর লাভ নেই।
1: জ্যাঠামশাই
6: তরবারি হবার স্বাদ, কিন্তু ওতে জয়ও হয় আবার আত্মঘাত করার চলে।
1: কিন্তু আমি চাই গতি, চাই শক্তি, আমার কণ্ঠের প্রচণ্ড ঝংকারে যেন দিক দিগন্ত কেঁপে ওঠে। যারা ভয় দেখায়, দুর্গতি আনে, তাদের যেন ক্ষমা না করি।
6: কে কে ডাকে আমায়, কে?
1: আমি আমি জ্যাঠামশাই হাসনু। বাবা
4: জেঠু, আমি অত্রি।
2: কাকাবাবু কাকাবাবু,
6: এ তোরা
5: আমি তো কোনো অবিচার করিনি।
1: কিন্তু তুমি যে বনস্পতি, আর তোমার শাখায় শাখায় পাখির দল আমরা বাসা বেঁধেছি, তাই তোমার এ অবস্থায় বাসা আমাদের দুলে উঠেছে, আমরা ভয় পাচ্ছি। আমরা
4: বাবা,
6: কাকাবাবু,
4: জেঠু,
6: কাকাবাবু,
1: চলে যাচ্ছ, চলে যাচ্ছ, নিয়ে গেলে দেশের অভিশাপ, ভেদ নীতির চরম কলঙ্ক। তুমি চলে যাচ্ছ আমাদের ছেড়ে, জেঠুমশাই, জেঠুমশাই।

0: যা হবারটা তো হয়েই গেছে, এখন এ বাড়িতে এমন করে কতদিন চলবে বলতো? তুমি কিছু ভেবেছো ছোটুরি? আমি, হ্যাঁ আমি ভাবছি, এবার আমাকে নতুন পথ খুঁজে নিতে হবে। মীরা কাজ নিয়েছে, সে বাড়ি ছেড়ে যেখানে খুশি চলে যেতে পারে, ইচ্ছে করলে আবার বিয়েও করতে পারে।
1: হিরণকে সে তাহলে স্বামী বলে স্বীকার করবে না?
0: আমার থেকে তুই ভালো জানিস, তবে সে অল্পে তুষ্ট নয়। হিরণের দ্বারা তার অভাব কোনোদিনই ঘুচবে না, আর হিরণের সে চেষ্টা চরিত্র নেই।
1: তুমি এখন কি করতে চাও বলো?
0: আমি ফিরে যেতে চাই হাজিপুরে। হাসনু,
1: তোমায় দেখবে কে?
0: কেন, আমার প্রজারা নেই সেখানে?
1: আছে, কিন্তু ভাবছি তোমাকে নিয়ে আবার সেখানে না দাঙ্গা বেঁধে ওঠে।
0: মানে?
1: অনেকদিন তো আয়নায় সামনে দাঁড়াওনি, তাহলে বুঝতে ওই সর্বনাশার রূপ নিয়ে কোথাও গিয়ে শান্তি পাওয়া মুশকিল।
0: চুপ কর, পোড়ামুখী, অত্রি শুনতে পাবে। তা এই জন্যই বুঝি আমাকে ঘরের কোণে পুড়ে রাখতে চাস? এতটুকু স্বাধীনতা আমি পাবো না? আমাকে যদি চিরজীবন সেই চোখের জলই ফেলতে হলো, পরের মুখের দিকে চেয়েই কাটাতে হলো, তাহলে কি জানবো যে বিয়ে হলো একটা অভিশাপ? হাজিপুরের বাড়িতে আমাকে যারা এনেছিল তারা সব শত্রু। তাই বলছি হাসুন, তাই বলছি এবার আমাকে তোমরা মুক্তি দাও, মুক্তি দাও।
1: তোমায় তো কেউ বেঁধে রাখেনি ছোট খুড়ি।
0: 100 বার স্নেহ মোহ চক্ষু লজ্জা আমাকে বেঁধে রেখেছে, সমাজ শাস্ত্র পায়ে বেঁধেছে শেকল, নড়তে গেলে ঝনঝন করে বাজে আর খুলতে গেলে আরো জড়িয়ে যায়।
1: এর জবাবে শুধু এইটুকুই বলতে পারি, তোমার মুক্তি তোমারই হাতে ছোট খুড়ি। দেখি কে আবার এলো।
2: চিঠির জবাব না দিয়ে নিজেই চলে এলাম। মেয়েটা এখনো যায়নি তাহলে?
0: তাই আমাকেই যেতে হবে।
2: খুব ভালো কথা, নাবালকের গার্জেন হয়ে সমস্ত সম্পত্তি নিজের হাতে নেবেন। আমি তো সে কথা আগেও বলেছি,
0: কিন্তু এ ব্যাপারে আপনার সাহায্য না পেলে।
2: ব্যস্ত, বলুন না কি করতে হবে, কত টাকা চাই?
0: না না না, টাকার দরকার নেই, শুধু আপনার মতন বিচক্ষণ লোক যদি আমাকে সেখানে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসে।
2: তেহেরা রাজি হবেন?
0: সেভার আমার,
2: কিন্তু যা জায়গা শুনেছি
0: এদিকে অনেক ভুল খবর আসে বেনুবাবু।
2: অভয় দিচ্ছেন তাহলে, কিন্তু কি পরিচয় নিয়ে গিয়ে সেখানে দাঁড়াবো?
0: সে ভাবনাও আমার।
2: তাহলে তো কোনো কথাই নেই, বলুন তাহলে কবে রওনা দিতে হবে? সামনের বুধবার দিনটা ভালো। অবশ্যই, যদি
0: না আর যদি নয় ওই দিনই ঠিক রইল, এই কদিনেই আমি তৈরি হয়ে নিতে পারবো, সঙ্গে বসন্তকে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না আপনার।
2: আচ্ছা আচ্ছা, তাহলে আজ উঠি। আচ্ছা, বিরক্ত করে গেলে
0: আপনার চোখ দেখে মনে হচ্ছে আবারও বিরক্ত করতে আসবেন।
2: আপনার আকর্ষণ যদি মাঝে মধ্যে টেনেই আনে সেটা কি খুব অপরাধ?
0: কিন্তু ভুলে যাবেন না, আমরা সব ভাঙা নৌকো, হাল নেই, পালও ছিঁড়েছে। হাসনো, হাসনু, আমি দিন ঠিক করে ফেললাম।
1: আমাকে তাহলে সত্যি নেবে না? ভেবে দেখলে না বিপদের কথাটা?
0: ভয় দেখিয়ে আমার উৎসাহ নষ্ট করে দিস না হাসনু, আমি যা স্থির করে ফেলেছি তার বদলাবে না।
1: তাহলে কথা দিয়ে যাও, সেরকম অবস্থা বুঝলে আবার ফিরে আসবে?
0: কখনো না, আমি সেখানকার মাটি।

0: আঁকড়ে পড়ে থাকবো। অমন প্রতিজ্ঞা তুমি করো না ছোট খুড়ি। আমার বুকের ভেতর থেকে যেন জ্যাঠামশাই বলছেন, ছোট বৌমাকে তুই একলা পা বাড়াতে দিস নি হাসু বানু।
1: ও তাহলে তাহলে কি আমি এই জানবো যে তোমাদের মধ্যে ষড়যন্ত্র আছে? জানবো যে অত্রিকে তোমরা পথের কাঙাল করতে চাও? এও জানবো হাসনু যে ভাসুর ঠাকুর তোমায় চিনতে পারেননি, এতকাল ধরে ঘরে

0: চিরকাল চৌধুরী বংশের ভাত খেয়ে আজ নিমখারামি করলি? বিশ্বাসঘাতকতা করতে চাইছিস? তোর ধর্ম নেই হাসনু?
1: হে অপমান আমি নিশ্চয়ই সইতে পারব। যদি যদি দোষ করে থাকি আমাকে তুমি ক্ষমা করে যাও।
0: ক্ষমা?
1: আমি বাধা দেবার কে ছোট খুড়ি? নিজের অধিকারে তুমি যাবে, যেদিন তোমার খুশি, যেখানে ইচ্ছে। আমি তো পর।

0: অফিস ফের তো একটা বিশ্রামের জায়গা না হয় বুঝলাম, কিন্তু এত আসবাবসজ্জা কেন?
1: শূন্য ঘরে মানুষের মন শূন্য মনে হয় যে মীরা।
0: আয়না কেন?
1: ওটা হলো আত্মবিচারের পটভূমি।
0: জবাবগুলো কি জীবের ডগায় থাকে তোমার?
1: কিছু কি সহজভাবে নিতে পারো না তাই? জাগে, দুধ মিষ্টি খেয়েছো না? তোমাকে নিয়ে দেখছি ছোট,
0: এক কথায় 250 টাকা মাইনের চাকরি, ফেরার পথে বিশ্রামের এমন জায়গা, তারপর দুধ মিষ্টি।
1: স্বাস্থ্যই হলো মানুষের সম্পদ মীরা, একবার গেলে আর ফেরে না।
0: আস্তে আস্তে তুমি আমাকে এমন করে বেঁধে ফেলছো বিমলদা, যে তোমাকে আর আগের সঙ্গে মিলাতে পারছি না।
1: তুমি কি আমাকে আজও বিশ্বাস করতে পারো না মীরা? সত্যি বলো, তোমার কোনো ক্ষতি করেছি?
0: তাই তো ভাবনা হয়।
1: দস্যু রত্নাকর তো বাল্মীকি হতে পারে,
0: কিন্তু পারে না শৃগাল শশক হতে, বুনো গোখরো ঢোঁড়া সাপ হতে।
1: আমার সে চিঠিগুলো আজও ফিরিয়ে দিলে না মীরা?
0: দেব, অত ব্যস্ত কেন?
1: নাও দুধ খেয়ে নাও।
0: লোককে খুঁচিয়ে জাগাতে চাইছো?
1: তুমি ঠিক থাকলে ভয় কি?
0: তোমার বড় শক্তি কি জানো বিমলদা, নিজের লোভ ও অসংযমকে তুমি শেষ পর্যন্ত বেঁধে রাখতে পারো। ও উঠি, আজ বড্ড ঘুম পাচ্ছে।
1: আজও খেয়েছো বুঝি ট্যাবলেট?
0: কি করব, ঘুম আসে না যে।
1: না, তোমাকে ওষুধটা চেনানোই আমার ভুল হয়েছিল।
0: আচ্ছা বিমলদা, আমার পায়ে কাদা লাগলে তুমি তোমার রুমাল দিয়ে মুছিয়ে দিতে পারো?
1: নিশ্চয়ই, বলো তো এখনি কাজে দেখো।
0: আজ থাক, স্বীকার করছি তোমাকে ঘৃণা করার শক্তি আমার দিনে দিনে কমে যাচ্ছে, কোনোদিন হয়তো দেখবে। আর চলি, গুড নাইট বিমলদা, গুড নাইট।
1: গুড নাইট।
2: কমরেড, সত্যি বলতো, মীরাকে কি তুই ভালোবাসিস না?
3: ভালোবাসার কথা কি উঠেছে কোনোদিন? ওখানে বিয়ের কথাটা কি বড় ছিল না হাসনো?
2: তোর কি ধারণা মীরা তোকে ভালোবাসেন?
3: আমার মনে কোনো প্রশ্ন নেই হাসনো।
2: আচ্ছা, আমাকে তুই কেমন চোখে দেখিস? হিরণ, আমাকে বিয়ে করবি তুই?
3: না।
2: মুসলমান বলে?
3: না না হাসনো, অনন্ত বিশ্বের মধ্যে যে বিদ্যাশক্তি ছড়িয়ে থাকে তার ধরাছোঁয়া আমরা পাইনি, তাই তাকে প্রতিমার মধ্যে ধরে বলি তুমি মহাশ্বেতা। হাসনো, তুই তো প্রতিমা নয়, তুই হলে সে বিশ্ববিদ্যার আইডিয়া। তোকে যদি প্রতিমার মধ্যে আনি তুই ছোট হয়ে যাবি।
2: আর মীরা?
3: মীরা মরে গেছে হাসনো, পার্বতী নদী হয়ে গেছে আজ পথ চলা।
2: তুই কি তাকে তুলে ধরতে পারিসনি? সবাই জানে তুই মীরার স্বামী।
3: জানি না কেবল আমরা দুজন।
2: কমরেড, তোর আর আমার এই সম্পর্ক কেন? লোকচক্ষে এটা কি নিন্দনীয় নয়?
3: লোকে যা খুশি বলুক, তবে এই যদি মিলন হয় এই বা কম কি বল। হাসনু, আমরা হলাম দুই সমান্তরাল রেখা, পাশাপাশি আছি, কাছাকাছি আছি, কিন্তু মিলছি না। বিচ্ছেদ থাক মাঝখানে, কিন্তু লক্ষ্য আছে এক, একই মিলন বলে হাসনু।
2: হিরণ, মীরার পরে তোর অভিমান আছে কি?
3: না, বিন্দুমাত্র নেই।
2: আমাকে একটা কথা দে, আমি যেখানেই থাকি তুই মীরার কাছে গিয়ে দাঁড়াবি, কথা দে।
3: বেশ, কথা দিলাম।
2: ও কি অমন মুখ ঘুরিয়ে বসতে কেন, ভালো লাগছে না তোর?
3: না রে, যন্ত্রণা বোধ করছি, ঠিক কবিতা রচনার আগে বুকের ভেতরকার রক্তাক্ত পাখি যেমন যন্ত্রণায় ডানা ছটাপুটি করে।
2: আচ্ছা, এই যুগের যন্ত্রণাকে তুই কবিতায় প্রকাশ করতে পারবি? শ্মশান থেকে তুলে ধরতে পারবি জীবনের নতুন ব্যাখ্যা? শোনাতে পারবি চিরনূতনের পদধ্বনি?
3: এত গুরুভার আমার উপর চাপাস নেহা।

0: না?
1: কমরেড, আমার সঙ্গে কত দূর যেতে পারিস তুই?
0: আমাকে নিয়ে চল তোর সঙ্গে, যেখানে আমাদের আকাশ অনন্ত, আনন্দ অফুরন্ত।
1: সে কোন দেশ?
0: যে দেখ পূর্ব থেকে শাওনের হাওয়া উঠেছে সে দেশের আকাশ লোকে, বেনুবনের কান্না শোন ফুপিয়ে ফুপিয়ে।
1: ওতে ছবি খুঁজে পায়নি কবি।
0: যে দেশে গ্রামের বধুরা ফরা কলস নিয়ে নদীর ধারে থমকে দাঁড়ায়, মাছির কণ্ঠে গধুরির ভাটিয়াল শুনে, যে দেশের কোমল মাটির পরে পা টিপলে চোখের জল ওঠে, যে দেশের জননী নিরুদ্দেশ সন্তানের আশায় করুণ প্রদীপটি জেলে মধুমতির ধারে বসে চোখের জল ফেলে। পারবি, পারবি তুই সেখানে নিয়ে যেতে হাসনো? পথ গিয়েছে এঁকে বেঁকে, নদীর ঘাট গিয়েছে মহাজনী হাটের দিকে, আমবাগানের তলা দিয়ে সোজা চলে যাও বারোয়ারি তলা পেরিয়ে, ভাটিখানা ছাড়িয়ে ডানহাতে ঘুরে যাও, সামনেই পড়বে ঘটি বাবাজির আখড়া, তারপর এগিয়ে চলো সোজা পশ্চিমে।
1: তুই সত্যি দেশে ফিরে যাবি কবি? যাবি হাজিরপুরে? কিন্তু কিন্তু কোন পরিচয়ে, কোন অধিকারে গ্রামের অন্যে ভাগ বসাবি?
0: স্বাভাবিক অধিকার, তোর আজন্ম লীলাক্ষেত্র, যেখানে তুই সেবা করেছিস অনেক।
1: বেশ, তাহলে হাজিপুরের ঘাটে নেবে তুই টুকডুকি বাজাবি, আর আমি নাচের আসর জমাবো।
0: হেতু
1: ধরে নে এই আমাদের পেশা, আমার সঙ্গে আনন্দে নাচবে পূর্ব পশ্চিমের ঐক্য সাধনা। নাচতে আমার স্বাদ হয়েছে কমরেড, বড্ড স্বাদ হয়েছে।
0: তোর এই চেহারাটা বাধা হবে না?
1: মোটেই না, আমি নাচব, নাচবে আমার সঙ্গে বাংলা আর বাঙালি, নাচবে আমার সঙ্গে একই জন্মভূমি, একই সংস্কৃতি, একই সভ্যতার ধারা, ওরই সঙ্গে গান ধরব।

0: নিচের তলাটা পুরোই দখল নিয়েছে দেখছি। কিন্তু একটা কথা জানবেন বেনুবাবু, হাওয়া যতই বদলে থাকুক, আমার বিনা হুকুমে সেপাই দাঁড় করিয়ে এ বাড়ি দখল করার কারো আইনসঙ্গত অধিকার নেই।
1: কি জানি, কিছুই তো বুঝতে পারছি না।
0: আপনি দেখে নেবেন, আমার প্রজারা এসব কিছুতেই বরদাস্ত করবে না। যা কিছু ঘটেছে তার জন্য দায়ী এক আমার ভাসুর, আর এক সেই কালনাগিনী হাসুন, শয়তান গাছে ফলে না।
1: অবিশ্বাসী বা করি কি করে বলুন, ঘাটে নেমে পর্যন্ত হাসনুর কথাই শুনছি চারদিকে। আচ্ছা সত্যি কি তা এত প্রতিপত্তি ছিল এখানে?
0: হবে না কেন, হবে না কেন? ঠাকুর ঘর থেকে রান্নাঘর সব জায়গায় ছিল ওর সমান অধিকার। ভাসুর ঠাকুর ওকে দুবার বিয়ে দিলেন, কিন্তু সম্পত্তির লোভে ও সব ছেড়ে চলে এলো।
2: বইলে আসলাম মা, বাড়ির মালিক আইছে, তোমাকে এইবার পথ দেখতে হইব। বড় রাজা যদি থাকতো ঘুঘুর ফাঁদ দেখাইয়া দিত।
0: তা কি বললেন হামিদ সাহেব?
2: আরে ওগো, মনের কথা বুঝে কার সাধ্য, দাড়িতে হাত বুলাইয়া বুলাইয়া খালি হাসে, দেখলে কার গা পিত্তি জ্বলিয়া যায়, আর উইয়া ইসা দুইয়া বসার আর জায়গা পাসনি।
0: আমি সামনাসামনি কথাগুলো একবার দেখবো বেনুবাবু।
1: আপনি একা, আমি বাইরের লোক, যদি কোনো বিপদ টিপদ ঘটে।
0: অধিকার ফিরিয়ে নিতে যদি কাঁচের পাত্র টুকরো টুকরো হয় তবে হোক, কিন্তু এ বাড়ির ছোট রানী যদি তার সব কিছু খুইয়ে ছেলের হাত ধরে পথে দাঁড়ায়, তবে তার পেটের অন্নই বা জুটবে কেমন করে?
1: সেই হিসেব কি না করি বেরিয়েছি, কিন্তু এখন কথাটা হচ্ছে
0: কেন খালি হাতে ফিরবো। নিজের চোখেই তো দেখলেন ওই মার্বেল পাথরের দালান, ওখানে থাকতেন ভাসুর ঠাকুর, এ মহলে মীরা আর আমি, সামনের ওটা ছিল হিরণের লাইব্রেরি, কিন্তু এখন কোনো কিছু চিহ্ন পর্যন্ত নেই।
1: সব জেনে শুনেই তো ফিরে এসেছে।
0: হ্যাঁ, কারণ আমার ধারণা প্রজাদের উত্তেজনা হলো খড়ের আগুন, দাউ দাউ করে জ্বলে ওঠে হঠাৎ, তারপর আর কিচ্ছু থাকে না। বিশ্বাস করুন বেনবাবু, বিশ্বাস করুন, আমি পালাতে চাইনি, কিন্তু এই পোড়া চেহারাটার জন্য ওরা আমাকে টেনে নিয়ে গিয়েছিল, আর তাই আজ অনুতাপ রাখার জায়গা নেই আমার। আবার আমাকে সব গড়তে হবে, সাজাতে হবে। স্বামী করে গেছেন অপরাধ, ভাসুর করে গেলেন অবিচার, আর তাই আমার জন্য রইল শুধু দুর্ভোগ আর মাটি। কাচারিতে আমাদের খরচের কি ব্যবস্থা হবে জিজ্ঞাসা করেছিস ফকিরের মা?
2: আরে সেই কথা কমু বলেই তো খাড়াইয়াছি, মনোরুদ্ধি কইল দু কিস্তি রাজার খাজনা জোটে নাই, আমার কিছু করণের নাই।
0: এক বছরে ধান পাট গেল কোথায় তার হিসেব দিক?
2: আরে কইল কিনা ধার লইলে টাকা দিতে পারুন, আমি তো শুই না থ, এ কি অনার সৃষ্টি কয়।
0: বুঝেছি ওদের মতলব, তুই হামিদ সাহেবকে খবর দে ফকিরের মা, আমি নিজে দেখা করব, দেখি সে কেমন সরকারি লোক।
1: সেটা কি ঠিক হবে, মানে ধরুনই বলছিলাম যে
0: মেয়ে মানুষের বিপদ কি তা জানবে নুবাবু, কিন্তু কিন্তু এখন তাহলে আমি কি করব? আমি আচ্ছা আচ্ছা আসুন তো বেনুবাবু, কিচ্ছু নেয়ার একেবারে ইচ্ছে ছিল না, কিন্তু আমি যে নিরুপায়, সাত পুরুষের সঞ্চয়ে হাত দিতে হয়তো কেঁপে উঠব, কিন্তু এছাড়া অন্য কোনো পথ নেই যে আমার। আপনি আসুন তো আমার সঙ্গে, একবার আসুন তো।
2: কোথায় যাইতেছো বৌমা?
0: মালখানায়।
2: হা, আমার পুরা কপাল কিছুটি নাই, নোয়ার সিন্দুকগুলা হা কইরা আছে, আর তার ভিতরে ইন্দুর আর সলায়।
0: ফকিরের মা, কি বলছিস, কি ফকিরের মা কি বলছিস? তুমি আমার নিয়তি বিমলদা।
3: হঠাৎ একথা কেন মেয়েরা?
0: ভেবেছিলে আমি যদি তোমার হাত ছাড়া হয়ে যাই, কিন্তু ভয় নেই, বাঘে ধরলে আর কোনো জন্তু কাছে আসে না।
3: ভয় ছিল কেমন করে জানলে?
0: শিকারী জন্তু মাত্রেই ভীত।
3: গালাগালি দিচ্ছ?
0: তাহলে তুমি বলো, বিনা মতলবেই কি বেড়াল ঘুরে পায়ে পায়?
3: কেন, আমি তোমার ভালো চাই, কল্যাণ চাই, উন্নতি চাই।
0: কিন্তু এর শেষ কোথায় বলতে পারো?
3: নিশ্চয়ই পারি, তুমি নিজের পায়ে দাঁড়াবে, অনেক টাকা হবে, দেশের সেবা করবে।
0: তাই বুঝি স্ত্রীকে লুকিয়ে শাড়ি গয়না দিচ্ছ? আলগা থাকলে চোরের মতো আমার উপর লোভের দৃষ্টি দাও, মন ভালো করতে এনে তোলো এমন হোটেলে?
3: সেটা আমার দুর্ভাগ্য, নইলে কোনো কিছুতেই তোমার মন পাই না কেন?
0: আমার চোখে সেই তুমি, 22-23 বছরের সেই চিঠির তারা, সেই নোংরা ভাষার রাজা তুমি, তারপর অনেক বদল হলেও মুখোশের নিচে উঁকি দিচ্ছে সেই পুরনো মুখখানা।
3: তোমার কথা চাবুক আর কত সইব মীরা।
0: যতদিন না বাবার দেনা শোধ হয়।
3: বলো, তোমার জন্য কি করতে পারি? দরকার হলে ডাক্তার খানাটাও না হয় বেঁচে দেবো।
0: এত দূর
3: প্রমাণ চাও?
0: তাহলে চলো অন্য কোথাও, যেখানে এ বারুদের স্তূপে বিস্ফোরণ ঘটানো যাবে।
3: সে আবার কোথায়?
0: কেন নরককুণ্ডে? চলো না যাই।
3: ব্যস্ত ছেলে, হঠাৎ আত্মনাশা মনোবৃত্তির চেহারাটা দেখতে পাচ্ছি কেন?
0: খাবার জিনিস সাজিয়ে দিয়েছ চারিদিকে, আর তার মাঝখানে আমাকে বসিয়ে উপবাসের ব্রত নিতে বলছো?
3: আজ থাক, অন্যদিন হবে।
0: কোনো কথা নয় বিমলদা, আজই এই মুহূর্তে।
3: কিন্তু এখানে অভাবটা কি ছিল?
0: তাহলে দাও এমন কিছু যাতে আমি একটুখানির জন্য ভুলতে পারি এ আমি কোথায় চলেছি, কেন চলেছি।
3: অভ্যেস নেই তোমার, হঠাৎ কি হইবে?
0: তুমি আর হাসিও না বিমলদা, এত চলনাও করতে পারো।
3: তুমি তো আমার সবটাতেই দোষ দেখো, ঠিক আছে, পরে কিন্তু আমায় দোষী করতে পারবে না।
0: কোনদিন না, জাহান্নামে গেলেও না, কারণ আমার মতো মেয়ের পক্ষে এমন জায়গা নেই। জলদি করো বিমলদা, জলদি করো, বয়।

0: সালাম আলাইকুম রানী জি।
1: নমস্কার।
0: আমার কসুর হয়েছে, মাফ করে দিবেন, আপনার বান্দা আমি।
1: আপনি নাকি ফকিরের মাকে রাজবাড়িতে ঢুকতে মানা করেছেন?
0: না না, আমি না, আমার খানসামা।
1: কেন জানতে পারি কি?
0: ও মা, কি বেশি লোক আছে, আপনি বিশ্বাস করবেন না।
1: কিন্তু আমরা তো চিরকাল এদেশের মুসলমানের সঙ্গেই থেকে এসেছি হামিদ সাহেব, ওরাই যে আমাদের পরমাত্মীয়।
0: সে আমি জানি,

0: लेकिन एरा अच्छा आदमी नहीं आछे रानी जी।
1: ओ तार जोने बुझी आपनारा एसेछेन, किन्तु निजेर बाड़ीते एखन आमि कि उपोस करे थाकबो? घरे भात नेई, हाते टाका पैसा जा छिलो ताओ फुरिये गेछे, जार भरसा एसेछिलाम तिनिओ चले गेछेन। सेदेस्तार लोक आमलि देय ना, प्रजारा केउ काछे आसे ना, হাটতলায় পাঠালে জিনিসপত্র দেয় না, এসবের মানে কি? আপনি কি চান আমি ছেলেটার হাত ধরে এখান থেকে চলে যাই?
0: আমাকে শরম দিচ্ছেন, এ সবই আপনার। যদি চান তবে আমার সিপাহী সান্ত্রী খানসামা বাবুচি সবাই আপনার খিদমত করতে হাজির হবে। যেতনা টাকা জরুরত লিয়ে লিন, হ্যাঁ রসুই খানার ফাড়ো আপনার, তারপর আমাকে যে খেতে দিবেন তাই খাবো। আপনি আমার মনিব, আমি পান্দা।
1: বিনয়টা একটু কম করে বলুন তো, কি আপনার উদ্দেশ্য, কি বলতে চাইছেন?
0: আমি বাবুর্চিকে সারিয়ে দিচ্ছি, আপনি নিচে এসে রসুই ঘরে খানা পাকাতে পারেন।
1: খানা পাকাবো কার জন্যে?
0: মেহরবানি হলে সে খানা আমিও খেতে পারি।
1: ও আর টাকা করি কি বন্দোবস্ত হবে?
0: সোনা চাঁদি সবই পাবেন।
1: তাহলে বলছেন আপনাকে রেঁধে খাওয়ালেই আমার কপাল ফিরবে?
0: জিন্দগি ভর আপনি রানী থাকবেন।
1: যুক্তিটা মন্দ নয় আপনার, বাইরে রানী কিন্তু ভেতরে রাঁধুন।
0: বন্দার গোস্তাখি মাফ করবেন, আমি আপনার ভালোর জন্যই বলছি। যদি রাজি থাকেন তবে ফকিরের মার মতো 10-20 বাঁধি আপনার পায়ের কাছে এনে দেব।
1: তাতে যদি বদনাম রটে আমার?
0: এতে শায়েস্তা কেমন করে করে আমার জানা আছে। তবে যদি ডর লাগে কুছ পরোয়া নেই, আমার মহলে চলিয়া আসিবেন, কই জানতে ভি পারবে না। আচ্ছা আচ্ছা দেখেন তো, দেখেন এই তসবিরটা দেখেন তো, বলেন তো কোন আছে দেখেন?
1: এ তো আমাদের হাসুবানুর ছবি।
0: কেসে দুশমনি করে বেড়া জানেন?
1: শুনিনি তো, কোথায় সে?
0: কিছু জানেন না?
1: না, শুধু এইটুকু জানি মালখানার সমস্ত দৌলত সে হাত সাফাই করেছে।
0: এখানকার সরকার বেয়াকুফ নয় রানীজি, আপনার সব ধন দৌলত আমাদের কাছে জিম্মা আছে। আগে ভাগে গুন্ডারা কাজ করে যায়, পিছে আমরা কাজ করি। আচ্ছা এখন আমি চলি রানীজি, হ্যাঁ কথাটা মনে রাখবেন, খবর দিলে আমার কথা মতো বাস আমি সব কাম করবে। খুদা হাফিজ।
1: উত্রি উত্রি কোথায় যে গেল ছেলেটা?
2: এই যে মা।
1: কোথায় ছিলি রে?
2: তুমি শুনেছো মা, ছর্দি আর জামাইবাবু এসেছে।
1: কোথায়?
2: বারোয়ারি তলায় নাচ গান করছে।
1: কি পাগলের মতো বকছিস?
2: সত্যি বলছি মা, ছর্দি আর জামাইবাবুকে নিয়ে হই হই লেগে গেছে, কত লোক সেখানে দাঙ্গা বাঁধতে পারে।
1: মা তোমার কি অলক্ষণে কথা?
2: নিজের চোখে দেখে এলাম, একদিকে পুলিশ অন্যদিকে হাজার হাজার লোক, বুড়ো হাড়ু দাড়ুরা সামলাতে পারছে না।
1: তো দেখি নিচে নেমে।
2: তুমি যাবে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে বেরিয়ে পড়তে হবে।
2: কিন্তু ছর্দি আর জামাইবাবু
1: ওরা বাঘের কাছে ঢুকেছে, ওদের পরিণাম ওরাই জানে।
2: ওই দেখো মা, অমিত চাই সিপাহীদের নিয়ে বেরিয়ে যাচ্ছে, ছর্দি আর জামাইবাবুকে মেরে ফেলতে পারে ওরা।
1: ভগবান এক সুযোগ মিলিয়ে দিয়েছেন, কারো নজরে পড়বে না। কিন্তু কিন্তু ঘাটে যদি মাঝি না ভাই?
2: আমরা চলে যাবো মা।
1: কথা বল, ঠিক হয়েছে ফকিরের মাই পারবে?
2: কেন চলে যাবো আমরা?
1: সে তুই বুঝবি না উত্রি, সে কথা তোকে বলার নয়, সে কথা শুনতেও নেই বাবা। চল চল নিয়ে যা।
0: আপনি সচ বলছো হিরণ বাবু?
3: আল্লাহ কসম,
0: আল্লাহ আল্লাহকে তুমি মানো?
3: কি যে বলেন হামিদ সাহেব, দুনিয়ায় এছাড়া মানার কি আছে বলুন।
4: আকাশবাণী কলকাতা বিধানসভা পর্যালোচনা, পর্যালোচনা করছেন সাংবাদিক শুভদ্যুতি দত্ত।
5: বিধানসভা পর্যালোচনা, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভাতে আজকের সভায় প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। সভাকে আশ্বস্ত করে তিনি জানান ক্যাগ রিপোর্ট নিয়ে আগামী বিধানসভার অধিবেশনে আলোচনা করা হবে। এদিকে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন সময়ে শুক্রবার কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা করা হয়েছে। সভাসিদ্ধ

0: খরচ, পার্টির নেতা এবং বিভিন্ন বামপন্থী ও অতিবামপন্থী সংগঠন ওই প্রতিবাদের আয়োজন করেছিল। স্বঘোষিত পার্টি বলেছে যে কিছু বামপন্থী ছাত্র সংগঠন এই প্রতিবাদে ঢোকে, প্রায় 9000 লোকের সমাগম হয় এবং শান্তিপূর্ণভাবেই তার সামনের দিকে এগিয়ে চলে। উচ্ছৃঙ্খল জনতা এরপর হামলার কাজ শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার সাংবাদিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছে। গুন্ডা দমন আইনের ধারায় হেয়ার স্ট্রিট থানায় 7টি এবং এন্টালি থানায় 1টি মামলা দায়ের করা হয়েছে। সেবাশ্রয় কেলেঙ্কারি প্রসঙ্গে স্বাস্থ্য শিবিরের নামে বহু অজানা তথ্য আজকের সভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন থানায় এ নিয়ে এফআইআর করা হয়েছে। বিষ্ণুপুর থানা এলাকায় ওই ঘটনা সবচেয়ে বেশি। চিকিৎসার নামে মানুষের ক্ষতি করা হয়েছে, শিশুসহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে, সরকারি হাসপাতাল থেকে সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি সেবাশ্রয় প্রকল্পের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়, এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে মেডিকেল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসকদের সেবাশ্রয় শিবিরে যোগদানের জন্য তাদেরও কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় সেবাশ্রয় শিবিরের জন্য কত পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বাজেট অধিবেশনের আজ ছিল শেষ দিন। দ্বিতীয়ার্ধের সভায় 4টি বিল পেশ করা হয়। প্রথমত দ্য ওয়েস্টবেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উত্থাপন, বিবেচনা ও গ্রহণ করার জন্য পেশ করা হয়। 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, 5 জন বক্তা ছিলেন। এরপর দ্বিতীয়ার্ধের সভায় দ্য ওয়েস্টবেঙ্গল ফিনান্স বিল 2026 উত্থাপন, বিবেচনা ও গ্রহণ করা হয়। 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, এই পর্বে 6 জন বক্তা ছিলেন। জবাবি ভাষণে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত সভায় জানিয়েছেন যে বেসরকারি সংস্থার কর্মচারীদের থেকে প্রতি অর্থবর্ষে 1 বার প্রফেশনাল ট্যাক্স আদায় করা হবে এবং তা এই রাজ্যের কোষাগারই জমা পড়বে। সংশ্লিষ্ট কর্মী ভিন্ন রাজ্যের বাসিন্দা হলেও তাকে কর্মসূত্রে পেশাদার কর হিসেবে পশ্চিমবঙ্গেই তা জমা করতে হবে। 1 কালীন 10,000 টাকা থেকে বেড়ে করের পরিমাণ হয়েছে 20,000 টাকা। হ্যাঁ, এই ধ্বনিতে তারপর বিলটি সভায় অনুমোদিত হয়। তারপর দ্য ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল 2026 উত্থাপন, বিবেচনা ও গ্রহণের জন্য আজকের সভায় পেশ করা হয়েছে। ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ তা পাঠ করেন। 30 মিনিট ধরে আলোচনা করা হয়েছে। এরপর ভোটাভুটির মাধ্যমেই বিলটি অনুমোদিত হয়। এই বিলের পক্ষে 169টি এবং বিপক্ষে 13টি ভোট পড়েছে। পরিশেষে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 সভায় পেশ করা হয়। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আজকের সভায় এই প্রসঙ্গে জানিয়েছেন যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এর অর্থ কেন্দ্রীয় আইনের সঙ্গে যুক্ত থাকার ফলে জটিলতা রয়েছে। এর অবসানে নতুন এই সংশোধনী আনা হয়েছে। আগামী দিনে ওয়েস্টবেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস কন্ট্রোল অফ প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়িজ অ্যাক্ট 1983 অনুসারে রাজ্য সরকার পরিচালিত 21টি বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী দিনেও একযোগেই তা কার্যকর হবে বলে ভারপ্রাপ্ত মন্ত্রী সভায় জানিয়েছেন। পরবর্তী পর্যায়ে এ নিয়ে বিল আনা হবে। আজকের সভায় 4টি বিল পাশের পর অধ্যক্ষ রথীন্দ্র বোস সভায় জানিয়েছেন, এই পর্বে চলতি অর্থবর্ষের বিভিন্ন দপ্তরের দফাবাড়ি, বাজেট বরাদ্দ, মঞ্জুর সংক্রান্ত আলোচনা চলে। মোট আটটি বিল নিয়ে চর্চা হয়েছে। ৩৩টি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব জমা পড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের সভায় জানিয়েছেন, অষ্টাদশ বিধানসভায় বিরোধীদের তরফেও বিরোধী দলনেতা বাছাইয়ের জন্য যে প্রস্তাব জমা পড়ে, সেখানে ১৭ জন বিধায়কের সই জাল করা হয়েছিল। এর মধ্যেই ১৩ জনের আবার সই বিকৃত করা হয়। বিধানসভার ইতিহাসে তা নজিরবিহীন ঘটনা। অধ্যক্ষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভার সুনির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করা দরকার। সদস্যদের উপস্থিতি ও পারফরমেন্স তুলে ধরা হবে। তিনি আরও বলেন, অধিবেশন চলাকালীন সময়ে কমপক্ষে ৭ জন মন্ত্রী বিধানসভায় হাজির না থাকলে সভা মুলতুবি করে দেওয়া যেতে পারে। সভা মুলতুবি করার প্রস্তাব রেখেছেন তিনি। সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, প্রতি সপ্তাহে একদিন পুরো সময়ের জন্য নিজের ঘরেই মন্ত্রীদেরকে থাকতে হবে ও অবশ্যই তা বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে যাতে নাগালের মধ্যেই বিধায়ক ও মন্ত্রী মুখোমুখি হতে পারেন। একাধিক স্থায়ী কমিটি রয়েছে বিধানসভায়, যেমন হাউস কমিটি, ফিনান্স কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই ধরনের বিভিন্ন কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই বিধানসভায় সমস্ত কমিটির চেয়ারম্যানদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান যে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাসের ভিত্তিতেই আগামী দিনে বিধায়কদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং এই বিধানসভা ভবনে তাদের সকলের স্থান সংকুলান হবে না। কাজেই নতুন বিধানসভা ভবন গড়ে তোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। অর্থের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরও বলেন, নিউ টাউনে ৪০ একর জমি নতুন বিধানসভা ভবন নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে। পার্বত্য ও স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের সভায় জানান, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন জেলায় কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। মূর্তি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ করেন এলাকার মানুষ। রাত ১২টার সময় ৫০০ পুলিশকর্মী ও বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। জনতাকে ছত্রভঙ্গ করা হয় ঠিকই, সেই সঙ্গে কালী প্রতিমাকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সংশ্লিষ্ট পুলিশ সুপার কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করেছেন। নমস্কার।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী শুভদ্যুতি দত্ত।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

রামন্ত্রণে দুয়ার খাবি ক্ষণে ক্ষণে ঘরের বাঁধ যায় বুঝি আজ খুশি আজ শ্রাবণে রামন্ত্রণে।

বাবু শ্যামল প্রাণে নিকেতনে, প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল।

সুব্রত বিশ্বাসের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে কবিতার জন্য।
1: নমস্কার, শুরু করছি আজকের কবিতার জন্য অনুষ্ঠান। কবিতার জন্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমরা তিন কবিকে আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানে। একজন আছেন পশ্চিম মেদিনীপুরের স্বর্ণেন্দু সেনগুপ্ত, তারপরে পুরুলিয়া থেকে আমরা পেয়েছি রাজীব ঘোষালকে, আর বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আমরা নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে কৌশিক বাজারিকে। এখন বলতে গিয়ে মনে পড়ছে যে মাটি থেকে এরা তিনজন এসছেন, এরা লাল মাটির প্রায় শুরু থেকে একদম অন্তিম প্রান্ত পর্যন্ত আমাদের বাংলার। অথবা কবিতাকে অবশ্যই এভাবে ভূমণ্ডলের উপরে চিহ্নিত করা যায় কি না আমি জানি না, সেটা কবিরা ভালো বুঝতে পারবেন। তো প্রথমে আমরা দেখি স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু মেদিনীপুরে থাকেন। স্বর্ণেন্দু, আপনি কবে থেকে কবিতা লিখছেন?
2: একবারে কবিতা লেখার শুরু যদি বলা হয় তাহলে সেটা যখন পঞ্চম শ্রেণীতে পড়ি প্রথম কবিতা লিখেছিলাম। কিন্তু একবারে খুব ঘনিষ্ঠভাবে কবিতা লেখার শুরু কলেজ জীবনে যখন এলাম। কবিতাটা ছিল সবসময়, কিন্তু কলেজে কবি বিতোষক ভট্টাচার্যের সংস্পর্শে এসে কবিতাটাকে আরও গুরুত্ব

0: কি রেকর্ডিং এ তৎ সময় শব্দ বেরোচ্ছে?
1: না, আমি যেভাবে কথা বলি সেটা এখানে
0: খুব ভালো,
1: সেভাবেই বলছি।
0: আচ্ছা আচ্ছা, স্বর্ণেন্দুর কবিতা শুনবো, একটু জেনে নিই। আরেক রাজীব, রাজীব এসছেন আমি যদ্দূর শুনেছিলাম পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে,
2: 35 কিলোমিটার,
0: 35 কিলোমিটার দূরে। তুমি এমনি পেশায় কি করো?
2: পেশায় আমি একটা ওই আমাদের আঞ্চলিক সংবাদপত্রে সাংবাদিকতা করি, নামে সাংবাদিক, আসলে আমি ওই বিজ্ঞাপন এজেন্ট আর কি। ওদের কাছ থেকে যা টাকা পয়সা পাওয়া যায় ওই আমার ওই গাড়ি চালাতে আর মোবাইলে পয়সা উঠতে সেটা শেষ হয়ে যায়।
0: কবিতা কবে থেকে শুরু?
2: আমি প্রথম কবিতা লিখি যখন আমি ক্লাস 7-এ পড়ি। তো ক্লাস 7-এ কবিতাটা লেখার পর আমার দু একজন বন্ধুকে দেখিয়েছিলাম, দেখার পর ওরা রাগাতে শুরু করে যে জীবনানন্দের কবিতা নকল করে লিখেছে। তারপর আমি আর লিখিনি কখনোই। তার অনেক পরে ক্লাস 11-12-এ যখন পড়ি আর কি, মনে মনে কবিতা লিখছি, প্রচুর কবিতা লিখছি, মনে মনে অনেক কবিতা আসছে কিন্তু সে কবিতার কথাও লিখছি না। এরপর ক্লাস 12-এ যখন পড়ি তখন আমি কবিতা লিখতে শুরু করলাম। লিখতে শুরু করতে গিয়ে আমার প্রথম কবিতা প্রকাশিত হলো আপনার সীমান্ত সাহিত্য এবং মাসে মাসে কবিতা বলে দুটি কাগজে, প্রায় সঙ্গে সঙ্গে আর কি, আগে পরে একটু। তারপরে সুদেবদার কাগজ তিরুপূর্ণিতে আমার কবিতা লেখা শুরু, এইভাবেই। সেটা ধরুন ওই 2001-2002 থেকে আর কি, সম্ভবত 2003 আমার প্রথম কবিতা মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছে।
0: আর কৌশিক, কৌশিক কবে থেকে কবিতা লিখছেন?
3: কবিতা লেখার শুরু প্রায় ধরুন তখন ওই ক্লাস 10-11-এ পড়ি। তো আসলে আমি ছোটবেলা থেকে প্রচুর গল্প, কার্টুন, গোয়েন্দা গল্প, ভূতের গল্প এসব পড়তাম, তো তো খুব মনে হতো যে এইসব গল্প টল্প লিখি, ছবিতে গল্প, ছবি আঁকতাম। তো ছবি আঁকতে গিয়ে সামনে থেকে যে মুখটা আঁকলাম পিছন থেকে তাকে চেনাতে পারতাম না, তো এইসব চলতো। পরে যখন আরেকটু বড় হলাম তখন ডায়েরি লিখতে শুরু করলাম। এমন কিছু বয়সসন্ধির পরে জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলো সরাসরি লেখা যায় না, তখন আমার মনে হলো একটু রহস্যের মোড়ক দেওয়া যাক লেখাগুলোকে, যেন সবাই পড়ে হঠাৎ করে বুঝতে না পারে।
0: আচ্ছা, নিজেকে গোপন করে?
3: হ্যাঁ, তো সেই লেখাগুলোকে রহস্যের মোড়ক দিতে গিয়ে দেখা গেলো অন্যরকম লেখা হচ্ছে। বন্ধুরা বললো, আরে তুই কবিতা লিখিস নাকি? হ্যাঁ, না কবিতা নয়, এই তো ডায়েরি। তো সেই সময় আমাদের বিষ্ণুপুরে এসেছিলেন আমাদের এক খুব কাছের দাদা সুদেব বক্সী, সুদেবদার সাথে আলাপ হলো। সুদেবদা আমাকে খুব উৎসাহিত করলেন এই লেখাগুলো নিয়ে। আরেকজন ছিলেন আমাদের পাড়াতেই কবি বিকাশ দাস, একেবারে আমাদের পাড়ার মানুষ, খুব সিনিয়র, উনি প্রায় আমার পিতৃতুল্য আর কি। কবিতা কি মূলত ওনার কাছে শিখেছি, সিরিয়াস ব্যাপারটা কি, কবিতা কোথা থেকে আসে, মানে প্রাণের জায়গাটা কোথায়, সেটা ওনার কাছে বলা যায় শিখেছি। ওনার কাছে আমি এই জায়গা থেকে একেবারে কৃতজ্ঞ। তারপরে তো আশেপাশে আর ওনাকে রয়েছে, সুদেবদাকে, সুদেবদা তো একদম খুবই কাছের মানুষ।
0: আচ্ছা, এই রহস্য নির্মাণের ক্ষেত্রে রূপকল্পগুলো কি করে উঠে এলো? কেননা বিষ্ণুপুর এর যে চারপাশের অনুষঙ্গ সেখান থেকে এলো, নাকি প্রাকৃতিক প্রায় বাংমনস গোচরের বাইরে একটা জগৎ সেখান থেকে খুঁজে পেতে শুরু করলে? একটা কবিতা শুনি বরং, তোমার একটা কবিতা শুনি, তোমাকে চিনতে সুবিধা হবে।
3: বিগত শীতের কথাগুলি কার যেন অপেক্ষায় আছে, কে পড়বে, কার হাতে, কার চোখে, কার মনে, অমন অবুঝ পাঠ রেখে দিয়ে যাব, সকলে যথার্থ বোঝে ভুল ভ্রান্ত ত্রুটিলিপিগুলি। তাই সারা রাত দরজা খোলা থাকে, কোথায় কি রাখা আছে সবই তো জানিস, ভোর রাতে একবার ভুবন সরিয়ে তুই আয়, এ জীবন না বোঝার পাঠ এবারেও তোর কাছে রেখে যেতে চাই।
0: আচ্ছা স্বর্ণেন্দু আর রাজীব, তোমাদের ওর কবিতা নিয়ে কিছু পাঠ যদি থাকে বা এই কবিতা নিয়ে যদি তোমরা তোমাদের প্রতিক্রিয়া জানাও।
2: হ্যাঁ, যেহেতু আমরা অনেকদিন ধরেই লেখালেখি করছি আমরা তিনজনই, তো পরিচিত তো বটে, প্রত্যেকের কবিতার সঙ্গেই পরিচিত, কৌশিকদার কবিতার সঙ্গেও পরিচিত, বহুদিন থেকেই পড়ছি। ওর সম্প্রতি বছর খানেক আগে একটা বইও বার হয়েছে, নাচে জন্ম নাচে মৃত্যু, তো সে বইও আমার ভালো লেগেছে বেশ। আর কবিতা বলতে গিয়ে আমার যেটা মনে হয়, আসলে অন্যের কবিতা নিয়ে কিছু বলা ব্যাপারটা হচ্ছে একটু
0: স্পর্শকাতর।
2: হ্যাঁ, না স্পর্শকাতর না, একটু নিজেকে একটু মানে জান বলে মনে হয় আর কি।
0: এই যে অনুষ্ঠানের ভাবনা থেকেই মনে হয়েছে যে কবিরা কবিদের চেনানোর দায় কবিরা।
2: হ্যাঁ, একটা উপলব্ধির ব্যাপার আছে বুঝলেন, যে আমি বুঝতে পারি যে আমি যখনই একটা কবিতার সঙ্গে রিলেট করতে পারছি, তখনই সে কবিতা যদি কৌশিক দাও লেখে,

0: আমার মনে হচ্ছে যে এটা আমার কবিতা, এই কবিতাটা আমার কবিতা হয়ে উঠছে। সে কবিতা যদি আমি নাও লিখি, তবু সে কবিতা আমার কবিতা।
1: অবশ্যই না, আমি একটু কথা মাঝখানে বলছিলাম যেটা স্বর্ণেন্দুর কানে বেজেছে, কবিরা সব থেকে দাম্ভিক হন আমাদের অভিজ্ঞতায়, অলস এবং দাম্ভিক। হ্যাঁ, তার একটা জায়গা থাকে, কবি তো সর্বশ্রেষ্ঠ নির্মাতা, মানে সঙ্গীতের পরে কাব্য আসে, তো সে কারণে যারা রসিক মানুষ তারা সেই দম্ভকে স্বীকৃতি দেন যে হ্যাঁ কবিতা লেখে কবি। অতএব কবির উচ্চারণকে আরেকজন বিশ্লেষণ করবেন, তাতে আরেকজন কবি যদি হন তার অনেক সংশয় তৈরি হওয়া খুব স্বাভাবিক। আমি খুব হয়তো অন্যায় প্রশ্ন করছি একজন কবিকে আরেকজন কবির নির্মাণ নিয়ে কথা বলতে, কিন্তু আমি উপলব্ধির কথাটা বলছি যে কৌশিক যে উপলব্ধির জগতে বিচরণ করেন তার সঙ্গে কোথাও কি স্বর্ণেন্দু বা রাজীবের সংশ্লেষ ঘটে বা নাকি আসঞ্জন ঘটে, আমি ওই জায়গা থেকে বলছি, বাকি সমান্তরাল যেতে থাকে।
0: একটা সংশ্লেষ তো ঘটেই, ধরুন যেহেতু মানে ভৌগোলিক পরিবেশ যেটা সেটা প্রায় এক, ফলত কিছু কিছু কথা, কিছু শব্দ, কিছু চিত্রকল্প, কিছু বিষয় এমন কিছু উঠে আসে যেগুলো প্রায় কাছাকাছি এবং তাদের মধ্যে একটা মিল থাকে। কিন্তু যেহেতু আবার তিনটে পৃথক জেলা, স্বর্ণেন্দু কলকাতা থেকে অনেকটা কাছে, কৌশিকদা কলকাতা থেকে আরেকটু দূরে, আমি মানে একেবারেই
1: প্রত্যন্ত জায়গায়,
0: প্রত্যন্ত জায়গায়, আমি প্রায় ঝাড়খণ্ড বর্ডারে থাকি, আমার পরের স্টেশন সাঁওতালি, তারপরে ঝাড়খণ্ড।
1: আচ্ছা,
0: আমি সাধারণত দেখবেন আমি যখন কথা বলি আমি পুরুলিয়ার ভাষায় বলার চেষ্টা করি, হ্যাঁ আমার এটা সুবিধা হয়। আমি এই প্রসঙ্গে লিখেওছি একবার, মানে একটা ওই প্রবন্ধ বলুন বা নিবন্ধ বলুন, লিখেছিলাম সুবর্ণরেখা নদী তীরের ভাষা, তাতে করে আমি ওই উপভাষা বিষয়টাতে আমার একটু আপত্তি ছিল আর কি। আমি বলতে চাইছিলাম যে পুরোটাই বাংলা ভাষা, অথবা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে আমার পুরুলিয়ার যে ভাষা সেটা বাংলা ভাষার জননী ভাষা, আমি এটা বলতে চেয়েছিলাম আর কি।
1: হ্যাঁ, এটা নিয়ে একটা তত্ত্ব আছে,
0: বিতর্ক থাকতে পারে,
1: বিতর্ক শহীদ ভৌমিকের গুরুত্বপূর্ণ কাজ আছে, সান্ধ্য ভাষা, সাঁওতালি এবং আমাদের বাংলা ভাষার সাজুজ্য নিয়ে খুব ভালো কাজ আছে ওনার। যাক, এটা আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি।
0: হ্যাঁ,
1: তবে স্বর্ণেন্দুর কাছে একটু শুনি কৌশিকের কবিতা সম্পর্কে বলে, তারপরে আমরা তোমাদের দুজনের কবিতা শুনবো।
2: আমাদের তিনজনকে আজ এখানে ডাকা হয়েছে, এটা ঘটনাচক্র, কিন্তু একটা বিষয় আমাদের তিনজনেরই প্রায় একটা জায়গায় মিল আছে, সেটা হলো কবি সুদেব বক্সীর তীরপূর্ণী পত্রিকায় মাধ্যমে আত্মপ্রকাশ। এবং শুধু এই মিলটা নয়, আমাদের কবিতা ভাবনা বা কবিতাকে ভাবার একটা যে জায়গা সেটাও অনেকটা কাছাকাছি, একেবারে এক হবে না, সেটা তো খুবই স্বাভাবিক। কৌশিকদার যে কবিতার সেটা খুব ব্যক্তিগত স্তর থেকে উঠে আসে, মানে একবারে ব্যক্তিগত অভিজ্ঞতাকেও সুন্দরভাবে কবিতায় নিয়ে যেতে পারে। আমরা যারা তাকে কাছ থেকে চিনি, তার জীবনের ঘটনাগুলোকে জানি, তারা বুঝতে পারি যে কবিতাটা তার জীবন থেকে উঠে এসেছে। আমাদেরও কবিতা জীবন থেকে উঠে আসে, তবুও তার একটা মোড়ক আছে, কিন্তু কৌশিকদার ক্ষেত্রে একবারে সরাসরি জীবন থেকে, এবং ওর কবিতায় স্মৃতি একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। আমার কবিতাতেও স্মৃতি আসে, কিন্তু সেটা একটা শব্দ হিসেবেই আসে, কিন্তু কৌশিকদার কবিতায় স্মৃতিটা স্মৃতি, এবং স্মৃতির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ওর কবিতায়। আমরা খুব কাছের জন বলে ওর জীবনের সঙ্গে ওর কবিতাকে মিলিয়ে পড়তে পারি, দূরের একজন পাঠক কীভাবে পড়ছে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুব একটা মানে স্মৃতি সততই সুখের একটা কথা আছে, কিন্তু কৌশিকদার দুঃখের স্মৃতিগুলো কবিতার মাধ্যমে, কবিতায় পাঠের পর সেটা সুখস্মৃতি হয়ে, মানে আমাদের ক্ষেত্রে সুখের বিষয় হয়ে ওঠে, খুব সুন্দরভাবে কবিতায় ও সেগুলোকে রূপান্তর করতে পারে।
1: আচ্ছা স্বর্ণেন্দু, তুমি একটা কবিতা পড়ো এবারে।
2: দর্শন এভাবেই গড়ে ওঠে, দূর থেকে তার কথা বাতাসের ভিতরে বেজে ওঠে, ভালো কথা, ভালোভাবে বলা কথার ভূমিকায় ফেরা একভাবে, মৌখিক থেকে যাওয়ার প্রতিশ্রুতি ভাষার ভিতরে রয়ে যায়, কার কথা শোনা হবে ভাষা ভাবনার বিষয় নয় আর, তাকে দেখো, তাকে দেখবার ইচ্ছেটিও ভাষার ভূমিকা হয়েছে। দর্শন এভাবেই গড়ে ওঠে, দেখার গুরুত্ব থেকে বোঝা যায়, মানুষ ভাষার অধিকারে বড় হয়, মুখর হওয়ার অধিকারে বড় হয়, ভিতরের অন্ধকার থেকে তার মুখ, মুখের ভূমিকা, ভাষা ব্যবহারের উপক্রম খোঁজে, বাতাস ব্যর্থ হলে গাছের পাতায় ধরা পড়ে ছায়ার উপমাগুলি প্রকৃত এক পাখি জীবনের।
1: বাহ, এবারও আবারও দায়িত্ব আছে কৌশিকের, কি মনে হয় স্বর্ণেন্দুর কবিতা?
3: আমি এটাই অপেক্ষা করছিলাম আর কি, এবারে হয়তো আমার কাছেই ফিরে আসবে।
1: হ্যাঁ,
3: ওর কবিতার মধ্যে যেটা আছে, আপনি একটু আগে যে প্রশ্ন করছিলেন যে পরিবেশ, তার মাটি, তার ঘর, গ্রাম, খুব

0: ভালো করে যদি লক্ষ্য করে দেখবো, এইগুলো খুব সরাসরি শরদিন্দুর কবিতাতে নেই। আপনি শরদিন্দুর কবিতার মধ্যে তার গ্রামকে বা মাটিকে সেইভাবে দেখতে পাবেন না, প্রচ্ছন্নভাবে আছে অবশ্যই। মূলত আমি শরদিন্দুকে জিজ্ঞেস করছিলাম যে তাহলে তুমি কোন জায়গা থেকে আসছো লেখার মধ্যে। যেমন শরদিন্দুর কবিতাতে আপনি দেখবেন অনেক সময় এমন দুটো শব্দকে পাশাপাশি রাখা হয়েছে বা এমন দুটো বিষয়কে পাশাপাশি রাখা হয়েছে যেগুলো কখনো পাশাপাশি থাকতে পারে না। ইঁদুরের পাশে চাঁদ, এই রকম আর কি। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেন এটা এটা দিয়ে তুমি কোথায় পৌঁছতে চাচ্ছ। শরদিন্দুর বক্তব্য বা আমাদের কথোপকথন থেকে যেটা উঠে এলো শেষ পর্যন্ত, সেটা হচ্ছে যে ইঁদুর একটা বাস্তব, চাঁদও বাস্তব। তো এই বাস্তবকে অতিক্রম করে যাওয়া,
1: দুটো বাস্তব মিলে পরাবাস্তবের দিকে যাওয়া,
0: পরাবাস্তবের দিকে যাওয়া,
1: এটা
0: অতিক্রম করে যাওয়া শরদিন্দুর কবিতার একটা মানে বিশেষ দিক, ঝোঁক বলা যায় আর কি। এবং খুব সুন্দর মোহময়ী ভাষা ব্যবহার করতে পারে শরদিন্দু। একটা সুর থাকে সুন্দর যেটা টেনে নিয়ে যাই শেষ অব্দি।
1: রাজীবের কবিতা একটু শুনি।
2: পরাগলি, এক জীবনের কত রং, কত সুচারু পরাগলি তার বুনট। ঝালের সঙ্গে তেতোর সঙ্গে না হাঁটলে বোঝা যায় না, বোঝা যায় না হাসনহানার সুবাস, রক্তকরবী সৌন্দর্য, সংগৃহীত মধুর মতোই স্বল্প ক্ষণস্থায়ী এবং কৃপণ। ওই তো বিষণ্ন দেখি কালীরূপ থরথর কাঁপে, হাতে নাচে অসিক্রোধ, বুকে চাপা আধুনিকা বেশ। চাঁদমালার মতো শেকল বেড়ানো আষ্টে পৃষ্ঠে তার শরীর, যেন আলোকসজ্জিত লজ্জায় জীব কেটেছে। যদিও কালীকে দেবী নয়, গৃহবধূ নয়, এক আদ্যপান্ত সমসাময়িক নারী ভেবেছে আনুবীক্ষণিক সময়, যার অনেকখানি জুড়ে ঘোর লাগা অন্ধকার, যেখানে খুব গান বাজছে।
1: বাহ,
0: দারুণ কবিতা।
1: স্বর্ণেন্দু, তোমার রাজীবের কবিতা সম্পর্কে অভিজ্ঞতা তো অবশ্যই আগে আছে, এই কবিতার সম্পর্কে তুমি কিছু উপলব্ধির কথা বলবে?
3: হ্যাঁ, অবশ্যই, খুব ভালো কবিতা এটা। রাজীবের প্রতিটাই, ওর কবিতার মধ্যে একটা নিমগ্নতা কাজ করে। কৌশিকদার নেই বা আমার নেই, সেটা অন্যভাবে আছে, কিন্তু রাজীবের কবিতার ক্ষেত্রে দেখছি যে সেটাই যেন ওর প্রধান একটা আশ্রয়, খুব নিমগ্নভাবে একটা বিষয়কে ভাবছে। আরেকটা বিষয় যেটা আমি সরাসরি প্রমাণ করতে পারবো না কৌশিকদার ক্ষেত্রে, কিন্তু কৌশিকদার ক্ষেত্রে নেই তা নয়, কিন্তু এটা থাকাটা জরুরি, সবার ক্ষেত্রেই থাকবে, সেটা এই সূত্রটা আমি পেয়েছিলাম বিশ্বদেব মুখোপাধ্যায়, কবি বিশ্বদেব মুখোপাধ্যায়ের একটি আলোচনা থেকে। সেটা জিওপোয়েটিক্স, মানে যে জায়গায় থাকবো তার পরিবেশ, তার আনুষঙ্গিক বিষয়গুলো লেখায় আসবে। রাজীব যে ভাষায় কথা বলে, একটু আগে আপনাদের আমাদের আলোচনায় এসেছিল পুরুলিয়ার যে লোকভাষার অনুষঙ্গর কথার মধ্যে সেই সুরটা আছে, কিন্তু ওর কবিতায় সেই সুরটা পাবেন না। ও খুব মানে একটা যেন নাগরিক ভাষায় কথা বলছে, কিন্তু তার মাঝেও যেটা থাকে, বিশেষ এই কবিতায় হয়তো খুঁজে বলা যাবে না, কিন্তু ওর পরপর কবিতাগুলো পড়লে পাওয়া যাবে, খুব ঘন ঘন উল্লিখন দেখা যাবে যে পুরুলিয়ার অনুষঙ্গ, সেখানের জায়গা, সেখানের বিশেষ পরব বা এগুলো উঠে আসছে। এটাই একজন কবির সততা।
1: তোমার একটু কবিতা শুনি।
2: হে নাথ, একটি অভূতপূর্ব নির্মাণ কাজের বাসনা নিয়ে শুরু হলো খনন, খোড়া হলো কবর। কি আশ্চর্য, পাশাপাশি শুয়ে আছেন শ্যামাদাস, ভীমসেন আর শেখ ফয়জুল্লাহ। একথা নিরঞ্জন নিশ্চিত জানতেন, জানতেন জটাজাল বিস্তৃত কুয়াশায় শুয়ে আছেন নগ্নিকা নকশানারী, বিড়ম্বনা হয়ে, বলাকা হয়ে। কদলী বাগানে রং হলুদের ঘোর উড়েছে বাদুড় হয়ে, অজানায় হে নাথ পাতা ঝরে, ঝরে মহাকাব্যের খসড়া। তবু তো যুগী বুড়ি চাঁদমালা ছাড়া আর কিছুই বানাতে পারেন না, অক্ষম হাত তার কাঁপতে থাকে কবেকার খসে পড়া কুচবরণ রূপের আলোয়।
0: বনহংসীর প্রতি, একদিন তোমার সামনে গিয়ে নিশ্চুপে দাঁড়াবো কখনো, হয়তো দ্বীপভূমি ভেঙে গেছে, চারিদিক কলরোল করে বয়ে গেছে জলের ভুবন, জীবন গিয়াছে চলে জীবনের পার, এখন ধূসর সত্য শীতকাল ডুবে যায় দিগন্তের দিকে, চোখ তুলে চেয়ে দেখি হয়তো তুমি সেই তুমি নও আর, আমিও হয়তো আমি নই, অন্য কেউ, অন্য কোনো কাল আলো ফেলে আমাদের মাঝে আর ভাঙা জল বয়ে চলে যায়। গত জীবনের কলরোল শেষ হয়ে গেছে, যেন দীর্ঘ

0: সংলাপ শেষে নাটকের যবনিকা নিস্তব্ধ হয়ে আছে ছড়ানো পাথর। আমরা দুজনে হেঁটে যাই, কেউ কোনো কথা না কই। বুঝেনি আমি সেই আমি কিনা, তুমিও নিশ্চুপে বুঝেনিও। বুকের ভিতরে তবু কোনো কথা লুকানো ছোপানো নেই জানি। ভাবি বহু আগে দেখা হওয়া ভালো ছিল কিনা, তুমি ভাবো এই ভালো। আমরা দুজনে মিলে শূন্য করে এসে গেছি জীবনের প্রচুর ভাড়ার।
1: হ্যাঁ, কৌশিক আরেকটা কবিতা আমরা শুনি কৌশিকের।
0: ভালোবাসা দিয়েছিলে গ্রহণে অক্ষম, আমি চলে আসি সব কিছু ফেলে অন্ধকার নিজের গহনে চুপি চুপি। এসে দেখি কেউ নাই, একলা শিরিষ সেই রয়েছে দাঁড়িয়ে পথপাশে, যেমন যেমন ছিল বহু বহু পূর্বজন্ম ধরে। আমি তার মৃত বাকলের ঘ্রাণ নেই, পূর্বজন্ম মনে পড়ে। দেখি সেই একা একা চলা পথ পড়ে আছে বহুদূর দিগন্ত অবধি, তবু দিগন্তের শেষ নাই জেনে পথে নামি। দেখি কার সে পায়ের ছাপ ফুটে আছে, চেনা মনে হয়। যে গিয়েছে এই পথে তাকে আমি চিনিনি কখনো, তবু সে আমার সুতো ধরে টানে, টান দেয়, বুকের মরমর খুলে যায়। সেখানে যে কার নাম, সুতোর বুননগুলি খুলে খুলে যায়। আমি তার কাঁটাও কুরুষে লেখা কাহিনীর নাম ধরে ডাকি। গ্রহণে অক্ষম আমি চলে আসি সব কিছু ফেলে অন্ধকারে, তবু তার উজ্জ্বল ছাতিমের ফুল দেখে কার কথা পড়েছিল মনে।
1: স্বর্ণেন্দ্র কবিতা শুনব।
2: ভোরবেলার সাইকেল, ভোরবেলার সাইকেল দাঁড়িয়ে রয়েছে, রাস্তা চলে গেছে নিরেট গভীর প্রথা বিমূর্ততার দিকে। ভোরবেলার শীতকালে একটি সাইকেল বেজে ওঠে, কথার পিঠে কথা হয়ে ভেসে আসে মানুষেরা, বেল বাজিয়েছে কেউ তারপর। এভাবেই একটি নিরেট নিমগ্ন সাইকেল গড়ে ওঠে। কথা এত শান্ত কেন, ভাষার এতখানি প্রযত্নকে ভোরবেলায় নিখুঁত করেছো কীভাবে, প্রশ্নগুলি বেজে উঠছে। ভোরবেলা বেজে উঠছে সাইকেলের নিজস্ব ভাষায়, ঘুম তার তখনও ভাঙেনি, একটি সাইকেল দাঁড়িয়ে রয়েছে। পাড়ায় বেপাড়ায় বিস্ময় হয়ে টিকে আছে যান্ত্রিক দাঁড়ানোর ভঙ্গিটুকু একটি সাইকেলে।
1: আরেকটা কবিতা,
2: বিশ্বাস মহাভারতের স্পর্শে, ঘুম তারুকাছে নতশির পারিবারিকতার গল্প কথাগুলি, ভাবনার ভিতরে পশ্চিম গভীর থেকে গভীরতর হয়ে আছে। জানলার অবয়বে গড়ে ওঠে দূরের আকাশ, ঘরের বাতাস আর একভাবে। পাখিকে পৃথিবী দিয়ে মেপে নেওয়া হয়তো কঠিন, প্রত্ন ইতিহাসের ঢঙে ডানার তত্ত্বগুলি রচিত হয়েছে কোনো একদিন। সূর্য রঙিন হাতে একে একে রচিত হবে অন্ধকারের ভীষণ কাহিনী, বোঝা যায় বিশ্বাস মহাভারতের স্পর্শে যেন আজও বেঁচে আছে।
1: খুব ভালো, বিশ্বাস মহাভারতের স্পর্শে যেন আজও বেঁচে আছে। না, রাজীবের কাছে যাব।
3: ঘুঘু ডাক, ঘুঘু ডাকের মতো ব্যাকুল বুকের মোচড় আর হয় না, এইটুকু সারসত্যের পেছনেই দরজা হাট করে খোলা। বুক পকেটে তারা, বুক পকেটে নদী, পাহাড় সমুদ্র কুচ্চি ফুল, বনবিহারি এক মানুষ ঘোরে বোম ভোলা। পথে যাদের সঙ্গে সাক্ষাৎ হয় তারা কেউ ভোগবাদী, কেউ নাস্তিক, আবার কেউ ঈশ্বর বিশ্বাসীও বটে। অথচ একটা বিষয়ে সকলে একমত, বেলা যত মধ্যাহ্নের দিকে বিকেলের দিকে গড়ায়, ঘুঘু ডাকের হাহাকার তাদের অস্তিত্ব জুড়ে বাঁচতে থাকে, বাঁচতেই থাকে।
1: আরেকটা শুনি,
3: সংখ্যামণ্ডিত ইতিহাস, যেদিন শিখর ছোঁয়ার কথা উঠবে মুখখানা হবে ঠিক গুটিয়ে যাওয়া কিন্নর মতো, অধঃপতনের কথা উঠলে শ্রীবদনে ফুটে উঠবে লাবণ্য মাখানো রাজার অহংকার। আর যতই সংখ্যামণ্ডিত ইতিহাসের কথা হোক, একবারটি অন্তত পুরাণের কথা উঠবেই, কথা উঠবে শকে রস, রসে বেদ, শশাঙ্ক গণিতা। তখন বিরকিচা নগরের কথা এসে পড়বে মায়া জর্জরিত, যে ইতিহাস পাঠ্যসূচিতে নেই, আছে এক ভুতুড়ে নামের মরা নদী, হারাই হারাই হারাই।
2: এটাই জিওপলিটিক্স।
1: হ্যাঁ, এবং খুবই আঞ্চলিক, আবার একই সঙ্গে যদি আঞ্চলিক অনু

0: অঙ্গগুলো চেনা যায়। তবে পুরাণ আসবে এটা না, আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেকবার দেখেছি যে প্রত্যন্ত এলাকার মানুষ যত অনাগরিক মানুষের উচ্চারণে পুরাণ ফিরে ফিরে আসে, তার জার্নিটাই একটা পুরাণের মধ্যে দিয়ে।
1: পুরাণ তো আসলে ইতিহাস, মানে আমাদের ইতিহাস তো পুরাণ, আমাদের তো কোনো লিখিত ইতিহাস ছিল না, মানে সন তারিখ উল্লেখ করে যেভাবে ওই শকে রস রসে বেদ শশাঙ্ক গণিতা, সেভাবেই পুরাণের কথাও আসবেই আর কি, মানে এটাই
0: অনিবার্য।
1: হ্যাঁ, আমাদের এই ভারতীয় ভূখণ্ডের কিন্তু এটাই
0: না, সারা পৃথিবী জুড়েই সে তার মিথে ফিরে ফিরে যাওয়ার। তুমি আফ্রিকার গভীরেও যদি খুঁজে দেখো কি
2: পুরাণ,
0: এমনকি আয়ারল্যান্ডের গভীরেও, কয়লাখনির গভীরে যে মানুষটা বাস করে সে তার পুরাণে ফেরে, আমরা চিনতে পারি না হয়তো আমাদের দূরত্বের জন্য। আচ্ছা, আমরা আবার কবিতায় ফিরবো, কৌশিকের আবার একটা কবিতা শুনি।
3: পুরনো সব শীতকালের কথা, এই যে ভেঙে পড়া টাওয়ার, বহুকাল আগের চূড়ায় মশাল জেলে সংকেত পৌঁছানো হতো আরও বহুদূর, আজ এই ধ্বংসস্তূপের নিচে স্কুল ফেরত দাঁড়িয়ে আছিস, হাওয়ায় আঁচল উঠছে মশালের মতো, শীতের সন্ধ্যা শেষ হয়ে এলো, তোকে আনতে যেতে হবে, আমি কি ঘুমিয়ে পড়েছি? হ্যালো, ওপারে আছিস তুই? শোনা যাচ্ছে কথা? ফোন লাগছে না, ফোন লাগছে না, ফোন লাগছে না কিছুতেই, সমস্ত টাওয়ার আজ ধ্বংস হয়ে গেছে। এবছর পুরানো পোশাকগুলি রোদে মেলা হয়নি এখনো, শীতের পোশাকগুলি রোদে দিতে তুমি, বছরের অন্ধকার দূর হয়ে যেত। এবছর শীতের কবিতাগুলি হয়তোবা অন্য প্রকারের হবে, শীতের পোশাক থেকে রোদ নিয়ে রাতের আধারে তারা নিরুপায় কিনারে দাঁড়াবে, মাঠের কিনারে ওই গত বছরের নিম গাছ, মাঠের কিনারে ওই গত বছরের শুকতারা।
0: স্বর্ণেন্দুর কাছে একটু শুনি।
4: ভাষা ব্যবহারের রীতি, দূরে রাখা হয়েছিল চাঁদ তার মুখের উপমা, রাখা হয়েছিল জ্যোৎস্না ভাষায় কথা বলার ইচ্ছেটিকে, কথা বলবার ভাষা এখানে নীরব উচ্চারণের প্রতিশ্রুতি, ভালোবাসার কথাগুলি প্রতিদিনের উচ্চারণে এভাবেই গড়ে ওঠে, সে এসেছে চেয়ে থেকেছে কথা বলবার ভঙ্গিটিকে চিনে রাখবার অভিপ্রায় থেকে। তারপরও ভাষা ব্যবহারের রীতি কারো কারো মুখের কথায় ফুটে ওঠে, নিঃশব্দে মায়ের পাশে জননী বলার মতো ভালোবাসার অর্থটিও আলোর ভিতরে রয়েছে, আলো পড়ছে ভাষার ভিতরে, কেউ তাকিয়ে রয়েছে বোঝা যায়, আলো ফেলছে মহাকাল কারো কারো মুখের ভাষায়।
0: খুব ভালো, আরেকটা পড়ো।
4: সন্ধ্যের বয়স প্রহরী, ভিজে পুকুরের থেকে উঠে আসে প্রাতঃস্রানের সেই উপলক্ষগুলি, পিতামহদের দেশ থেকে যারা এসেছিল ঘোড়াগুলি তাহাদের স্নানের উপমা খুঁজে ফেরে, এইভাবে পুকুরের চারপাশে স্নানের দৃশ্যগুলি ভিজে গেল আজ, অনেক দিনের পর পুরাতন ঘাট জুড়ে পিতামহদের ছায়া এসে পড়ে, ছায়াদের দেশ নেই, স্বস্তি নেই ঘোড়ার নুপুরে, যদিও তাদের থেকে মুখ ফিরে উড়ে গেল কাকগুলি তাহাদের অশিতাবু ছবি, যেইভাবে সূর্যের থেকে দূরে পিতামহদের স্মৃতি নিয়ে উড়ে যায় সন্ধ্যের বায়ুস প্রহরী।
0: আজকে অনুষ্ঠানের শেষে শুরুর মতোই আমার উপলব্ধিতে দাঁড়ালো যে স্বর্ণেন্দু যে নাগরিক জীবনের অনেকটা কাছাকাছি থাকে, তার কবিতার মধ্যে কোথাও তার আভাস মেলে। আবার এই পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মাঝে বিষ্ণুপুরে থাকা কৌশিক, তার স্মৃতিতে যতবারই ফিরুন তার অনুষঙ্গটা অনিবার্যভাবে ওই জিওপোয়েটিক্সের কথা আসছে, এটা আজকে বড় প্রকট হলো এই আলোচনা এবং কবিতাগুলো শুনতে শুনতে। শুধু মানে রাজীবের উচ্চারণ শৈলী নয়, তার নির্মাণের গভীরেও কোথাও যেন পুরুলিয়া পরতে পরতে মিশে আছে। এটা সমাপতন, আমি এভাবে ভাবিনি অনুষ্ঠানটা যখন পরিকল্পনা করেছি। তো আজকের কবিতার জন্য অনুষ্ঠানে আমার মনে হয় আমার এই তিন কবি বন্ধুর যে উপলব্ধির প্রতিফলন তাদের কাব্যে পেলাম, আজ থেকে 10 বছর পরে আবার যখন আকাশবাণী এরকম কিছু অনুষ্ঠানে তাদেরকে ডাকবে, তারা আজ তখন আরেকটা জার্নিতে আরেকটা যাত্রায় আরেকটা স্তরে উত্তীর্ণ হবে, এই শুভকামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
2: ধন্যবাদ।
5: কবিতার জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী শুভমিতা।

রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজ শুনুন অন্তহীন ছবির গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাস।

অন্তহীন ছবির গান শুনছেন। পরের গানটি শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত।

ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: For reforms in examinations, Mr. Nadda said that the government will deeply think about the charter and will do whatever is possible after holding deliberations with the CJP. CJP's chief spokesperson, Saurav Das, announced to withdraw the agitation in good faith, expressing hope that the agreed-upon terms will be executed within the agreed-upon timelines. Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashvani today at 11 a.m. It will be the 136th episode of the monthly radio program. The program will be broadcast across the entire Akashvani and Doordarshan network, the AIR news website and the news on AIR mobile app. It will also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. The government will introduce the Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 in the Lok Sabha on Monday. The bill is listed in the business of the House for Monday. The bill seeks to amend the Public Examinations Prevention of Unfair Means Act 2024. It will be introduced by Union Minister Dr. Jitendra Singh. In men's cricket, India defeated hosts Zimbabwe by 90 runs in the second T20 international of the three-match series in Harare. With this win, the men in blue have registered an unassailable 2-0 lead in the series. This also marks the first series win under the captaincy of new T20 skipper Shreyas Iyer. Digitization of enumeration forms under the Special Intensive Revision SIR of Delhi's electoral rolls crossed the 66 lakh mark, while the door-to-door distribution exercise was virtually complete, with nearly all electors having received enumeration forms. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97% এবং সবচেয়ে কম 85%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 9.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, উত্তরবঙ্গ উপসাগরীয় অঞ্চলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এ বিষয়ে বলবেন ডক্টর মণিদীপ্ত সাহা। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা রক্তের সুগার ও হৃদরোগ, এ বিষয়ে বলবেন ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা হৈমন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরীলা গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা হৈমন্তী দে। 10:30 গানের ভেলা উপস্থাপনা সুদীপ্তা ভাদুড়ি। 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ, 136তম পর্ব। এরপরে শুনবেন এই অনুষ্ঠানটির বাংলা ও সাঁওতালি ভাষায় রূপান্তর।

12:33 গল্প দাদুরা শুরু উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগতি অতুল প্রসাদের গান, 2 অনুরোধের আসর, 2:30 নাটক তস্কর, প্রযোজনা শোভন লাল মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সৌমদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যুববাণীর অনুষ্ঠান, যুববাণী কমন রুম, উপস্থাপনা ব্রতদীপ মুখোপাধ্যায় ও অস্মিতা রায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 বিচিত্র অনুষ্ঠান, ভারতীয় সেনার এক গৌরবময় অধ্যায় কার্গিল, অবসরপ্রাপ্ত কার্গিল যোদ্ধা সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর, এরপরে শুনবেন অনুষ্ঠানটির সাঁওতালি ভাষায় রূপান্তর। 8:55 মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে প্রাঞ্চক শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 রাগ প্রধান গান শিল্পী তানিয়া পালুধি, 9:45 শ্যামা সঙ্গীত শিল্পী সুনন্দা দাস, 10:30 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 আধুনিক গান শিল্পী স্বাগতা ভট্টাচার্য, 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:15 সুবোধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন অনুষ্ঠানটির 183 পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সত্য শুভ সরকার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা শ্রীপর্ণা পাল, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা দেবজানী রায় চৌধুরী, 9:00 রাগ প্রধান গান শিল্পী তানিয়া পালধি, 9:20 শ্যামা সঙ্গীত শিল্পী সুনন্দা দাস, 9:40 রাস্তারা উপস্থাপনা দেবজানী রায় চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের 136 পর্ব, এরপরে শুনবেন অনুষ্ঠানটির বাংলায় রূপান্তর। 12:00 সুরভি উপস্থাপনা দেবজানী রায় চৌধুরী, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুপ্রিয়া দে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুল গীতি শিল্পী সত্য শুভ সরকার, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ, 7:10 আধুনিক গান শিল্পী স্বাগতা ভট্টাচার্য, 7:30 দর্পণ উপস্থাপনা প্রীতি মুরারকা, 8:00 মন কি বাত অনুষ্ঠানের 136 পর্বের বাংলা রূপান্তর, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 রেডিও স্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 26 সেকেন্ড। জয় হিন্দ।